মানুষ কতই না স্বপ্ন দেখে, বাপরে বাপ। চারদিকে তাকিয়ে সে দেখল অন্যান্যরা সবাই ঘুমোচ্ছে, কিন্তু আস্তে আস্তে ভোরও তো হচ্ছে। সে ভাবল যে ওদের জাগানোর সময় হয়েছে, আমাদের শুরু করা উচিত। সে উঠে দাঁড়ালো, গাড়িতে ঘুমিয়ে থাকা লোকটাকে জাগালো, সাজ সরঞ্জাম পড়ল, বাস্কিরদের ডাকতে গেল। জমি মাপতে স্তেপ অঞ্চলে যাওয়ার সময় হয়েছে, সে বলল। বাস্কিরটা উঠল, সর্দার এলেন, তার আবার কুমিশ পান করল, পাহুঙ্কে চা খেতে দিল, কিন্তু তিনি অপেক্ষা করতে পারছিলেন না। যদি যেতেই হয় তবে চলো যাই, এটাই উপযুক্ত সময়, সে বলল বাস্কিরদের। বাস্কিরটাও প্রস্তুত হলো, সবাই একসঙ্গে যাত্রা শুরু করলো, কেউ ঘোড়ায় চড়ে, কেউ গাড়িতে। পাহুং তার ভৃত্যকে নিয়ে নিজে ছোট গাড়িতে করে যাচ্ছিলেন, সঙ্গে একটা কোদাল নিলেন। তারা স্তেপভূমিতে পৌঁছলো, সেই ঘাসের মাঠে ভোরের লাল আভা ফুটতে শুরু করেছে। তারা একটা ছোট টিলার ওপর তাদের গাড়ি ঘোড়ার থেকে নেমে জায়গায় জড়ো হলো। দলপতি পাহুমের কাছে এগিয়ে এলেন, সমতলের দিকে দূর অনেকটা উঁচুতে সেই টিলার ওপর থেকে দেখালেন, দেখে বললেন যে দেখো, তোমার দৃষ্টি যত দূর যায় সবকিছুই কিন্তু আমাদের, এর যে কোনো অংশ তুমি নিতে পারো। পাহুমের চোখ ঝলমল করে উঠল, পুরোটাই ছিল অনাবাদি মাটি, হাতের তালুর মতো সমতল। সর্দার তার শিয়ালের রোমের টুপিটা খুলে মাটিতে রাখলেন এবং বললেন, এটাই হলো চিহ্ন, এখান থেকে শুরু করো এবং এখানেই ফিরে আসবে। তুমি যেখানে জমি জমি যেখানে যাবে, প্রতিটি কোণে কোদাল দিয়ে মাটি খুঁড়ে রাখবে, আর সেইখানেই আমরা বুঝব যে সেটাই তোমার জায়গা। পাহুন তার টাকা বের করে টুপির উপর রাখল, 1000 রুবল। তারপর সে তার বাইরের কোটটা খুলে শুধু ভেতরের হাতবিহীন কোটটা পরে কোমরবন্ধনী খুলে পেটের নিচে শক্ত করে বাঁধল। কোটের বুকের কাছে রুটির একটা থলে নিল, জলের ফ্লাস্ক নিল, বুটের নিচের অংশটা ওপরের অংশটা গুটিয়ে নিল। তারপর লোকটার কাছ থেকে কোদাল নিয়ে যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হয়ে দাঁড়াল। সে ভাবল কোন পথে যাওয়া ভালো, সব পথে তো লোভনীয়। যাই হোক, সে ভাবল যে আর কাজ করা যাক, আমি উদীয়মান সূর্যের দিকে হাঁটতে আরম্ভ করি। সে পূব দিকে মুখ করে আর মোড়া ভাঙল। সূর্য ওঠার জন্য একটু অপেক্ষা করতে হবে। যেই সূর্য উঠল সে ভাবল, না এক মুহূর্ত দেরি করা যাবে না, এই আবহাওয়া ঠান্ডা থাকতে থাকতে হাঁটাটা শুরু করা দরকার। দিগন্তের উপরে সূর্যের রশ্মি তখন সবে মাত্র উঁকি দিয়েছে। পাহুন কাঁধে কোদাল নিয়ে তৃণভূমির দিকে গটগট করে পা দিয়ে এগিয়ে চলল, ধীরেও নয় খুব দ্রুতও নয়, শুরু করলো হাঁটতে। 1000 গজ যাওয়ার পর সে থামলো, একটা গর্ত খুঁড়ল, আর সেটাকে আরো সহজে চোখে পড়ার জন্য আরেকটু মাটির টুকরো তার উপর রাখলো। তারপর সে আবার চলতে শুরু করলো, হাঁটার ফলে শরীরের জড়তা কেটে গেছে, তার গতি সে বাড়িয়ে দিল। কিছুক্ষণ পরে সে আরেকটা গর্ত খুঁড়ল, পাহুন পেছনের দিকে তাকালো, সূর্যের আলোয় টিলাটা স্পষ্ট দেখা যাচ্ছে, তার উপরে মানুষজন, গাড়ির গরুর গাড়ির চাকা চকচক করছে টায়ারগুলো। মোটামুটি আন্দাজ করে পাহুন এই সিদ্ধান্তে পৌঁছল সে 3 মাইল হেঁটেছে, গরম বাড়ছে। সে তার ভেতরের কোটটা খুলে কাঁধে ঝুলিয়ে আবার চলতে শুরু করলো, এখন বেশ গরম পড়েছে। সে সূর্যের দিকে তাকালো, সকালের নাস্তার সময় হয়েছে। সে প্রথমে সেখানে 4টে শিফট থাকে, প্রথম শিফট সে পার করে ফেলেছে, সে এখনও পাশ ফেরার মতো সময় পায়নি। বুর্জরা যা খুলে রাখি, সে মনে করলো, বুর্জরা খুলে কোমরের বেল্টে গুঁজে দিয়ে আবার সে চলতে শুরু করলো। এখন হাঁটাটা অনেক সহজ, সে ভাবল আমি আরও 3 মাইল এগিয়ে যাবো, তারপর বাঁ দিকে ঘুরবো। জায়গাটা তো সুন্দর, যেটাকে হারানো কিন্তু খুবই দুঃখের বিষয়, যতটা সামনে যাওয়া যায়, যতটা জমি পাওয়া যায়। সে সোজা হাঁটতে আরম্ভ করলো, চারপাশে দেখালো, টিলা দেখাই যাচ্ছে না, অনেকটা দূর চলে এসেছে। ওপরের মানুষগুলোকে কালো পিঁপড়ের মতো দেখাচ্ছে, সূর্যের আলোয় সেখানে কিছু একটা চকচক করতে সে দেখতে পেলো আবছাভাবে। পাহুন ভাবল, আমি এদিকে যথেষ্ট এগিয়ে এসেছি, আবার বাঁ দিকে ঘুরতে হবে। তার প্রচণ্ড ঘাম হচ্ছে, খুব চেষ্টা পেয়েছে। সে সামনে থামলো, বড় গর্ত খুঁড়ল, তার উপরে কিছু মাটিপত্র রেখে সে ফ্লাক্সের ফিতে খুলে ঢকঢক করে জল পান করে তারপর আবার তীব্রভাবে বাঁ দিকে মোড় নিল, চলতেই থাকলো। ঘাসগুলো লম্বা, প্রচণ্ড গরম, পাহুন ক্লান্ত হয়ে গেল। সে সূর্যের দিকে তাকিয়ে দেখল দুপুর হয়ে গেছে, বেশ একটু বিশ্রাম নেওয়া দরকার, সে ভাবল। সে বসে পড়ে একটু রুটি খেলো, জল পান করলো, কিন্তু শুলো না, ভাবছে যে শুলে তো ঘুমিয়ে পড়বে। কিছুক্ষণ বসে থাকার পর সে আবার চলতে শুরু করলো। প্রথমে সে সহজে হাঁটছিল, খাবার তাকে শক্তি জুগিয়েছে, কিন্তু ভীষণ গরম, তার ঘুম পাচ্ছে, তবু সে চলছে, সারারাত্রি ঘুম হয়নি। ভাবল আর কয়েক ঘন্টা, তারপরেই তো সারা জীবন বেঁচে থাকা। সে এদিকে অনেকটা পথ এলো, তারপর আবার বাঁদিকে ঘুরতে যাবে ভেবে একটা স্যাঁতস্যাঁতে গর্ত দেখতে পেল। সে ভাবল

এটাকে বাদ দেওয়াটা আফসোস হবে, এখানে সনের চাষ ভালো হবে, স্যাঁতস্যাঁতে জায়গা। তাই সে গর্তটাও পেরিয়ে গেল। মোড় ঘোরার পর সে অপর পাশে একটা গর্ত করল। পাহাড়বা টিলাটার দিকে তাকালো, গরম ঘোলাটে বাতাসে টিলাটা মনে হচ্ছে যেন কাঁপছে। সেই কুয়াশার মধ্যে দিয়ে টিলার উপরের মানুষগুলোকে প্রায় দেখাই যাচ্ছে না, অনেক অনেকটা দূর সে চলে এসেছে। সে ভাবল, বাহ, আমি বেশ বড় অনেকটা দূর রাস্তা পেয়ে গেছি, এবারে এই বাহুগুলোকে একটু ছোট করতে হবে। সে তৃতীয় বাহু বরাবর আরও দ্রুত পা ফেলে এগুতে লাগলো। সূর্যের দিকে তাকালো, সূর্যটা দিগন্তের প্রায় অর্ধেকটা নেমে গেছে, অথচ সে বর্গক্ষেত্রটির তৃতীয় বাহু 2 মাইল এখনও অতিক্রম করেনি। সে তখন 10 মাইল দূরে ছিল। না, আমার জমি একদিকে হেলে পড়বে এটা যদি আমি না নিই, কিন্তু সোজা দ্রুত পথে আমাকে এগিয়ে যেতে হবে। আমি হয়তো একটা বেশি দূর যাব, কিন্তু না, এদিকেই যেতে হবে। পাহুন সোজা টিলাটার দিকে তখন এগুতে লাগলো। তার হাঁটতে বেশ কষ্ট হচ্ছে, গরমে সে ঘাইল হয়ে পড়েছে, খালি পা কেটে কালশিটে পড়ছে, তার পা দুটো অবশ হয়ে আসছে। সে বিশ্রাম নিতে চাইছে, কিন্তু সূর্যাস্তের আগেই ফিরতে হবে, না হলে তার সব টাকা বাজেয়াপ্ত হয়ে যাবে। সূর্য কারোর জন্য অপেক্ষা করে না, সে ক্রমশই তলিয়ে যাচ্ছে। সে ভাবল, হায় ঈশ্বর, যদি আমি অতিরিক্ত কিছু পাওয়ার চেষ্টা করে ভুলটা না করে থাকি, যদি আমার দেরি হয়ে যায়, তাড়াতাড়ি তাড়াতাড়ি ছুটতে হবে নিজেকে, আরও তাড়াতাড়ি। সে টিলাটার দিকে, সূর্যের দিকে তাকালো। সে তখনও তার লক্ষ্য থেকে অনেকটা দূরে, সূর্য ইতিমধ্যে কিনারার কাছাকাছি চলে এসেছে। পাহুন হাঁটতে থাকলো, হাঁটাটা খুব কষ্টের, সে দ্রুত হাঁটতে থাকলো, সে এগিয়ে চললো, কিন্তু জায়গাটা তখন আরও অনেকটা দূরে। সে দৌড়তে শুরু করলো, তার কোট বুট ফ্লাস্ক টুপি সব ছুঁড়ে ফেললো। সে কেবল কোদালটা হাতে নিল হাতে ভর দেওয়ার জন্য। সে ভাবলো, আমি কি করবো, আমি বড্ড বেশি আঁকড়ে ধরে পুরো ব্যাপারটাই নষ্ট করে ফেলেছি, সূর্য ঢোয়ার আগে আমি আর সেখানে পৌঁছতে পারবো না। ভয় তার দম বন্ধ হয়ে আসছে। পাহুন দৌড়তে থাকলো, ভেজা জামা প্যান্ট শরীরের সঙ্গে লেপটে গেছে, মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, মুখটা কামারের হাঁপড়ের মতো বারবার হাঁপাচ্ছে, হৃৎপিণ্ডের হাতুড়ির মতো ধরফর করছে, আর পা দুটো এমনভাবে ভেঙে পড়ছে যেন ওগুলো তার নিজের নয়। এই ধকলে আমার মৃত্যু হবে, এই ভয়ে পাহুম আতঙ্কে আচ্ছন্ন হয়ে পড়ল। কিন্তু মৃত্যু ভয়ে অভিত হলেও সে থামতে পারছে না, এতটা পথ দৌড়ে এসে এখানে থামলে ওরা আমাকে বোকা ভাববে। সে দৌড়তে থাকলো, বাস্কেটদের চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছে, আর সেই চিৎকারে তার হৃদয় আরও উত্তেজিত হয়ে উঠল। সে তার শেষ শক্তিটুকু দিয়ে দৌড়তে লাগলো। সূর্যটা কিনারের কাছাকাছি, আর কুয়াশায় ঢাকা থাকায় তার বিশাল রক্তের মতো লাল দেখাচ্ছে। হ্যাঁ, এখন সূর্যটা অস্ত যেতে চলেছে, সূর্যটা অনেকটা নিচে নেমে গেছে, কিন্তু তার লক্ষ্যটা আরও অনেকটা দূরে। পাহুম ইতিমধ্যেই দেখতে পাচ্ছে টিলার উপরে লোকেরা তাকে তাড়াতাড়ি করার জন্য হাত নাড়ছে। সেই মাটিতে শেয়ালের লোমের টুপিটা, তার উপর রাখা টাকাগুলো, দুপাশে হাত দিয়ে মাটিতে বসে আছে সর্দার। আর পাহুমের স্বপ্নের কথা মনে পড়ে গেল, সে জমিতে অনেক কিছু আছে, কিন্তু ঈশ্বর কি আমাকে সেখানে বাস করতে দেবেন? আমি আমার জীবন হারিয়ে ফেলেছি, আমি কখনো কি সেখানে পৌঁছতে পারবো? পাহুম সূর্যের দিকে তাকালো। ততক্ষণে পৃথিবীতে সে সূর্য ইতিমধ্যে অদৃশ্য হয়ে গেছে। সে তার অবশিষ্ট সমস্ত শক্তি নিয়ে ছুটে চলল, শরীরটাকে এমনভাবে সামনের দিকে ঝুঁকিয়ে দিল যে পা দুটো তাকে পড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট দ্রুত গতিতে এগোতে পারছে না। সে ছোট টিলাটার কাছে পৌঁছলো, হঠাৎ অন্ধকার হয়ে গেল। সে ওপরে তাকালো, সূর্য এখানে ইতিমধ্যে অস্ত গেছে। সে চিৎকার করে উঠল, আমার সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল। সে থামতে যাচ্ছিল, কিন্তু বাস্কিরা তখনও চিৎকার করছে। তার হঠাৎ মনে পড়ল, সে তো নিচ থেকে সূর্য অস্ত গেছে মনে করল, টিলার উপর থেকে তারা এখনো দেখতে পাচ্ছে সূর্যকে। সে একটা লম্বা শ্বাস নিল, টিলা পেয়ে সে দৌড়ে উঠতে লাগলো। সেখানে তখনও আলো রয়েছে। সে চূড়ায় পৌঁছে টুপিটা দেখতে পেল, তার সামনে বসে আছে সর্দার, হাসছে নিজের দুপাশে হাত ছড়িয়ে দিয়ে। পাহুমের মনে পড়লো তার স্বপ্নের কথা, সে চিৎকার করে উঠল, তার পা দুটো ভেঙে গেল, সে সামনের দিকে ঝাঁপ দিল, পড়ে গেল, টুপিটা ধরল। দারুণ, প্রধান বলে উঠলেন, তুমি তো অনেকটা জমি দখল করেছ। পাহুমের ভৃত্য ছুটে এসে তাকে তোলার চেষ্টা করল। সে দেখল পাহুমের মুখ থেকে রক্ত ঝরছে, পাহুম মারা গেছে। বাস্কেররা করুণা প্রকাশ করতে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। আরে, তার ভৃত্য কোদাল তুলে নিয়ে পাহুমের শোয়ার জন্য একটা লম্বা কবর খুঁড়ল।

তাকে সেখানেই সমাহিত করল। তার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত জমির পরিমাপ মাত্র 6 ফুট।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: রবিবার চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আর এই মুহূর্তে লিও টলস্টয়ের একটি গল্প শুনলাম আপনাদের 9903653992 তে পাঠানো বার্তাগুলো চট করে পড়ে নি, যদি তারপর সময় পাওয়া যায়। জানি না সময় পাওয়া যাবে কিনা, কারণ 5:49 সময় প্রায় মানে দৌড়চ্ছে। শুভ সকাল দাদা ভাই, আজ সপ্তাহের শেষ দিন, আবার সামনের সপ্তাহের জন্য অপেক্ষা করতে থাকবো। নতুন গল্প শুনছি শর্মিষ্ঠা মুখার্জির সাঁকড়াই লাহোরা থেকে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। সুপ্রভাত দাদা, চিরন্তনী শুনতে বসলাম সাথে তোমার কণ্ঠে গল্প। সৌভিক ঢাকুরিয়া থেকে, অনেক ধন্যবাদ সৌভিক। সুপ্রভাত দাদা ভাই, আজকের গল্প পাঠ খুবই ভালো লাগলো, সঙ্গে আপনার অপূর্ব ভঙ্গিমায় পাঠ। গল্পটি আমার পড়া ছিল না, শুনে

হয়ে গেল। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, অনেক ধন্যবাদ অর্জুন ভাই। এরপর লিখছেন সুপ্রভাত চিরন্তনীর সঞ্চালক উজ্জ্বলবাবু, শ্রদ্ধা ভালোবাসা জানাই। তিনি লিখেছেন দেওঘরের সৎসঙ্গের শুভগমনের কথা, 2রা সেপ্টেম্বরে তার অনুকূল ঠাকুরের কথা এবং তার জন্ম বাংলাদেশের পাবনা জেলাতে, বর্তমান ভারতে বিহারের ঝাড়খণ্ডে, ঠাকুরের মূল্যবান কথা, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়েও না, সাবধান হও ঠকবে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউই তোমার কেন্দ্র নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলে তা হবে না। হ্যাঁ, খুব সুন্দর কথা। উকিলপাড়া থেকে নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত লিখেছেন, ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন সুপ্রভাত ভাই উজ্জ্বল, তপতিদিহীন মোটর থেকে, আজ রবিবারে চিরকালীন চিরন্তনী শুনছি, খুব ভালো লাগছে। অল্পে সন্তুষ্ট থাকাই সবচেয়ে ভালো, যত বেশি পাবে ততই লোভ বাড়তে থাকবে। ভাইয়ের চমৎকার পরিবেশনা খুবই মনোমুগ্ধকর, সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ তপতিদি। প্রিয় চিরন্তনী, আচ্ছা ভোরাই, আচ্ছা ভোরাই নিয়ে লিখেছেন তিনি কিছু, ঠিক আছে, এটা তো ভোরাই যারা আছে তারা পড়বে অবশ্যই, আজকে এরপরে সমক আছে। আচ্ছা শ্রবণ সাথী উজ্জ্বল, সুপ্রভাত, ভোরের আলোর মতো চিরন্তনী জালে জ্ঞানের আলো, তাই প্রভাতে চিরন্তনীর গল্প গান শুনতে লাগে ভালো, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে কে লিখছেন, অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সে যদি বিবেকনগতে মাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে, সাত সুরে সাত সারাদিন, তিন দিন চিরন্তনী তোমা পরে আমরা সবই ভীষণভাবে ঋণী, উজ্জ্বলবাবুর সাথে চিরন্তনীর বিশেষ নিবেদন, নিবেদনের নতুনত্বে হয়েছ আপনজন, সবার জীবন বিষয় আধার, খুঁজি আলোর রেখা, এই জীবনের সাধনা সাফল্যের চাই দেখা, জীবন কথন গল্পের অপূর্ব এই ক্ষণ সাপ্তাহিক, এই নিবেদনে ভরে প্রাণ মন, অনেক ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর করে লিখেছেন। নিবেদিতা সেন সাগরপুরি থেকে লিখছেন, উজ্জ্বলদা, আজ রবিবারে চিরন্তনীতে গান গল্প শুনছি, টলস্টয় রাশিয়ার একজন বিখ্যাত দার্শনিক, সমাজবিজ্ঞানী, শ্রেষ্ঠ উপন্যাসিক হিসেবে গণ্য করা হয়েছে, আজকে তার লেখা খুব ভালো লাগছে, ধন্যবাদ আপনাকেও। এরপর লিখছেন সোমেন যাদবপুর থেকে, সুপ্রভাত উজ্জ্বলদাদা ভাই, চিরন্তনীর গল্প শুনছি, ভালো থাকবেন, থ্যাংক ইউ সোমেন। এরপর লিখছেন মানসী সামন্ত বাগনান হাওড়া থেকে, প্রিয় চিরন্তনী, রবিবারে চিরন্তনী শুনছি, খুব ভালো লাগলো, সেই প্রভাতটা মনে পড়লো, অতি লোভে তাঁতি নষ্ট, সুপ্রভাত, খুব সুন্দর, দারুণভাবে বলেছেন, থ্যাংক ইউ। এরপরে আগামী 9ই সেপ্টেম্বর রাশিয়ান লেখক লিও টলস্টয়ের জন্মদিনে, তারই রচিত গল্পকাঁথায় উজ্জ্বল ভাইয়ের স্বভাবসিদ্ধ কণ্ঠ বৈচিত্র্যতায় গঙ্গাজলে গঙ্গা পুজোর এই মহান প্রাণস্পর্শী প্রয়াসকে অভিনন্দন জানাই। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, কৃষক পোহামের গল্প শুনলাম, ভালো লাগলো, তবে কথায় আছে অল্প আটে অধিকে ফাটে, আমার যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবো, আমি কিন্তু সাধারণ কৃষক, মাত্র 3.5 বিঘা জমি আছে, সেই নিয়ে চাষাবাদ করি, থ্যাংক ইউ। সত্যি তাই, খুব সুন্দর সুন্দর আপনারা এতভাবে ভালো, মানে বিভিন্ন উপমাগুলো দিচ্ছেন, প্রবাদগুলো বলছেন, খুব ভালো লাগছে। ধীরেন পাল লিখছেন, চিরন্তনী উজ্জ্বলদা, আজ বেশ অন্যরকম লাগলো, কি সুন্দরভাবে বললেন, থ্যাংক ইউ ধীরেন। এরপর লিখছেন, প্রচুর আসছে, পরপর আসছে, সুপ্রভাত চিরন্তনী, স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ প্রথমে হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব সুন্দর লাগলো, এই এবারে বিষয় আসি, এই বামুন ঠাকুর ঠিক সময় মতো ফিরতে পারবে তো? ইদি নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা, আপনি উত্তর পেয়ে গেছেন আপনার। এরপরে লিখছেন লিও টলস্টয়ের এই গল্পে আর চিরন্তনী আসলে জীবন্ত করে তুলেন উজ্জ্বল ভট্টাচার্য, মাত্র 3.5 হাত জায়গা আমাদের জন্য বরাদ্দকৃত, অথচ আমাদের লোভ আমাদের ছুটিয়ে বেড়ায়, এই মানব জীবন আর কি হবে সত্যি, এই অনুভূতির ভাবাবেগে ভেসে গেলাম। বিদ্যুৎ রায় নিউ টাউন পাড়া জলপাইগুড়ি থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এরপর লিখছেন সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের শেষ চিরন্তনী লিও টলস্টয়ের গল্প সাধারণ উপস্থাপনা ভীষণ ভালো লাগলো, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকে। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, এত অসাধারণভাবে যে রিডিং পড়া যায় আপনার কাছ থেকে না শুনলে বুঝতে পারতাম না, খুব শিক্ষণীয় গল্প, মন ভরে গেল, খুব ভালো থাকবেন। নদিয়ার করিমপুরের বাঁশবিড়িয়া গ্রাম থেকে অনেকদিন পর রাজু দাস বৈরাগ্য, ঠিক কথা, থ্যাংক ইউ। গুড মর্নিং উজ্জ্বল দা, আজ সপ্তাহের শেষ চিরন্তনী শুনছি, আবার আগামী সপ্তাহের অপেক্ষা থাকবো, মোহাম্মদ আকবর মোল্লা ভুজবল জালগাঁও মহারাষ্ট্র থেকে লিখেছেন, ধন্যবাদ আপনাকেও। ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে লিখেছেন, লোভে পাপ, লোভে লোভে পাপ হয়, ছয় ছয় ছাড়া তো তোমার নয়, ঠিক 6 ফুট বাই 6 ফুট, খুব সুন্দর। কমলেন্দু দাস বাহাজুদ্দিন পার্ক থেকে লিখছেন, শিলিগুড়ি থেকে, বাহ খুব ভালো লাগছে সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত ভাই উজ্জ্বল, সুন্দর উপস্থাপনায় লিও টলস্টয়ের গল্প শুনলাম, পোহমের লোভ এবং তার নৈতিক পতনের ঘটিয়েছে অহংকারের শেষ পরিণতি, শুভেচ্ছা সহ শিবপ্রসাদ, অনেক ধন্যবাদ আপনাকেও। একটু চট করে দেখে নিই যারা

যারা বার্তা পাঠিয়েছেন তাদেরগুলো সময় তো দৌড়চ্ছে। আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র লিখছেন, উজ্জ্বল ভাই আজ মন দিয়ে তোমার গল্প শুনছি, ভীষণ ভালো লাগছে। এবার দু লাইন খোলা চিঠি, বাবা আজ ড্যাড, মা আজ মাম, চেনা লাগে অচেনা, ভালোবাসা মেলে কম, মমতা ভরা ডাক লাগে খুব জ্বলো, অভাগা বাঙালির কি যে আজ হলো। 8 সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, আগামী 10ই সেপ্টেম্বর শিশুসাহিত্যিক সুকুমার রায়ের প্রয়াণ, আর বাংলার আত্মবলিদান দিবসে বিনম্র ও যতীনের, বাঘা যতীনের আত্মবলিদান দিবস। ঠিক, ধন্যবাদ আপনাকে। এরপরে লিখছেন, আজকের গল্প খুব ভালো লাগলো, মৌলি ঢাকুরিয়া থেকে। গুড মর্নিং উজ্জ্বলা, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী। লিখছেন রাজবন্ধু সরসুনা থেকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আর কেউ লিখেছেন কিনা দেখে নি, ভোরের হাওয়া। আচ্ছা, পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে একটা কবিতা পাঠিয়েছেন, তবে আর সময় নেই, প্রায় দৌড়তে হচ্ছে আমাকে। আর কেউ লিখেছেন, একটু চট করে দেখে নি, কারণ তত্ত্ব প্রাপ্তি স্বীকারটা করে দিই, যদি পুরোটা নাও পড়তে পারি। দেখা যাক কে কী লিখেছেন, এখানে আসলে সমস্যা হচ্ছে বারবার করে ফোনটা খুলতে গিয়ে। লিখেছেন কে, 6ই সেপ্টেম্বর রবিবারের চিরন্তনীতে রাশিয়ান গল্প শুনলাম, যত বেশি তত চিন্তা টেনশন বেশি, শিবশঙ্কর সাত পুয়াগড় হরিপুর থেকে, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। একদম প্রায় শেষ মুহূর্তে এসে পৌঁছেছি, সামনের সপ্তাহে আবার কথা হবে, শুক্রবার দিন ইন্দ্রাণী আসবেন, শনিবার।

আকাশবাণী মৈত্রী, শুরু হল প্রথম অধিবেশন। আজ রবিবার, 6ই সেপ্টেম্বর। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:38। বাংলাদেশের সময় সকাল 6:32। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

এখন একটি ঘোষণা। আজ পশ্চিমবঙ্গ ও তার উপকূলবর্তী অঞ্চলের মৎস্যজীবী বন্ধুদের জন্য আবহাওয়াজনিত কোনো বিশেষ সতর্কবার্তা নেই। ঘোষণাটি এখানেই শেষ হলো।

সমারোহ সহকারে আমোদ প্রমোদ করায় আমাদের উৎসব কলা কিছুমাত্র চরিতার্থ হয় না, কিন্তু তাহার মধ্যে সর্বজনের আন্তরিক প্রসন্নতা ও শুভ ইচ্ছাটুকু না থাকিলেই নয়। উৎসব প্রাঙ্গণ হইতে সামান্য ভিক্ষুকও যদি ম্লান মুখে ফিরিয়া যায়, শুভ উৎসব যেন একান্ত ক্ষুণ্ণ হয়। যাত্রা হোক, কথা হোক, রামায়ণ গান হোক বা চণ্ডীপাঠি হোক, যখন যাহা হয় উন্মুক্ত গৃহ প্রাঙ্গণে আসিয়া সর্বসাধারণে তাহাতে অকাতরে যোগদান করে এবং সকলের সহিত একত্র হইয়া গৃহকর্তা তাহা উপভোগ করেন। যাহাতে আমার নিজের কিছুমাত্র আনন্দ আছে, সেই আনন্দটুকু যখন দশ জনের মধ্যে বিতরণ করিতে চাহি, তখন উপলক্ষের অভাব ঘটিবার কোনো কারণ দেখা যায় না। আমার আনন্দ সকলের আনন্দ হোক, আমার শুভে সকলের শুভ হোক, আমি যাহা পাই তাহা পাঁচজনের সহিত মিলিত হইয়া উপভোগ করি, এই কল্যাণী ইচ্ছাই উৎসবের প্রাণ। অনেক ছোটখাটো বিষয়েও আমি হয়তো একটুকু আনন্দ পাই, নিজের বাড়িখানি হইলে সুখী হই, পুষ্করিণীটি থাকিলে ভালো লাগে, গরুগুলির কল্যাণ কামনা করি, গৃহপ্রবেশ, জলাশয় প্রতিষ্ঠা, গোষ্ঠাষ্টমী, এইরূপ এক একটি উৎসব উপলক্ষে পাঁচজন ব্রাহ্মণ পণ্ডিত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পোষ্য পরিজন, দিন দুঃখীকে আহ্বান করিয়া যথাসাধ্য সৎকারে আমার সুখের ভাগই করিতে চাহি। আমি যে আজ একজন গৃহহীনকে আশ্রয় দিতে পারি, তৃষ্ণার্তের পিপাসা নিবারণ করিতে পারি, অবলা জীবের কিছুমাত্র সুখ বিধান করিতে সমর্থ হই, আমার এ সৌভাগ্য যেন সকলের অন্তরে সঞ্চারিত করিয়া দিতে চাহে। সাবিত্রী ব্রত, ভাতৃদ্বিতীয়া, জামাতৃষষ্ঠী উপলক্ষে আপন প্রিয়জন ও স্নেহাস্পদগণকে যথাযোগ্য সৎকার করিয়া নিজেকে ধন্য মনে হয়। বিধাতা আমাকে যে এত সৌভাগ্য সুখ দিয়াছেন, ইহা সকলের সহিত বণ্টন করিয়া না লইলে ইহা সফলতা কোথায়? উৎসব ইহারই উপলক্ষ, সেই জন্য আমাদের উৎসবে ভাবেরই প্রাধান্য, বাহিরে সমারোহ তাহার প্রধান অঙ্গ নহে। পতিব্রতা স্ত্রীর হাতের সামান্য লোহা ও মাথার সিন্দুর যেমন আমাদের মনে একটি অনির্বচনীয় লক্ষ্মী স্ত্রী সূচিত করিয়া দেয়, নেত্র ঝলসানো অলঙ্কার রাজি তাহা পারে না। প্রীতি বিকশিত উৎসবের সামান্য মঙ্গল ঘট ও চ্যুত পল্লব গুচ্ছ সেইরূপ আমাদের অন্তরে একটি শিব সুন্দর ভাব সঞ্চারিত করিয়া তুলে, সহস্র তাড়িতালোক ও বিলাস উৎস সে শুভ কমনীয়তা সঞ্চার করিতে পারে না। বিলাসের মণিমুক্তা আমাদের বাহিরের ঐশ্বর্যের পরিচায়ক মাত্র, কিন্তু উৎসবের ধান্য দুর্বা মুষ্টি অন্তরের অকৃত্রিম শুভ কামনার বাহ্য চিহ্ন। ইহার সহিত ধনীর রত্নভাণ্ডারেরও তুলনা সম্ভব নহে।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে সরোদ পণ্ডিত তেজেন্দ্র নারায়ণের পরিবেশনায় প্রথমে রাগ আহিরি এবং তারপর রামকেলি।

0: সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান প্রথম আলো এখানেই শেষ হলো। এখন বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। ভারত ও নেপালের যৌথ উদ্ধারকারী দল নেপালের চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধারের কাজ চালাচ্ছে। মহিলাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তরুণ ভারতীয়দের পূর্ববর্তী প্রজন্মের চেয়েও বড় স্বপ্ন দেখতে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম এমন আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। গত সন্ধ্যায় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যে ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধি তার অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। তিনি আরও বলেন, ভারত নীতিগত স্থবিরতা থেকে নীতিগত গতিশীলতার দিকে অনেক দূরে গিয়েছে। তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। অতীতের সঙ্গে আজকের সাফল্যের তুলনা করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে, সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে শত্রুদের নিজ ঘরে আঘাত হানছে এবং জম্মু ও কাশ্মীর থেকে উত্তর পূর্ব পর্যন্ত শান্তি পুনরুদ্ধার হয়েছে।
2: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनने से हुए देख रही है। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई है। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब बेस्ट এশিয়া কা যুদ্ধ চল রহা হ্যায়।
1: সমালোচকদের মুখ বন্ধ করতে অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে জানান যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, এই সময়কালে সামগ্রিকভাবে যানবাহন বিক্রি 20% বেশি বেড়েছে। দুচাকার যানবাহনের ক্ষেত্রে 20% এবং তিন চাকার যানবাহনের ক্ষেত্রে প্রায় 30% বৃদ্ধি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইস্পাত ও সিমেন্টের ব্যবহারে 8% বৃদ্ধি হয়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী জানান যে স্মার্টফোন রপ্তানির পরিমাণ এখন 2,50,000,000,000 টাকা ছাড়িয়ে গেছে এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ প্রায় 2,00,000,000,000 টাকায় পৌঁছে গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গতকাল রাষ্ট্রপতি বলেন যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হল সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রী হার ন্যূনতম করা সম্ভব হয়েছে। রাষ্ট্রপতি মুর্মু গতকাল জাতীয় শিক্ষক পুরস্কার প্রদান করেন 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষককে। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকেও জাতীয় পুরস্কার তুলে দেন। পশ্চিমবঙ্গ থেকে যে দুজন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমোহরের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। বিজেপির রাজ্যসভার সাংসদ ডক্টর দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। গতকাল রাতে রাষ্ট্রপতি ভবন সূত্রে এ খবর জানানো হয়েছে। 62 বছর বয়সী শ্রী শর্মা উত্তরপ্রদেশের

উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন। বর্তমানে তিনি রাজ্যসভার উপাধ্যক্ষ। তিনি অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশীর স্থলাভিষিক্ত হবেন। শ্রী যোশী 2017 অক্টোবর থেকে ওই দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতকাল রাতে গোয়ায় পৌঁছেছেন। এই সফরে তিনি ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এরপর তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য

দল চিলিমে একটি সুড়ঙ্গতে উদ্ধার কাজ চালাচ্ছে। নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, উদ্ধার কাজে সুবিধার জন্য শিয়াব্রুবেশী থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এদিকে গত 26 আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেবীঘাটে যাতায়াতের সুবিধার জন্য বেইলি ব্রিজ তৈরির কাজ চলেছে। ভারত নেপালকে সংকটের মুহূর্তে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মানবিক সাহায্য দিয়ে চলেছে বলে রাষ্ট্রদূত শ্রীবাস্তব জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আইআইটি মাদ্রাজের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, যাদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মহারাষ্ট্রের মেলঘাট এবং পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি বন্দি শকুনদের ফের প্রকৃতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সবচেয়ে সফল স্থান হিসেবে উঠে এসেছে। এই শকুনদের বেঁচে থাকার হার বেশ আশাব্যঞ্জক। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বা BNHS-এর তথ্য অনুযায়ী December 2025 থেকে January 2026-এর মধ্যে এই দুটি সংরক্ষণ কেন্দ্রে 29টি শকুনের ক্ষেত্রে বেঁচে থাকার হার 78% পর্যন্ত রেকর্ড করা হয়েছে। ভারতের ক্রমহ্রাসমান শকুনের সংরক্ষণের ও পুনরুদ্ধারের প্রচেষ্টার ক্ষেত্রে এই ফলাফল উল্লেখযোগ্য ইতিবাচক দিক বলে মনে করা হচ্ছে। ডোমিনিকান রিপাবলিকের জোহেরি মালা ডোমিনগুয়েজ 73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার খেতাব জিতেছেন। ভিয়েতনামে আয়োজিত এই সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছেন স্পেনের এলিজাবেথ রেইন্স, মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি তৃতীয় হয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD আগামীকাল পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা, পূর্ব রাজস্থান, দিল্লি এবং মধ্যপ্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া আগামী 2 দিন জম্মু কাশ্মীর, লাদাখ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে। চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত পরীক্ষার জাতীয় পর্ষদ NBEMS জয়পুরের সীতাপুরা পরীক্ষা কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহজনিত সমস্যার জন্য গত 30 আগস্ট যেসব পরীক্ষার্থী NEET PG 2026 পরীক্ষা দিতে পারেননি তাদের পুনরায় পরীক্ষা নিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জয়পুরের 5টি কেন্দ্রে মোট 2445 জন পরীক্ষার্থীর সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়া হয়েছে। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতরাতে ক্রেমলিনে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুজনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 3 ঘণ্টা ধরে ওই বৈঠক চলে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আকাশপথে দুপক্ষের হামলা বেড়ে চলায় মার্কিন দূতের এই সফর তাৎপর্যপূর্ণ। ব্যাডমিন্টনে ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি গতকাল চায়না মাস্টার্সে তাদের দুরন্ত ফর্ম অব্যাহত রেখে পুরুষদের ডাবলসের ফাইনালে পৌঁছেছেন। গতকাল সন্ধ্যায় সেনজেনে অনুষ্ঠিত সেমিফাইনালে এই তারকা ভারতীয় জুটি মালয়েশিয়া জুটিকে পরাজিত করেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 18 ওভার 1 বলে 55 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 8 ওভার 4 বলেই লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের ফলে ভারত গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নতমানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে।
খবর শেষ হলো।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শাশ্বত ভারত। আজ শুনবেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ।

বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম, কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, ভারতের বাতাস আমার কাছে পবিত্র, ভারত আমার পুণ্যভূমি, আমার তীর্থস্থান। আমরা সকলেই ভারতের অধঃপতন সম্বন্ধে শুনে থাকি, একসময় আমিও তা বিশ্বাস করতাম, কিন্তু আজ অভিজ্ঞতার দৃঢ়ভূমিতে দাঁড়িয়ে সংস্কারমুক্ত দৃষ্টি নিয়ে সর্বোপরি সাক্ষাৎ সংস্পর্শে এসে অন্য দেশের অতিরঞ্জিত চিত্রগুলির বাস্তব রূপ প্রত্যক্ষ করে সবিনয়ে স্বীকার করছি আমার ভুল হয়েছিল। হে পবিত্র আর্যভূমি, তোমার তো কখনো অবনতি হয়নি, কত রাজদণ্ড চূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে, কত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে, কিন্তু ভারতবর্ষে রাজা ও রাজসভা অতি অল্প লোককেই প্রভাবিত করেছে, উচ্চতম থেকে নিম্নতম পর্যন্ত বিশাল জনসমষ্টি আপন অনিবার্য গতিপথে ছুটে চলেছে, জাতীয় জীবনস্রোত কখনো মৃদু অর্ধচেতনভাবে কখনো প্রবল জাগ্রতভাবে প্রভাবিত হয়েছে, শত শতাব্দীর সমুজ্জ্বল শোভাযাত্রার সামনে আমি স্তম্ভিত বিস্ময়ে দণ্ডায়মান, সে শোভাযাত্রার কোনো কোনো অংশে আলোকরেখা স্তিমিত প্রায়, পরক্ষণেই তা আবার দ্বিগুণ তেজে ভাস্বর, আর তারই মাঝখানে আমার দেশজননী রানীর মতো পদবিক্ষেপে পশু মানবকে দেব মানবে রূপান্তরিত করবার ব্রত নিয়ে মহিমময় ভবিষ্যতের দিকে অগ্রসর। স্বর্গ বা মর্তের কোনো শক্তিরই সাধ্য নেই এ জয়যাত্রার গতিরোধ করে। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, আমাদের এই জাতীয় অর্ণব পথ বহু শতাব্দী যাবৎ লক্ষ লক্ষ মানুষকে জীবন সমুদ্রের অপর পারে অমৃতধামে বহন করে নিয়ে গেছে। আজ হয়তো তোমাদের নিজের দোষেই সেই জাহাজে দু একটা ছিদ্র হয়েছে, সেই জাহাজ হয়তো একটু খারাপও হয়ে গেছে, তাই বলে তোমরা কি এখন তার নিন্দা করবে? জগতের সমস্ত জিনিসের চেয়েও যে জিনিস আমাদের অধিক কাজে এসেছে এখন কি তার উপর অভিশাপ বর্ষণ করা উচিত? যদি এই জাতীয় জাহাজে আমাদের এই সমাজে ছিদ্র হয়ে থাকে, তথাপি আমরা তো এই সমাজেরই সন্তান, আমাদেরই তো ওই ছিদ্র বন্ধ করতে হবে। এসো সানন্দে হৃদয়ের রক্ত দিয়ে আমরা এই কাজ সম্পন্ন করি, আর যদি আমরা তা না পারি, এসো আমরা মরবার জন্য প্রস্তুত হই, আমরা আমাদের বুদ্ধি খাটিয়ে ওই ছিদ্র বন্ধ করব, কিন্তু কখনোই এর নিন্দা করব না।

শাশ্বত ভারত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে।

0: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।
1: নতুন বছরে বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com, maitrwebandhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com, maitrwebandhu maitribondhu23@gmail.com।
0: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15, বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন সোমা রায়ের কণ্ঠে। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন কৃষক বন্ধু।

0: ওষুধের জন্য।
1: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন কৃষিক্ষেত্রে প্যাকেজিং, এই বিষয়ে বলছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং এর পূর্বাঞ্চল কেন্দ্র কলকাতার উপ অধিকর্তা এবং আঞ্চলিক প্রধান ডক্টর বিধান দাস।
2: প্যাকেজিং বা মোড়ক একটা নতুন কিছু নয়। আমি মনে করি মানব সভ্যতার শুরু থেকেই মোড়ক বা প্যাকেজিং আমাদের সমাজে আছে। তখন কি হতো, আমাদের যখন আদিম যুগে আমাদের কাছে বিজ্ঞান বা প্রযুক্তি অতটা উন্নত ছিল না, তখন আমরা যে ধরনের মোড়ক ব্যবহার করতাম সেগুলোকে আমরা বলি গতানুগতিক বা পরিবেশ থেকে নেওয়া যে সমস্ত মোড়ক বা মেটেরিয়াল দিয়ে আমরা প্যাকেজিং করতাম। যদি বলি সেগুলো তাহলে হচ্ছে, ধরুন আমাদের আদিম যুগ থেকে যেগুলো ব্যবহার করছি আমরা, মাটির ভাড়, কাঠের বাক্স, পাতা, জীবজন্তুর চামড়া বা পাটের থলি বা চটের ব্যাগ, এগুলোকে আমরা বলি ন্যাচারাল বা পরিবেশগত প্যাকেজিং মেটেরিয়াল। কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে সায়েন্স বা বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নত হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেক নতুন নতুন মেটেরিয়াল তৈরি হয়েছে যেগুলোতে আমরা প্যাকেজিংয়ে ইউজ করছি এখন, এবং তাদেরকে বলছি আমরা বিজ্ঞানসম্মত তৈরি প্যাকেজিং মেটেরিয়াল। এর মধ্যে আছে চারখানা প্যাকেজিং মেটেরিয়াল। একটা হচ্ছে কাগজ। কাগজ আজ থেকে প্রায় আনুমানিক 2300 বছর আগে কাগজ তৈরি হয়েছে। তারপরে কাঁচ, তারপরে মেটাল। মেটালে দু রকমের মেটাল আমরা প্যাকেজিংয়ে ইউজ করি, ধাতু যেটাকে বলছি অ্যালুমিনিয়াম এবং লোহা বা টিনের ব্যবহার হয়। টিনের ব্যবহার আমরা অনেক দেখছি যে বিভিন্ন রকম ওষুধ বা আমাদের যে শিশুদের যে দুধ মিল্ক পাউডারের ক্ষেত্রে টিন এবং অ্যালুমিনিয়ামের ব্যবহার হয়। আর নতুন সবথেকে যেটা প্যাকেজিং মেটেরিয়াল ইউজ হচ্ছে এখন, সেটা হচ্ছে বর্তমান যুগে প্লাস্টিক। অনেক রকমের প্লাস্টিক আছে। তো একটা হচ্ছে সায়েন্টিফিক প্লাস্টিক যেটা আমরা বলছি, সেটা হচ্ছে সিনথেটিক প্লাস্টিক বা রাসায়নিক পদার্থ থেকে যে প্লাস্টিক তৈরি হচ্ছে। আরেকটা হচ্ছে ন্যাচারাল বা পরিবেশ থেকে বিভিন্ন উপাদান দিয়ে আমরা প্লাস্টিক তৈরি করছি, সেটাকে আমরা বলছি বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। এই চার ধরনের মেটেরিয়ালকে আমরা বলছি সায়েন্টিফিক প্যাকেজিং মেটেরিয়াল। হয়তো একটা এক্সাম্পল দিয়ে আমরা বলছি, ধরুন কমলালেবু বা টমেটো আমরা কি করি, চটের বস্তায় করে প্যাক করে প্যাকেজিং করে সেগুলো আমরা ঠেলা বা ভ্যান রিক্সাতে করে যখন গ্রাম থেকে আমরা শহরে বাজারে নিয়ে আসি, রাস্তাতে ঝাঁকি লাগছে, রাস্তাতে তাদের একটার উপরে একটা যখন আমরা গাড়িতে রাখছি, ওপরের গুলোর ওজন নিচে গিয়ে পড়ছে এবং ঝাঁকি লাগছে। এই কারণে নিচের যে আমাদের কৃষিপণ্য সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্যে আমরা যদি একে বিজ্ঞানসম্মত উপায়ে প্যাকেজিং করি, আমরা বললাম যে একটা প্লাস্টিকের ক্রেট যেটা আজকাল খুব পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানি যারা প্লাস্টিকের ক্রেট তৈরি করছে, অথবা আমাদের জুট ব্যাগ যেটা আমরা করতাম তার পরিবর্তে এখন আমরা সেটাকে আমরা ওই কাগজের ভালো করে তৈরি হয় বাক্স, করোগেটেড বক্স যেটাকে বলে, বাদামি রঙের কাগজের বাক্স, যাতে করে ডিম আমরা দেখছি যে ডিমগুলো আজকাল বিভিন্ন জায়গায় যাতায়াত করছে সেগুলো ওই কাগজের বাক্সে করে যাচ্ছে। এবং দেখবেন হয়তো একটা বাক্সে যে প্রায় 15 বা 20 ক্রেট ডিম থাকছে, তার মধ্যে হয়তো 4-5 ভাঙছে, তার বেশি ভাঙছে না। সুতরাং কাগজেরও এতটা ক্ষমতা আছে, এতটা মজবুত আছে, সেটা আমরা ডিমের ক্ষেত্রে যখন ইউজ করছি আমাদের কৃষিপণ্যের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি। এবং যদি প্রস্তুত বা প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য হয় সেক্ষেত্রে আমাদের প্যাকেজিং করবার সময় আমাদের ঘ্যাট রাখতে হবে যে আমরা যে প্রোডাক্টটাকে প্যাকেজিং করব, দুধ বা কফির ক্ষেত্রে তাতে যদি জলীয় বাষ্প আসে তাহলে খারাপ হয়ে যায়। এক্ষেত্রে আমাদের প্যাকেজিংয়ের জন্য টিন বা কাচের কৌটো ব্যবহার হয়। এবং আমাদের যদি কৃষিজ পণ্য যেগুলো ফুল ফল শাক সবজির ক্ষেত্রে, আমাদের দেখা গেছে যে এদের শ্বসন প্রক্রিয়া চলে, তাদের শ্বাস প্রশ্বাস নেবার জন্য যে মোড়কের মধ্যে আমরা প্যাকেজিং করব সেখানে অক্সিজেন বা হাওয়া বাতাস যাওয়া আসার ব্যবস্থা থাকতে হবে। সেক্ষেত্রে আমরা যদি কাগজের বাক্সে করি তাতে আমরা ফুটো ফুটো রাখা হয় যেটাকে বলা হয় ভেন্টিলেশন, বা যদি প্লাস্টিকের ক্রেটে করা হয় ক্রেটের মধ্যে আমরা দেখছি যে ফুটো থাকছে এবং সেখানে হাওয়া যাওয়ার জন্য ব্যবস্থা থাকছে। যে আজকাল পয়সার মানুষের অভাব নেই, সবাই চায় নিজের পছন্দ মতো দেখতে সুন্দর একটা জিনিস কিনতে, সুতরাং সেক্ষেত্রে আমাদের মোড়কের সৌন্দর্য বৃদ্ধি করতে হবে, তাদের সুন্দর একটা সাইজ, তাতে সুন্দর রং দিয়ে আমাদের লিখতে হবে, এবং তাদের অনেকগুলো তথ্য যেগুলো দরকার, আইন যেগুলো বলে ল, সেগুলো অবশ্যই লিখতে হবে। জিনিসটার নাম কি, কোথায় তৈরি হয়েছে, কবে মোড়কীকরণ হলো, কতদিন অবধি ব্যবহার করা যাবে, তার মধ্যে কত পিস আছে, কত দাম, এই তথ্যগুলো অবশ্যই লিখতে হবে, না হলে এটা আইন বিরুদ্ধ কাজ হয়।
1: শুনছিলেন কৃষিক্ষেত্রে প্যাকেজিং প্রসঙ্গে, এ বিষয়ে বললেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং এর পূর্বাঞ্চল কেন্দ্র কলকাতার উপ অধিকর্তা এবং আঞ্চলিক প্রধান ডক্টর বিধান দাস।
0: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হলো।

আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান পরিচিতি। আজ 6ই সেপ্টেম্বর রবিবার, আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান পরিচিতি। ভারতীয় সময়ে সকাল 7:05 সুফি গানের আসর, সকাল 7:15 বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে গন্তব্য বরিশালের পেয়ারা বাজার, সকাল 7:35 সকালের আড্ডা নিয়ে থাকবেন সৃজিতা রায়, সকাল 8:30 কবিকণ্ঠে অনুষ্ঠানে যশোধরা রায়চৌধুরীর সঙ্গে আলাপচারিতায় থাকবেন রমা ঘোষ, অনুষ্ঠানটির প্রথম পর্ব আজ। সকাল 9:00 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানে চলচ্চিত্র অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়, শুনতে পাবেন আজ অনুষ্ঠানের প্রথম পর্ব। 9:30 মনের মতো গান নিয়ে থাকবেন জুথিকা নাজির, সকাল 10:30 ভক্তিগীতি শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়, 10:45 লোকগানের আসর, বেলা 11:00 অতিথি অনুষ্ঠানে রাজা সেনের সাক্ষাৎকারের প্রথম পর্ব শুনতে পাবেন, সাক্ষাৎকারটি নিয়েছেন মৌমিতা বসু, 11:30 রোমগীতির অনুষ্ঠান। মৈত্রী প্রচার তরঙ্গে দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে নিয়ে থাকবেন ঋত্বিক শিকদার, 12:30 যাত্রাপালা কুরুক্ষেত্রে গান্ধারী রচনা ডক্টর সুবোধ চট্টোপাধ্যায়, পরিবেশনা তেলিপুকুর যাত্রা সংস্থা। 1:40 বাংলা ব্যান্ডের গান, মৈত্রী প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় দুপুর 2:30। ভারতীয় সময় দুপুর 3:30 দ্বিতীয় অধিবেশনের সূচনা, মৈত্রী প্রচার তরঙ্গে 3:35 শুনবেন অনুরোধের আসর। ভারতীয় সময় বিকেল 4:05 মহিলাদের আসরে রসময় নিয়ে থাকবেন জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়, শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান সুস্মিতা বিশ্বাসের উপস্থাপনায়। 4:35 ষোলো আনা বাঙালি অনুষ্ঠানের পুনঃসম্প্রচার বিকেল 5:05 আজ সন্ধ্যায় নিয়ে থাকবেন ইনা বাগচি, 5:50 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 6:20 শুনবেন ক্ষেত খামারের কথা, বিষয় আমার চাষের কথা, বাহারি উদ্ভিদের নার্সারি, রমেন্দ্রনাথ পট্টনায়কের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে বয়স্কদের পুষ্টি নিয়ে বলবেন ডক্টর সুমন গঙ্গোপাধ্যায়, 7:00 বেতার নাটক রূপনারায়ণ রচনা মৃত্যুঞ্জয় মাইতি প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়, মৈত্রী প্রচার তরঙ্গে 7:45 নান্দনিক অমিত সাহার সাক্ষাৎকার শুনতে পাবেন আজ, সাক্ষাৎকার নিয়েছেন শ্রাবণী মুখোপাধ্যায়, অনুষ্ঠানটির প্রযোজনা দুর্বা দে, 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে নিয়ে থাকবেন অর্পিতা পোদ্দার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয় অনুষ্ঠানে অমিয়ভূষণ মজুমদারের মহিষকুড়ার উপকথা পরিচয় করাবেন শ্যামল ভট্টাচার্য, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল মারুতি মহান্তর পরিবেশনায় রাগ মালকোষ, শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন সমীর নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী, 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গানে থাকবেন অর্পিতা পোদ্দার। শুনলেন আজ রবিবার 6ই সেপ্টেম্বর আকাশবাণী মৈত্রীর পূর্ণাঙ্গ অনুষ্ঠান পরিচিতি।

সনজিৎ মণ্ডলের কণ্ঠে শুনলেন প্রথম গান। সুফি গানের আসরে পরের শিল্পী হারাধন দাস বাউল।

সুফি গানের আসর অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান।

বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আপনাকে স্বাগত শ্রোতাবন্ধু। আজ যাব বরিশালের পেয়ারা বাগানে। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বরিশাল তার রূপকথার মতো সৌন্দর্য নিয়ে অপেক্ষা করছে আপনার আমার জন্য। যোগ হয়েছে সেই সৌন্দর্যে এক নতুন নাম, ভাসমান পেয়ারা বাগান। বর্ষা এলে এই বৃষ্টির সময় বরিশাল ঝালকাঠি পিরোজপুরের কীর্তিপাশা খাল জুড়ে গড়ে ওঠে ভাসমান পেয়ারার বাগান। মনে হবে বাংলার এক অপরূপ জলচিত্র, চোখে না দেখলে যা বিশ্বাসই হয় না। বরিশালের সদর শহর থেকে কিছুটা পথ পাড়ি দিলেই চোখের সামনে হাজির হবে সবুজের অপূর্ব সাম্রাজ্য। গাছের ডাল থেকে ঝুলে থাকা পাকা আধ পাকা পেয়ারা, আর নিচে নৌকোয় বসে আপনি, তার উপরে ছায়াময় মেঘ, মায়াময় একদিন। ভাবুন তো কেমন লাগবে। ভীমরুলের পেয়ারা বাগান, জানা যায় এসব বাগানের তৈরি শত বছর আগে। স্থানীয় কৃষকেরা জলাভূমিকে ব্যবহার করে এমন এক ব্যবস্থা গড়ে তুলেছেন যেখানে বৃষ্টির মরশুমে গাছেরা জলের উপর দাঁড়িয়ে থাকবে। এই সময়ে ভূমি ডুবে যায়, কিন্তু পেয়ারা গাছেরা তখনও বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে জলের ওপর। চাষিরা নৌকোয় চড়ে চড়ে গাছের ডালে পৌঁছে পেয়ারা সংগ্রহ করেন। শুধু চাষ নয়, এই পেয়ারা বিক্রিও হয় জলেরই ওপর, সেই কারণেই ভাসমান পেয়ারার হাট নামে পরিচিত। বরিশালের অন্যতম এক দর্শনীয় স্থান হিসেবে তৈরি হয়েছে এই পেয়ারা বাজার। এই বাগানে প্রায় প্রতিদিন ছোট বড় শত শত নৌকো জমে ওঠে খালের মোহনায়। কারো নৌকোয় পেয়ারা, কারো নৌকোয় আমরা, আবার কারো নৌকোয় বা সুপারি। পাইকাররা নৌকোতেই দরদাম করেন, লেনদেন হয় খালের মাঝে জলে দাঁড়িয়ে। বাগানের এমন অন্যরকম নতুন ছবি।

দেবীর কারণে অন্যতম এক ভ্রমণ গন্তব্য হয়ে উঠতে পারে বরিশাল। এখানকার পেয়ারা খেতে পারবেন সরাসরি গাছ থেকে। পেয়ারায় নেই কোনো রকম রাসায়নিক, নেই ঠান্ডা ঘরের স্বাদহীনতা। প্রবেশ করতে হবে এই বাগানে সম্পূর্ণ তো জলযানে। ট্রলারে যাওয়া যায়, তবে ভালো হয় যদি নৌকুই ঘোরেন। পুরো খাল ঘুরে দেখাবে দাঁড় টানা নৌকোয়। আসলে যদি বেশ কয়েকজন মিলে যান, নৌকো ভাড়া করে আপনি ঢুকতে পারেন গাছের নিচে গড়ে ওঠা যে সরু খাল তার পথে। এমন রোমাঞ্চকর সেসব পথ, গাছের পাতায় আপনার মাথা ছুঁয়ে যাবে, মুখের সামনে হয়তো আসবে পেয়ারারা। তারই মাঝে পাবেন ছোট ছোট দোকান, স্থানীয় কিছু হোটেল, চা খাওয়ার জন্য টং, ভাসমান সে এক অন্য জগৎ। ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে খালের উপর নির্মিত হোটেলে খেয়ে নিতে পারেন দুপুরের খাবারও। মনে হচ্ছে না এ যেন বরিশালের মাঝে এক টুকরো ভেনিস? কিভাবে যাবেন বরিশালের এই পেয়ারা বাগানে? বাংলাদেশের রাজধানী ঢাকা শহর যদি আপনার প্রধান গন্তব্য হয়, তারপর অনায়াসে বরিশাল পৌঁছানো মোটেই কঠিন নয়। ঢাকা থেকে যেতে চাইলে বাস, লঞ্চ কিংবা বিমানপথে বরিশাল সহজে পৌঁছে যাওয়া যায়। উপভোগ্য বলতে পারেন লঞ্চের ভ্রমণ। সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল, সেখান থেকে প্রতিদিন সন্ধ্যায় বরিশালের উদ্দেশ্যে লঞ্চ চলাচল করে। ডেক, কেবিন, এসি কেবিন, ফ্যামিলি কেবিন, এমন নানা ভাগ। এছাড়াও তো রয়েছে বাসের ব্যবস্থা। আসলে দ্রুত যেতে চাইলে অনেকেই হয়তো উড়োজাহাজ নিতে পারেন, তবে যে সময়ই আসুন না কেন, বরিশাল আপনার জন্য অপেক্ষা করবে সবুজের সমাহার নিয়ে। কীর্তিপাশা ঘাট বরিশাল পৌঁছে, আর সেখান থেকে ছোট ট্রলার বা ডিঙি নৌকোয় ভাসতে ভাসতে পৌঁছে যাবেন ভীমরুলির পেয়ারা বাগানে। থাকতে পারেন বরিশালের মূল শহরে, পাবেন বিভিন্ন দামের হোটেল। ভাসমান পেয়ারা বাগানে ঘুরতে গেলে মনে রাখবেন অবশ্যই সঙ্গে রাখতে হবে রেইনকোট এবং ছাতা, আর সম্ভব হলে অবশ্যই আপনার সঙ্গে যদি কিছু শুকনো খাবার এবং জল রাখা যায় আরও ভালো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই ভ্রমণে প্রকৃতিকে ভালোবাসা। খালের জলে আবর্জনা বা প্লাস্টিক ফেলে আমরা যেন পরিবেশ নষ্ট না করে ফেলি। তাহলে বরিশালের ভাসমান পেয়ারা বাজার বর্ষার আর অল্প কটি যে দিন বাকি আছে হতেই পারে আপনার গন্তব্য। বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানে আমরা পায়ে পায়ে মানুষ ভ্রমণ করে এলাম সবুজের সেই সমারোহে। বাংলাদেশের দর্শনীয় স্থান অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন উন্নত মানের শিক্ষাদানের

0: দিল্লি বিশ্ববিদ্যালয়ের শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধি তার অর্থনৈতিক শক্তির প্রতিফলন। তিনি আরও বলেন, ভারত নীতিগত স্থবিরতা থেকে নীতিগত গতিশীলতার দিকে অনেক দূরে গিয়েছে। তিনি বলেন, ভারত বিশ্বের দ্রুততম বৃদ্ধির প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে। অতীতের সঙ্গে আজকের সাফল্যের তুলনা করে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ পরাজিত হয়েছে, সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে শত্রুদের নিজ ঘরে আঘাত হানছে এবং জম্মু ও কাশ্মীর থেকে উত্তর পূর্ব পর্যন্ত শান্তি পুনরুদ্ধার হয়েছে।
1: দুনিয়া ভারত কো ফ্রাজাইল ফাইভ বতা রহি থি, আজ দুনিয়া ভারত কো ফাস্টেস্ট গ্রোয়িং মেজর ইকোনমি বননেতে হুয়ে দেখ রহি। অভি হফতে ভর মে হি ভারত কি ইকোনমি কো লেকার কই সারি পজিটিভ খবরে আই। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है और इसी बीच जापानीज क्रेडिट रेटिंग एजेंसी ने भारत की रेटिंग अपग्रेड कर दी है। ये 7.8% की ग्रोथ भी ऐसे समय में आई है जब वेस्ट एशिया का युद्ध चल रहा है।
0: সমালোচকদের মুখ বন্ধ করতে অর্থনৈতিক তথ্য উপস্থাপন করে প্রধানমন্ত্রী বিস্তারিতভাবে জানান যে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও জানান, এই সময়কালে সামগ্রিকভাবে যানবাহন বিক্রি 20% বেশি বেড়েছে। দুচাকার যানবাহনের ক্ষেত্রে 20% এবং তিন চাকার যানবাহনের ক্ষেত্রে প্রায় 30% বৃদ্ধি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে ইস্পাত ও সিমেন্টের ব্যবহারে 8% বৃদ্ধি হয়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যক্রম দ্রুত সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, স্মার্টফোন রপ্তানির পরিমাণ এখন 2.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছে এবং দেশীয় প্রতিরক্ষা উৎপাদনের পরিমাণ প্রায় 2 লক্ষ কোটি টাকায় পৌঁছে গেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। শিক্ষক দিবস উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত 2026 সালের জাতীয় শিক্ষক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গতকাল রাষ্ট্রপতি বলেন, যে সমাজ শিক্ষকদের সম্মান করে সেই সমাজই প্রকৃত অর্থে প্রগতিশীল। আমাদের সংবিধানে উল্লিখিত সকলের জন্য সমান সুযোগের আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে শিক্ষা হলো সবচেয়ে কার্যকর মাধ্যম। শিক্ষকদের ধারাবাহিক উদ্যোগের জন্যই প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ছুট ছাত্রছাত্রীদের হার ন্যূনতম করা সম্ভব হয়েছে। 27টি রাজ্য, 7টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং কেন্দ্রীয় সরকারের 6টি সংস্থার 48 জন স্কুল শিক্ষকের হাতে রাষ্ট্রপতি গতকাল এই পুরস্কার তুলে দেন। এছাড়া রাষ্ট্রপতি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও পলিটেকনিকের 21 জন শিক্ষক ও ফ্যাকাল্টিকেও জাতীয় পুরস্কার দেন। পশ্চিমবঙ্গ থেকে যে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন তারা হলেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের সরকারি মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবং পূর্ব বর্ধমানের শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠের প্রাথমিক বিভাগের প্রধান শিক্ষক পলাশ চৌধুরী। বিজেপির রাজ্যসভার সাংসদ ডক্টর দীনেশ শর্মা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। গত রাতে রাষ্ট্রপতি ভবন সূত্রে এখবর জানানো হয়েছে। 62 বছর বয়সী শ্রী শর্মা অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশীর স্থলাভিষিক্ত হবেন। শ্রী যোশী 2017 অক্টোবর থেকে ওই দ্বীপপুঞ্জের উপরাজ্যপাল হিসেবে নিযুক্ত রয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে গতকাল রাতে গোয়ায় পৌঁছেছেন। এই সফরে তিনি ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠককে সভাপতিত্ব করবেন। এরপর তিনি সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থার বিশেষ আদালত ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, যাদের মধ্যে 1 জন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। মহারাষ্ট্রের মেলঘাট এবং পেঞ্চ ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রগুলি বন্দি শকুনদের ফের প্রকৃতিতে ফিরিয়ে আনার ক্ষেত্রে ভারতের সবচেয়ে সফল স্থান হিসেবে উঠে এসেছে। এই শকুনদের বেঁচে থাকার হার বেশ আশাব্যঞ্জক। বোম্বে ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি বা BNHS-এর তথ্য অনুযায়ী December 2025 থেকে January 2026-এর মধ্যে এই 2টি সংরক্ষণ কেন্দ্রে 29টি শকুনের মধ্যে বেঁচে থাকার হার 78% পর্যন্ত রেকর্ড করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারত ও নেপালে যৌথ উদ্ধারকারী দল চিলিমে একটি সুড়ঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে।

0: নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব জানিয়েছেন, উদ্ধার কাজে সুবিধার জন্য সিয়াব্রুবেশি থেকে টানেলের মুখ পর্যন্ত একটি রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা এবং সংকীর্ণ উপত্যকার কারণে ভারী হেলিকপ্টার ব্যবহার সম্ভব হচ্ছে না, সেজন্য বিকল্প রাস্তার ভাবনা চিন্তা বলে রাষ্ট্রদূত জানান। এদিকে গত 26 আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত দেবীঘাটে যাতায়াতের সুবিধার জন্য বেলি ব্রিজ তৈরির কাজ চলেছে। ভারত নেপালকে সংকটের মুহূর্তে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি মানবিক সাহায্য দিয়ে চলেছে বলে রাষ্ট্রদূত শ্রীবাস্তব জানান। চলতি মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে হতে চলা ব্রিক্স শীর্ষ সম্মেলনের পাশাপাশি আই ব্রিক্স শীর্ষ সম্মেলনও অনুষ্ঠিত হবে। 500-এরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, অর্থমন্ত্রী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশগ্রহণ করবেন। 21টি ব্রিক্স সদস্য ও সহযোগী দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আই ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণকারীরা সার্বভৌম সম্পদ তহবিল, পেনশন তহবিল এবং পারিবারিক বিনিয়োগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলির মোট 1 ট্রিলিয়ন মার্কিন ডলারের সম্পদ পরিচালনা করে থাকে। 4 দিনের দ্বিপাক্ষিক সফরে অংশ নিতে ভারতের বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং গতকাল সৌদি আরবের রিয়াদে পৌঁছেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি জানিয়েছেন, সেখানে তাকে স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিপুল এবং সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রকের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী ডক্টর তারিক আল হামাদ। তিনি বলেন, এই সফরের সময় সৌদি কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা এবং সেদেশে বসবাসরত ভারতীয় সম্প্রদায় ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়ের অপেক্ষায় রয়েছেন তিনি। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটেল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। রাশিয়া ইউক্রেন সংঘর্ষ অবসানের লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতরাতে ক্রেমলিনে মার্কিন দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। প্রায় 3 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আকাশপথে দুপক্ষের হামলা বেড়ে চলায় মার্কিন দূতের এই সফর তাৎপর্যপূর্ণ। ডোমিনিকান রিপাবলিকের জোহেরি মালা ডোমিনগুয়েজ 73তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার খেতাব জিতেছেন। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে স্পেনের এলিজাবেথ রেন্স এবং মালয়েশিয়ার তানুশিয়া চেট্টি তৃতীয় হয়েছেন। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে দিয়েছে। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে 18 ওভার 1 বলে 55 রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ভারত 3 উইকেট হারিয়ে 8 ওভার 4 বলে লক্ষ্যে পৌঁছে যায়। এই ম্যাচে জয়ের ফলে ভারত গ্রুপ পর্বে অপরাজিত থেকে মহিলাদের এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছল। দলীপ ট্রফি ফাইনালে আজ পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে। চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9:30। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি তৃতীয়বার চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে উঠেছে। বিশ্বের 5 নম্বর এই জুটি গতকাল সেমিফাইনালে মালয়েশিয়ার জুটিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তার মধ্যেও ভারতের 7.8% ত্রৈমাসিক বৃদ্ধির হার দেশের অর্থনৈতিক শক্তিরই প্রতিফলন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, উন্নত মানের শিক্ষাদানের মাধ্যমেই বিকশিত ভারত গড়ে তোলা সম্ভব। পশ্চিমবঙ্গ থেকে 2 জন এবছর জাতীয় শিক্ষকের সম্মান পেলেন। ডক্টর দীনেশ শর্মা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নতুন উপরাজ্যপাল নিযুক্ত হয়েছেন। মহিলাদের এশিয়া কাপ টি-20 ক্রিকেটে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ শীর্ষে থেকে ভারত সেমিফাইনালে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন সকালের আড্ডা, উপস্থাপনায় সৃজিতা রায়।

জানলাগুলো খুলে দিন, ঘরে এসে পড়ুক এক ঝলক টাটকা হাওয়া, নীলচে আধারের সময় ফুরিয়েছে বেশ কিছুক্ষণ আগে, জীবনের নকশায় নতুন করে আলো এসে পড়ুক, ভোর পেলিয়ে যে সকাল এসেছে স্বচ্ছতায় উজ্জ্বলে প্রাণ নিয়ে, এই রবিবার অধরা কোনো অনুভবে আপনার জীবনে আসুক না, রাত্রি শেষের নিস্তব্ধতা, অনবরত চিন্তা, আর প্রতিবার এমনই কোনো এক সকালে হয়তো আপনার আত্মপ্রত্যয় ফিরে পাওয়া, এমনই তো ঘনিষ্ঠ যোগ আমাদের সকালের সঙ্গে, জীবনের দীর্ণ চিৎকার, অনবরত অশ্রু শেষ হয় এমন কোনো এক সকালেই। সব ছবি তো আর মনে থাকে না, মনে থাকা জিনিসও ভালোভাবে মনে করতে পারা যায় না, এমন সব সকালে ভালোভাবে বোধহয় মনে করতে ইচ্ছে হয় চেষ্টা করে যেতে হবে। এই রবিবার আপনার সকাল হোক প্রাণময়, এই রবিবার হোক আপনার সকাল প্রাঞ্জল। সকালের আড্ডায় গল্পে গানে অপেক্ষা করছে একটি ঘন্টা শ্রোতাবন্ধু আপনার জন্য, আপনার ঘরে এখন না হয় আলো আসুক।

আমাদের এই ঘর, এই পৃথিবী, তার ইতিহাসে যদি আমরা চোখ রাখি, দেখব সেখান থেকে জীবন, প্রাণীর স্পন্দন লুপ্ত হয়েছে আনুমানিক প্রায় 5 বার। কি কারণ জানেন? কখনো আগ্নেয়গিরি, কখনো উল্কাপাত, বিষাক্ত গ্যাস, রয়েছে এমন নানা প্রাকৃতিক প্রক্রিয়া। কিন্তু ষষ্ঠ বিলোপের শুরু বোধহয় আমাদের সকলের অজান্তে হয়েই গেছে। দ্রুততার সঙ্গে ধ্বংস পৃথিবীতে কি এর আগে কখনো ঘটেছে এমন করে? আগের সব অবলুপ্তি ছিল প্রকৃতির নিজস্ব নিয়মে, কিন্তু এবার যদি বলতে হয় ব্যতিক্রম, তবে কি ভুল হবে? পৃথিবীতে জীবনের অবলুপ্তি ঘটাতে চলেছে বোধহয় মানুষ, এই পৃথিবীর সবচেয়ে যোগ্য, সবচেয়ে জ্ঞানী জীব মানুষ। আমরা সেই প্রজাতি কি নই? সমস্ত দূষণের কারণ, সমস্যা এবং পরিণতি সম্বন্ধে ওয়াকিবহাল থেকেও শুধুমাত্র তাকিয়ে দেখা ছাড়া সেভাবে বোধহয় কিছুই করছি না। এই রবিবার সকালে যখন আপনাদের সঙ্গে কথায় কথায় বেলা বাড়বে, প্রথমেই এই বিষয়ে খানিক আলাপ হলে কেমন হয়? আমরা অনেকেই সাম্প্রতিক সময়ে নেপালে ঘটে যাওয়া ধ্বংসযজ্ঞের নানান ছবি, নানান ভিডিও দেখেছি সামাজিক মাধ্যম, খবর, নানা কিছুর দৌলতে। সেই আতঙ্ক থেকে, মুছে যাওয়া থেকে বেশ কিছু প্রশ্ন চলেই আসে। দেখা গেছে আগামী 4 বছরের মধ্যে অন্তত 1 বছরের জন্য বিশ্বের গড় তাপমাত্রা প্রায় 1.5 ডিগ্রি

বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ভেবে দেখুন, আজকের দিনে দাঁড়িয়েও যদি আমরা আটকাতে পারি বিশ্বের উষ্ণতা বৃদ্ধিকে, আজকের পর যদি এই পৃথিবীর গড় উষ্ণতাপ আর না বাড়ে, তবু হিমালয়ের এক তৃতীয়াংশ হিমবাহ গলবেই, আর যদি এই বিনাশ ঘটতে থাকে তবে তো অচিরেই পরিণত হবে হিমালয়ে ধূসর কালো এক পর্বতে, তার তুষার আর কিছুই অবশিষ্ট থাকবে না, মানুষকে জীবন হারাতে হবে, এই পৃথিবী ধ্বংসের দিকে এগোবে। এই যে আমাদের প্রকৃতি আমাদের বাস্তুতন্ত্রকে রক্ষা করা, এখনো পর্যন্ত তার কাজ করতে পারি আমরাই। এই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়েছে যেভাবে, তারপর তাকে ফিরিয়ে দেওয়া না হোক, এই খারাপের হিসেবে ব্যস্ত না থেকে কি করা যায় সেই নিয়ে খানিক চিন্তা ভাবনা। একে অপরকে দোষারোপ বা ভুলের পুনরাবৃত্তি নয়, আমাদের দৈনন্দিন জীবনে যেসব প্রকৃতির বিরুদ্ধতা রয়েছে তাকে শুধরে নেওয়া, মানুষের চেয়ে বড় প্রকৃতি। জানি আমরা জীবজগৎ কেমন করে রিসেট হয়, তার নিয়ম অচিরে বদলে যায়, প্রকৃতির ওপর এই মারাত্মক অত্যাচারের মাশুল এখন থেকে যদি গুনতে আমরা শুরু করি, তবে হয়তো প্রকৃতির প্রতিশোধ নয়, প্রকৃতির বন্ধু হয়ে আমাদের জীবন আরও খানিক এগোতে পারে। ভাবতে থাকি, আসুন টাইম মেশিনে চড়ে পৌঁছে গেছি কোনো এক নবীনতর পরিচ্ছন্ন সময়ে, আশায় বুক বাঁধি। লগ্নজিতা চক্রবর্তী, পরের গানে।

0: আমাদের দেশে বিয়ের জন্য ন্যূনতম বয়স মেয়েদের ক্ষেত্রে 18 এবং ছেলেদের ক্ষেত্রে 21।
1: এই বয়সের নিচে বিয়ে দেওয়া আইনসম্মত নয়।
0: বাল্যবিবাহ তথা শিশুদের উপর যে কোনো নিপীড়ন দেখলে ফোন করতে পারেন চাইল্ড লাইন নম্বর 1098।
1: যে সমাজ সতর্ক সেই সমাজই সুস্থ।
2: সকালের আড্ডায় এখন শুনবেন দৃষ্টিকোণ। সলিল চৌধুরীর স্মরণে আজকের দৃষ্টিকোণ, প্রযোজনা আকাশবাণী মৈত্রী সংবাদ।

0: बदन चुराए चुपके से आए।
1: आमी झड़ेर काछे रेखे गेलाम आमार ठिकाना। रवीन्द्रनाथेर जन्म शतबर्षे 1961 साले হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সুলীল চৌধুরীর এই গান আধুনিক বাংলা সঙ্গীতে এক নতুন দিগন্তের উন্মোচন ঘটল। বাংলা সঙ্গীতে শুরু হল নতুন এক পথের,

0: বেড়ানার।
1: গান আর সুর নিয়েই তো জন্ম তাঁর। পৃথিবী তাঁকে মনে রেখেছে তাঁর সুরের জন্যেই, কিন্তু তার প্রতিভার স্ফুরণ ঘটেছিল সংস্কৃতির নানান ধারায়। সুরকার সলিল চৌধুরীর প্রতিভার দীর্ঘ ছায়ায় বারবার ঢাকা পড়ে যান কবি সলিল চৌধুরী, গল্পকার সলিল, চিত্রনাট্যকার সলিল।
2: উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দাও। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হল, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি। ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না খোলে না।
1: সলিল চৌধুরীর রিক্সাওয়ালা গল্প নিয়ে বিমল রায় তৈরি করেন দু বিঘা জমিন। সূচনা হয় সলিল চৌধুরীর আরেক নতুন যাত্রা।

75টিরও বেশি হিন্দি ছায়াছবি, 40টিরও বেশি বাংলা, প্রায় 26টি মালায়ালাম, বেশ কিছু মারাঠি, তামিল, তেলেগু, কন্নড়া, গুজরাটি, ওড়িয়া এবং অসমীয়া ছায়াছবিতেও তিনি সঙ্গীত পরিচালনা করেন। 95-এর অন্তত 50 বছরের সুরজগতে বিরাজমান কবির চিরবিদায় ঘটে।

ফিরে আসি সকালের আড্ডায়, কথায় কথায়। আজ আবহাওয়া কেমন থাকবে? মূলত মেঘলা আকাশ, রয়েছে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং অবশ্যই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা শহরে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 68%। মৎস্যজীবী বন্ধুদের জন্য আজ বিশেষ কোনো সতর্কবার্তা নেই, তবে আপনার জন্য শ্রোতা বন্ধু,

সাপ্তাহিক জীবনের খানিক আরাম পেতে জীব রবিবারের বাইরে বেরোনো, সেই বিষয়ে খানিক সাবধান। আপাতত কথা পেরিয়ে চলে যাব গানে।

0: সিগারেট, মদ, ড্রাগস বা সমধর্মী অন্যান্য নেশা থেকে তরুণ বা প্রবীণ মানুষকে মুক্ত করতে নেওয়া যায় পুনর্বাসন কেন্দ্রের সহায়তা। সরকার অনুমোদিত রিহ্যাবিলিটেশন সেন্টারে যোগাযোগ করে উপযুক্ত পরামর্শ নিতে পারে উদ্বিগ্ন পরিবার।
1: নেশামুক্ত সমাজ, সুস্থ সমাজ।
2: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা, আজকের সুরক্ষা। একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
1: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন।

সকালের আড্ডায় এই রবিবার কথা বলছি আপনার আমার আশেপাশ, আপনার আমার রোজকার জীবনযাত্রার টুকিটাকি নিয়ে, নানান গল্প নিয়ে, সুর নিয়ে, জুড়ে জুড়ে এক কোলাজে। আচ্ছা, আপনারাও নিশ্চয়ই মনে করেন যে নিয়ম ভাঙা এই শব্দ বললেই বিশৃঙ্খলা তৈরি হবে, এমন তো নয়। নিয়ম ভাঙা মানেই যে বিশৃঙ্খলার সৃষ্টি, সত্যি তা নয়। বরং নিয়ম ভেঙে সম্ভব সুশৃঙ্খল সৌন্দর্যের তৈরি, তাই না? আজকের এই যে ডিজিটাল সময়ে আমরা একজন অন্যজনের সঙ্গে যোগাযোগ করছি টেলিফোনে, কখনো টেক্সট ফরম্যাটে, অর্থাৎ মেসেজ করে। দেখবেন এই যোগাযোগের ক্ষেত্রে সংক্ষিপ্ত ভাষা বেশ আকর্ষণীয় ভূমিকা নিয়েছে। এই সংক্ষিপ্ত শব্দ বা ভাষার প্রয়োগ করাকালীন একটু হয়তো ভাবতে হয় শতবর্ষ আগে, যখন আমরা একে অপরের সঙ্গে কথা বলা শুরু করেছিলাম, সে কথায় থাকত কত এ কথা ও কথা, কথার পিঠে কথা, শৃঙ্খল ভেঙে, প্রথার শৃঙ্খল ভেঙে শব্দকে মুক্ত করার তাগিদ ছিল সে সময়। মাঝখানে কত বদল, কত ওঠা পড়া। শুধুমাত্র কথা যে কানে শোনার নয়, চোখে দেখার এই বোধ কিন্তু আমাদের দিয়েছে ডিজিটাল মিডিয়া। হ্যাঁ, অবশ্যই প্রিন্ট মিডিয়ার মাধ্যমেও আমরা সেই আভাস পেয়েছিলাম, তবে ধরুন বিরাম চিহ্নের না থাকা, মানে কমা, ফুল স্টপ, কোলন বা ব্র্যাকেট কিছুই নেই, শুধু রয়েছে পাশাপাশি কতগুলো শব্দ, রয়েছে বাক্যের বিন্যাস। বাইরের রূপটি হয়তো অত্যন্ত আধুনিক, তবে তাগিদ তো সেই এক, সে সহজ চিরন্তন টান, বলতে চাওয়া। এই বলতে চাওয়া যখন রোজকার জীবনে এমন গুরুত্বপূর্ণ, তাই বৈচিত্র্যময়, আবেগময় বা প্রথাগত সমাজ নীতির বাইরে আমাদের আশেপাশে যেসব বলতে চাওয়া আছে, যেসব ঘটনা আছে, তার প্রতি খানিক সংবেদনশীলতা, খানিক মর্মস্পর্শী হওয়ার ডাক আমরা একে অপরকে বোধহয় দিতেই পারি। আমাদের জীবনের যে সমস্ত দুঃখ, যে সমস্ত আনন্দ আমরা বয়ে নিয়ে যাই, আসুন দৃশ্যরূপ দিয়ে তাদের নিয়ে আরো বেশি করে কথা বলি। কারুর ভাবিয়ে দেওয়াই নয়, নিজেদের কথা নিজেদের মতো করে বলি, বলতে থাকি, আমাদের নিজস্ব কথার মানচিত্র তৈরি হোক, যে কথারা অনুদিত নয়, যে কথারা আপনার আমার একার।

0: সকালের আড্ডায় এখন শুনবেন জানা অজানা।
1: জানা অজানা,
2: জানা অজানায় আজ এবং আগামীকাল ধারাবাহিক কথিকা সমুদ্র থেকে পুষ্টি। আজ প্রথম পর্ব, বলছেন ডক্টর শতাব্দী দাস।
3: সমুদ্রের আরেক নাম যে রত্নাকর তা তো আমাদের সবারই জানা, কিন্তু সমুদ্র যে পুষ্টিরও আকর সেটা বোধহয় সবসময় আমরা ভেবে দেখি না। হ্যাঁ, সমুদ্রে রয়েছে বিভিন্ন পুষ্টিগুণে ভরা রকমারি উপাদান। প্রধানত দুই ধরনের উপাদানের কথা আমরা বলতে পারি, এক উদ্ভিজ্জ উপাদান, দুই প্রাণীজ উপাদান। উদ্ভিজ্জ উপাদানের

0: আলোচনায় আসি। এর মধ্যে উল্লেখযোগ্য হল সামুদ্রিক শৈবাল ও আগাছা। সামুদ্রিক শৈবাল হল প্রকৃতির এক বিস্ময়। এদের মূল বা শিকড় থাকে না, তাই এরা চারপাশের সমুদ্রের জল থেকে সরাসরি ভিটামিন ও খনিজ শোষণ করতে পারে আর হয়ে ওঠে পুষ্টিগুণে ভরপুর। এর মধ্যে উল্লেখযোগ্য হল নোরি, কেল্প ও ওয়াকামে। নোরি মূলত একটি লাল শৈবাল, পুষ্টিগুণে স্থলের সবুজ শাকসবজির মতো। সুশি রোলের বাইরের শুকনো মোড়ক হিসেবে এটি বেশি পরিচিত। নোরিতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, এছাড়া থাকে ভিটামিন B12, আর থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি ও আয়রন। আয়োডিনের মাত্রা মাঝারি, তাই এটি নিয়মিত খাওয়া নিরাপদ। নোরিতে টরিন নামে একটি অ্যামিনো অ্যাসিড থাকে, যা কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে থাকা বিটা ক্যারোটিন চোখকে সুরক্ষিত রাখে। আরেকটি উল্লেখযোগ্য সামুদ্রিক শৈবাল হল কেল্প। এরা বিশাল বাদামি শৈবাল, যা সমুদ্রের গভীরে ঘন বনের মতো তৈরি করে। কেল্প খাওয়া হয় কাঁচা, শুকনো বা আচার হিসেবে। জাপানে এটি খুব জনপ্রিয়। এই শৈবালটি আয়োডিনের প্রাকৃতিক উৎস, এছাড়া এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম থাকে। এতে ফিউকোক্সান্থিন নামক একটি রঞ্জক পদার্থ থাকে, যা চর্বি দহনে এবং ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, ফলে বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ ও ওজন কমানোর কাজেও এর ভূমিকা রয়েছে। এতে আয়োডিনের মাত্রা অত্যন্ত বেশি। 1 গ্রাম কেল্পে দৈনিক চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি আয়োডিন থাকতে পারে, তাই থাইরয়েড গ্রন্থির ওপর চাপ এড়াতে এটি পরিমিত পরিমাণে খাওয়া উচিত। আরেকটি সামুদ্রিক বাদামি শৈবাল হল ওয়াকামে। এর স্বাদ কিছুটা মিষ্টি। এটিকে সি উইড স্যালাড হিসেবে খাওয়া হয়। এতে উচ্চ মাত্রায় ভিটামিন B9, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম আছে। এছাড়া সামান্য পরিমাণে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিডও আছে। এটি অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী। এতে থাকে ফিউকোইডান নামে একটি কার্বোহাইড্রেট, যা প্রিবায়োটিক হিসেবে কাজ করে। এতে আয়োডিনের মাত্রাও বেশি পরিমাণে থাকে। এছাড়া আরেক রকম সবুজ সি উইড আছে, যাকে বলে সি লেটুস। এটি দেখতে স্থলভাগের লেটুস পাতার মতোই। এটাকে স্যালাড বা স্যুপে, কাঁচা বা শুকনো দুভাবেই খাওয়া যায়। এই আগাছায় প্রচুর পরিমাণে খাদ্য আঁশ বা ডায়েটারি ফাইবার থাকে। এটি আয়রন ও ম্যাগনেসিয়ামে সমৃদ্ধ। এই সি লেটুস কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে এই সব সামুদ্রিক আগাছা সাবধানে খেতে হবে, কারণ এরা সমুদ্রের দূষিত জলে মিশে থাকা ভারী ধাতু যেমন আর্সেনিক ও ক্যাডমিয়াম শোষণ করতে পারে। তাই সবসময় পরীক্ষিত ও ভালো ব্র্যান্ডের সামুদ্রিক আগাছা কেনা উচিত। ভুলে গেলে চলবে না যে কেল্পের মতো বাদামি শৈবালে অত্যন্ত বেশি পরিমাণে আয়োডিন থাকে, যা থাইরয়েড গ্রন্থির জন্য ক্ষতিকর হতে পারে। তাই সপ্তাহে 2-1 বারের বেশি কেল্প না খাওয়াই ভালো। নোরি তুলনামূলকভাবে অনেক নিরাপদ।
1: সমুদ্র থেকে পুষ্টি প্রথম পর্ব শুনলেন জানা অজানায়, বললেন ডক্টর শতাব্দী দাস।
2: সকালে

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন কবি কণ্ঠে।

0: কবিকণ্ঠ অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে রয়েছি রুমা ঘোষ। কবিকণ্ঠ মানেই প্রিয় এক কবির সঙ্গে আলাপ, তাঁর কবিতার গেরুস্থালিতে তাঁর হাত ধরে কিছুক্ষণ কাটানো, আর অবশ্যই কবিকণ্ঠে কবিতা পাঠের দুর্লভ এক যাপন। আজ কবিকণ্ঠ অনুষ্ঠানে অতিথি যিনি, তিনি আমাদের বড্ড প্রিয়। 90-এর দশক থেকে কবিতা লিখছেন তিনি। সময়ের বাঁক, প্রযুক্তির পরিবর্তন, এমন অনেক কিছুই তাঁর কবিতায় রূপ পায়। আর একটা বিশেষ বিষয় হল শুরু থেকে এখনো নারী জীবন, নারীর প্রতিটি সংবেদন নিয়ে তাঁর কলম অবিরল। কে তিনি বলার আগে তাঁর কবিতার কয়েকটি লাইন। আমার অহং আমি নিয়ে চলব সকলের আগে, আমি ও আমার এই বহু যত্নে রক্ষিত ইস্পাত, আমার অহং আমি নিয়ে চলব সকলের আগে। বালক যেভাবে রাখে চপ্পলের আগে খোলামকুচি, তোমা হতে মহত্তম, তোমা হতে পবিত্র লেখনী, সেটি বাগিয়ে ধরব ধর্মযুদ্ধে যে মতো সঙ্গীন, আমার অহং আমি নিয়ে চলব পতাকার মতো। বুঝতেই পাচ্ছেন কার কবিতা। তিনি কবি যশোধরা রায়চৌধুরী। আজ শুনব তাঁর কথা, তাঁর কবিতার কথা, আর অবশ্যই তাঁর কণ্ঠে কবিতা। অনুষ্ঠানের একেবারে শুরুতে যশোধরা দি, এই অনুষ্ঠানে কবিকণ্ঠে আপনাকে স্বাগত জানাই। নমস্কার।
1: নমস্কার, ধন্যবাদ রুমা।
0: হ্যাঁ, আমরা এই রেডিওর সঙ্গে শুনছিলাম আপনার যোগাযোগ বহুদিনের।
1: হ্যাঁ,
0: সেই ছোট্টবেলা থেকে বোধ হয়। আমাদের শ্রোতাদের জন্য সেই যোগাযোগের কথা আপনি যদি একটু তুলে ধরেন।
1: দেখুন, এক সময় তো আকাশবাণী ছিল মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। মানে আমরা আমাদের ছোটবেলাতে বাড়িতে সারাক্ষণ দেখেছি রেডিও বাজছে, এবং আমি যখন স্কুলে পড়ি, আমাদের স্কুলে একটি খুব সমৃদ্ধ বার্ষিক পত্রিকা বেরোতো, তাতে আমি কবিতা লিখতাম, মানে স্কুল জীবনে। এবং হয়তো একটু কাঁচা কবিতায় লিখতাম, কিন্তু আমাদের বাংলার যে দিদিমণিদের আমরা পেয়েছিলাম, সেই দিদিরা মানে আমাদের এত ভালোভাবে, এখনকার ভাষায় গ্রুমিং, মানে আমাদের এমনভাবে তারা উপদেশ দিতেন বা আমাদের লেখালেখি নিয়ে ভাবতেন যে সেই লেখাগুলো তারা ছাপতেন, এবং তাতে এক ধরনের স্বীকৃতি পেতাম। সেই লেখারই কিছু অংশ নিয়ে একবার আমাদের স্কুল, যেহেতু সরকারি স্কুল ছিল, বহুমুখী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় যাকে মাল্টিপারপাস স্কুল বলা হয় আলিপুরের, সেখান থেকে আমরা এসেছিলাম 4-5 জন আকাশবাণীতে, সম্ভবত গল্প দাদুর আসর বা কোনো একটা ওরকম এতে, শিশু মহলের থেকে আমরা বড় তখন তো। কিন্তু সেটা অসামান্য একটি অভিজ্ঞতা, কারণ সেই দিন আমরা স্টুডিওতে কবিতা পড়ে বেরিয়েছি, আমি আরও 2-3 জন বন্ধু, তারাও ছড়া বা কবিতা পড়েছে। বেরোনোর পর একজন দীর্ঘাঙ্গী মহিলা, খুব মানে নিপাট, কোনো সাজ নেই, চুলগুলো উড়োখুড়ো, লম্বা বিনুনি, যতদূর মনে পড়ে, মুখের মধ্যে খুব কঠোর একটা ব্যাপার, একেবারে আভিজাত্যপূর্ণ একটা চেহারা, তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই মেয়েটা লিখেছে খুব ভালো কিন্তু পড়েছে খুব খারাপ। পরে বুঝলাম তিনি কবিতা সিংহ। এখন ভাবলে আমার এমন রোমাঞ্চ হয় যে কবিতা সিংহকে আমি, হ্যাঁ, আমি তাকে কিন্তু আবিষ্কার করেছি 13 বছর বয়সে, আমি সেই মেয়েটি কবিতাটা পড়ে, বেথুন স্কুলের, বেথুন কলেজিয়েট স্কুলের একটি 150 বছর পালন বা এরকম কিছু হচ্ছিল, তার একটি বই পেয়েছিলাম সেই স্মরণিকাতে, আমি সেই মেয়েটি পড়ে আমি মানে থান্ডার স্ট্রাক যেটাকে বলে, একেবারে বজ্রাহত।
0: মেয়েদের নিয়ে যে একেবারে
1: অনিবার্য একটা লাইন ছিল যে আমি দেখেছি যে মাথার বাইরেটা নিয়েই সবার মাথা ব্যথা, মেয়েদের মাথার ভেতরে কি আছে কেউ জানতে চায় না, আর আমি বাস থেকে নেমে গেছি নাকামি না করে, সেটা ঠিক হয়নি আমার করা, এরকম কিছু লাইন ছিল তো সেই।
0: আচ্ছা,
1: কাজে রেডিও স্মৃতি মানে একটা খুব মানে কি বলবো, মানে ভীষণ একটা অন্যরকম সুন্দর স্বপ্নের মতো জায়গা রেডিও স্টেশনে আসা।
0: তখন তো বাড়িতে রেডিও শোনার,
1: সারাক্ষণ রেডিও শোনা, এবং খুব পণ্ডিত মানুষ, কোনো কাকা তিনি টক দেবেন রেডিওতে, সেটা একটা ব্যাপার। আমার বাবা একবার, আমার বাবা খুব অকালে মারা যান, কিন্তু আমার বাবা প্রেমেন্দ্র মিত্রের খুব স্নেহধন্য, এবং প্রেমেন্দ্র মিত্র যেহেতু নিজে বিজ্ঞান ভিত্তিক লেখা লিখতেন, তিনি হ্যাঁ রসায়ন, তখন তো কল্পবিজ্ঞান শব্দটা হয়নি,
0: কিন্তু বোঝা যায়
1: বিজ্ঞান ভিত্তিক গল্প বলতে, এবং উনি ঘনাদার গল্প তো প্রচুর আছে, বিখ্যাত বিখ্যাত সব গল্প আছে। তো প্রেমেন্দ্র মিত্র তো প্রায় মানে বন্ধু পুত্র আমার বাবা, এবং পাড়ার ছেলে, তো আমরা ভবানীপুরেরই। তো প্রেমেন্দ্র মিত্রর বাড়িতে তিনি বলেছিলেন, তুমি রসায়ন

0: পড়ছো, তুমি কবিতা লেখো ঠিকই, কিন্তু কবিতার পিছনে বেশি সময় না দিয়ে তুমি বিজ্ঞান ভিত্তিক রচনা লেখো। এবং
1: আচ্ছা,
0: আমার বাবা তখন কিছু বিজ্ঞান ভিত্তিক গদ্য এবং কল্পবিজ্ঞান গল্প, এখন যেগুলোকে আমরা বলি এক সাইফাই,
1: হুম
0: যেগুলোকে
1: হুম
0: বলা হয়
1: হুম
0: সায়েন্স ফিকশন, তখন সেগুলোকে বিজ্ঞান ভিত্তিক গল্প বলা হতো, সেগুলো লিখতে শুরু করেন এবং প্রেমেন্দ্র মিত্র আলাপ করিয়ে দেন অদৃশ বর্ধনের সঙ্গে, যিনি আশ্চর্য নামে একটি পত্রিকা করতেন। এবং আশ্চর্য পত্রিকার তরফ থেকেই সম্ভবত সত্যজিৎ রায়ও ভীষণভাবে ব্যাপারটার সঙ্গে যুক্ত ছিলেন। এবং প্রেমেন্দ্র মিত্রর একবার মনে হয় যে আকাশবাণীতে একটি ধারাবাহিক গল্প, মানে চার খণ্ড গল্প চারজন লিখবেন, এই
1: সেই
0: চারজন
1: বারোয়ারি উপন্যাস,
0: বারোয়ারি উপন্যাসের মতো, বারোয়ারি
1: ধারণাটা,
0: বিষয়টা ধরেন তারা সবুজ মানুষ, আলোচনা করে যে একদল মানুষ অন্য গ্রহ থেকে এসেছে, তাদের গায়ের রং সবুজ এবং তারা পৃথিবীর ক্ষতি করতে চাইছে এবং তারাই এসে যুদ্ধ দুর্ভিক্ষ ইত্যাদি ঘটাচ্ছে, আমরা বুঝতে পারছি না তারা আসলে ছদ্মবেশী। এবং এই নিয়ে চারজন চারটি আলাদা আলাদা টুকরো গল্প লেখেন বা উপন্যাসের অধ্যায় লেখেন,
1: সেটি এখানে পড়া,
0: সেটা আকাশবাণীতে পড়া হয় 66 সালে।
1: আচ্ছা,
0: বেতার জগৎ পত্রিকাটি আসতো আমাদের বাড়িতে এবং বেতার জগতে বাবাদের ছবিটাও আছে আমার কাছে কাটিং করা।
1: রেডিওতে কিছু পড়া কিংবা এই যে বেতার জগতে নাম বেরোনো, এটা তখন একটা গর্বের বিষয়, অহংকারের বিষয়,
0: এবং যদি বেতার জগৎ রাখাই হতো এই প্রোগ্রাম দেখার জন্য আর ওখানে কিছু কিছু ভালো লেখা, ইনফ্যাক্ট সবুজ মানুষটাও ওখানে প্রকাশ পেয়েছিল।
1: হ্যাঁ হ্যাঁ, তার মানে
0: আমার মাও গান করতেন রেডিওতে একটা সময়ে, ভজন এবং গজল।
1: আচ্ছা, আপনার মার গানের কথা, আপনার সঙ্গে আপনার মার সম্পর্কের কথা, মানে সে কিভাবে আপনাকে অঙ্কুরিত করেছে অনেক বিষয়ে ভাবতে,
0: ভীষণভাবে পারিবারিকভাবে আমরা সাহিত্যের উৎসাহ তো পেয়েছি,
1: তো আমরা সেখানে যাব। কিন্তু তার মানে আপনার মানে কবি খ্যাতিটা স্কুল জীবনে শুরু হয়ে গেছিল, মানে কবি হিসেবে আপনি খ্যাতি লাভ করে গেছেন
0: টিচার, মানে দিদিমণিরা এবং বন্ধুদের মধ্যে। তারপরে বহু বছর আমাকে অপেক্ষা করতে হয়েছে, কারণ আমি খুব লাজুক ছিলাম আর আমার বেশিরভাগই ডায়েরির পাতায় আবদ্ধ থাকতো, মানে আমি ছাপতে দিতে ভয় পেতাম। আর কলেজে তাও কলেজ পত্রিকাতে লিখেছি, কলেজ একবার
1: প্রেসিডেন্সি কলেজে আপনার দর্শন নিয়ে পড়া, সেখানকার লেখালেখির সেখানে
0: সেখানে অনেকে
1: মানে জানতো আপনাকে কবি হিসেবে?
0: হ্যাঁ জানতো, কিন্তু সেখানে কিছু ছেলেরা ছিল যারা খুব সদর্পে নিজেদের কবিতাকে ক্যান্টিনের টেবিলে টেবিলে পড়ে বেড়াতো, সেখানে আমি ঠিক খাপ খুলতে পারি,
1: অনেক লাজুক
0: ভাষায় খাপ
1: লাজুক কবিরাই ঠিক ওই প্রেসিডেন্সির ক্যান্টিনে
0: ভালো লাগবে না,
1: মুখর হতে পারে না।
0: হ্যাঁ, আমি সেজন্য একটু মৌন ছিলাম, মুখর ছিলাম না। কিন্তু তার অনেক পরে আমি চাকরি পাবার পরে সিমলাতে আমার ট্রেনিং চলছিল, তখন আমি দেশ পত্রিকায় একটি কবিতা ডাক যোগে পাঠাই।
1: আচ্ছা,
0: ইতিমধ্যে আমার বেশ ছোট পত্রিকায় কয়েকটি লেখা বেরোচ্ছে, তো দেশে ওটা স্বীকৃতি পায় 93 সালে। তো সেটা আমার সেই অর্থে একটা মাইলস্টোন, কারণ তারপর আমার অনেক লেখা বেড়ে যায় বা প্রকাশ পাওয়া বেড়ে যায়।
1: আপনার প্রথম কাব্যগ্রন্থ পণ্য সংহিতা
0: 96 সালে।
1: 96 সালে আমরা যদি অনেকক্ষণ কথা বলছি, আমি আপনার কবিতা পড়েছি আপনার কণ্ঠে, যদি আমরা এখান থেকে,
0: সবাই জানেন, পাঠক শ্রোতা সবাই জানেন যে 90 দশকটা আমাদের দেশের জন্য একটা খুব বিশেষ দশক, কারণ ওই সময় উদার অর্থনীতি আসে এবং ওই সময় একটা অদ্ভুত পণ্যের মানে পণ্যগুলো ছেয়ে ফেলে ভারতের বাজার, বিদেশি পণ্য যেগুলো এতদিন আসার লাইসেন্স রাজের মধ্যে ছিল,
1: হ্যাঁ
0: লাইসেন্স রাজ খুলে দেওয়া হয় এবং বিদেশি পণ্য আসা শুরু হয়, যার ফলে ঝাঁকে ঝাঁকে বিদেশি পণ্যের বিপণী তৈরি হয়। তো এই কবিতাটি ছিল সেই, আমার এই পুরো পণ্য সংহিতা বইটাই ওই পণ্যীকরণ এবং মেয়েদের শরীরের পণ্যীকরণ এইগুলো নিয়েই ছিল। হ্যাঁ, এবং সেই পণ্যায়নের দুনিয়াটাকে নিয়ে যেহেতু লেখা, এই লেখাটি আমার তারই একটা অংশ। আভুবিনত হও স্টিলের বলয়, 1 নম্বর পাক্কা লোহার বলয়, যশোধরা তুই কিন্তু ক্রমশই ঢুকে যাচ্ছিস অন্ধকারের গর্তে, অবলম্বনহীন লাট খেয়ে গড়িয়ে যাচ্ছিস মহার্ঘ দোকানের মধ্যে, ঠান্ডা দরজা ঠেলে ঢুকছিস, কাচের লণ্ঠন ভেঙে ঢুকছিস, ক্রিস্টালের গেলাস ফুলদানি হক কথা মেরাওয়ালা ইয়েলো প্রাণান্তকর সব কথা দিয়ে ফেলার মধ্যে পড়ে যাচ্ছিস বারংবার, আর বারংবার সেই রকম কিংবদন্তির ইঁদুর, ইঁদুর কলের মধ্যে থেকে ফসকে বেরিয়ে আসা পাল্টি খেয়ে ফের সবকটি বাস্তবতা হাঁ করে আছে, টপ করে পড়লেই হয়, আস্ত রাখবে না, ছাতু করে দেবে, অবাস্তব উল্লম্ফনের মধ্যে দিয়ে কোনো মতে আছিস।
1: একদম সেই সময় বিশ্বায়ন পণ্যায়ন এই জিনিসগুলো যেভাবে ঘিরে ধরছে তার এক অপূর্ব ছবি আমরা পেলাম। আর আপনি এই যে চাকরির কথা বললেন, আপনি কেন্দ্রীয় সরকারি চাকুরে ছিলেন, এই কিছুদিন হলো আপনি অবসর নিয়েছেন, এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকার পাশাপাশি এই যে একটা হচ্ছে ব্যস্ততা, তার

0: সাথে নির্মাণের এই যে ভুবন, আপনি একটা মগ্নতা তার জন্য যে প্রয়োজন হয়, কিভাবে এই দুটো বিপ্লবীকে আপনি মিলিয়েছিলেন?
1: আমাদের, আপনি জানবেন নিশ্চয় যে উড়িষ্যাতে প্রচুর আইএএস অফিসাররা আছেন যারা খুব বিখ্যাত কবি, রমাকান্ত রথ বা অনেকেই, তো সেরকমই আমার সার্ভিস অডিট এন্ড অ্যাকাউন্ট সার্ভিস, তো ওটাও ইউপিএসসির ওই অ্যালাইড সার্ভিস যেগুলোকে বলা হয়, তো ওই ইউপিএসসি পরীক্ষা দিয়েই পেয়েছিলাম। তো সেখানে আমাদের এক সিনিয়র কবি ছিলেন হরপ্রসাদ দাস, তিনি আমার মনে আছে প্রথম, আমি তখন একেবারেই তরুণী অফিসার, তো তিনি একটা কোনো জমায়েতে বলেছিলেন আমি কবি, তিনি তখন প্রতিষ্ঠিত কবি, সাহিত্য একাডেমিতে যান ইত্যাদি, বলেছিলেন যে কবিতা আমার কাছে একটা ফিরে আসার ঘর, মানে আমি যখন সারাদিন অফিসের এই প্রচণ্ড চাপের মধ্যে থেকে ফিরে যাই তখন কবিতা আমাকে আশ্রয় দেয়। আবার এটাও বলেছিলেন যে কবিতার জগতেও নানা রকম মন ছোট করে দেওয়ার মতন ব্যাপার থাকে, নানা রকম পলিটিক্স রাজনীতি থাকে, সেখানে আবার যখন মন খারাপ হয় তখন আমি কাজের জায়গায় ফিরে আসতে পারি, মানে একটা আরেকটাকে পরিপূরক। এবং আমার জীবনেও তাই, যেটা বললাম কলেজ জীবনেও গোপনেই কবিতা লিখতাম, পরেও আমি আমার অফিসের কেউ প্রায় জানতোই না আমি কবিতা লিখি, তারপর দেশে যখন বেরোতে শুরু করলো বা অন্যান্য অনেক পত্রপত্রিকায় বেরোতে শুরু করার পর আমার অফিসের বিভিন্ন লোক জেনেছে, কিন্তু আমি কাউকে জানান দিয়ে যে লিখেছি তা নয়। আর কবিতা লেখাটা আমার খুব মানে কিছুটা স্বভাব কবিতার মতো, একটা ছোটবেলা থেকেই লেখার অভ্যেস ছিল, গোপন অভ্যাসের মতো লালন করেছি, এবং একটা সময় ওটা কমিটমেন্ট হয়ে গেছে
0: তারপরে অবশ্যই। আর এটা বোধহয় একটা ওই যে কাজের চাপের পরে এইটার মধ্যে গেলে একটা অন্য রকমের প্রশান্তি বা চাপ মুক্তি।
1: আমি আরেকটি কবিতা পড়তে চাই ওই সময়কারই, কারণ ওই সময়টা যেহেতু একটা জলবিভাজিকার মতো, মানে যখন এই 90 দশকে বিউটি পার্লার গড়ে উঠছে তখন কিন্তু এত বেশি, এখন যেমন পাড়ায় পাড়ায় বিউটি পার্লার দেখি তেমন ছিল না, এবং এই কবিতাটায় খানিকটা বিউটি পার্লারের প্রতি একটা বঙ্কিম দৃষ্টিভঙ্গিও আছে। আমি এখন বলবো যে মেয়েরা যে নিজেদের সুন্দর করে রাখেন বা হাত পায়ের পরিচর্যা করেন, বা একেবারে গ্রামে গ্রামে মফস্বলেও এখন দেখা যায় মেয়েরা খুব বিউটি বিউটিশিয়ান কোর্স করে তারা নিজেদের রুজি রুটি গ্রাসাচ্ছাদনের ব্যবস্থা করছেন, সেটাকে আমি খুবই ভালো মনে করি। কিন্তু সেই সময় কি ছিল, একটা ধাক্কার মতো আমরা দেখলাম বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসছে, যে আমরা সেটাতে একটু থমকে গেছিলাম। সেই কবিতাটি এরকম ছিল, বিউটি পার্লার, মানুষ রূপের কাছে ফিরে আসে, ভয়াল নশ্বর সেই সব রূপ আর পৃথিবীতে পয়দা হয় না, কাচের দপ্তরে অথচ পালানো যায় না, এ থেকে পালানো যায় না, রূপের টেবিল রূপের ফাইলপত্র লাল দড়ি ফাঁস এ থেকে পালানো যায় না, আগুনের দগ্ধ সব মুখ মাস্কারায় ঢেকে এসে বসে আছে মোমের পুতুল পরীক্ষা কেন্দ্রের সামনে আতশ কাচের করিডোরে, ওখানে ঢুকলেই ওরা চামড়া থেকে তুলে নেবে দুপরত রূপের খোলস।
0: এই রূপ কিংবা এই যে রূপের বদল মেয়েদের, আমরা আবারও আসবো মেয়েদের প্রসঙ্গে, মেয়েদের এগিয়ে যাওয়া, মেয়েদের সৌন্দর্য সচেতন হওয়া, এরকম নানান বিষয় আপনি লক্ষ্য করছেন অনেকদিন থেকে এবং তাকে কলমে তুলে ধরছেন। তো আমি আগে আরও একবার একটা অন্য প্রসঙ্গে যাচ্ছি, সেটা হলো যে আপনার জীবনে মার ভূমিকা কতখানি, কারণ আমি আমি এক জায়গায় পড়েছি যে আপনার মায়ের রাবীন্দ্রিক প্রভাব থেকে বেরিয়ে আপনি মেয়েদের ধারণার বদল ঘটিয়ে কবিতায় তা আনতে চেয়েছেন।
1: আমরা যখন লিখতে শুরু করেছি আমাদের সময়ের দাবি মেনে আমরা লিখছি, মায়েদের সময়টা একেবারে আলাদা ছিল, এবং আমি মনে করতে পারি স্পষ্ট যে আমাদের মায়েদের কয়েকটি মাত্র কাপড় থাকত এবং অধিকাংশ সাদা খোলের শাড়ি, আর আমার বাবা যেহেতু অকালে চলে যান, আমার মা মূলত লাল কখনো পরতেন না, মূলত সাদা খোল একটি সবুজ বা বেগুনি পাড়ের শাড়ি, এটাই কিন্তু তার একমাত্র পোশাক ছিল। তো এইরকম একটা নিরাভরণ, এবং গায়ে কখনো গয়না থাকতো না, তো এরকম নিরাভরণ এবং
0: সাদাসিদে ভাব,
1: সাদাসিদে ব্যাপারটা, এটাই কিন্তু তখন চলতো। তখন আমাদের স্কুলের টিচাররাও কেউ খুব সাজগোজ করতেন না। আমরা যে প্রজন্ম, আমরা অনেক বেশি মানে রূপ সচেতন, সাজগোজ নিয়ে সচেতন, বা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক বেশি জামা কাপড়, তো একটা বিরাট বদল, একই সঙ্গে আমাদের মূল্যবোধেরও অনেক বদল। তো আমরা চারপাশে যা দেখেছি সেটাকে নিয়েই আমরা লিখেছি, বা সেটাই আমাদের লেখার উপজীব্য ছিল। তখন আমার মা বলতেন যে এই ভাষা আমি নিতে পারি না, আমার এই ভাষাগুলোকে অশ্লীল মনে হয়, আমার মনে হয় তোরা শরীরের কথা এত লিখিস না, কেন লিখছিস। কিন্তু তাদের যে প্রজন্ম সেটা তাদেরকে নিশ্চয়ই সেই প্রোটেকশনটা দিয়েছে, তারা যখন প্রায় অশরীরই একটা অস্তিত্ব যাপন করেছেন, তাদের খুব কঠোর জীবন ছিল, তারা খুব পরিশ্রম করেছেন, এবং তারা আমাদের জন্য একটা বিশ্ব বানিয়ে দিয়েছেন, যে বিশ্বটা আমরা মানে আমাদের জন্য বাঁচার মতো একটা জায়গা তৈরি করতে পেরেছেন তাদের।

0: কঠোর পরিশ্রমে, এবং সেখানে তাদের অনেক আত্মত্যাগ ছিল, তাদের নিজেদের মানে ভালো লাখার বা ভালো লাগানোর মতো জিনিস প্রায় ছিলই না, এবং তারা বর্জনও করতেন, ত্যাগ স্বীকারও করতেন। সেই মায়েদেরও আমি খুব মূল্য দিই।
1: আপনি একটা এরকম কবিতা আমার মনে পড়ছে,
0: আমাদের মায়েরা বলে,
1: আমাদের মায়েরা বলে,
0: হ্যাঁ, সাদা ব্লাউজ,
1: ঠিক এই যেটা বললেন,
0: সাদা শাড়ি সাদা ব্লাউজ পরলেই নিজেকে কেমন মা মা লাগে, এইটা দিয়ে শুরু হয়েছিল কবিতাটা।
1: তো আমরা পিশাচিনী কাব্য যেটি আপনার এরপরে বেরিয়েছে এখান থেকে, কিংবা আরো একটি কোনো কবিতা আমরা শুনতে চাইবো এরপরে। আর বন্ধুরা যারা পরে রেডিও সেট অন করেছেন তাদের জন্য বলি, আজকে কবিকণ্ঠে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন কবি যশোধরা রায়চৌধুরী।
0: এই যে পিশাচিনী সিরিজ, এটা লেখারও কারণ হচ্ছে ওই প্রতিবাদ বা প্রতিরোধ একরকমের, যে আমরা মনে করি শুদ্ধ এবং সাদা সবকিছু খুব ভালো, আর অন্ধকার কালো যেটা সেটা পিশাচিনী, যে এই যে ডিকোটমি, মানে আমাদের জীবনে সবসময় দুটো মেরু তৈরি করে দেওয়া হচ্ছে, ভালো এবং খারাপের মেরু, এটাকে ভাঙতে চাওয়া এবং তথাকথিত ভালো মেয়ে হয়ে থাকার বাধ্যবাধকতাকে মানে সরিয়ে দিতে চাওয়া, এটা নিয়েই এই পিশাচিনীর যে কনসেপ্ট তৈরি হয়েছে আমার। এবং পিশাচিনী কাব্যের অনেক সিরিজ কবিতার একটি পড়ছি, তাহলে আমার মানে আমি যে আদর্শ বা যে দর্শনটা থেকে লেখা সেটা বোঝা যাবে। সে তার মাদুর পেতে শুয়েছিল, অচ্ছুত মাদুর, না আমি শোবো না এত অচ্ছুত মাদুরে, এত কালো ও ছেঁড়া ও দীর্ঘস্থায়ী ও নিঃসঙ্গতা জাত তাপ বিকিরণকারী দুর্বল মাদুরে। আমার মাদুর হবে সাদা সাদা সাদা তৃপ্তিময়ী, এই নাও হাড়ের মতন সাদা মাদুর তোমার, এই নাও পঙ্খের মতন শুদ্ধ মাদুর তোমার, এই নাও চতুর্ভুজের মতো চারদিক সমান সোজা অকলঙ্ক মাদুর তোমার। এবার খুশি তো কল্প, নাকি ফের ঘোর রাতে জেগে কোথায় সাদা মাদুর চিৎকারে জাগাবে শোয়া ঘর, পিশাচিনী মহাসুখে তার চির অন্ধকার মাদুরে ঘুমাবে শান্তিমতো। মানে পিশাচিনী হচ্ছে ওই বিপরীত সবকিছু,
1: যেমন শান্ত
0: সমাজ আমাদের যেভাবে
1: চাইছে, যেমনভাবে গড়ে নিতে চাইছে, তার ঠিক বিপরীতে গিয়ে এই উচ্চারণ আপনার। আপনার এই যে সময়ের বদল, বাঁক ফেরা, এগুলো আপনার কবিতার মধ্যে আমরা পাই বারে বারে ছবিটা। আরেকটা হচ্ছে যে পুরনো সময়, ভবানীপুরে আপনি বড় হয়েছেন, এই যে সেই সময়কার কলকাতার ছবিটা, মানুষজন চারপাশ, এটাও আপনার কবিতায় কোথাও না কোথাও ডকুমেন্টেড হয়ে যায়।
0: হ্যাঁ,
1: কারণ কবিদের কাছ থেকে এটা আমাদের একটা পাওয়া, এমন এই কথা কিংবা এরকম কবিতা যদি আমরা শুনি,
0: কবিতাতে থেকেও আমার এগুলো পরবর্তী গদ্যে বেশি উঠে এসেছে।
1: আচ্ছা আচ্ছা,
0: কিন্তু কবিতাতে যে লিখিনি তা নয়,
1: মানে আমার মনে হচ্ছে যে এই কবিরা যে স্মৃতি তাদের মধ্যে জারিত হয়ে এইগুলো আমাদের উপহার দেয়, যেমন বদল তেমন,
0: হ্যাঁ হ্যাঁ, সেটা 100 বার
1: অতীত,
0: নিশ্চয়ই নিশ্চয়ই। অতীতকে আমি খুব সম্মান করি, মানে আমার মনে হয় যে অতীতকে যদি কেউ মানুষ ভুলে যায় তাহলে তার কিছুই নেই, মানে সে অতীতের ওপরেই আমরা দাঁড়িয়ে থাকি। যার ফলে যখন সুনীল গঙ্গোপাধ্যায়রা বলেছিলেন যে রবীন্দ্র রচনাবলী লুটায় পাপসে, তখন সেটার মধ্যে আমরা সেটাকে একটা কথার মাত্রা হিসেবে নেব, কিন্তু আমরা সত্যি সত্যি জানি যে রবীন্দ্রনাথকে ছাড়া তার পরবর্তী কবিরা সম্ভব নন। রবীন্দ্রনাথের হয়তো কিছু জিনিসকে পরবর্তীতে স্টিরিওটাইপের মতো দেখা হয়েছে, বা রাবীন্দ্রিকতাকে একটা খাঁচা বা কলস বলে বন্দী করতে চাওয়া হয়েছে, তখন সেটাকে ভাঙতে চেয়ে একটা প্রজন্মের কবিরা লিখলেন রবীন্দ্র রচনাবলী লুটায় পাপুষে, আমরা লিখলাম যে সাদা মাদুর চাই না, মানে এগুলো সবই এক একটা প্রতিক্রিয়া। কিন্তু ওই যে রাবীন্দ্রিক বলয় বা নান্দনিকতা,
1: নান্দনিকতাকে,
0: হ্যাঁ, একেবারেই নান্দনিকতাকে আমরা কোথাও কোনোভাবে ছাড়িয়ে যেতে পারি না, মানে তার আবেদনকে। আমি এখানে ঠিক আপনি যেরকম বলছেন সেরকম হয়তো কবিতা পাবো না, কিন্তু আমি একটু একেবারেই অন্যরকম একটা লেখা পড়ি। কবিতাটির নাম, এটা অনেক সাম্প্রতিক লেখা, প্রথম দিকে যেগুলো পড়লাম আমার প্রথম
1: অনেক প্রথম দিকে,
0: আর এটা একেবারেই সাম্প্রতিক। চাওয়া, অন্ধের চিকিৎসা আছে, পাগলের ভালো করা আছে, নিচুর উচ্চতা আছে, দয়াবান নিষ্ঠুরতা আছে, যত দাও ও পৃথিবী আমাদের আছে শুধু চাওয়া, শুধু তৃষ্ণা জেগে আছে জলমধ্যে, বিবিধ পুকুরে স্নানের শুষ্কতা আছে, প্রাণের মলম আছে প্রিয়, পূর্ণ করো বলতে বলতে দীর্ণ হয়ে যাই, সকলই ফুরায় গেলে তোমার শূন্যতাখানি দিও। এটার মধ্যে কিছুটা রাবীন্দ্রিকতা আছে হয়তো, আমাদের সময়ের মতো করে।

0: আপনার প্রিয় কবি কে, মানে যার কবিতা আপনি ফিরে ফিরে পড়েন বা আপনাকে?
1: আমাদের প্রথম জীবনে অবশ্যই জীবনানন্দ দাস, এবং জীবনানন্দ দাসের যে ছন্দ, মানে যে অক্ষরবৃত্ত বা যেটাকে মহাপয়ার বলা হয়, সেটা আমরা ভীষণভাবে গ্রহণ করেছিলাম, কারণ সেটাতে কথ্য ভাষাকে আঁটিয়ে দেওয়া যায়, যেটা দলবৃত্ত বা মাত্রাবৃত্তের থেকে অনেক সহজ।
0: হ্যাঁ,
1: কিন্তু আমি অবশ্যই আবার বলবো, কবিতা সিংহের কবিতা আমাকে খুব নাড়া দিয়েছিল একটা বয়সে, এবং তার পরবর্তীতে দেবারতী মিত্র, এদের কবিতাও মানে নারীর কণ্ঠ হিসেবে আমি আলাদা করে পড়েছি, এবং আমার ওটা একটা খুব প্রিয় পাঠ।
0: আচ্ছা আচ্ছা।
1: আর জীবনানন্দের পরবর্তী তো অসংখ্য কবি আছেন যাদের আমরা খুব শ্রদ্ধা সম্মান করি, মানে অধিকাংশ জীবিত কবিরই আমি নাম বলবো না, কারণ একজনের বললে আরেকজনের কেন বললাম না এই প্রশ্নটা উঠবে।
0: আসলে ঠিকই, এই পাশাপাশি যারা রয়েছেন যাদের আমি, আপনি প্রতিনিয়ত পড়েন,
1: আমরা ভাস্কর চক্রবর্তীকে ভীষণ সেলিব্রেট করি এখন। ভাস্কর চক্রবর্তী প্রচন্ড আধুনিক সময়ের কবি এবং অকাল প্রয়াত, আর প্রণবেন্দু দাশগুপ্ত, এদের কবিতা আমার মনে হয় এখনকার যারা সদ্য কবিতা লিখছে তাদের খুঁজে খুঁজে পড়া উচিত। মানে নিজের কথাটাই বলতে আসে প্রতি কবি, প্রতি প্রজন্মের কবি নিজের ভাষা বলতে আসে, কিন্তু পুরনো কবিদের যদি না পড়ে কেউ, তাহলে কিন্তু বাজিয়ে নিতে পারবে না যে আমার অনুভূতিটা কতটা আমি প্রকাশ করতে পারছি,
0: কিংবা
1: কারণ এদের কবিতার প্রকাশটা দেখা দরকার,
0: একই রকম অনুরণন হচ্ছে কিনা কিংবা অনুধ্যান করা, এটার থেকে আর এক নতুন নির্মাণ বেরিয়ে আসে আর কি, সম্ভব হয় সেটা, আরো ঋদ্ধ হয় সেটা।
1: হ্যাঁ, পড়া ছাড়া আসলে লেখা যায় না, সেটাই কাজে যা পাবো সবই পড়বো, মানে এরকম ব্যাপারটা।
0: আপনি তো ভীষণ অনেক অনেক পড়েন সকলের কবিতা, আমরাও সেই প্রসঙ্গে।
1: এখন অনেক কমে গেছে, কমে গেছে মানে এখন আমরা পড়ি, এখন পড়ি হয়তো নিজের কাজের জন্য, এক সময় তো গোগ্রাসে শুধু পড়তামই, তখন তো লিখতাম না, তখন শুধুই পড়তাম।
0: কথাটাই আছে, বেশি পড়লে আবার লেখাটা ভালো হয় বা আসবে, আরো আমার এক্সপ্রেশনটা আরো ভালোভাবে প্রকাশ করতে পারবো। যেহেতু প্রযুক্তির বদল আপনি কবি হিসেবে নজর করেন সেই কবিতা লেখার শুরুর সময় থেকে, আপনার কবিতায় তা উপস্থাপিত করেন, এই মুহূর্তে সমস্ত মহল, মানে বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প থেকে কবিতা, সবকিছুর ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রযুক্তি, ভয়ানক বলা যেতে পারে, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন এআই কবিদের কাজও নাকি করে দেবে, নিমেষে পলকে একটা যে কোনো বিষয় দিলে লিখে ফেলবে কবিতা। এই বিষয়টা মানে কবিদের কি তাহলে প্রয়োজন ফুরলো, বা এই আপনার ভাবনাটুকু
1: এইটা নিয়ে? হ্যাঁ, এটা তো এখন খুব বহু আলোচিত বিষয়, তবে আমার মনে হয় এটা সময় বলবে। প্রচুর চাকরি নাকি চলে যাবে এআই আসার পর, এটা তো একটা বাস্তব সমস্যা।
0: কিন্তু
1: কবিরা কোনোদিনই লিখে পয়সা পেত না, এখনো পাবে না, কাজে এআই ও কবিদের কাজটা করে দেবে না, কারণ সৃষ্টিশীল পুরোপুরি যে কাজটা সেটা এআই তখনই করবে যখন সেটা টাকা পাবে, মানে এআই কে দিয়ে মানুষ করাবে। যেমন ফিল্ম মেকিং ইত্যাদিতে শুনছি এআই খুব বেশি রকম কাজ করবে। তবে একটা কথা জানেন তো, যে যখন প্রথম গ্যাসের উনুন এলো, তখন বলা হতো গ্যাসের উনুনে রান্না খেলে অসুস্থ হয় মানুষ। যখন প্রথম প্রেশার কুকার চালু হলো, মানে যেগুলোই আমাদের সুবিধে করেছে সেগুলোকেই আমরা একটু সন্দেহের চোখে
0: দেখি।
1: প্রেশার কুকারে নাকি ডাল রান্না করলে সেটা পেটে গিয়ে হজম হয় না, এখন তো প্রেশার কুকার ছাড়া কোনো সংসার ভাবা যায় না। এরপর মাইক্রোওয়েভ এলো, এরকম ভাবে একের পর এক প্রযুক্তি পাল্টেছে। মানুষ কিন্তু প্রাথমিকভাবে প্রযুক্তিকে খুব ভয় পায়, আমরাই তো ভয় পেতাম যখন প্রথম ডিজিটাল জগতে এলো, কম্পিউটার এলো, এখন তো কম্পিউটারই লিখি, কাজেই সবটাই প্রযুক্তির সঙ্গে মানিয়ে নিতে হবে,
0: এবং
1: প্রযুক্তি
0: নিয়েই কবিরা কবিতা লিখবে, তাকেই কাজে লাগিয়ে নেবে।
1: এবং এআই, আমি তো এখন শুনছি যে এআই শিখতে পারলে নিজের অন্য অনেক কাজ সুবিধাজনক হয়ে যাবে। এআই কে শিখতে হবে, মানে ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না প্রদীপের দৈত্য, নিজেকে ব্যবহার করতে হবে। আমরা ছোটবেলায় পড়তাম বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, এখনো কথাটা তাই, মানে ওটাকে অভিশাপে পরিণত হতেও সময় লাগবে না যদি মিসইউজ, মানে অপব্যবহার হয়, আর যদি ভালোভাবে ব্যবহার করা যায় তাহলে আশীর্বাদ।
0: হ্যাঁ, আপনি 1998 সালে আপনার কৃত্তিবাস পুরস্কার পাওয়া, নবীন যে কোনো কবির কাছে এটা একটা খুব বড় প্রাপ্তি বলা যায়, স্বীকৃতি।
1: হ্যাঁ, কারণ তখন আমি সদ্য লিখছি একটিমাত্র বই বেরিয়েছে, না দুটি বই, পিশাচিনী কাব্যের জন্য পেয়েছিলাম, সেটা আমার দ্বিতীয় বই, আর দ্বিতীয় কথা সেই বছরই প্রথম চালু হলো, কারণ অনেকদিন আগে ছিল কৃত্তিবাস পুরস্কার, তারপরে আবার আমাদের মানে নব পর্যায়ের কৃত্তিবাস, নতুন পর্যায়ে 98 সাল থেকে শুরু
0: হলো,
1: কাজে প্রথমবারেই আমি পেয়েছিলাম এবং অত্যন্ত সম্মানের। আর সবচেয়ে বড় কথা যে এই পুরস্কারগুলো যত না স্বীকৃতি, তার থেকেও বেশি পিঠে হাত রেখে বলে যে তুমি এগিয়ে যাও, তুমি আরো লেখো।

0: আমরা আছি লেখো, শোনার জন্য কেউ না কেউ আছে। কবিদের তো এটাও একটা সব সময় কামনা থাকে যে আমার কবিতা যা লিখছি সেটা প্রকাশিক কবিত্ব,
1: আমি যদি কাউকে নাই শোনাতে পারলাম তাহলে।
0: হ্যাঁ
1: আচ্ছা, একটা কবিতা
0: অবশ্যই আপনি একটা কবিতা পড়ুন, এরপর আমরা শুনবো।
1: কবিতাটির নাম উন্নয়নমুখী কবিতা। উন্নয়ন শব্দটার আবার এখন অনেক দোতনা, কিন্তু এই কবিতাটার মধ্যে ওই কবির সঙ্গে কবিতার সম্পর্কটা আছে। কবিতা প্রত্যন্ত গ্রামে মেধাবী বালিকা, পড়া করে কুপি জেলে, লো ভোল্টেজ আলো জ্বলে জ্বলে নিভে যায় তার। কবিতা মফস্বলে একাকী বালিকা, চুলে খড়, রোজ উঠে সকাল সকাল, নিজের ভবিষ্যৎ ভেবে হাড় হিম হয় তার। তবু কুয়াশার দৃশ্যে বুকের ভেতরে জমা হয় উচ্চাকাঙ্ক্ষা, দাঁতে দাঁত চাপা প্রতিকার। বিকেল গড়াতে থাকলে আশা জাগে তবু, ব্ল্যাকবোর্ড সত্য আর মাস্টার মশাই সত্য, আহা পাঠ্য বই অদ্ভুত অমুখ। কবিতার ছুতো লাগে পড়া করতে মাস্টার মশাই, কবিতার ছুতো লাগে ভালো করতে পড়া। পাশের গাঁয়ের ছেলে গেলবার স্ট্যান্ড করেছিল, কবিতা এবার ঠিক মাধ্যমিক দেবে, কবিতা তারপর উচ্চ মাধ্যমিক দেবে, তারপর লেটারে লেটারে মার্কশিট সাজিয়ে এনে খড়কুটো ভরা ঘাম মাখা মায়ের আঁচলে ফেলে দিয়ে বলবে, তোমার নাড়ু আমসত্ত্ব আচার সকলই ধন্য হলো, শিশি ভরো বাক্সে দাও গুছিয়ে গুছিয়ে, আরও পড়ব, ওই বড় কলেজে যাব দূরের শহরে। কবিতা মায়ের চোখে ধূসর নিরাশা, কবিতা মায়ের হাত ছেড়ে দেওয়া উচ্চণ্ড কিশোরী, লেটারে লেটারে লেখা উচ্চাকাঙ্ক্ষা অক্ষর প্রবাহ উন্নত জীবনে পা দিয়েছে। হোস্টেলে র্যাগিংয়ে আর বহু জনতার কোলাহলে তার আর লজ্জা নেই, সে সমস্ত বাঁধন ছিঁড়েছে। কবিতা সফল হলে কবির নিকট থেকে নিশ্চয়ত এভাবেই দূরে চলে যায়।
0: কবিতা আরও আরও অনেক সফল হোক, আমরা আপনার থেকে আরও কবিতা বিষয়ে কথা শুনব। সময় বলছে আমাদের এবারে থামতে হবে, তবে সেই যেতে যেতেও শুনে নেব দিদি আপনার কণ্ঠে আর একটা কবিতা।
1: আচ্ছা, এই কবিতাটি একটি মেয়ের মানে তরুণীর কণ্ঠস্বর। কবিতাটির নাম গালি। খারাপ লোক, ওরা তো সব খারাপ লোক, এরা তো সব খারাপ লোক, বাইরে যাব না মা, মেয়েরা জানে বহির্মুখ কেমন করে, বাঁদিকে চোখ ডাইনে চোখ ভেতরে চোখ হয়ে পিন ফোটায় ছুঁচ ফোটায়, আড়াল থেকে পালিয়ে যায়, সামনে থেকে সাহস করে কখনো আসে না। এবার তবে সামনে আয়, এখন তবে সামনে আয়, সাহস থাকলে সামনে এসে দাঁড়া। বাইরে আমি যাবই, আমি যাবই কাজে, অফিসে মিনিবাসে, বহির্মুখী যাবই, তোরা প্রচুর বাজে, মেয়ের পর নতুন করে নব আরোপ লাগা, বাজুক সব ঢক্কা ঢোল, নতুন দোষ খুঁজতে থাক, খুঁজছে চোখ খুঁজছে নাক মাছের পচা গলা, নারীকে আমি চিনে নিয়েছি, পুরুষ আমি চিনে নিয়েছি, মাছ আর জল মাভই আমি চিনেছি নিজেকেও, মানুষ লোক খারাপ হয়, মানুষ চোখ অন্ধ হয়, হতেই পারে মা ভয় নেই, রাস্তা হারাব না।
0: অনেক কথা হলো আর অনেক কথা বাকিও রয়ে গেল। আসলে কবির সৃষ্টি আর নির্মাণ আমাদের শ্রোতাদের পাঠকদের খুব মানে আকৃষ্ট করে বলা যায়, তাই আবারও শুনব আগামী পর্বে। এই পর্বে আপনাকে নমস্কার জানাই দিদি।
1: ধন্যবাদ, অনেক ধন্যবাদ।
2: কবিকণ্ঠে অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ষোলো আনা বাঙালি।

0: শোনো না বাঙালি,
1: সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথের তোপসেকে মনে আছে তো? আমাদের আজকের অতিথি সেই তোপসে, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
2: আজ আমরা ষোলো আনা বাঙালিতে যাকে পেয়েছি তার কথা বলতে গেলে একটা অনেকটা সময় পিছিয়ে যেতে হয়, অনেকটা বছর, অনেকগুলো দিন পিছিয়ে যেতে হয়। সেই সময়টার কথা মনে পড়ে যখন দূরদর্শন

0: দর্শনে কিছু সিনেমার জন্যে আমরা সকলেই ছোট বড় যে কোনো বয়সের মানুষ মানে একেবারে নির্ভেজাল অপেক্ষা করতেন, যেমন জয়বাবা ফেলুনাথ, সোনার কেল্লা। কিন্তু এখানে ঠিক কোন অভিনেতার কথা আমরা বলছি, আবার যার সঙ্গে বাংলার যোগ রয়েছে, যিনি বাংলা এবং প্রবাস দুটোর ভেতরে একটা সেতু তৈরি করেছেন, তোপসে কে মনে আছে? জয়বাবা ফেলুনাথ এবং সোনার কেল্লা, সেই যে তোপসে, সেই কীশোর, মিষ্টি হাসি, বুদ্ধিদীপ্ত কথা আমাদের সঙ্গে রয়েছেন সেই সময়ের তোপসে অভিনেতা এবং বর্তমানে যিনি ব্যবসায়ী, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আপনাকে আকাশবাণী কলকাতা স্টুডিওয় স্বাগত।
1: নমস্কার।
0: প্রথমবার আকাশবাণী আসা?
1: প্রথমবার আকাশবাণী আসা, ঠিক কথা।
0: এই অনুভূতিটা আগে একটু শুনব।
1: এই অনুভূতিটা আমি কিছুটা আন্দাজ করেছিলাম, তার কারণ হচ্ছে কলকাতার দূরদর্শনে আমার যাওয়ার খুব অভ্যেস আছে বিভিন্ন কাজে এবং বিভিন্ন প্রোগ্রামের জন্য। তো কাঠামোটা মোটামুটি কলকাতার দূরদর্শনের টাইপের, যে বড় বড় ঘর, এত বড় স্টুডিও, এত বড় রেকর্ডিং রুম। তো সেটা দেখে আশ্চর্য হয়নি, কারণ আমার ধারণা ছিল এরমই হবে। এগুলো তো হেরিটেজ, এগুলো তো আর আজকের দিন আর তৈরি হবে না। আজকের দিনে যদি আকাশবাণী কলকাতা তৈরি করতে হয়, আমার মনে হয় না যে এরকমভাবে এত সুন্দরভাবে তৈরি হবে। সেটা অনেক বেশি মডার্ন হবে, হতে পারে তাতে অনেক সুবিধা সুবিধা থাকতে পারে, বাট এর একটা অন্য মজা আছে এবং সেটা যথেষ্ট এনজয়েবল।
0: বেশ, এবার একটু আপনার কাজ এবং আপনার কথায় আসব। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার তোপসে থেকে আজকে আপনি একটা জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁর ওনার, সবটুকু জুড়েই বাঙালিয়ানা, অথচ একটা দীর্ঘ সময় আপনি এই বাংলা থেকে দূরে ছিলেন বা বাঙালি সংস্কৃতি থেকে দূরে ছিলেন, সেটা কেন বা সেটাকে কিভাবে দেখেন আপনি?
1: না, বাংলা সংস্কৃতি থেকে দূরে ছিলাম এটা বলবো না, বাংলা ব্যাপারটা আমাদের আমার মাথায় এবং মনে সারাক্ষণই থাকতো। সেটা কলকাতার বাইরে চলে যাওয়াতেও ছিল এবং কলকাতা ফিরে এসে আরও বেশি করে সেটা মাথায় ঢুকলো। বাঙালি প্রীতি কেন আমি ঠিক জানি না, তবে ছোটবেলায় ভবানীপুরে আমরা মানুষ, ভবানীপুরের কথা বলতে গেলে, স্মৃতিচারণ করতে গেলে পর অনেক কথা মনে পড়ে। তার মধ্যে একটা ছিল, একটা পাড়া ছিল আমাদের, সেই পাড়ায় আড্ডা হতো। এখনও পাড়া আছে, কিন্তু আজকাল আর আড্ডা হয় না। সুতরাং সেই আড্ডা থেকে বেরিয়ে আসতো অনেক রকম গল্প, অনেক রকম কথা, অনেক রকম জানার বিষয়, অনেক অজানাকে অজানাই থেকে যাওয়ার বিষয়। তো সেগুলো সারাক্ষণ মাথায় থাকতো। কলকাতা ছেড়ে যখন দিল্লি চলে গেলাম, তখনও কিন্তু দিল্লিতে গিয়ে ঠিক আড্ডার আসরটা বসিয়ে দিয়েছিলাম। ওখানেও বাঙালি কিছু ছেলেপত্র পাওয়া যায় এবং সেখানে তাদের সাথে আড্ডা সন্ধ্যেবেলা আরম্ভ হয়ে গেছিলো। সব বাঙালিয়ানাটা
0: সবসময় থেকেছে,
1: সবসময় ছিল, সেটা দিল্লি থাকি আর কলকাতায় থাকি। তবে কলকাতায় এসে বাঙালিয়ানাটা অবভিয়াসলি চর্চাটা বেশি হয়,
0: ঠিক
1: সেই চর্চার থেকে আড্ডা বাজি থেকে শুরু হয়ে গেল একটা সময়, যখন চাকরি বাকরি করে ছেড়ে দিয়ে নিজের ব্যবসা শুরু করেছি, তখন হঠাৎ একবার মনে হলো আড্ডার মধ্যে থেকে বেরিয়ে আসলো যে আমরা তো খেতে ভালোবাসি, আর আমি ব্যক্তিগতভাবে খেতে যেমন ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। এই খাওয়া খাওয়া খাওয়া করতে করতে হঠাৎ মনে হলো খাওয়ার দোকান খুললে কীরকম হয়। তো সেই খাওয়ার দোকান খুললে পর আমার প্রথম মাথায় ঢুকেছিল, যদি খাবারই খাওয়াতে হয় তাহলে বাঙালি হতে হবে। বাঙালি খাবারের তখন 2003 সালে খুব একটা দোকান টোকান ছিল না, ছিল ওই ঝুপড়ি টাইপের একটু পাইস হোটেল, যেখানে সব টাইপের লোক যেতে খুব একটা সুবিধা বোধ করতো না। তো আমার মনে হয়েছিল যদি আমরা একটা রেস্তোরাঁ খুলি, বাঙালি খাবার খাওয়াই এবং রেস্টুরেন্টের মধ্যে একটু বেটার বসবার ব্যবস্থা, একটু বেটার আম্বিয়েন্স যদি করা যায়, তাহলে হয়তো মানুষ আকৃষ্ট হবে। তো আমরা প্রথমেই ছোট্ট জায়গায় খুললাম, সেটা সাউথ ক্যালকাটায়, এবং আম্বিয়েন্সটা ভালো করলাম এবং সেই আম্বিয়েন্সে সত্যজিৎ রায়ের ইনফ্লুয়েন্সটা যথেষ্টভাবে আমরা ইউজ করেছি, মানে সত্যজিৎ মানে রায় পরিবারের ইনফ্লুয়েন্সটা আমরা যথেষ্টভাবে ইউজ করেছি, আবোল তাবোল ইউজ করেছি এবং দেয়ালে আবোল তাবোলের ছবি ছড়া সব দিয়ে লোকের মনে একটা ইন্টারেস্ট তৈরি করেছিলাম যে বাঙালি খাবার খেতে এসছো, বাংলায় যারা সাংঘাতিক সাংঘাতিক কাজকর্ম করে গেছে তাদের কথাও মনে রাখতে হবে। এবং বাচ্চারা খুব ইন্টারেস্টেড হয়ে পড়তো যে কুমড়ো পটাশ এরম দেখতে গেল।

0: এই কাঠ বুড়োটা এরকম কেন, ইনফ্যাক্ট লোগোটা কিন্তু আমরা কাঠ বুড়োটাকে ইউজ করেছিলাম, যেহেতু রয়্যালটি ফয়াল্টির কোনো ঝামেলা ছিল না, তো আমরা কাঠ বুড়োটা ইউজ করলাম। এবং কাঠ বুড়ো একটা অদ্ভুত লোগো, কারণ একটা মঙ্গোলিয়ান টাইপের দেখতে লোক বুড়ো, সে একটা হাড়িতে কাঠের কি জাল দিচ্ছে ভগবান জানে, সে সেখান থেকে খাবার তৈরি হচ্ছে, সেটা দেখতেও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়। এবং তাতে যেটা হলো সেটা হলো যে লোকে চট করে জিনিসটাকে
1: ভালোবেসে ফেলা বা ওই আপন করে নেওয়ার জায়গাটা বোধ
0: হয়। আমরা নামটা দেওয়ার সময় এক্স্যাক্টলি এটাই মাথায় রেখেছিলাম যে এমন নাম দিতে হবে যাতে বাঙালিয়ানাটা থাকে, এবং বাঙালিয়ানা থাকলে এবং এমন বাঙালিয়ানা থাকে যাতে লোকে চট করে রিকল করতে পারে, লোকে চট করে মনে রাখতে পারে। তো আমাদের মনে হয়েছিল যে বান্নাদের গাওয়ার এই গানটা ভীষণ পপুলার ছিল এবং লোকে এই গানটা মনে রেখেছে, এবং ষোলো আনা বাঙালি যাকে বলে, পুরো খাওয়ার বাঙালি, নাম বাঙালি, অ্যাম্বিয়েন্স বাঙালি, এবং অ্যাম্বিয়েন্স বাঙালির মধ্যে রায় পরিবারের ইনফ্লুয়েন্স সব মিলিমিশে টোটাল বাঙালি যাকে বলে, সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হলো।
1: বেশ, এবার আমরা একটু পিছিয়ে যাব। এটা এই মুহূর্তে আপনার কাজ বা এই মুহূর্তে আপনি এই মানে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, জড়িত আছেন, এবং আপনার রেস্তোরাঁয় সত্যিই বাঙালি বা এই বাঙালি সংস্কৃতির একদম মানে নিজের খাবার বা নিজের জায়গা আর কি। একটু আমরা পিছিয়ে যাই, অভিনয় কিভাবে এসেছিলেন আপনি, যেটুকু অভিনয় করেছেন বা কাজ করেছেন সেটার সুযোগটা কিভাবে হয়েছিল?
0: প্রথম অভিনয় তো সোনার কেল্লা দিয়ে। তো সোনার কেল্লা যখন সত্যিটা ঠিক করলেন, তখন প্রথম যাকে কাস্টিং করা হয়েছিল সে হচ্ছে কুশল চক্রবর্তী, মুকুল,
1: আচ্ছা,
0: ফেলুদা নয়। ফেলুদা নিয়ে উনি ভাবনা চিন্তা করছিলেন, ফেলুদা নয় বলে তোপসেও নয়, তখন ভাবনা চিন্তার মধ্যেই রয়েছিল। বা একটা আমি যে স্কুলে পড়তাম পাঠভবন, সেখানে উনি অলওয়েজ বাচ্চাদের যখন প্রয়োজন হতো উনি স্কুলের কর্তৃপক্ষদের বলতেন যে তোমরা যদি এরকম টাইপের চেয়ারার বাচ্চা পাও আমার কাছে একবার নিয়ে এসো, আমি এবার দেখবো। তো যথারীতি তোপসে পাওয়ার জন্যে উনি পাঠভবনে খবর পাঠিয়েছিলেন। তো পাঠভবন থেকে অনেক বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, সবাই তারা রিজেক্টেড হয়ে যায়, তারা পছন্দ হয়নি, আমি তার মধ্যে পড়িনি।
1: আচ্ছা, আপনাকে স্কুল থেকে নির্বাচিত করা হয়নি?
0: স্কুল থেকে নির্বাচিত করা হয়নি। আমারটা তো অন্যরকম হয়ে গেল। আমাদের স্কুলে একজন পার্থ বসু বলে একজন টিচার ছিলেন, বাংলা পড়াতেন। তো আমি তার বাড়িতে একটি সন্ধ্যেবেলায় গেছিলাম, ক্লাসের যে পড়াটা হয়েছিল সেটা আরো কিছু বুঝতে, মানে পুরোটা বুঝতে পারিনি, তো বাড়িতে গিয়ে ব্যাপারটা একটু বোঝবার জন্য গেছিলাম। তো সেটা প্রায় শীতকাল শীতকাল আসছে, তখনও শীত পড়েনি, ওই কালী পুজোর আশেপাশে।
1: একটু একটু ইন্টারাপ্ট করছি, এই সময় আপনি কোন ক্লাসে পড়তেন?
0: আমি তখন এইটে পড়ছি, নাইনে উঠব।
1: বেশ বেশ।
0: তো বাংলা ব্যাকরণ এখনো মনে আছে, রচনা বিচিন্তা বলে একটা অধ্যাপক পি আচার্যর বই, সাংঘাতিক কটবট ব্যাপার, সেই বইটার পড়বার জন্য গেছিলাম। এখন তখনকার দিনে খুব লোডশেডিং হতো, যেটা আজকাল আজ হয় না, তখন লোডশেডিং হতো। তো হঠাৎ লোডশেডিং হয়ে গেছে, তো লোডশেডিং হওয়াতে একটা মোমবাতি জ্বালানো হয়েছে, তো মোমবাতি জ্বালাতে আলোটা অবভিয়াসলি বাল্বের লাইটের মতো নয়, তো মোমবাতিটা একটু হালকা হাওয়াতে দুলছে, আর সেই শ্যাডোটা আমার শ্যাডোটা দেয়ালে গিয়ে পড়ছে, এরকম একটা সিচুয়েশন। তো পার্থদা আমার দিকে মন দিয়ে তাকিয়েছিল,
1: আপনার ওই টিচার?
0: হ্যাঁ, টিচার। আমি বলছি পার্থদা তাকিয়ে আছে কেন এরকম মন দিয়ে, হয়তো তাকিয়ে আছে দেখছে কি অন্ধকারে, ঠিক বুঝতে পারছি না মন দিয়ে তাকিয়ে আছে কিনা। পার্থদা অ্যাকচুয়ালি দেখছিল আমাকে, ওই শ্যাডো ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে, কম আলো সব মিলিয়ে আমার চেহারাটা ওই হতো বুড়ো হয়েছে, আরে এ তো তপসে হতে পারে, এরকম মাথায় যখন ঢুকেছে যে তপসে হতে পারে, যেহেতু লোডশেডিং আর পড়াবো না বলে উঠে দাঁড়ালি, আজকাল পড়ানোর দরকার নেই, পরে এসে পড়িস, তো আমাকে একটু একটা জায়গায় পৌঁছে দিবি, তোর তো গাড়ি আছে,
1: মানে আপনাকে বলছেন
0: আমাকে। তো আমি বললাম যে হ্যাঁ গাড়ি আছে, ড্রাইভারও আছে, চল পৌঁছে দিচ্ছি। আমাদের গাড়িতে করে উঠে উনি বিশপ লেফ্রয় রোডের বাড়িতে পৌঁছে গেলেন। আমি বিশপ লেফ্রয় রোড বাড়িটা চিনি না, বিশপ লেফ্রয় রোডও চিনি না, এলগিন রোডটা চিনতাম। এলগিন রোড থেকে ডান দিকে বিশপ লেফ্রয় রোডে গিয়ে একটা বড় বাড়ির সামনে গেটের মধ্যে দিয়ে ঢুকে গেল। আমি এরকম বাড়ি কখনো দেখিনি আর কখনো এরকম বাড়িতে আসাও হয়নি। তো যখন গাড়ি থেকে নামছে তখন বললো তুই একবার উপরে আয়, তো বললাম দেরি হয়ে যাবে, তো বলো কিচ্ছু হবে না, এই পাঁচ মিনিট চল। তা আমি ওপরে গেলাম, কাঠের সিঁড়ি দিয়ে উঠলাম।

0: তো কাঠের সিঁড়ির কোনো অভিজ্ঞতা নেই, ধাম ধাম ধাম ধাম করে আওয়াজ হচ্ছে। তো কাঠের সিঁড়ি দিয়ে তিনতলা পৌঁছে গেলাম, তারপরে একটা ঘরে ঢুকলাম। এই ঘরটা কিন্তু সত্যি তার নয়, এই ঘরটা সন্দীপ রায়ের, মানে ওরা ছেলের। সেই ঘরে ঢুকলাম, একটা চেয়ারে বসলাম, কেউ নেই ঘরে। আর উনি ভেতরে ঢুকে গেলেন, পার্থদা ভেতরে ঢুকে গেলেন। ভেতরে ঢুকে গেলেন, কোথায় ঢুকে গেলেন কে জানে। আমি বসে আছি, খুব উঁচু সিলিং, লম্বা লম্বা দেয়াল, আর দেখলাম কিছু সিনেমার পোস্টার দেয়ালে। জানি জানি বাড়িতে সিনেমার পোস্টার কেন, তো আমি দেখলাম, এটাও দেখলাম যে গোপীগান বাগাবেনের পোস্টার। তো গোপীগান বাগাবেন ছবিটা দেখেছি, একটু হা করে তাকিয়ে গোপী বাগান দিকে তাকিয়ে আছি। ইন দি মিন টাইম পার্থদা ভেতর থেকে আবার আসলো।
1: তখন আপনার মনে হয়নি এটা সত্যজিৎ রায়ের বাড়িতে এসেছি?
0: বুঝতে পারছি না কার বাড়িতে এসেছি। বললো ভেতরে একবার, তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম যে আরো বড় ঘর, আর প্রচুর বই চারদিকে, আর ভেতরে একজন ভদ্রলোক, লম্বা মতন ভদ্রলোক বসে আছে, কে তা আমি চিনি না। তা আমি গিয়ে দাঁড়ালাম, খুব গম্ভীর গলা, ওনার তো গলা তো সাংঘাতিক। বললো বসো, আমি ওই গলা শুনেই প্রায় আটকে উঠেছিলাম, বলে বাবা কি গলা, বসে বললাম কে ভদ্রলোক তো চিনি না, আর চেনার কথাও নয়। তখনকার দিনে এত ডিজিটাল মাধ্যম ছিল না যে এর ছবি ওর ছবি দেখা যেতে পারতো, তো সত্যিটা কীরকম দেখতে কোনো আইডিয়া ছিল না। তো বসে বললাম কোন ক্লাসে পড়ো, হ্যাঁ ক্লাস এইট। পার্থর পড়ায়? বলে হ্যাঁ পড়ায়। বাংলা? বলে হ্যাঁ। আর কে কে পড়ায়? আমি দু একজন টিচারের নাম বললাম। আমি দেখছিলাম লক্ষ্য করে যে টিচারের কথাই বলছি উনি মোটামুটি নাম ধরে ডাকছেন, ও উমা আছে, উমা পড়াচ্ছে। বাবা কি লোক রে ভাই, আমি উমাদি বলে আমরা একদম থতস্থ থাকতাম, তাকে উমা টুমা বলছে, নন্দিতা বলছে, আমি খুব ঘাবড়ে গেলাম যে কি ব্যাপারটা, কি কে জানে। তো আমি কি করে জানবো যে আমি স্বয়ং স্রষ্টার সামনে বসে আছি, যে আমার স্কুলের স্রষ্টা যিনি, ফাউন্ডার যিনি, তার সামনে বসে আছি, আমার তো কোনো আইডিয়া নেই। তো এমনি কথা কথায় কি ব্যাপারে আমার ইন্টারেস্ট, আমি বললাম খেলাধুলো আমার ইন্টারেস্ট আছে, ফুটবল বিশেষ করে আমার বেশি ইন্টারেস্ট, ফুটবল নিয়ে দু চারটে কথা জিজ্ঞেস করলেন। তারপরে কথা কথায় চলে আসলো বই পড়া, গল্পের বই পড়ি কি না। হ্যাঁ হ্যাঁ পড়ি। বলে কী টাইপের গল্প বই পড়ো? হ্যাঁ মেইনলি ডিটেকটিভ। বলে আচ্ছা ডিটেকটিভ পড়ো, কোনটা কোনটা পড়ো? তো আমি বললাম শার্লক হোমস, ব্যোমকেশ। বলে বাবা শার্লক হোমস ইংলিশে পড়ো, ভালো ইংলিশটা দখল আছে? আমি না না না ইংলিশে পড়ি না, ওটা বাংলা ট্রান্সলেশনটা পড়ি,
1: অনুবাদ আর কি,
0: অনুবাদ যেটা। তো সে অনুবাদ পড়ি, শার্লক হোমস অনুবাদ পড়ি, ব্যোমকেশ পড়ি। বলে ব্যোমকেশ কিরম লাগে? আর আমি একটু খটোমটো, বুঝতে পারি না, ধরতে পারি না। আর শার্লক হোমস আরও খুব ইন্টারেস্টিং, সেখানেও ধরতে পারি না যে কে খুনি। তবে আমি একটা বই পড়ি, সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং খুব ভালো লাগে, সেটা হচ্ছে স্বপন কুমার। বলে কেন স্বপন কুমার? আলাম স্বপন কুমারে কে খুনি আমি বুঝতে পারি, দু তিন পাতা পড়লেই আমি খুনি বুঝতে পারি, তারপরে লাস্ট পাতাটা চট করে ঘুরিয়ে দেখে নিই
1: যে মিলল কিনা,
0: মিলল কিনা। তো মিললে পর আরও খুশি হতাম, খুনিও খুশি হতাম, আর পুরো বইটা পড়ে যেতাম। স্বপন কুমার পড়ি, শার্লক হোমস পড়ি, ব্যোমকেশ বক্সী পড়ি। তখন আমি জিজ্ঞেস করলেন আচ্ছা ফেলুদা পড়ো না? ফেলুদা কে? ফেলুদা
1: এই রে,
0: ফেলুদা আমি পড়িনি তার আগে কখনো, আমার জানা নেই ফেলুদা কি। বলো ফেলুদাকে তুমি চেনো না? আচ্ছা আচ্ছা, ফেলুদা একজন ডিটেকটিভ তাই, আর ওর একজন অ্যাসিস্ট্যান্ট আছে তপসে, ওই খুঁড়তো তো ভাই। হ্যাঁ আচ্ছা কত বয়স? বলো এই তোমার মতন বয়স। হ্যাঁ এত বাচ্চা অ্যাসিস্ট্যান্ট? বলো হ্যাঁ কেন কি প্রবলেম, যদি ইন্টেলিজেন্ট ছেলে হয় বাচ্চা হয় তাহলে সে তো অ্যাসিস্ট্যান্ট ব্যাপারটা করতেই পারবে। হ্যালো আচ্ছা আচ্ছা। তখন উনি সোনার কেল্লা বইটা কোথা থেকে একটা বার করে সই করে আমাকে দিলেন। এই সোনার কেল্লা বইটা পাওয়ার পরে ওই সত্যজিৎ রায় এবং ওনার সই দেখে আমি বুঝতে পেরেছি যে এই ভদ্রলোক সত্যজিৎ রায়। তো আমি বলেই ফেললাম আপনি সত্যজিৎ রায়? বলে হ্যাঁ। হ্যালো আপনার সিনেমা আমি দেখেছি, মানে গোপীগান বাগাবেনটা তো বলতেই হবে, সত্যজিৎ রায়কে পেয়েছি। বলো আমি বললাম গোপীগান বাগাবেন 11 বার দেখেছি। বলে 11 বার সিনেমাটা দেখেছো, এত ভালো লেগেছে? আলে হ্যাঁ ভালো লেগেছে এবং এখনও দেখতে রাজি আছি। তা একটু গোপীগান বাগাবেন নিয়ে গল্প হলো, কে ভালো? আলাম বাঘা ভালো। বলো কেন গোপী ভালো নয় কেন? আমি না বাঘা বেশি মজার। বলো গোপী মজার না? আমি না গোপী মজার অতটা নয়, বাঘা অনেক বেশি মজার। আর তাছাড়া বাঘা ঢোল বাজাতে জানে, আমি একটু এত ঢোল বাজাতে জানি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটু রবি ঘোষ নিয়ে আলোচনা হলো। এবার উনি আসল কথা আসলেন, বললো তুমি তো জানো আমি সিনেমা বানাই। হ্যাঁ। বলে এই যে তোমাকে যে বইটা দিলাম।

0: থ্রিলার কিনলা, এটা ডিটেকটিভ স্টোরি, এটা আমি সিনেমা বানাবো। আচ্ছা, আর ফেলুদা ডিটেকটিভ, ফেলুদা একটি ছোট বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে, গল্প বইটা এখন পড়ে নেবে, তখন বুঝতে পারবে। তার বাবা তাকে বলেছে যে আপনি আমার ছেলেকে উদ্ধার করে আনুন। তো ফেলুদা তুপসের সাথে রাজস্থানে চলে গেছে, কারণ রাজস্থানে
1: বাচ্চাটি
0: কিডন্যাপ হয়ে পৌঁছে গেছে এরকমই জানা গেছে। হ্যালো, আচ্ছা, তারপরে কি হবে? বলবি গল্প বইটা পড়ে নেবে, সব বুঝতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ফেলুদার যে বইটা আমাকে দিয়েছিল সেটা হচ্ছে অরিজিনাল সোনার কেল্লা, আর অরিজিনাল সোনার কেল্লা আর সিনেমার সোনার কেল্লার মধ্যে আকাশ পাতাল তফাত, সেটা আমি পরে রিয়েলাইজ করেছিলাম। বই যখন পড়েছিলাম হ্যাঁ, কিন্তু যখন সোনার কেল্লা ছবি তৈরি হচ্ছে গল্পের খাতিরে জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল। যারা যারা শুনছেন এখন রেডিওতে আমার কথা, পুরনো সোনার কেল্লা বইটা জোগাড় করে নেবেন, ওটা পড়লে আপনার মনে হবে যে সোনার কেল্লা সিনেমাটা আর বইটা আকাশ পাতাল তফাত। সোনার কেল্লা ফিল্মটা অনেক বেশি চাঞ্চল্যকর, অনেক বেশি সিনেমেটিক, অনেক বেশি কি বলবো, ইনসিডেন্ট ওরিয়েন্ট, মানে ইনসিডেন্টগুলো এত বেশি জমাটি যে এটা ছবির জন্য একদম ফাটাফাটি তৈরি, ছবির স্বার্থে
1: তৈরি করা
0: হয়েছে, ছবির স্বার্থে স্ক্রিপ্ট তৈরি হয়েছে। তো আমি শুনলাম ফেলুদা তোপসেকে নিয়ে যাবে, আমি তখন কিছু বুঝতে পারছি না যে ব্যাপারটা আমার দিকে আসছে আস্তে আস্তে। তখন বললেন হঠাৎ, এই যে তোপসে, তোমার মতনই তো বয়স, তুমি যদি এই সিনেমাটা অভিনয় করো তোপসের রোলটা। না, আমি সিনেমা করব।
1: আপনি কি তখন কোথাও কখনো স্কুলে অভিনয়
0: করেন? কোনোদিন নাটক ফাটক কিচ্ছু স্কুলে নাটক টাটক কোনো জায়গায় আমি নেই। আমি ওই লাইনটাই নিয়ে, আমার লাইন ছিল ফুটবল, আমার লাইন ছিল পড়াশুনো, এর বাইরে আমার কোনো জগৎ ছিল না। সুতরাং আমি করব, আমি ব্যাপারটা বুঝতেই পারছি না কি বলছে, আমি করব মানেটা কি, আর মানে কি কি করবো মানে সিনেমা মানে। আমি বলে হ্যাঁ, তুমি তোপসের রোলটা করবে। না, আমি তোপসের রোল করব, আমি আমি কোনো অভিনয় জানি না। বলো ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, অভিনয় জানতে হবে না, তোমার করার ইচ্ছে আছে কিনা বলো। আর না না না, আমার একদম ইচ্ছে নেই। আর তাছাড়া দেখুন একটা কথা বলি, আমার মা যদি জানতে পারে যে সিনেমায় আমি আসব, তাহলে মা কিন্তু প্রচুর বকবে আমাকে। বলো ঠিক আছে, তোমার মায়ের ব্যাপারটা আমি সামনে নেব, তোমার ইচ্ছে আছে কিনা বলো। আর না না, আমার ইচ্ছে নেই, মানে এইসব এইসব ঝামেলা আমি পারবো না এসব করতে, আমি আমাকে ছেড়ে দিন। আর এনিওয়ে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বাড়ি যাবো। তো উনি বুঝলেন যে 13 বছরের বাচ্চা একবার বিগড়ে গেছে, বাড়ি যাবে বলে একে আটকানোর কোনো জায়গা নেই, একে ছেড়ে দাও। তো বলো ঠিক আছে, আর একদিন দেখা হবে, তুমি বইটা কিরকম পড়লে সেটা আমায় জানিও, কিন্তু পার্থর কাছে নাম্বার আছে আমার, টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে দিও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আজকেই পড়ে নেবো, রাত্রিবেলাই পড়ে নেবো। তো আমি নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, প্রায় নিচে নেমে গেছিলাম শেষ ধাপে, তখন ওপর থেকে আবার ডেকে পাঠালো। এখন আমি জানি না, তখন 13 বছর বয়স, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হেঁটে ওঠার কোনো ব্যাপার নেই, দৌড়ে দৌড়ে নামছিলাম, আবার দৌড়ে দৌড়ে ওপরে উঠে আসলাম। অ্যাকচুয়ালি উনি আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখছেন যে তোপসে কতটা ফাস্ট, কিরকম মুভমেন্টটা করে ইত্যাদি।
1: ওনারা তো সাধারণত একটা কিছু সাজিয়ে নেন, একটা মাথার ভেতরে ছবি তৈরি করে রেখেছেন, সেই ছবির সঙ্গে আপনাকে হয়তো দেখাটা মিললো, কিন্তু শুধু দেখা মিলে তো হয় না,
0: বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম, কত স্পিডে হাঁটি। এবার আমি দৌড়তে দৌড়তে ওপরে আসলাম, পুরো ভেবে দেখো রাজস্থানে যাবো আমরা, আমি রাজস্থানে যাবো, উট চড়বো, উটের ওপর। বলে হ্যাঁ উটের ওপর, উটের ওপর চড়েই তো ডাকাতদের পেছনে ধাওয়া করা হবে। হ্যাঁ তোপসেও চড়বে? বলে হ্যাঁ তোপসেও চড়বে, ফেলুদা চড়বে, তোপসে চড়বে। এই আস্তে আস্তে না আমার
1: ইন্টারেস্টটা গ্রো করা, একটা জগৎ, একটা রহস্য, মানে
0: বাচ্চাদের খুব ভালো হ্যান্ডেল করতে জানতেন উনি।
1: ঠিক,
0: আর এছাড়াও তোপসে তো ফেলুদাকে বাঁচাবে, রিভলভারটা লাথি মেরে ছুড়ে, রিভলভার মানে অ্যাকচুয়াল রিভলভার। বলে হ্যাঁ অ্যাকচুয়াল রিভলভার, সেটা তোপসে লাথি মারবে? বলতো হ্যাঁ অ্যাকচুয়াল লাথি মারবে। হ্যালো আচ্ছা আচ্ছা, এগুলো সব হবে, এগুলো তুমি করবে, তোপসে হিসেবে তুমি করবে? আর না মানে আমি আমি তো এগুলো কিছু জানি না, আমি কি করে করব, আমার না না আমি করব না। বলে আচ্ছা একটু যেতে ইচ্ছে করছে না রাজস্থান? বলে হ্যাঁ রাজস্থানে যেতে খুব ইচ্ছে করছে। বলে তাহলে তো ঠিক আছে, তোমার তো ইচ্ছে একটু করছে, আর বাকি ইচ্ছেটা না একটু পরেই তৈরি হয়ে যাবে, যাও আজকে বাড়ি চলে যাও।
1: বুঝতে পেরেছেন, গলছে, মনটা
0: গলছে, বুঝে গেছে।
1: ঠিক,
0: তো আমি আবার তারাং তারাং করে নিচে নামতে ডাকলাম।

0: মেয়ে গাড়িতে উঠলাম, উঠে বাড়িতে, এখন গাড়িতে বসে বসে ভীষণ উত্তেজনা, সত্যিটা সিনেমায় আমাকে নামতে বলছেন, এটা তো সাংঘাতিক ব্যাপার। তখন বাড়িতে গিয়ে কি বলা বলবো কি বলবো না, সেসব ভাবছি ভাবছি। তাই বাড়িতে গিয়ে আমার মুখ টুক হাব ভাব দেখে আমার মা তো বুঝে গেছে কিছু একটা হয়েছে, তো বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। তারপর আর পারলাম না, বলেই ফেললাম যে একটা ব্যাপার। আর মার তো সে কি চিৎকার চাঁচামেচি, সে মানে পড়াশুনো লাটে যাবে, সিনেমার লাইনে নামবে, এই ওই। বাবা তখন অফিস থেকে আসেনি, তো বাবা আসলে পর তো বাবাকে বলবো এই সব ব্যাপার, যত সব কাণ্ড এই সব সব সব বলে যাচ্ছে। যা গিয়ে বাবার সাথে ব্যাপারটা অনেক বেশি ঠিক হয়ে গেল, কারণ বাবা বললো আরে মানিকবাবুর মতো লোক অফার করেছে, সাংঘাতিক ব্যাপার, এটা তো করা উচিত, এটা তো ঠিক সিনেমা নয়, ওনার কাছে করাটা একটা অন্য জিনিস,
1: একটা ট্রেনিং, একটা প্রশিক্ষণ,
0: সিনেমা নয় কি, সিনেমার লাইন তো আবার কি। ও মা মা তখন ওসব সত্যিটা সত্যিটা কিছু মানতে রাজি নয়। যাক গিয়ে আমার একটা হাফ ইচ্ছে তো হয়ে গেছিল, রিভলভার, উটের পিঠে চড়া, রাজস্থান, এইসব তো শুনলে বাচ্চা, একটা যে কোনো বাচ্চা তো গলে যাবেই।
1: হ্যাঁ, উনি বাচ্চাদের মনটা বুঝতেন বলে ঠিক সেইভাবেই বলেছেন আর কি।
0: সুতরাং মানসিকভাবে আমি হাফ তৈরি হয়ে গেছি, মানসিকভাবে আমি হাফ তৈরি হয়ে গেছি। এবং ছবি শুটিং কি হয় আমি জানি না, বাট রাজস্থানে যাব এটাই আমার মাথায় ঢুকে গেছে। তারপরে সত্যদের সাথে আমার বাবা মার কথা হলো। আমার ব্যক্তিগত মত, পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে ওকে না বলতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার বাবা তো না বলেনি, আমার বাবা ভীষণ রাজবাড়ির লোক ছিল, লোকজন ভয় পেত বাবাকে, কিন্তু মা বলেছে দেখুন মানিকবাবু আমার তো কোনো অসুবিধা লাগছে না, কিন্তু দেখুন মাথায় একবার সিনেমা ঢুকে গেলে, সিনেমার পোকা ঢুকে গেলে পর ওর পড়াশোনাটা বরবাদ হবে। তখন সত্যিটা বলেছিলাম মাকে যে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের পড়াশুনোর ধরে দিন দায়িত্বটা আমারও, আমি দেখবো যাতে ওর পড়াশুনো সব ঠিকঠাক হয়, আর স্কুলের পড়াশুনো শুটিং চলাকালীন কিংবা যতটুকুন পরীক্ষার জন্যে ছুটি ছাটার দরকার আছে ওগুলো সব আমি ব্যবস্থা করে দেবো। সেটা উনি করেওছিলেন, সেটা উনি করেওছিলেন আমার জন্যে।
1: কতদিনের শুটিং হয়েছিল এটা?
0: আমাদের আউটডোরটা রাজস্থানটা মোটামুটি 26 দিন হবার কথা ছিল, 21 দিনে হয়ে গেছিল।
1: আচ্ছা আচ্ছা।
0: আর বাকি কলকাতা স্টুডিওতে সব মিলিয়ে বিষয়ে দেড় মাস।
1: ওইটুকু তো
0: মানে টাইম লাগবে
1: ঠিক।
0: ইনফ্যাক্ট আউটডোরটা অনেক স্পিডে হয়েছিল, ইনডোরটা অনেক স্লো স্পিডে হয়েছিল, কারণ ইনডোরে তৈরি করতে হয় করতে হয়। যেমন আমাদের ট্রেনের যে যাত্রা, যেখানে লালবন জটায়ু ঢুকছে, তাংবাদ কারো জাদা হো গিয়া কাফি হো গিয়া যাও, এইসব যে ডায়লগ টায়লগের সিকোয়েন্স, সেগুলো সব কিন্তু স্টুডিওতে, আমাদের স্টুডিওর মধ্যে ট্রেনের কামরা তৈরি করা হয়েছিল এবং সেই কামরার মধ্যেই এইসব হয়। কিংবা যদি আমরা সোনার কেল্লার মধ্যে সব অ্যাকচুয়ালি জয়সলমীর ফোর্টের মধ্যে হয়েছিল, আর যোধপুরের সার্কিট হাউস ঘরের ভেতরে যত আছে সব স্টুডিওতে হয়েছিল, ওই কাঁকড়া বিচে ইত্যাদি ইত্যাদি সব সিন ছিল সব স্টুডিওর মধ্যে হয়েছিল। আর রাস্তাঘাট যেটা আছে সেটা অ্যাকচুয়াল রাজস্থানে, যেখানে যেখানে আমরা গেছিলাম
1: রাস্তায় যে সিনগুলো
0: সেগুলো সব ওখানে অ্যাকচুয়াল শুটিং হয়েছিল। তো এই করে দেড় মাসের ছবি হয়ে গেল, এবং তারপরে 1974 সালে রিলিজ করলো ডিসেম্বর মাস নাগাদ। তারপরে শুটিংগুলো ছিল ওই জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে মে জুন ওইসব করে এডিটিং ফেডিটিং হলো। ততক্ষণে শুটিং কাকে বলে মোটামুটি বুঝে গেছি, শুটিং কি হয় সেটাও বুঝে গেছি, ডাবিং কি হয় সেটাও বুঝে গেছি, তো অনেক শেখা শিখে ফেললাম।
1: এটা অন্যরকম প্রশিক্ষণ মতো,
0: অন্যরকম প্রশিক্ষণ। ক্লাস 9-এ পড়তে উঠতে সিনেমা জগতের একটা বেশ বড় দিক, আর তাও কি সত্যি চায়,
1: ঠিক
0: অনেকটা শিখে গেলাম যে কিভাবে একটা সিনেমা তৈরি হয়। বন্ধু বান্ধবরা সারাক্ষণ জিজ্ঞেস করতো আরে শুটিংয়ে এটা কিভাবে করেছে, এটা কিভাবে করা হয়, ওটা কিভাবে করা হয়, তো অকপটে ওগুলো উত্তর দিতে পারতাম যে কিভাবে করা হয়, ক্যামেরা কিভাবে চালানো হয় ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে তপসে হয়ে গেলাম।
1: এর পরের কাজ বোধহয় জয় বাবা ফেলুনাথ।
0: পরের কাজ জয় বাবা ফেলুনাথ।
1: তখন আর বাড়ি থেকে আপত্তি কিছু ছিল না?
0: না, তখন তো করে বড় হয়ে গেছি, কলেজে সেকেন্ড ইয়ার পড়ছি, আপত্তি কিছু করার নেই। আর এটা সিকুয়েল তো, সুতরাং আপত্তি করার কোনো
1: জায়গাও নেই,
0: আমাকে করতেই হবে,
1: করতেই হতো। এই যে আপনি তো প্রস্তুত ছিলেন না, এমনকি শুরুর দিকে ইচ্ছেও ছিল না, শুধু একটা ওই আগ্রহ, একটা রহস্যের জগৎ খুলে গেছে, মানে ছোটদের কাছে তো বিস্ময় একটা বড় ব্যাপার, উনি সেই বিস্ময়ের জায়গাটাতেই আপনাকে আর কি মানে বলাটা প্রথম ওইভাবেই বলেছিল যে একটা বিস্ময়ের জগৎ আপনার মনের মধ্যে খুলে দিয়েছিলেন। তো তারপরে আবার পড়াশোনার দিকেই থাকার সিদ্ধান্ত নিলেন এই দ্বিতীয় সিনেমাটা করার পরে।
0: হ্যাঁ, দ্বিতীয় সিনেমাটা করার পরে যখন আমি কলেজে পড়ছি, কলেজ শেষ হয়ে গেল, দ্বিতীয় সিনেমাটি রিলিজ করলো 1979, জয়বাবা ফেরোনাথ।

0: যে এটা এত আকাশ পাতাল তফাত যে আমার ছবি করার খুব একটা ইচ্ছে
1: আর রইল না,
0: রইল না। থ্যাংক গড ওই ছবিটা মাঝখানে থেমে গেল, প্রডিউসারের কিছু প্রবলেম হয়েছিল, ছবিটার হলো না, অসমাপ্ত ছবি যাকে বলে। তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে এই ছবি করার খুব একটা আমার ইন্টারেস্ট নেই।
1: তার মানে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা হওয়া এবং তার সঙ্গে কাজ করাই আপনাকে মূলত ছবি করার জায়গায় অনেকটা মানে রেখেছিল।
0: রেখেছিল, এখনো আছে, মানে ওই টাইপের ডিসিপ্লিন জগতে যদি ছবি করা যায়। আমি হালা বলে অনেকগুলো ছবি করেছি, প্রায় 20টা ছবি করেছি, ছোট ছোট রোল, ছোট ছোট, তারা প্রত্যেকে খুব ভালো ডিরেক্টর।
1: যদি কয়েকজনের নাম বলেন একটু,
0: অঞ্জন দত্ত ফর এক্সাম্পল, সন্দীপ রায় ফর এক্সাম্পল, হ্যাঁ আমাদের শিবপ্রসাদ ফর এক্সাম্পল, এরকম বিভিন্ন ডিরেক্টরের কাছে ছবি করেছি, সবাই খুব ভালো, তারা তাদের নিজেদের মতন করে ভালো। আমার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যে ফ্রিডমটা সোনার কেল্লা কিংবা জয় বাবা ফেডারাতে পেয়েছিলাম, যেভাবে ছবি তৈরি হয়েছিল সেই স্বাদটা এইসব ছবি করতে গিয়ে তার অভাবটা যথেষ্ট বোধ করেছি। কি এক্সাক্টলি অভাব আমি বলতে পারবো না, বাট অভাব ছিল। সুতরাং আমার মনে হয় যে আমার ছবি জগতে না থাকার সিদ্ধান্তটা এক হিসেবে সঠিক ছিল, কারণ আমি হয়তো বানিয়ে দিতে পারতাম না।
1: ঠিক,
0: এটা সত্যজিতের সাথে কাজ করার একটা প্রবলেম, একবার প্রথমেই সত্যজিতা করে ফেললে পর
1: পরে আর
0: আনলেস ইউ আর এ প্রফেশনাল অ্যাক্টর লাইক সৌমিত্র চ্যাটার্জি,
1: সেও
0: তো সত্যজিতের প্রচুর ছবি করেছে,
1: কিন্তু তারপর তো অন্য ছবিতেও কাজ করেছেন, মানিয়ে নিয়েছেন।
0: প্রফেশনাল অ্যাক্টর, আমি তো প্রফেশনাল অ্যাক্টর ছিলাম না, আর সৌমিত্র কাকু নাটকের জগতের লোক, স্টেজ একটা ওর নিজের জায়গা,
1: ওদের গ্রুমিংটাই আলাদা,
0: ওদের গ্রুমিংটাই আলাদা। আমি যেহেতু ওই গ্রুমিং এর ধারায় ছিলাম না, সুতরাং ওই গ্রুমিং এর জায়গা যেহেতু ছিলাম না, আমার কখনো মনে হয়নি যে এটা আমি করে উঠতে পারবো।
1: আমরা তাহলে শুনলাম এই পর্বে, ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠান আমরা শুনছিলাম, আমাদের এই পর্বে আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আমরা তার রেস্তোরাঁ গড়ে তোলার গল্প শুনছিলাম এবং শুনলাম সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আমরা তার কাছ থেকে শুনছিলাম সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একদিকে যেমন তাকে অভিনয়কে ভালোবাসতে শিখিয়েছে এবং একটা শৃঙ্খলাবদ্ধ জীবনে এগিয়ে যাওয়ার জন্যে কিছুটা গ্রুম করেছে বলা যেতে পারে, আবার তার পরবর্তী সময়ে উনি যে কাজগুলো করেছেন বা করার অফার পেয়েছেন বা যতটুকু অভিনয়ে কাজ করেছেন সেটা কোথাও ওনাকে ওই সত্যজিৎ রায়ের অভাবটাও বোধ করিয়েছেন। আমরা এই পর্ব এখানেই শেষ করছি, আমরা আবার পরের পর্বে ওর কথা শুনবো, অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের কথা শুনবো। পরের পর্বের জন্য অপেক্ষা রইল। ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠান শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। শেষ হলো প্রথম পর্ব।
2: এতক্ষণ ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে শুনছিলেন সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনাথের তোপসে চরিত্রের অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন পায়েল চট্টোপাধ্যায়। আজ শুনলেন প্রথম পর্ব।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ষোলো আনা বাঙালি। অনুষ্ঠানটি শেষ হল। মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন অনুষ্ঠান মনের মতো গান। উপস্থাপনায় থাকব আমি, যুথিকা নাজির।

সপ্তাহ জুড়ে আমাদের নানান ব্যস্ততা থাকে, প্রচুর কাজ থাকে আমাদের। আর কখনো কখনো তো এমন হয় যে কাজের চাপে আমরা দম ফেলার এক মুহূর্ত ফুরসত পাই না, আর তারপর অবশেষে আসে সপ্তাহান্ত, মানে উইকেন্ডস, মানে কাজের মাঝে একটু বিরতি, একটু রিল্যাক্সেশন। আর তখন মনে হয়

যে শান্ত হয়ে বাড়িতে বসে একটু গান শুনে। এ তো আমরা সকলেই জানি যে প্রচুর ব্যস্ততার পর যখন মাথা মন একটু শান্ত করতে হয়, তখন তার জন্য গান শোনা অনবদ্য থেরাপি। আর গান শোনার সেরা ঠিকানা হলো আকাশবাণী মৈত্রীর মনের মতো গানের অনুষ্ঠান। শুরু করব সেই অনুষ্ঠান, তবে শুরুতেই আমার দুই বাংলার শ্রোতাবন্ধুদের স্বাগত আজকে এই রবিবারের মনের মতো গানের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সাধারণত আমরা আপনাদের নানা রকম সুন্দর সুন্দর গান শোনাই, যাতে আপনাদের মন ভালো হয়ে যায়। আর গানের মাঝে মাঝে অল্প একটু গল্প করি। আজও তার অন্যথা হবে না, আজও সাজিয়ে বসেছি সেরা কিছু গান যা সব যুগেই সমান জনপ্রিয়। আর এই গানগুলোর মধ্যে একটা মিলও আছে, তা হলো সবই ছায়াছবির গান, আর সব গানই সাদা কালো সময়ে শ্যুট করা। এবার নিশ্চয়ই ভাবছেন আমি বোধহয় আপনাদের খুব পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যাব, কি তাই তো? না না, একদম তা নয়, কারণ জনপ্রিয় গানের কোনো নির্দিষ্ট কাল থাকে না। শুধু গান শুনতে শুনতে চোখ বন্ধ করে দৃশ্যটা একবার ভাবার চেষ্টা করতে হয়, অনুভূতিটুকু আবারও একবার বেঁচে নিতে হয়। আর এই চোখ বন্ধ করে দৃশ্যটা ভাবার চেষ্টা করলে দেখবেন সেই দৃশ্যে আর অন্য কোনো রং নেই, শুধুই সাদা কালো, অথচ গানগুলো কি ভীষণ রঙিন। আর আজ আপনাদের সঙ্গে গানের সফর সঙ্গী হয়ে থাকব আমি, যুথিকা। শুরুর এই গানটা শুনে দৃশ্যটা একবার একটু মনের মধ্যে কল্পনা করুন, দেখবেন এখনও সেই সাদা কালো আপনার মনের মধ্যে অমর হয়ে আছে।

গানটি শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে দেব চলে যায় ছায়াছবি থেকে। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায় আর গানের কথা লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার। কি মিলে গেল তো আমার কথা, এইসব গানের বিকল্প তখনও ছিল না, আজও নেই। আজকের মনের মতো গানের অনুষ্ঠান সাজিয়েছি সাদা কালো ছায়াছবির গান দিয়ে, যা আজও এই সময় দাঁড়িয়েও সমানভাবে জনপ্রিয় এবং রঙিনও। প্রত্যেকটা গান আপনাকে বার বার ফিরিয়ে নিয়ে যাবে আপনার স্মৃতিতে, আপনি হয়ে উঠবেন নস্টালজিক, মনটা ভরে যাবে এক অদ্ভুত আনন্দে, অনুভূতিতে সাজাবেন আরও একটা ভালো লাগার দৃশ্য। সময়টা সাদা কালোর হলেও এই সব কালোজয়ী জনপ্রিয় গান আপনাকে বার বার দাঁড় করাবে আপনার মনের সেই দরজায় যা এখনও রঙিন। শুনবো আবারও একটা গান একই ছায়াছবি থেকে, তবে এবার হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

পরিচালক অজয় করকে বলা হতো কিং অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মস। নিজে ক্যামেরার কাজটা খুব ভালো জানতেন, ফলে নির্দেশনার সময় আলোর ব্যবহার ও ক্যামেরার কারিগরি এমন নিখুঁতভাবে করতেন যে সাদা কালো ছবিও যথেষ্ট উজ্জ্বল হয়ে উঠত। সপ্তপদী এবং হারানো সুর উত্তম সুচিত্রা জুটির জনপ্রিয়তম ছবি। ছবির গল্প এবং গান ছবি দুটোকেই চূড়ান্ত সফল করে তুলেছিল। গান লিখেছিলেন গৌরীপ্রসন্ন মজুমদার আর সঙ্গীত পরিচালক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হারানো সুর মুক্তি পাওয়ার 4 বছর পর মুক্তি পায় সপ্তপদী। কবেকার সেই সাদা কালো সময়ে চিত্রায়িত এই গান। আজও যখন রোমান্টিক গানের কথা বলা হয়, তখন প্রথমেই এই গানটার কথাই মাথায় আসে। এমনকি আজও যে কোনো আজকের রঙিন ছবির রোমান্টিক গানকে পেছনে ফেলে দিতে পারে জাস্ট পপুলারিটিতে। গান দুটো খুব চেনা আপনাদের, বহুবার শুনেছেন, হয়তো সাদা কালো বলে অতটা মাথা ঘামাননি। না, আজও মাথা ঘামাতে হবে না, শুধু গান দুটো শুনুন। প্রথম গানটি অবশ্যই শুনবেন সপ্তপদী ছায়াছবি থেকে। আর আমরা তো এটা সকলেই জানি যে এই বছর মহানায়ক উত্তম কুমার পদার্পণ করলেন তার জন্মশতবর্ষে, তাই এই গানটি তার প্রতি শ্রদ্ধার্ঘ্য। আর আজ যখন আমরা মনের মতো গানের অনুষ্ঠানে বসেইছি, যে সাদা কালো সময়ের ছায়াছবির গান নিয়ে কথা বলবো, সেই গান শোনাবো, তাহলে বারবার আমাদের কথায়, আমাদের গানের মধ্যে মহানায়ক ফিরে আসবেন, কারণ তাকে ছাড়া সেই সময় কল্পনা করা যায় না। তাকে ছাড়া সেই সময় এত ভালো, মানে এত জনপ্রিয় হতোও না। তাই এখন যে গানটি আপনাদের শোনাবো সপ্তপদী ছায়াছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে। গানটি আমাদের সকলের ভীষণ প্রিয়, ভীষণ জনপ্রিয় গান। আর এই গানটা শুনতে শুনতে আমি আশা করব আমার শ্রোতা বন্ধুরা আমার মতোই হারিয়ে যাবেন। এখন রইল সেই গান আপনাদের জন্য।

মিলল আমার কথা, গানটি শুনতে শুনতে নিশ্চয়ই হারিয়ে গিয়েছিলেন। আসলে শুধু সেই সময় নয়, আজকের এই সময়ে এই প্রজন্মের মানুষের কাছে এই গানের আবেদন আজও এতটাই প্রবল যে তাকে অবহেলা করার সাধ্য বোধ হয় আমাদের কারো নেই। এই গানটি শুনতে শুনতে আপনি মোটর বাইকে করে মনের মানুষকে সঙ্গে নিয়ে সুদূরে গুনগুন করতে করতে হারিয়ে যাবেনই, এমনটাই কারিশমা রয়েছে এই গানের। পরের গানটি শুনবেন হারানো সুর ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে। শুনছেন মনের মতো গানের অনুষ্ঠান, আর মনের মতন গানের অনুষ্ঠান আজ সাজিয়েছি সাদা কালো সময়ের ছায়াছবির গান দিয়ে। পরের গানটি শুনবেন হারানো সুর ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে।

বাংলা ছবির রূপকথার নায়ক উত্তম কুমার। তাঁর অভিনয়ের জীবনের অধিকাংশ ছবি সাদাকালো সময়ের, অথচ আজও টেলিভিশন চ্যানেলে তাঁর ছবি সব সময় হাই টিআরপি। বিভিন্ন ছবিতে নানান চরিত্রে অভিনয় করেছেন উত্তম কুমার। প্রতিটা চরিত্রে তিনি মিশে যেতেন, প্রাণ ঢেলে অভিনয় করতেন চরিত্রটাকে জীবন্ত করে তোলার জন্য। এরকমই একটি ছবি অ্যান্টনি ফিরিঙ্গি। এই ছবির মতো এত সুন্দর দেখতে আর কোনো চরিত্রে দেখা যায়নি উত্তম কুমারকে। অনিল বাগচির সুরে গান গেয়েছিলেন মান্না দে। গানগুলো বেশ কঠিন ছিল। শোনা যায় উত্তম কুমার প্রাতঃভ্রমণ করতে যাওয়ার সময় পকেটে টেপ রেকর্ডারে গান তুলে প্র্যাকটিস করতেন। তার এই পরিশ্রমের ফলও পেয়েছিলেন হাতে নাতে। গান ছবি দুটোই সুপারহিট হয়েছিল। উত্তম কুমার মান্না দে জুটি চিরস্থায়ী জায়গা করে নিয়েছিল দর্শক এবং শ্রোতাদের মধ্যে। ভাবতে অবাক লাগে, সাদা কালো জামানার সেই ছবিতে না ছিল লোকেশন, না সেট বা অন্য কিছুর জাঁকজমক, তবুও শুধুমাত্র অভিনয় আর গানেই এ ছবি সুপারহিট হয়েছিল। আজও এই ছবির গান শুনলে অন্য যে কোনো গান বন্ধ করে এক মনে শুনতে ইচ্ছে করে। এমনই সুর, এমনই গায়কী, আর অবশ্যই নায়কের কারিশ্মা তো বটেই। তাহলে শুনি অ্যান্টনি ফিরিঙ্গি থেকে পরের গানটি মান্না দের কণ্ঠে।

মনের মতো গানের অনুষ্ঠানে আজ শুধুই এভারগ্রিন মেলোডি, আর এই সমস্ত মেলোডি বাংলা সাদা কালো ছায়াছবির গান। আগের গানে উত্তম কুমারের কথা এসেছে। সত্যি বলতে কি, সমস্ত গায়করাই চাইতেন উত্তম কুমারের লিপে গান গাইতে। একটা গান হিট হয়ে গেলেই গায়কও তার পরিচিত বৃত্তটাকে বাড়িয়ে ফেলতে পারতেন। গায়ক শ্যামল মিত্র সাগরিকাতে উত্তম কুমারের লিপে একটি সুপারহিট গান গেয়েছিলেন, ফলে ইচ্ছেটা তার মনের মধ্যে ছিলই। এবার নিজেই প্রযোজনা করলেন একটি ছবি যার নায়ক উত্তম কুমার, এবং অবশ্যই ছবির গল্প শ্যামল মিত্রের নিজের জীবনকে ঘিরে। বোঝাই যাচ্ছে কোন ছবির কথা বলছি, দেয়ানেয়া। এই ছবির সবকটি গানই হিট হয়েছিল। একবার ভাবুন সেই দৃশ্যটার কথা, যেখানে নায়ক সকলের সামনে আত্মপ্রকাশ করছেন গায়ক হিসেবে, এই ভেবে যে সেটাই তার শেষ গান। স্টেজে উত্তম কুমারের অভিনয়, নায়িকা তনুজার গায়ককে আবিষ্কার করার আনন্দ, এবং চেনা মানুষকে দেখে মন ভাঙার এক্সপ্রেশন, পাশাপাশি বাবা এবং ছেলের একে অপরকে বুঝতে পারার এক্সপ্রেশন, সব আলাদা আলাদা ফ্রেম, সবই সাদা কালো, অথচ কি ভীষণ উজ্জ্বল। আর তাই গান ও ছবি আজও সমানভাবে গ্রহণযোগ্য। এবার সেই গানটাই শুনব, শ্যামল মিত্রের গলায় দেয়া নেয়া ছায়াছবি থেকে। আর তারপর আরও একটি গান রয়েছে কিশোর কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে, রাজকুমারী ছায়াছবি থেকে। প্রথম গানটি শুনবেন দেয়া নেয়া ছায়াছবি থেকে শ্যামল মিত্রের কণ্ঠে, তারপর রাজকুমারী ছায়াছবি থেকে আশা ভোসলে এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

শুনলেন পরপর দুটি গান দুটি ছায়াছবি থেকে। বাংলা ছবির মেলোডি মেকার সুধীন দাশগুপ্ত এত অসাধারণ সুর করতেন যে সমসাময়িক সঙ্গীত পরিচালকরাও কৌতূহলে থাকতেন, কি নতুন সুর করছেন সুধীনবাবু। উত্তম কুমার, মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছবি শঙ্খবেলা, এর আগে গলি থেকে রাজপথ ছায়াছবিতে উত্তম কুমারের লিপে মান্না দেকে দিয়ে গাওয়ালেও নায়কের লিপে সেরকম উল্লেখযোগ্য কিছু ছিল না। সুধীন দাশগুপ্তই লতা মঙ্গেশকর এবং মান্না দেকে দিয়ে গাওয়ালেন একটি ডুয়েট গান উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায়ের লিপে। ভাবুন একবার, জলের ওপর নৌকোতে শুটিং হচ্ছে, উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় এক ফ্রেমের মধ্যে, আর ফ্রেমের বাইরে ঢাউস একটা রেকর্ডার নিয়ে সুধীনবাবু নিজে থেকেই গানের এক্সপ্রেশনস বুঝিয়ে দিচ্ছেন নায়ক নায়িকাকে। সাদা কালো ছবির এই গান বাঙালির আইকনিক রোমান্টিক গান, দৃশ্যটা আজও চোখে ভাসে। উত্তম কুমার এবং মাধবী মুখোপাধ্যায় আধ শোয়া হয়ে গাইছেন, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম ভালোবেসেছি, মনে পড়ছে? তাহলে আরও একবার মনে করিয়ে দিতে গানটা শোনাই আপনাদের, শঙ্খবেলা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকর এবং মান্নাদের কণ্ঠে এই আইকনিক রোমান্টিক গান, এখন আপনাদের জন্য মনের মতো গানের অনুষ্ঠানে।

খুব হালকাভাবে গানের সুর করতেন হেমন্ত মুখোপাধ্যায়। যেমন কথা বলতে বলতে হয়তো একটা লাইন সুর করে ফেললেন, এমন সময় একটা টেলিফোন এলো, ফোনটা ধরিয়ে কথা বলে তারপরে তিনি আবার দ্বিতীয় লাইন সুর করলেন। যারা তাকে চেনেন, মানে যারা তার চেনা বৃত্তির মানুষ, তারা জানেন যে সুর নিয়ে প্যাঁচ কষতে একদম পছন্দ করতেন না হেমন্তবাবু। এরকমভাবেই একদিন একটি ছবির জন্য তিনি গানের সুর করতে বসেছেন। তখন অনেকেই রয়েছেন সেই ঘরে, কিন্তু প্রযোজক তার কাছে সুরটি শুনে খুব একটা খুশি হলেন না। তিনি আরও অন্য কিছু শুনতে চাইলেন হেমন্তবাবুর কাছে। হেমন্তবাবু তখন তাকে তৎক্ষণাৎ জানিয়ে দিলেন আগামীকাল আসতে, হয়তো নতুন কিছু তিনি শোনাতে পারবেন। প্রযোজক সেই মতন চলেও গেলেন। আর তারপর কি অদ্ভুতভাবে কয়েক মিনিটের মধ্যেই নতুন সুর তুলে ফেললেন হেমন্তবাবু। পরের দিন সকলে ধন্য ধন্য করলেন হেমন্তবাবুর ওই কম্পোজিশনকে। লতা মঙ্গেশকরের গলায় এ গান অন্য মাত্রা পেল। ছবিতে অভিনয় করলেন সুপ্রিয়া দেবী ও উত্তম কুমার। সাদা কালো এই ছবি শ্যুট হয়েছিল সমুদ্র পাড়ে। সুপ্রিয়া দেবীর লিপে বিকেলের অনুষঙ্গে এই গান আজও উজ্জ্বল। ছবির নাম মন নিয়ে, এখন সেই গানটাই শোনাবো আপনাদের, এবং তারপরে শোনাবো আরও একটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে ইন্দ্রাণী ছায়াছবি থেকে। পরপর দুটি গান রইল আপনাদের জন্য। প্রথম গানটি শুনবেন মন নিয়ে ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন মনের মতো গানের অনুষ্ঠান। পরের গানটি শুনবেন ইন্দ্রাণী ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

সর্বকালের রোমান্টিক গান, যার শুটিং হয়েছিল সাদা কালো সময়। একদম শুরুতেই বলেছিলাম, সাদা কালো সময়ের গান হলেও আজও কিন্তু একই রকম আবেদন আছে সব জেনারেশনের কাছে। আর থেকে আসি, সকলেই কিন্তু একই রকমভাবে ভালোবাসেন এই গানগুলোকে। আপনি একবার ভাবুন, দূরে কোথাও গান বাজছে, কানে আসছে গানটা, শুনে গুনগুন না করে আপনি থাকতেই পারবেন না। আসলে এই গানগুলো আজও রঙিন। কিশোর কুমারকে হিরো করে ছবি হলো লুকোচুরি। ছবির সবকটি গানই হিট। ছবির সঙ্গীত পরিচালক হেমন্ত মুখোপাধ্যায়। তিনি এতটাই ভার্সেটাইল সুরকার ছিলেন, যেখানে তিনি এই তো হেতায় কুঞ্জ ছায়ার মতো গান করেছেন, যে গানের মধ্যে দ্বিজেন্দ্রগীতির ছায়া স্পষ্ট, আবার এক পলকের একটু দেখা গানে রোমান্টিক আবেদনে মনে হবে এ গান সবার থেকে আলাদা। আর এই জন্যই বোধহয় এতদিন পরেও গানগুলো বারবার শোনার পরেও পুরনো মনে হয় না। জনপ্রিয়তা স্রোতে ছাপিয়ে গেছে সাদা কালো থেকে রঙিন সময়কে। এবার আবারও পরপর দুটি গান শোনাবো। প্রথম গানটি অবশ্যই শুনবেন লুকোচুরি ছায়াছবি থেকে, কিশোর কুমার এবং রুমা গুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে। আর তারপরের গানটি আমার ভীষণ পছন্দের গান। তার কারণ হচ্ছে যে প্রেমের কথা বললেই আমার এই গানটির কথাই মনে আসে, তিন ভুবনের পাড়ে ছায়াছবি থেকে মান্না দের কণ্ঠে।

গান শুনতে শুনতে আমরা যে অনেকটা সময় পার করে চলে এসেছি, ঘড়ির সময় বলছে এবার বিদায় নিতে হবে। আজকের মনের মতো গানের অনুষ্ঠান সাজিয়েছিলাম সাদা কালো সময়ের ছায়াছবির গান দিয়ে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যেতে যেতে আপনাদের জন্য রেখে যাব আরও একটি সর্বকালের জনপ্রিয় রোমান্টিক গান, তিন ভুবনের পারে ছায়াছবি থেকে মান্নাদের কণ্ঠে।

এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান মনের মতো গান, সঙ্গে ছিলেন যুথিকা নাজির। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন ভক্তিগীতি, পরিবেশন করবেন শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়।

মৈত্রী প্রচার তরঙ্গে শুনছিলেন ভক্তিগীতি, পরিবেশন করলেন শিল্পী সুপ্রিয় চট্টোপাধ্যায়। এখন শুনবেন লোকগানের আসরে লোকসঙ্গীত। লোকসঙ্গীতের আসরে আজ প্রথম গানটি শুনবেন উৎপলেন্দু চৌধুরীর কণ্ঠে।

0: শুনছিলেন লোকগানের আসর, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন অতিথি।
1: আকাশবাণী মৈত্রী চ্যানেলে আজকের অতিথি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক, নাট্য ব্যক্তিত্ব, লেখক, তিনটি রাষ্ট্রীয় পুরস্কার তার ঝুলিতে। ছবির সংখ্যা হিসেব করে বলতে গেলে একটা কথাই বলতে হয় যে কোন ছবি ছেড়ে

0: আবার যদি একটু পেছনের দিকে যাই, এই 1987-88-90 দশক টেলিভিশন সিরিয়াল সুবর্ণলতা, আরক্ষনিকেতন, আবার টিভি সিরিয়াল, তাতেই বা কম কি, সব কিছু মিলিয়ে যে নামটি উঠে আসে তিনি আজ আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে আমাদের অতিথি হিসেবে, রাজা সেন। রাজাদা, আপনাকে প্রথমেই নমস্কার জানাই আকাশবাণী স্টুডিওতে আসবার জন্য।
1: ধন্যবাদ তোমাদের সবাইকেও, আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, এবং যারা বড়রা শুনছেন তাদের অবশ্যই আমার প্রণাম জানাচ্ছি।
0: অনেক কথা বলবো, অনেক ইচ্ছে, জিজ্ঞাসা, অনেক অনেক
1: জান, আমাদের তো অনেক আড্ডা হয়েছে।
0: হ্যাঁ, সেই আড্ডাটাই হবে আর
1: প্রবাসে আমাদের দেখা হয়েছে,
0: এইটা কিন্তু অসাধারণ। বন্ধুরা, আপনাদের জন্য শেয়ার করি, শহরটা মুম্বাই, বাংলা সংস্কৃতির চল তো সেখানে আছেই, অনেক বাঙালি আছেন যারা খুব অনুগত এবং রাজাদার কাজের সঙ্গে তারা পরিচিত। একটা বেশ দুপুর, অল্প অল্প শীত, ওখানে পুরনো দিনের মতো প্যান্ডেল খাটিয়ে প্রজেকশনের মাধ্যমে একটি ছবি দেখানো হচ্ছে। ঠিক দুপুর তিনটে, মানুষের ভিড় হয়ে গেল, চেয়ার আর রাখবার জায়গা নেই। আমি রাজাদাকে চিনি, কলকাতার মানুষ বলে আমি ধীরে ধীরে বেরিয়ে এলাম। আমি দেখলাম আমার সেখানে জায়গা হবে না। ছবিটি ছিল মায়া মৃদঙ্গ।
2: এবার আপনাদের লাচাগালা দেখাবে আমাদের ছোকরা শান্তি।
0: আর আমার সুযোগ ঘটে গেল ওই জায়গা না পাওয়ার জন্য রাজাদার সঙ্গে। আমরা বোধহয় একটা বেশ টুলের উপর বসে পা দুলিয়ে দিলে গল্প করছিলাম, আর গল্প করতে করতে রাজাদাকে একের পর এক প্রশ্ন, আপনি কি করে ভাবলেন এমন একটা ছবি করবেন? মানে বকলমে এই প্রশ্নটা এখনো আরেকবার আপনার কাছে করছি, যে আপনি কি করে ভেবেছিলেন যে এমন একটা ছবি করবেন?
1: অনেক ধন্যবাদ, কারণ মায়া মৃদঙ্গ না আমার জীবনের একটি খুব স্বপ্নের ছবি।
3: কিন্নরি অপ্সরা, এক অধরা মায়া, মায়া মায়া, ছোকরা নারী না পুরুষ,
4: দলে মেয়ে দরকার তো মেয়ে ছেলে রাখলেই তো পারো।
5: ছুটকি, মেয়েরা হলো রক্ত মাংস রে, তাতে আর কতটুকু মায়া। একটা 10 বছরের ছোকরাকে বছরের পর বছর ছন্দ আর সুরের মাটি দিয়ে একটু একটু একটু একটু করে একটা মেয়ে বানিয়ে তোলায়, যে কি সুখ, কি মজা, সে বিরল মায়া রে, বিরল মায়া।
1: যেমন দামু ছবিটা আমার খুব একটি স্বপ্ন ছিল, আর তার পরবর্তীকালে মায়া মৃদঙ্গ আমার একটি স্বপ্নের ছবি। তুমি তো ভালো করেই জানো সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা এই অসাধারণ উপন্যাসটি। উনি আমাকে চলচ্চিত্র নির্মাণের অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে মায়ের বন্ধনেও বেঁধেছিলেন, এবং আমার খুব সৌভাগ্য যে আমার চিত্রনাট্য রচনাকালে উনি আমার সঙ্গে ছিলেন।
6: আপনি একটা ছোকরা নিয়ে আসেন,
5: গানের দলে ছোকরা বানাতে কত মেহনত করতে হয় জানেন?
6: লোকে খাবে।
7: আল্লাহ হরি রাম রহিমে এ দেশ যে মহা।
1: এবং আমি প্রযোজকের অভাবে বার দুয়ে কোনার যে সময়সীমা দেওয়া ছিল সেটা অতিক্রম করতে বাধ্য হয়েছিলাম, কারণ প্রযোজক পাচ্ছিলাম না। কিন্তু উনি কিন্তু আমার মানে স্বপ্ন দেখে, আমার ইচ্ছে দেখে উনি অপেক্ষা করেছেন যে রাজা তুমি করবে নাকি অমুক লোক চাইছে, তমুক লোক চাইছে, অমুক বিখ্যাত পরিচালক চাইছে। আমি বললাম দেখুন আমার তো খুব ইচ্ছে, আমার স্বপ্ন, বলে তাহলে রাখবো, তাহলে আমি দেবো না, আমি চাই তুমি এটা করো। তা আমার সৌভাগ্য আমি শেষ পর্যন্ত করেছি এবং আমার স্বপ্নের ছবিকে শেষ করেছি।
8: শান্তিচরণ আর আপনার ওই আসরে নাচ গান করে না?
9: মদনপুরে গিয়া দেখি শান্তি নাচতেছেন, নাচতেছেন।
1: কারণ মায়া মৃদঙ্গতে এমন একটা কথা বলা আছে, আমাদের প্রত্যেক শিল্পী জীবনের কথা বলা আছে, যে আমরা শিল্পীরা কখনোই কিছুতেই যেন সার্থকতা খুঁজে পাই না, যতই নাম হোক, যতই অর্থ হোক, বা অর্থ বা নামের জন্য কিন্তু আমরা কাজ করি না, আমরা কাজ করি একটা সৃষ্টি করার জন্য, আর সেই সৃষ্টিটা যেন কিছু

0: কিছুতেই ঠিক জায়গায় পৌঁছয় না, যেন আরও ভালো হলে ভালো হতো, আরও ভালো হলে ভালো হতো। এই যে একটা নেশা বা মায়ের পিছনে দৌড়ানো শিল্পীর, সেটাকেই একটা অসাধারণ কাহিনীর মধ্যে উনি বুনেছেন।
1: গানের জন্যই আমি আমার শ্রোতাকে হারিয়েছি, আর তো ফেরার কোনো উপায় নেই রে সুবর্ণ। তুই দেখিস আমিও গাইব আর ওস্তাদকেও ফিরিয়ে নিয়ে

0: করে সেই সেই উপন্যাসটির নাম মায়া মৃদঙ্গ।
1: আপনাকে তো এটা নিয়ে বেশ গবেষণাও করতে হয়েছে।
0: হ্যাঁ, মায়া মৃদঙ্গ করবার জন্য আমি একটি ডকুমেন্টারি ছবি করেছি, তুমি জানো আমি বেশ কিছু তথ্যচিত্রও করেছি, তার মধ্যে এই আলকা, কারণ মায়া মৃদঙ্গ শিল্পীরা হচ্ছে মুর্শিদাবাদ বীরভূম অঞ্চলের আলকার শিল্পীদের নিয়ে উনি লিখেছিলেন, এবং উনি ব্যক্তিগত জীবনেও এদের সঙ্গে ছিলেন আলকাপ শিল্পী হিসেবে। তো আমি এই আলকাপদের বৈশিষ্ট্য খুঁজে বার করবার জন্যে আমি বহুদিন মুর্শিদাবাদ বীরভূম অঞ্চলে এদের সঙ্গে ঘুরেছি, এবং আমার যে অ্যাসিস্ট্যান্টরা ছিল তাদেরকে নিয়ে আমি এদের উপর একটি তথ্যচিত্র নির্মাণ করি যেটার নাম আলকাপ, যেটি BFJA মানে অ্যাওয়ার্ড পাই শ্রেষ্ঠ তথ্যচিত্র হিসেবে, তারপরে আমি এই ছবিটা করি।
1: অদ্ভুত একটা কথা বেরিয়ে এলো, গল্প কোথা থেকে কিভাবে শুরু করব তার বুনট আগে থেকে ঠিক করা তো যায়ও না। এই যে আপনি বললেন যে আগে একটা তথ্যচিত্র তৈরি করেছি, মানে একটা বড় কাজ করবার জন্য যে একটা প্রস্তুতি, এবং তাই আপনার স্বপ্ন সার্থক এবং আপনার স্বপ্নের কাজ আপনাকে এনে দিল।
0: আমাকে এটা প্রায় 5-6 বছর ধরে আমাকে এটা নিয়ে কাজ করতে হয়েছে, এবং একদিকে প্রযোজকের অভাব, অন্যদিকে এটা ছবিটা করবার নেশা, এর জন্যে আমার এই যে বিভিন্ন সময় সুযোগ পেলেই বীরভূমে চলে যাওয়া, সুযোগ পেলেই মুর্শিদাবাদে চলে যাওয়া, আর সঙ্গে ক্যামেরা নিয়ে যাওয়া, আলকাপ শিল্পীদের পেলেই তাদের ইন্টারভিউ নেওয়া, তাদের একটা অনুষ্ঠানকে রেকর্ড করা, এর মাধ্যমে আমার এই ডকুমেন্টারিটা গড়ে উঠেছে, এবং তার ফলে আমাদের চিত্রনাট্যটাও অনেক বেশি মাটির কাছাকাছি হয়েছে।
2: তাই শোনেন শোনেন বন্ধুগণকে বলি এ জানাই, এবার আলকাপের কথা কিছু বলবো আমি ভাই, কিভাবে তে আলকাপ গান শুরু হই যে হলো,
1: এবং এই স্বপ্ন পূরণও তো হলো, আপনি তো বিশেষ পুরস্কারে পুরস্কৃত হলেন আলকাপ ছবির জন্য।
0: হ্যাঁ, আমি বেশ কয়েকটি জায়গায় এটা ছবিটি পুরস্কৃত হয়েছে,
1: একটু বলুন একটু শুনি আমরা।
0: যেমন আমাদের এটি ছবিটি জার্মানে গেছে, অস্ট্রেলিয়ায় গেছে, এরকম বিভিন্ন দেশে তো গেছেই, এছাড়াও আমি দিল্লিতে দাদা সাহেব ফালকে একটি আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা হয়, সেখানে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছি, এছাড়া নোলাভেলাতেও একটা চলচ্চিত্র আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতা হয়, সেখানে বেস্ট মিউজিক্যাল ফিল্ম হিসেবে এই ছবিটি স্বীকৃতি পায়, এবং সেই পুরস্কারগুলো আমি পেয়েছি।
1: কি অদ্ভুত লাগে, মানুষটিকে আমি বেশ অনেক দিন চিনি এবং কখনো দেখিনি যে তার মধ্যে কোনো রকম ফের আছে, সবসময় একরকম নিশ্চিন্ত, নিজের কাজের প্রতি একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, একেবারে খুব ছোটবেলায় তো সবকিছু আর লক্ষ্যটুকু তৈরি হয় না,
0: হয়ে যায় একটা ফোকাস আসে। আমাদের তখন আমি বারবারই বলি যে আমরা মূলত ছাত্র জীবন যখন শেষ হচ্ছে বা শুরু করছি কলেজ জীবন, সেটা ছিল 70-এর দশক। হ্যাঁ, স্কুল জীবন ছেড়ে কলেজ জীবনে পা রাখছি, তো 70-এর দশকে কলকাতা বা পশ্চিমবঙ্গ খুব তালমাটাল ছিল, এবং তখন দেওয়ালে দেওয়ালে একটা লেখা হতো যে কারো কারো মৃত্যু হিমালয় পাহাড় থেকেও ভারী, কারো কারো মৃত্যু বুনোহাঁসের পালকের চেয়েও হালকা। এই যে কারো কারো মৃত্যু হিমালয় পাহাড়ের চেয়েও বা থাই পাহাড়ের চেয়েও ভারী, এটা তখনই হয় যখন মানুষের জন্যে, সমাজের জন্যে তুমি কিছু করতে পারো। হ্যাঁ, সেই করাটার একটা লক্ষ্য আমাকে কিন্তু ওই দেওয়াল লিখনটা দেয়, তো করবার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। তখনই মনে হয়েছিল যে একটা সাধারণ জীবন, 10-5টা চাকরি আমি করব না, আমি একটা অন্য কিছু করব, সেই জন্যই থিয়েটারে পা রাখা, এবং থিয়েটারে যখন আমি পেশাদারিত্ব পাচ্ছি না, থিয়েটার থেকে রোজগার করে একটা সংসার চালানো যায় না, যদিও সংসারে পা রাখিনি তবু কোনো রোজগারই করা যায় না, কিন্তু একটা চলচ্চিত্র যা হোক না হোক একটা ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয়, সেখানে কিছু পয়সার আদান প্রদান আছে, যে পয়সার আদান প্রদানটা বেঁচে থাকবার তাগিদে প্রয়োজন, সেই জন্য আমি থিয়েটার থেকে চলচ্চিত্র

0: মধ্যে পা রাখি যে এই জগতেই থাকব বলে, এবং চলচ্চিত্রে সম্পূর্ণভাবে নিয়োজিত করতে আমি থিয়েটার থেকে চলচ্চিত্রে যখন আসি তারপরে আর থিয়েটারে খুব একটা যাওয়া হয় না।
1: কার হাত ধরে বা কার কাজে প্রথম আপনার চলচ্চিত্রে আসা?
0: না, তার আগে থিয়েটারে একটি নাম না বললে আমার ভালো লাগছে না, কারণ এই কার হাত বললেই মনে হয়, আমার সৌভাগ্য আমি অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে থিয়েটারে পা রেখেছিলাম।
1: সেই গল্পটা একটু জানি, আপনার বোধ হয়
0: নান্দী মুখে পাপপূর্ণ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলাম। যদিও এই সময় আমার সঙ্গে মোহিত চট্টোপাধ্যায়, যাকে আমাকে অনেকে প্রায় আমার পিতা বলেন বা আমার গুরু,
1: আমিও দেখেছি,
0: তো মোহিতদার সঙ্গে আমি ছায়া সঙ্গীর মতন থাকতাম। তো এইসব সূত্র, এইগুলো হাত মানে যে হাতে রেখে পদার্পণ, সেটা মূলত এই যে থিয়েটারে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যোচন দস্তিদার, আমার সৌভাগ্য আমি সৌম্য মিত্রের সঙ্গে অভিনয় করেছি
1: এবং গ্যালিলিওতে,
0: গ্যালিলিওর জীবনে, এবং তারপরে সৌম্য মিত্রের সঙ্গে যে সম্পর্কের গভীরতা বাড়ে সেখান থেকে সৌম্য মিত্রের উপরে আমি একমাত্র ভারতবর্ষে যে তথ্যচিত্র নির্মাণ করেছি, এবং সেই তথ্যচিত্রটি একটি 3 ঘন্টার আছে যাকে আমি ডকুমেন্টেশন বলবো, আর একটা ডকুমেন্টারি আছে যেটা 1 ঘন্টার। তো এই সৌম্য মিত্র, অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যোচন দস্তিদার, রবি ঘোষ, এদের সঙ্গে অভিনয় করার সূত্র ধরে আমি থিয়েটারে থেকেছি অনেক দিন। তার পরবর্তীকালে মূলত মোহিতদার হাত ধরে, থিয়েটার থেকে মোহিতদা, আর মোহিতদার হাত ধরে আমার চলচ্চিত্রে পদার্পণ। চলচ্চিত্রে উনি একটি ছবি করেছিলেন, মেঘের খেলা, অসাধারণ ছবি। এই সেই ছবিতে আমি সহকারী হিসেবে থাকতে পেরে আমি চলচ্চিত্র নির্মাণের কাজ শিখতে শুরু করি। পরবর্তীকালে মোহিতদার সূত্র ধরেই মৃণাল সেনের সঙ্গে আমি আকালের সন্ধানে একদিন প্রতিদিন
1: অভিনয় করেছিলেন।
0: হ্যাঁ, অভিনয় করেছিলাম,
1: পুলিশ অফিসার,
0: মৃণালদা আমাকে আমার চেহারা এবং মুভমেন্টটাকে আমাকে পুলিশ অফিসারে চরিত্রে দিয়েছিলেন দুটো ছবিতেই, কিন্তু ও চরিত্রে অভিনেতা হিসেবে আমি কিন্তু ছিলাম না, আমি ছিলাম পুরো ছবিতে ওনার সঙ্গে থাকতাম, পুরো মানে একটা ছবিতে একটা দিনের পাঠ করার জন্য আমি, আমাকে যে ভালোবেসেছেন এটা আমার একটা সৌভাগ্য যে মৃণালদা আমাকে পুরো শুটিংয়ে আকালের সন্ধানে একদিন প্রতিদিনে আমি ছিলাম।
1: আপনি এই গল্পটা করেছিলেন যে আমার কাজ হয়তো অল্প ছিল, কিন্তু উনি এমন একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতেন যাতে আমি 30 দিনই ওর সঙ্গে,
0: 30 দিনই আমি থাকতে পেরেছি আবার সেই জন্য। এবং পরবর্তীকালে বুদ্ধদেব দাশগুপ্তর ফেরা বলে একটি ছবি করেছে, তাতেও টাইটেল কার্ডে দেখবে যে আমার নাম আছে সহযোগী পরিচালক হিসেবে।
1: আচ্ছা,
0: তো এইভাবে আমার
1: স্বপ্ন হতো না যে আমি আমি কবে আমি পরিচালক পরিচালক,
0: সেই জন্য আমি পরে আমি পরিচালনায় কিন্তু একটি কোথাও অভিনয় প্রায় করিনি বললেই চলে, করিনি, কারণ এই যে ক্যামেরার পেছনে যে নেশাটা সেটা একটা এত আনন্দ, এত তার একটা সৃষ্টির আনন্দ যে মানে এতই তাতে আমরা উল্লসিত হয়ে থাকি যে কখনো মনে হয়নি ক্যামেরার সামনে গিয়ে আমি অভিনয় করব। তো এই নেশাতে আছি, চলচ্চিত্র নির্মাণের নেশায় এখনো আছি, বেশ কিছু ছবি করেছি।
1: প্রথম কি ছবির অ্যাসিস্ট্যান্ট থাকতে থাকতে কি ছবিতে কাজ করা না টেলিভিশন সিরিয়াল কোনটা আগে?
0: না, আমি চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে থাকতে থাকতে সুযোগ আসলো টেলিভিশন পরিচালনা করার।
1: আচ্ছা,
0: তা আমি সম্পর্ক বলে একটা সিরিয়াল করলাম, তার পরবর্তীকালে সুবর্ণলতা, তুমি নাম বললে একটা ভালো সিরিয়ালও, অসাধারণ সিরিয়াল হয়েছিল, আদর্শ হিন্দু হোটেল,
1: আদর্শ হিন্দু, আমার আজও মনে পড়ে সাবিত্রীদির অভিনয়,
0: সেই সিরিয়ালটি আমি করেছি। তাছাড়া আরোগ্যনিকেতন তো আছে, জল পড়ে পাতা নড়ে বলে একটি সিরিয়াল ছিল,
1: যেটা অদ্ভুতভাবে ব্যতিক্রম লক্ষ্য করি এখনো সিরিয়াল আমরা দেখি।
0: দেশ আমার দেশ বলে ফ্রিডম ফাইটারদের নিয়ে আমরা একটা সিরিয়াল করেছিলাম, সেটিও খুব অসাধারণ সিরিয়াল হয়েছিল। রেডিও নাটকের কিছু অভিজ্ঞতা আমারও হয়েছিল, কারণ জীবনে যখন এই এইগুলো করব বলে ঠিক করেছি তখন আমার জীবনের শুরুতে কলেজে যখন পড়ি তখন এই আকাশবাণীতে আমি যুববাণী বলে যে বিভাগ ছিল সেই যুববাণী বিভাগে আমি আসতাম, সেখানে কথিকা লেখা, কথিকা পড়া এবং সেই সূত্রে থিয়েটার করা, এবং তখন বেতার জগৎ বেরোতো, বেতার জগতে থিয়েটারে আমি অভিনয় করছি, তার ছবি বেরিয়েছে ওই কিশোর বয়সে, সুতরাং সেই ধরনের একটা ইনভলভমেন্ট কিন্তু আকাশবাণীর সঙ্গে আমার ছিল।
1: আপনি সেটা আকাশবাণীর সঙ্গে এখনো যুক্ত, তখন ছোটবেলায় কাজের সূত্রে আসা আর এখন
0: পরবর্তীকালে আকাশবাণীর মতোই দূরদর্শনে আমার কাজ শুরু হয়। দূরদর্শনে যেটা বলছিলাম সম্পর্ক সিরিয়াল, তার পরবর্তীকালে এই যেসব সিরিয়ালের নাম করলাম, এছাড়া টেলিফিল্ম করেছি, প্রচুর প্রচুর টেলিফিল্ম করেছি, যে টেলিফিল্মগুলো খুব

0: সে নিয়েছে, টেলিফিল্ম আজকালের হয় না।
1: আপনার কাজের মধ্যে তো অসম্ভব অসম্ভব বৈচিত্র্য।
0: আমার বৈচিত্র্যতাটা ভালো লাগে, এদিক থেকে আমার খুব আদর্শ পরিচালক হচ্ছেন তপন সিংহ, যার জন্য আমি যে তথ্যচিত্র নির্মাণ করি তার মধ্যে কিন্তু তপন সিং এর উপর আমি একটি তথ্যচিত্র নির্মাণ করেছি।
2: A unique example of his technical expertise is the palanquin race shot in Hashuni Baker Upokatha.
0: তথ্যচিত্র নির্মাণ করতে গিয়ে বা তার আগেই আমার আকর্ষণ ছিল যে তোমরা জানো যে তপন সিংহ কিন্তু এরকম অসম্ভব বৈচিত্র্য আছে তার কাহিনী নির্বাচন, কাহিনী নির্বাচনী কত কিছুই না করেছেন।
1: তার প্রতি ছবি একটা ছবি থেকে একটা ছবি এত আলাদা রকমের ছবি, তাতেই তো বোঝা যায়।
0: সুতরাং তপন সিংহ আমার একটি আদর্শ পরিচালক। এবং একটা এই প্রসঙ্গে বলি যে আমার সৌভাগ্য যে আমি তপন সিংহের কাহিনী চিত্রনাট্য এবং সঙ্গীতে উনি একটি কাজ করছিলেন তিন মূর্তি বলে, সে তিন মূর্তিটি পরবর্তীকালে কিন্তু উনি মিউজিক করার পরে আর শুটিং করতে পারেননি, তখন উনি আমাকে এই দায়িত্বটা দিয়েছিলেন, আমি চলচ্চিত্রটি পরিচালনা করেছিলাম আমি। সুতরাং তপন সিংহের কাহিনী চিত্রনাট্য সঙ্গীতে একটি ছবি পরিচালনা করা, এটা একটা যে কোনো পরিচালকের
3: উঠে পড়ো কুকুমণি নরম চা খাবে,
4: উঠছি গো উঠছি বাবা, রোজ রোজ সকালে তুমি চা এনে খাওয়াও, আমার খুব খারাপ লাগে গো।
3: তুমি জানো সারা জীবন কত চা খাইয়েছো আর কত কি খাইয়েছো, কাল তোমার উপোস গেছে না, চা খাও ঠান্ডা হয়ে যাবে।
0: তিন মূর্তিতে আমাদের খুব ইচ্ছে ছিল সৌমিত্র চ্যাটার্জিকে নিয়ে কাজ করব, কিন্তু সৌমিত্রদা তখন একটু শারীরিক কারণে পেরে ওঠেননি। সৌমিত্রদা অবশ্যই যে কোনো বাঙালির মতন আমারও একজন প্রিয় অভিনেতা। সৌমিত্রদাকে নিয়ে আমি কিন্তু অনেকগুলো কাজ করেছি, বহু কাজ করেছি, এবং সৌমিত্রদাকে নায়ক করব বলেই আত্মীয় স্বজন গল্পের নির্বাচনের পেছনে বড় কারণ হচ্ছে যে একজন বৃদ্ধ মানুষ হচ্ছে ওই গল্পটির নায়ক। তো আমি দেখলাম সৌমিত্রদাকে নিয়ে কাজ করতে গেলে আমাকে এই বৃদ্ধকে নায়ক করা গল্প খুঁজতে হবে, এবং আত্মীয় স্বজন ছবিটি
1: এবং আপনার সঙ্গে কাজ করে সে তো ভীষণ খুশি। রাজার সঙ্গে কাজ করার বড্ড আনন্দ, রাজা কখনো কোনো টেনশনে রাখে না।
0: না, সৌমিত্রদার সঙ্গে কাজ করতে গিয়ে তো টেনশন হয় না। সৌমিত্রদাকে নিয়ে আমি বিরাট একটা সিরিয়াল করেছিলাম আলোক গণ নিকেতন, যেখানে উনি জীবন মশাই করেছিলেন। তো কত আমরা তো প্রায় মানে 39-40 দিন রোজ ভোরে বেরোতাম, রাতে ফিরতাম, আমরা একসঙ্গে সারাদিন কাটাতাম, কত বড় বড় মানে সংলাপ উনি অনায়াসে সেটাকে কি অসাধারণ অভিনয় দক্ষতার সঙ্গে অভিনয় করতেন। সুতরাং সৌমিত্রদার সঙ্গে কাজ করতে গেলে রিল্যাক্স হওয়াই যায়, কোনো অসুবিধা হয় না।
1: মানে একজন আরেকজনকে এতটাই জানে, দুই গুণী এক জায়গায় হলে যেমনটা হয়। কিন্তু আমার আরেকটা দিনের কথাও, ঠিক যেমন শুরুতে মুম্বাইয়ের কথাটা বলছিলাম, আরেকটা দিনের কথাও মনে পড়বে। 1996 দামু রিলিজ করলো, আমার পরিবার থেকে সবাই মিলে হই হই করে চলো দামু দেখতে যাবো। আমার মনে আছে আমাদের সঙ্গে একজন বলেছিল যে দূর, ওই ছোটদের ছবি আমি দেখতে যাব না। কিন্তু সেই পরবর্তীকালে ছবিটি দেখে বেরোনোর পরে যে আমাদের জোর করে নিয়ে গেছিলো তাকে বললো যে ভাগ্যিস তুই এনেছিলি, নাহলে না আমি ছোটদের ছবি বলে দেখতাম না। এটা অদ্ভুত অভিজ্ঞতা, সেখানে যে চরিত্র নির্বাচন করা বা রঘুবীর যাদবকে নিয়ে আসা।
0: প্রসঙ্গ তো বলি, তুমি যে কথাটা বললে এটা এত জোরালো এবং শক্তিশালী কথা, সেটা হচ্ছে দামু কিন্তু সত্যি ছোটদের ছবির জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেলেও ওটা অবশ্যই ছোটদের ছবি নয়, ওটা সবার ছবি। এবং আমার অবশ্য আরেকটা কথা পাশাপাশি মনে হয়, আমরা ছোটদের নিয়ে সার্কাস দেখাতে যাই বা চিড়িয়াখানা দেখাতে যাই, কিন্তু আমরা কিন্তু সেই চিড়িয়াখানা বা সার্কাসটা খুব উপভোগ করি। আসলে আমাদের সবার মনেই তো একটা ছোট মানুষও আছে যে যে আনন্দ পেতে চায় ছোটদের মতোই, তার ফলে এই দামু কখনোই ছোটদের ছবি নয়। আর এটা নির্বাচন প্রসঙ্গে, আমি তখন সিরিয়ালে খুব নাম করেছি, পত্রপত্রিকা এমনও লেখা হতো যে কলকাতার টিভির রাজা, এরকম একটা ক্যাপশন করে বের হতো। তো সেই অবস্থাতে আমি যখন দামু ছবিটি করব, মোহিত চট্টোপাধ্যায় আমার চিত্রনাট্য করে দিয়েছেন, এবং আমার কিন্তু প্রথমে পরিকল্পনা ছিল যে দামু চরিত্রে রবি ঘোষ অভিনয় করবেন, এবং রবিদাকে আমি গল্প মানে স্ক্রিপ্টটাও শুনিয়েছিলাম। কিন্তু আমি প্রথমত প্রযোজক পাচ্ছিলাম না যে এই ছবিটা, তো আমাকে অনেকে বলছিল যে তুমি সিরিয়ালেও মানে যথেষ্ট নাম করলেও চলচ্চিত্র কি নির্মাণ করতে পারবে, সেরকম একটা সন্ধিহান ছিল
1: চিন্তা আর কি। যে অনেকে
0: প্রায় পাঁচ বছরের উপর আমাকে এই চিত্রনাট্য নিয়ে ঘুরতে হয়েছে বিভিন্ন প্রযোজকের দরজায় দরজায়। তো প্রসঙ্গত বলি, একসময় রবিদা আমাকে জয়া বচ্চনের কাছে পাঠিয়েছিলেন, কারণ উনি তখন চিলড্রেন ফিল্ম সোসাইটির চেয়ারম্যান ছিলেন, চেয়ারপারসন। তো আমার স্ক্রিপ্ট এবং গল্প শুনে জয় বচ্চন কিন্তু চিলড্রেন ফিল্ম সোসাইটি থেকে করবে বলেছিল।
1: আচ্ছা।
0: কিন্তু আমি যখন বোম্বের অফিস থেকে সিঁড়ি দিয়ে নামছি, তখন দেখলাম চিলড্রেন ফিল্ম সোসাইটি বছরে বেশ কিছু ছবি করে, কিন্তু দুর্ভাগ্যবশত ছবি হয় কিন্তু ওদের রিলিজ করবার যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটা নেই।
1: আচ্ছা।
0: হ্যাঁ, ফলে আমি দেখলাম সিনেমাটা আমার হবে স্বপ্নের ছবি, কিন্তু ওটা ছবি হয়ে ক্যানভাসে থেকে যাবে। তখন আমি সেখান থেকে গররাজি হয়ে চলে আসি। যাই হোক, শেষ পর্যন্ত ছবিটা করি, তাতে আমার নিজেরও যা অর্থ উপার্জন আমি করেছিলাম সিরিয়াল করে, সেই অর্থ এবং আমার দুই বন্ধু দেয় দিয়ে আমি শেষ পর্যন্ত করেছি, এবং আজও পর্যন্ত দামুর একটা অন্য জনপ্রিয়তা আছে। যদি কখনোই দেখানো হয়, দামু আজকেও মানুষের কাছে একইভাবে সাড়া ফেলে।

0: দামুর গান এখনো যার আকর্ষণ একইভাবে রয়ে গেছে সত্যি কথায়।
1: প্রসঙ্গত, দামুর গান কিন্তু লিখেছেন এবং সুর দিয়েছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়।
0: আচ্ছা,
1: আমি এই মুহূর্তে ভাবছিলাম এবার দামুর পরে আমি আজ পর্যন্ত আর সেই অর্থে ছোটদের নিয়ে ছবি করি,
0: আবার একটা ভাবুন,
1: এবং ভেবেছি
0: মানে এইরকম ছোটদের ছবি বড়দের জন্য,
1: ছোটদের ছবি বড়দের জন্য ভেবেছি, এবং সেখানে আমি গানও লিখেছি জটিলদাকে দিয়েই। জটিলেশ্বর দাই গানগুলো লিখেছেন, কিন্তু এবারও সেই প্রযোজকের অভাবে আছি এখনো,
0: যেকোনো ভালো কাজই যা হয়। এবং আমার খুব অবাক লাগছিল যে ওই যে আপনি ওখান থেকে বেরিয়ে এলেন, যে চিলড্রেন ফিল্ম সেকশন থেকে বেরিয়ে এলেন, নিজে তৈরি করবেন, কেন আপনার ছবি এত বিরাট সম্মানে সম্মানিত হয়, রাষ্ট্রপতি পুরস্কার পায়, সে গল্পগুলো আমরা হয়তো ছবি দেখলাম ভুলে গেলাম, অত ভাবলাম না। আপনাকে যদি না চিনতাম বা এভাবে গল্প না করতাম, হয়তো তার মর্ম উদ্ধারও করতে পারতাম না। ওই যে আপনার মনের মধ্যে যে ভাবনাটা ঢোকে, সেটাকে যে স্বপ্নটা,
1: হ্যাঁ স্বপ্নটা আমি ছবি করব, ছবিটা কেন হয়ে
0: বসে থাকবে,
1: জায়গায় পড়ে থাকবে, সেটা দর্শকের কাছে আসবে না।
0: আজকাল মনে হয় যে একজন পারফর্মার একজন শিল্পীর মধ্যে যে তফাত, একটু বাণিজ্যিক ছবি করলে মন্দ হতো না?
1: না, আসলে আমার ব্যাপারটা হচ্ছে যে আমি যখন বললাম মূল মন্ত্রই হচ্ছে যে কারো কারো মৃত্যু থাই পাহাড়ের চেয়েও ভারী, আমি তো রোজগার করবার জন্য আসিনি, আমি করতে চাইনি যে একটা বিশাল বড় লোক হব, ধনী হবে। আমার আমার ভালোবাসার জিনিস, আমি চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস থেকে বড় হয়েছি, কিংবা সত্যজিৎ রায়ের ছবি দেখেছি, আমি তো চাইবো আমার সামনে তো স্বপ্ন একটা ভালো ছবি করার, আমার খুব বড় লোক হবার ইচ্ছে তো নেই, স্বপ্ন নেই, সেই জন্যে আমি পেরে উঠি না। আমার কাছে যদি আমাকে ভালো না লাগায়, আমি যে ছবিটা করছি সেটা যদি আমাকেই ভালো না লাগায়, তাহলে সেটা আমি ভালোবেসে তৈরি করব কি করে?
0: আমার এই মুহূর্তে মনে হচ্ছে যে সত্যি কথাই আমারও সৌভাগ্য কম নয়, এমন একজন মানুষকে চিনি বা যার সাথে কথা বলছি যিনি ভেতরেও যা বাইরেও তাই, মানে অন্তর সত্য বাহির সত্য একটা সত্যতেই বিশ্বাস করেন, যেটা
1: নির্ভর
0: ব্যক্তিগত জায়গা,
1: শুনলে
0: না প্রশংসা আমি করবো না,
1: আমি বলি যে ওই মনের জোরটা মধ্যেই আছে
0: না, একটা কিন্তু ক্রাইসিস আমাদের তৈরি হয়, এই হলো না, এই পেলাম না, ওটা করলে ভালো, তারও দরকার। কিন্তু আপনাদের মতো লোকেদের কথা শুনলে মনে হয় যে এই যে জীবনধারা, এই যে জীবন দর্শন,
1: দেখো দামু ছবিটার মধ্যে যে তুমি দেখেছো, দামু ছবিটার মধ্যে দামুর হাতি পাওয়া একটা হচ্ছে গল্পের যে সূত্র, যে সে হাতি এনে রিঙ্কুকে কথা দিয়েছে সে হাতিতে তাকে চড়াবে এবং হাতিতে নিয়ে যাবে। তো আমার কাছে হাতি কিন্তু শুধু একটি হাতি নয়, হাতিটা একটা সিম্বল, মানে

0: কোন অসম্ভবকে সম্ভব করে তোলা। তোমার যদি জীবনে স্বপ্ন থাকে এবং তুমি যদি সেই স্বপ্নটা সফল করবে বলে একেবারেই একাগ্র চিত্তে চেষ্টা করে যাও সৎভাবে, দামন মতন সৎ এবং সহজ এবং সরলভাবে, তবে তোমার কিন্তু একদিন না একদিন জিত হবেই
1: হবেই।
0: তো সেই রকমই দামুতে কিছু গান কিন্তু মোহিত চট্টোপাধ্যায়ও লিখেছিলেন।
1: আচ্ছা।
0: তো তিনি একটা জায়গায় লিখেছিলেন যে তুমি যে

0: তো সেই অর্থে বলছি যে যদি ইচ্ছে থাকে, যদি খুব একাগ্রতা থাকে, তাহলে কিন্তু যেটা তুমি চাইছো সেটা কিন্তু হয়,
1: পাওয়া যায়,
0: পাওয়া যায়।
1: আর আমি আপনাকে চিনলাম খুব বেশি করে দেশ ছবির পরে। আমি তো তখন উল্টোভাবে চিনেছি আপনাকে, মানে আপনি পাপিয়া সেনের বর, মানে এটা একটা ইন্টারেস্টিং। রিমি পড়তো স্কুলে, দুই মা একসঙ্গে, হঠাৎ যখন টেলিভিশনে আপনার ছবিটা নিয়ে নানান কিছু দেখাচ্ছে, তখন পাপিয়াকে দেখে আমি তখন ওকে ফোন করে বললাম যে রাজা সেন তোমার কে হয়? বললো কেন আমার বর? আমি বোঝো কাণ্ড, মানে এত জানি, এত দুজনকে আলাদা করে চিনি, একসঙ্গে চিনি, এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল। রাজাদা, বাকি রয়ে গেল অনেক কথা, শুনব তো নিশ্চয়ই। আর বন্ধুদেরও বলি, আজ এখানেই কিন্তু শেষ হচ্ছে না, আগামী পর্বে আমরা আবার ফিরে আসছি চলচ্চিত্র পরিচালক রাজা সেনকে নিয়ে।
2: মৈত্রীপূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন অতিথি, অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন রম্যগীতি। শুরু হচ্ছে আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি।

রমগীতির আসরের প্রথম গানটি শুনবেন মানবেন্দ্র মুখোপাধ্যায় ও মীরা দাশগুপ্তর দ্বৈতকণ্ঠে। গানের কথা লিখেছেন শ্যামল গুপ্ত।

শুনছেন রম্যগীতি। রম্যগীতির আসরে এবারের শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য। গানের কথা লিখেছেন সরল গুহ এবং সুর করেছেন নির্মল ভট্টাচার্য।

পরের গানটি শুনবেন শ্যামল মিত্রর কণ্ঠে। গানের কথা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুর করেছেন নিখিল ঘোষ।

শুনছেন রম্যগীতি। রম্যগীতির আসরে পরের গানটি শুনবেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখায় এবং নীতা সেনের সুরে। গানটি গেয়েছেন গোরাচাঁদ মুখোপাধ্যায় ও গীতা চক্রবর্তী।

মৈত্রীপ্রচার তরঙ্গে শুনছেন রম্যগীতি। রম্যগীতির আসরে এবারের গানটি শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। গানের কথা লিখেছেন প্রবীর মজুমদার এবং সুর করেছেন প্রবীর মজুমদার। কথা ও সুর প্রবীর মজুমদার।

শুনছেন রমগীতি। রমগীতির আসরে পরের গানটি শুনবেন গীতিকার কবিতা সিনহার লেখায় এবং ভি বালসারা সুরে সমবেত কণ্ঠে।

শুনছেন রম্যগীতি। রম্যগীতির আসরে পরের গানটি শুনবেন সলিল চৌধুরীর লেখায় এবং সুরে সবিতা চৌধুরীর কণ্ঠে।

শুনছিলেন আকাশবাণী স্টুডিও রেকর্ডে গৃহীত অনুষ্ঠান রম্যগীতি। মজিপূজার তরঙ্গে এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, উপস্থাপনায় ঋত্বিক শিকদার।

0: ভারতীয় সময় অনুযায়ী ঘড়িতে এখন সময় হয়ে গেছে ঠিক বেলা 12:03:37। আর আজ আমি ঋত্বিক আছি তোমার সঙ্গে তোমার পছন্দের পেশার সন্ধান করতে আজকের পেশার সন্ধানের অনুষ্ঠানে। আর আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয় নিয়ে যদি তুমি পড়াশুনো করো আর সেখানে কিন্তু ক্যারিয়ারে অপরচুনিটি আর গ্রোথ কিন্তু অনেক, তবে সেই বিষয়টার অবদানও কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে প্রতিদিনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে আছে। তবু জানো, আমরা অনেকেই এই বিষয় সম্পর্কে কিন্তু সেইভাবে অবগত নয়, আমরা অনেকেই জানি না যে এই বিষয় নিয়েও একটা ভালো ক্যারিয়ার হতে পারে। আমার একটা কথা বলো, যখন তুমি ডাক্তারের কাছে যাও, মানে যখন তোমার শরীর খারাপ হয় ডাক্তারের কাছে যাও, ডাক্তারবাবু তো তোমাকে অনেক ওষুধ লিখে দেন প্রেসক্রিপশানে, ঠিক আছে? এবার তুমি অনেক সময় সেই প্রেসক্রিপশান পড়ে বুঝতে পারো না সেটা কী লেখা আছে, বাট তুমি ওষুধের দোকানে যাও, সেইখানে গিয়ে যখন তুমি এবার ওষুধগুলো নাও, ওষুধগুলো নেওয়ার পর যখন ওষুধ খাও, ঠিক কয়েকদিন বা কিছু ঘন্টার মধ্যেই তোমার যে অসুখ হয়েছিল সেই অসুখ সেরে গেল। এবার এর মধ্যে একটা কথা কি কখনো ভেবে দেখেছো যে এই ওষুধটা ঠিক কী করে বুঝলো যে তোমার শরীরের কোন অংশে শরীর অসুখ হয়েছে, আর ঠিক কীভাবে সেই ওষুধটা সেইখানে পর্যন্ত পৌঁছে তোমার শরীরটাকে ঠিক করতে সাহায্য করলো? হ্যাঁ, বিষয়টা একটু জটিল, একটু তোমাকে একটু ভাবতে হবে, তবে এই জটিল বিষয়কেই তো সহজ করার জন্য আজকে আমি এসেছি তোমার সঙ্গে, আর এই বিষয় নিয়েই কিন্তু আজ আমি কথা বলবো। আর এই বিষয়টা হচ্ছে ফার্মেকোলজি। ফার্মেকোলজি হচ্ছে অনেকেই এটা ফার্মেসির সঙ্গে গুলিয়ে ফেলো, মানে ফার্মেসি যেটা হচ্ছে দোকানে গিয়ে ওষুধ বিক্রি করা বা ডিসপেন্স করা এক জিনিস, কিন্তু একটা নতুন ড্রাগ বা ওষুধ কীভাবে শরীরে কাজ করবে বা তার প্রতিক্রিয়া কী হবে বা এর সাইড ইফেক্ট কী হবে, এই ডোজে ঠিক কতটা ডোজ দিলে রোগ সারবে আর কতটা লিমিট রাখতে হবে যাতে তার বেশি হয়ে গেলে মানুষের যাতে ক্ষতি না হয়ে যায়, এই পুরো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পড়াশুনো করা, আর যারা এইটা নিয়ে কাজ করেন তাদের বলা হয় ফার্মাকোলজিস্ট। আর আজকের দিনে দাঁড়িয়ে মেডিকেল সায়েন্স আর টেকনোলজির হাত ধরে কিন্তু এই ফার্মাসিউটিক্যাল সেক্টরের গ্রোথ আর অপরচুনিটি অনেক বেশি, আর সেটা কিন্তু আমাদের ভারতের অবস্থান থেকেই দেখতে পাচ্ছি, যেখানে আমরা কিন্তু এখন ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি টু এক্সপোর্ট জেনেরিক্স মেডিসিন। তো এমন ধরো, ক্যান্সারের জটিল থেরাপি থেকে শুরু করে নতুন কোনো ভাইরাসের ভ্যাকসিন বা সবার পিছনে কিন্তু যে যারা কাজ করে তারা হচ্ছে এই ফার্মেকোলজির গবেষকরা। কিন্তু আমি এত কিছু কথা এত তাড়াতাড়ি তোমাকে বললাম, এইবার তোমার মাথায় তো এখন অনেক প্রশ্ন আসতে শুরু করে দিয়েছে যে এই ফিল্ডে আসতে গেলে কী করতে হবে, আর তোমার মনে আরও প্রশ্ন আছে সেগুলো জানি, তবে সেই প্রশ্নের উত্তরের জন্য তো একটা এক্সপার্ট গাইডেন্সের প্রয়োজন, তাই না? আর সেই কারণেই আমি স্টুডিওর বাইরে থেকে কথা বলে নিয়েছিলাম ডক্টর মানব নন্দী, মেডিকেল কলেজের প্রফেসর, ফার্মাকোলজি ডিপার্টমেন্টের আর একদিকে চিকিৎসক আর একদিকে প্রফেসর, আর সেই কথোপকথনের কিছু বিশেষ অংশ রইল তোমার জন্যে।
1: ফার্মাকোলজি হচ্ছে ওষুধ সংক্রান্ত যে কোনো বিষয়, তার অ্যাপ্লিকেশন, তার সাইড ইফেক্ট, তার খারাপ দিক, ওষুধ তৈরি করা, ওষুধের সম্পর্কে বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় প্রমোশনাল অ্যাক্টিভিটি আছে সেইগুলোকে মনিটর করা, সবগুলোই ফার্মাকোলজির আন্ডারে পড়ে। আর ফার্মেসি হচ্ছে প্রধানত ওষুধ যে তৈরি হয় এবং ওষুধ যে পেশেন্টের দেয়া হয় সেই সংক্রান্ত ব্যাপার। দুটোর বেসিক পার্থক্য হচ্ছে ফার্মাকোলজি কিন্তু অ্যাপ্লিকেশন অফ ফার্মেসি, আপনি এক কথায় বলতে পারেন, মানে কোন অসুখ আছে, যদি কোনো ওষুধ দেওয়া হচ্ছে সেই ওষুধ কেন দেওয়া হচ্ছে এবং দিলে ঠিক হচ্ছে কিনা বা তার ভালো খারাপ দিক এইটা। আর ফার্মেসি হচ্ছে ওষুধ, কি ওষুধ তৈরি হচ্ছে, কিভাবে তৈরি করছে, এবং ডাক্তারবাবু যখন কোনো ওষুধ দিচ্ছেন, ফার্মেসি বা ফার্মাসিস্ট যারা তাদের কাজ হচ্ছে এটা ঠিকমতো রোগীদের বুঝিয়ে দেওয়া যে এটা এইভাবে ওষুধটা খেতে হবে, এতবার করে খেতে হবে, এগুলো হচ্ছে ফার্মেসি। এবং ফার্মেসির মধ্যে আরো একটা দিক আছে, সেটা হচ্ছে ওষুধ

0: তৈরি করা বললাম, এই করতে গেলে ফার্মাকোলজির লোকরা করবে, কিন্তু তাদের তো এই ফার্মেসির সাহায্য নিতে হবে। ফার্মেসি বলা যেতে পারে ফার্মাকোলজির একটা অংশ, আবার যারা ফার্মেসিতে গ্রাজুয়েশন করে তাদেরও একটা সাবজেক্ট ফার্মাকোলজি থাকতে পারে। মানুষের অসুখ যখনই চলে আসবে তখনই সেটা হচ্ছে ফার্মাকোলজি হয়ে গেল, আর ওষুধের বিষয় যখন আসবে সেটা হয়ে গেল ফার্মেসি। যেটা ব্যাপার হচ্ছে ফার্মাকোলজি MBBS যে ডাক্তার পড়ানো হয় তাদের একটা সাবজেক্ট, সেকেন্ড প্রফেশনালে যদিও থাকে কিন্তু এটাই একমাত্র সাবজেক্ট যেটা একজন ডাক্তার যে বিষয়েই যাক না কেন তো ওষুধ দিতে হবে চিকিৎসা করার জন্য, ফার্মাকোলজি সাহায্য নিতে হবে। এবার একটা ওষুধ তৈরি হলো, সেই ওষুধটা শরীরের মধ্যে কিভাবে কাজ করছে এবং তার সেই কাজ করার মধ্যে যে ডোজ সেটা বাড়বে না কমবে, বাড়াতে হবে না হবে, তার সঙ্গে অন্য একটা ওষুধ দিলে দুটো ওষুধের মধ্যে ইন্টারাকশন হচ্ছে কিনা, বা একটা লোকের একটা অসুখ হয়েছে সেখানে হয়তো দুটো ওষুধ দরকার, কেউ পাঁচটা ওষুধ দিয়েছে, সেইগুলো অবজার্ভ করা যেটাকে অডিট বলে, সেটাও কিন্তু ফার্মাকোলজির পার্ট, অনেকটা বড় ব্যাপার ফার্মাকোলজি। যত দিন যাচ্ছে তত কিন্তু ফার্মাকোলজিটা বেশি থেরাপিউটিক্স বলে একটা কথা আছে, যার মানে হচ্ছে যে ওষুধের চিকিৎসা সংক্রান্ত সেই দিকে বেশি চলে যাচ্ছে, কারণ অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার, অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সেইভাবে যে ড্রাগ তৈরির যে পদ্ধতি সেইগুলো ক্রমশ সামনের দিকে চলে আসছে, তার জন্য ক্রমশ ফার্মাকোলজির মধ্যে ফার্মেসি যে পার্টটা সেটা পিছিয়ে যাচ্ছে। আমরা যখন পড়েছি তখন তো ফার্মেসি ছিলই, মানে ওষুধ তৈরি করা। আমরা যখন চিকিৎসকও হয়েছি বা যখন এই ফার্মাকোলজি পড়াতাম, আজ থেকে 10 বছর আগেও ফার্মেসি মানে আমার ছাত্রদের আরো রকম ভাবে শেখাতে পারি।
1: ফার্মেসি যে বিষয়টা রয়েছে ওষুধ নিয়ে যে রিসার্চ করা, এই বিষয়টা এখন পুরোপুরি অটোমেশনের দিকে চলে গেছে, AI এরা অনেকটা হেল্প করছে।
0: পুরোপুরি না, অনেকটাই, কারণ ফার্মাকোলজির একটা পার্ট হচ্ছে যে ওষুধ তৈরি করা, ড্রাগ ডেভেলপমেন্ট, তার তো দুটো দিক, একটা হচ্ছে আপনার মানুষের উপরে প্রয়োগ করলে তার একটা খারাপ এফেক্ট হলে সেই মানুষটা মারা যেতে পারে, তো সেজন্য আগে অ্যানিমালের উপরে করা হয়, সেই অ্যানিমাল এক্সপেরিমেন্ট যেটা সেইটা করে তারপর যদি দেখা যায় যে হ্যাঁ ওষুধটা ঠিক আছে তখন তারা মানুষের উপরে ওষুধটা ব্যবহার করে, সেইটাও কিন্তু ফার্মাকোলজির পার্ট। এবং সেখানে কিন্তু অ্যানিমাল হাউস বলে একটা কথা আছে ডাক্তারি শাস্ত্রে, যে কোনো মেডিকেল কলেজে কিন্তু অ্যানিমাল হাউস থাকতেই হবে, এবং সেটা আরো দু একটা সাবজেক্টের সঙ্গে বেসিক্যালি ফার্মাকোলজির পার্ট, কারণ এই রিসার্চ, এই ধরনের রিসার্চ, অ্যানিমাল রিসার্চ ফার্মাকোলজিতে বেশি হয়। সাধারণভাবে আমি যেটা বললাম ফার্মাকোলজি MBBS এর একটা পার্ট, অতএব যে ডাক্তারি পড়ার জন্য যা যা লাগে সেই সাবজেক্ট গুলো পড়ে সে যদি ডাক্তারিতে চান্স পায় তখন ডাক্তারি পড়ানোর জন্য 4টি প্রফেশনাল MBBS পাস করতে হয়। ফার্স্টের পরে যে সেকেন্ড প্রফেশনাল MBBS সেখানে ফার্মাকোলজি, প্যাথোলজি আর মাইক্রোবায়োলজি এই তিনটে পড়তে হয়। মাইক্রোবায়োলজি হচ্ছে একটা বিভিন্ন ছোট ছোট ছোট ছোট ব্যাকটেরিয়া, ভাইরাস এইসব তাদের কি কাজকর্ম, প্যাথোলজি মানে অসুখের অসুখ কি কারণে হচ্ছে, আর ফার্মাকোলজি হচ্ছে ওদের সম্পর্কে জানা। তো এটা একটা দিক।
1: যারা নিট দেবে না, নিট না দিয়ে MD কলেজে যখন পড়বে তাহলে ভারতে আর কি কি সরকারি কলেজেস রয়েছে যেখানে তারা অ্যাপ্লাই করতে পারবে?
0: পশ্চিমবাংলায় কোথাও নেই। এবার ভারতবর্ষের কিছু কিছু জায়গায় কোন সরকারি কলেজ আছে, সেখানে খুব বেশি নেই, সেখানে MSc ফার্মাকোলজি পড়ানো হয়, এটা ইন্টারনেট দেখে ছেলে মেয়েরা দেখে নিতে পারে, সেখান থেকে তারা ফার্মাকোলজিতে MSc করে PhD করতে পারে। PhD যখন করবে তখন কিন্তু MSc ফার্মাকোলজি এন্ড MBBS যারা ডাক্তার তাদের ক্ষেত্রে স্কোপটা ইকুয়াল।
1: আচ্ছা,
0: যারা MBBS করলো তারা যদি ফার্মাকোলজিতে MD করতে চায় তারা চান্স পেলো, এবার ঢুকলো, এবার তাদেরকে কিন্তু পেশেন্ট দেখতে হবে, এমন নয় যে খালি রিসার্চ করবে, এবং কোন পেশেন্টের কোন গন্ডগোল হলো বা কি হলো এটা কিন্তু তাদেরকেও বুঝতে হবে, কম কিন্তু দেখতে হবে, মানে অন্যদের মতো অতটা বেশি না হলো, এবং খালি তাই না, যে বললাম কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা, এবং আপনার এমনও আছে এখন ক্লিনিক্যাল ফার্মাকোলজি আউটডোর হয় পশ্চিমবাংলা তো হয়, সে ট্রপিক্যাল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন আর আরজিকর মেডিকেল কলেজ দুই জায়গায়, এখানে আমরা BM পড়ানো হয় ফার্মাকোলজি, ক্লিনিক্যাল ফার্মাকোলজি, তাদের OPD হয়, এই আউটডোরে তারা যেটা করে একটা প্রেসক্রিপশন একজন যে কোনো কোনো স্পেশালিস্ট লিখেছেন, এবার সেখানে অনেক ওষুধ লেখা হয়ে গেছে এবং সেগুলো ঠিক না, সেইগুলো তারা কিন্তু এই আউটডোরে প্রেসক্রিপশনগুলোকে ঠিকঠাক করে দেন। পলি ফার্মেসি বলে একটা কথা আছে, মানে দেখবেন এখনকার যুগের বয়স্ক মানুষ যারা তাদের কেউ নেফ্রোলজিস্ট হয়ে যাচ্ছে, সেখান থেকে কার্ডিওলজিস্ট, সেখান থেকে ক্রোনোলজিস্ট, সেখান থেকে গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, এবার এক একজন স্পেশালিস্ট বলছে যে ওটা চলুক এবার আমি এটা লিখি, আবার তার কাছে গেলে সে বলছে ওইগুলো চলুক আমি আর এটা লিখলাম, মানে কিন্তু এই ওষুধটা বা সেই ধরনের ওষুধ হয়তো আগে লেখা হয়ে গেছে, এবারে একজন বয়স্ক মানুষ সে 17-18 ওষুধ খাচ্ছে কিন্তু হয়তো দরকারটা 10টা এরকম। এই যে পলিফার্মেসি বলে একটা শব্দ আছে সেইগুলো কিন্তু এই ফার্মাকোলজিস্টরা যারা ওপিড আউটডোরও দেখে এবং সেগুলোকে তারা কিন্তু ঠিকঠাক করে দেয়। আর ঠিক উল্টো দিকে যারা MSc করছে বা কিছু তাদের ট্রেন দেখার স্কোপ সেরকম ভাবে থাকতে পারে না, এবং তারা তো ডেথ সার্টিফিকেট লিখতে পারবে না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, সেটা হচ্ছে তারা কখনো মানুষের ডেথ সার্টিফিকেট লিখতে পারবে না, কিন্তু তাদের রিসার্চের বিষয়টা সাধারণভাবে আপনার ওই ওষুধের ডেভেলপমেন্ট বা ওষুধের কাজকর্ম এই দিকটা, কিন্তু ড্রাগ ওষুধ তৈরি করতে গেলেও তার সেটাকে ক্লিনিক্যাল ট্রায়াল বলে, তার অনেক ফেজ আছে, সেটা হচ্ছে হিউম্যান যে আছে ক্লিনিক্যাল ট্রায়াল মানুষের উপরে তার কিন্তু

ওয়ান, ফেজ টু, ফেজ থ্রি, ফেজ ফোর, ফেজ ওয়ানটা কিন্তু একমাত্র ক্লিনিক্যাল ফার্মাকোলজি ছাড়া আর কেউ করতে পারে না। মানে সেক্ষেত্রে কিন্তু ফার্মেসির জন্য বা এরকম ব্যাপার তারা কিন্তু ওইটা করতে পারবে না, মানে ওদের ছাড়া আর কেউ কোনো ডাক্তারও করতে পারবে না ক্লিনিক্যাল ফার্মাকোলজি ছাড়া। এর জন্য কোনো ওষুধ তৈরি করতে গেলে ক্লিনিক্যাল ফার্মাকোলজিস্ট মাস্ট। এই যত আপনি দেখছেন বাজারে যত ওষুধ আছে সব কিছুই কিন্তু এইভাবে এসছে এবং সেগুলো কিন্তু ওনাদের পারমিশন ছাড়া সেটা সামনের দিকে এগোতে পারে। আসলে ব্যাপারটা এই সাবজেক্টটাকে যেভাবে প্রজেকশন হওয়া উচিত ছিল এটা পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে এখন অতটা হয়নি, কিন্তু এটা ছাড়া কিন্তু কোনো কিছুই হবে না। এবং যত রকমের এই যে রিসার্চ হচ্ছে, আর ছোট এক্সাম্পল যেমন ধরুন এই কোভিড ভ্যাকসিন যেমন চলে এলো খুব তাড়াতাড়ি, সাধারণত একটা ওষুধ তৈরি করতে 10-12 বছর লাগে এবং কয়েক হাজার কোটি টাকার ব্যাপার, মানে একটা সামান্য প্যারাসিটামল ধরুন নাম, এটা তো এরকম ব্যাপার, সেটা অনেক ইস্যুজ আর কমপ্লিকেটেড। কিন্তু ফার্মাকোলজিস্ট ছাড়া কোনো কিছু কেউ করতে পারবে না, কারণ তাদের পারমিশন ছাড়া এটা প্রসেসটা এগোবেই না। অন্যদিকে যেটা তারা বাইরে যদি এই নিয়ে রিসার্চ করে, রিসার্চ করার স্কোপ অবশ্যই বিদেশে বেশি, কারণ এই যে ধরুন নতুন যেসব ওষুধ আসছে ভারতবর্ষে এখন অব্দি 2-4টি ওষুধ ছাড়া কোনোটাই কিন্তু আবিষ্কার হয়নি, সবই বিদেশ থেকে আবিষ্কৃত ওষুধ আছে। সেই জন্য যেসব স্টেপ পেরোতে হয় সেই স্টেপ গুলো ইয়ে করা খুব মুশকিল, সেই জন্য সব বিদেশেই যায় এবং সেখানে তারা রিসার্চ করে। ফার্মাকোলজি যদি আপনি বলেন তাহলে এখানে ডাক্তারি পড়ানো হচ্ছে, ভারত পৃথিবীর সব জায়গাতেই ডাক্তারি পড়ানো হয়, প্রত্যেক জায়গাতেই ফার্মাকোলজি ছাড়া তো সে ডাক্তারি পাশ করতে পারবে না, ওইটা এই সাবজেক্টে পাশ না করে। উন্নত যে দেশগুলো আছে ইউরোপিয়ান কান্ট্রি এবং ইউএসএ এসব জায়গায় এই কাজ গুলো বেশি হয়, সেখানেই সবাই যায়। আমাদের প্রচুর ছাত্রছাত্রী বা বন্ধু বান্ধব সেখানে এইসব নিয়ে কাজকর্ম করে, আমার নিজের ছাত্রী স্টুডেন্ট সে পাশ করে এখন ইংল্যান্ডে খুব ভালো এই নিয়ে রিসার্চ করছে। মানে সব থেকে বড় সাবজেক্ট বললেও ভুল বলা হয় না, কারণ মানুষের প্রাণ রক্ষা করছে যারা তারা তো এই সাবজেক্ট ছাড়া কোনো কিছুই কোনোভাবেই করতে পারবে না। তাই হিসেবে এইসব জায়গায় মানে প্রচুর রিসার্চের স্কোপও বেশি এবং সবাই ইনভেস্টমেন্ট এদিকে করতে চায়, কারণ যে কোনো একটা নতুন ওষুধ যখন যদি বাজারে আসে কোম্পানি হয়তো অনেক টাকা খরচা করে, কিন্তু তারপরে তারা কিন্তু মানুষের উপকার হয় এবং মানে সেটা খুব ভালো মানে ব্যাপার হয় আর কি। সেই জন্য এখানে রিসার্চের স্কোপ সব জায়গাতে আছে, কিন্তু যেখানে ডেভেলপ কান্ট্রি সেখানে বেশি আছে। যখন সে ভাবে যদি পিএইচডি করে ফেললো মানে এমবিবিএস না করে, আর একজন এমবিবিএস করে এমডি করলো, তার ডাক্তারি করা ছাড়া মানে পেশেন্ট দেখা ছাড়া বাকি কাজগুলো কিন্তু প্রায় ইকুয়াল হয়ে যায়। আমি দু একটা জাস্ট বলি, এই যে কোম্পানিতে আমি বললাম যেখানে যারা ড্রাগ ডেভেলপমেন্ট, তাদের একটা যে কোনো কোম্পানিতে একটা রিসার্চ উইং থাকতেই হবে, সেখানে এদের স্কোপ 1 নম্বর। 2 নম্বর আপনার এই টিচিং, যেটা যেমন আমরা বিভিন্ন কলেজে পড়াই, এখানে কিন্তু দুপক্ষই চাকরি পেতে পারে, এটা একটা স্কোপ। ইভেন এখন আপনার প্রাইভেট যেসব হসপিটাল আছে সেই সব হসপিটালে কিন্তু বড় হসপিটাল যেগুলো, এদের কিন্তু আপনার ফার্মাকোলজিস্ট পোস্টিং রাখতেই হবে। ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম বলে একটা প্রোগ্রাম আছে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোগ্রাম এবং সেটা কিন্তু প্রত্যেক মেডিকেল কলেজে বা ইভেন বড় বড় হসপিটালেও থাকতেই হবে, এবং সেই প্রোগ্রামটা একমাত্র ফার্মাকোলজিস্টরাই করতে পারে। তাদের কাজ হচ্ছে পেশেন্ট পার্টি না যে কোনো ডাক্তার, তারা কিন্তু একটা ওষুধকে তার যে গন্ডগোল হলো তারা সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট করতে পারে, কিন্তু রিপোর্ট তারা নিজেরাও করতে পারে বা তারা ফার্মাকোলজি ডিপার্টমেন্টে পাঠাতে পারে, সেখান থেকে সেই রিপোর্ট যায় এবং আলটিমেটলি এমবি হয়ে সেটা উপাসনা বলে একটা জায়গা আছে সুইডেন, সেখানে যায় এবং সেখান থেকেই সমস্ত মনিটর হয়ে গিয়ে দেখছে না মাঝে মাঝে বলে এই ওষুধটা ব্যান্ড হয়ে গেছে, ওটা ব্যান্ড হয়ে গেছে বা এই ওষুধটা এদের দেওয়া যাবে না, সেগুলো কিন্তু সব ওখান থেকেই ডিরেকশনটা আসে এই ফার্মাকোভিজিলেন্স প্রোগ্রাম, যেটা কিন্তু ফার্মাকোলজিস্টরাই করে, ওখানেও অনেক চাকরি থাকে। আর তাছাড়া আরো অনেক যেমন মেডিকেল রাইটিং, যেমন ড্রাগ প্রমোশন, এখানেও কিন্তু অনেক থাকে। ধরুন একটা ড্রাগ তৈরি হলো এবার তার যে প্রমোট করতে হবে, অর্থাৎ বাকি ডাক্তারদের বোঝাতে হবে যে এই ওষুধটা এভাবে কাজ করে, সেখানেও এদের কাজে লাগে। মেডিকেল রাইটিং, তার মানে হচ্ছে আপনার এই যে ধরুন আমরা যে রিসার্চ ওয়ার্ক লিখছি বা পাবলিকেশন করছি বা যা কিছু যেটা রাইটিং এর ব্যাপার থাকে, তো সেইগুলো অনেকে সেই চাকরিটাও করে, মানে অন্যেরটা সে লিখে দেয়, এইভাবে হয়। অনেক ধরনের ফার্মাকোলজি আছে সেগুলো নিয়ে তৈরি করা, ধরুন কোনো কোনো গ্রামে যে একটা গাছের পাতা দিয়ে খেলে জ্বর কমে যায়, কিন্তু তার ভিতরে কি আছে সেটা জানে না, কিন্তু সেটা তো হবে না, ফার্মাকোলজি মানে একদমই সায়েন্টিফিক ব্যাপার। সেটা দেখে একজন ফার্মাকোলজিস্ট সেই পাতাগুলো নিয়ে এসে তার এক্সট্রাক্ট তৈরি করে কেমিস্ট্রির সাহায্যে নিয়ে দেখলো যে এই ওষুধটা তো সত্যি এই ওষুধে কাজ করে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আর্টিমেসিলিন গ্রুপের ওষুধ, এই একটা গাছের পাতা চীনের লোকরা আপনার বেটে খেত যখন জ্বর হতো, সেইটা দেখে স্যাচারা তারা রিসার্চ করে আর্টিমেসিলিন বার করলো এবং দেখা গেল ওই পাতা থেকে এই আর্টিমেসিলিন তৈরি হচ্ছে এবং সেটা ম্যালেরিয়ার জন্য অব্যর্থ ওষুধ। রেসারপিন, রেসারপিন কিন্তু ভারতবর্ষেই প্রথম, মানে এটা নিয়ে অনেক কাজ হয়, দেখা যায় যে ওষুধটা অন্য কারণে ইউজ করা হচ্ছে কিন্তু ব্লাড প্রেশারও কমাতে পারে। আমাদের ভারতবর্ষে যে ফার্মাকোলজি যিনি জনক তিনি এটা নিয়ে কাজ করেছিলেন এবং কাজটা করেছিলেন কিন্তু স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং মেডিকেল কলেজ, এইরকম আর কি। যেহেতু এই সাবজেক্টটা প্রধানত এমবিবিএস স্টুডেন্টদের পড়ানো হয়, আমি সেই এফেক্টেই বলছি আর কি, এই সাবজেক্টে তা অন্যান্য সাবজেক্ট থেকে একটু অন্যরকম, সেই জন্য যারা পছন্দ করে তাদের খুব পছন্দ হয়, যারা পছন্দ করে না তারা কিন্তু এটা ভালো লাগবে না তাদের, কারণ হচ্ছে ওষুধ সংক্রান্ত যাদের ইচ্ছে এবং যাদের সেই নিয়ে

0: করা বা ওষুধ তৈরি করা, মানে এখানে মানুষের চিকিৎসা করাটা কিন্তু প্রাথমিক দিক না। প্রাথমিক দিক হচ্ছে যে সেই ওষুধ সম্পর্কে জানা, সেই নিয়ে রিসার্চ করা, তার অ্যাপ্লিকেশন করা, এবং এই দিকটা যাদের অ্যাপটিচিউড থাকবে তাদেরই আসতে হবে। এই যদি মনে করে যে আমি অপারেশন করবো বা আমি একটা কার্ডিওলজিস্ট হবো বা আমি হার্টের চিকিৎসা করবো, তারা এলে কিন্তু তাদের আর এটা ভালো লাগবে না। আমার এই সাবজেক্টটা আসাটা একটু কাকতালীয়, কারণ আমি বেসিক্যালি পিডিয়াট্রিশিয়ান, অর্থাৎ বাচ্চাদের রোগী দেখতাম, এবং আমি পশ্চিমবাংলার অনেক সরকারি কলেজে কিন্তু চাইল্ড স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি, আমার ডিসিজ করা আছে। তারপরে আমি যখন এমডি করতে এলাম, আমাদের সময় তো অত পোস্ট ছিল না, ন্যাচারালি আমার যখন আমি এই সাবজেক্টে ঢুকলাম যে এটা একটা কত বড় জায়গা, এবং আমি একদমই স্যাটিসফাইড, এবং আমি এখন এই রিসার্চ, এই বাচ্চাদের পড়াশোনা, মানে পোস্ট গ্রাজুয়েশনদের পড়াশোনা, তাদের ভালো লাগা, তাদের বিভিন্ন অ্যাসপেক্ট অফ লাইফ, সেগুলো নিয়ে কাজ করছে, এবং আমি খুবই ভালো আছি। একটাই কথা, এটা হচ্ছে যে সাবজেক্টটাকে ভালোবাসো যদি তুমি, তাহলে যেহেতু তুমি এই লাইনে ঢুকেছো, তুমি ইউল গো টু দ্য টপ। আপনি যে বলছিলেন না যে স্যালারি, আমি কয়েকজনকে জানি মানে এই ইস্টার্ন পার্টে নেই, ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে আছে, তারা বেসিক্যালি এই ক্লিনিক্যাল ট্রায়াল বলে যে বস্তুটা সেইটা করে, এবং তারা কিন্তু কোটি টাকায় স্যালারি পাই, দে আর হাইলি স্যাটিসফাইড এবং খুব ভালো তারা কাজ করে। এবং যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মুম্বাই বা গুজরাটে কিন্তু এই সাবজেক্টটা খুব ভালো ছেলেমেয়েরাই এখানে এটা নিয়ে পড়াশোনা করে, এবং এই জায়গাগুলো ফাঁকা আছে, মানে খুব সহজেই চাকরি পাওয়া যায় সেইখানে। তোমরা যদি স্টিক করে থাকো তো জীবনটা একদম খুব ভালো জায়গায় আস্তে আস্তে পৌঁছে যাবে, এবং অনেকের থেকে ভালো থাকবে। আমার ছাত্রছাত্রীরা তাই আছে, আমার কাছে যারা পোস্ট গ্রাজুয়েশন করছে তারা কিন্তু অনেকের থেকে অনেক ভালো আছে, মানে এটা একেবারে নিশ্চিত। কিন্তু সেটা সাধারণ ছেলেমেয়েরা জানে না অনেকেই, কিন্তু তারা কিন্তু খুব ভালো আছে, মানে প্রফেশনালি তারা স্যাটিসফাইড, তারা কাজ করে স্যাটিসফাইড, তাদের অর্থনৈতিক যে ব্যাপারটা থেকেই যায় সেটাতেও তারা স্যাটিসফাইড, মানে সব দিক থেকে তারা কিন্তু খুব ভালো আছে। এবং ওই সব ভয়ঙ্কর একটা টেনশন বা ঝুঁকি যেটা তো ডাক্তারিতে আছেই, মানে মানে পেশেন্ট রিলেটেড, সেটা কিন্তু এখানে অনেক কম, যার ফলে তাদের লাইফটাও খুব স্মুথ থাকে, ভালো থাকে।
1: ধন্যবাদ ডক্টর মানব নন্দীকে ওনার এত মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্যে। আর আশা করি তোমরা তো একটা কেরিয়ার পাথ পেয়ে গেছো যে কিভাবে তুমি ফার্মাকোলজি বিষয় নিয়ে এগোবে, আর এখানে এই গাইডেন্সটা সবারই প্রয়োজন ছিল। এবার এই স্যার ডক্টর মানব নন্দী যেইভাবে আমাদের গাইড করলো সেইটাকেই আমি একটু ছোট্ট র্যাপ আপ করে বলবো তোমায়। তবে তার আগে এই গল্পের মাঝে তোমার জন্য রইল এই ইচ্ছে পূরণের জন্যে অনুপম রায় এবং উজ্জয়িনী মুখার্জির কণ্ঠে এই গানটি।

অনুপম রায় এবং উজ্জয়িনী মুখার্জির কণ্ঠে ইচ্ছেগুলো গানটি শুনে আবার স্টুডিওতে ফিরে এলাম আমি ঋত্বিক। আর ফার্মাকোলজি নিয়ে বিষয়টা নিয়ে বললাম, এবার একদম ছোট্ট করে আবার র‍্যাপ আপ করে নিই। যদি তুমি এই বিষয়ে কেরিয়ার গড়তে চাও, এখানে কিন্তু তুমি আফটার টেন্থ তোমাকে তো সায়েন্স নিতেই হবে, যে তুমি যে আর সায়েন্সে তোমাকে বায়োলজি তো রাখতেই হবে, বায়োসায়েন্স। এইবার টেনের পর তুমি কিন্তু দুটো রাস্তা পাবে, এক থ্রু MBBS এর থ্রুতে আর একটা BSc MSc থ্রুতে। MBBS এর থ্রু মানে তোমাকে নিট কোয়ালিফাই করতে হবে, তারপরে তুমি ফার্মাকোলজি নিয়ে কেরিয়ার গড়তে পারবে। আর একাডেমিক্স হলে তুমি যদি তুমি তোমার কলেজে গ্র্যাজুয়েশনের পর তুমি তোমার ক্লাস 12 এর পর তুমি তোমার শহরের কোনো কলেজে বা তুমি CUET এক্সাম দিয়ে তুমি তোমার পছন্দের কলেজে তুমি চলে যেতে পারবে। আর কলেজের জন্য তো তুমি অনলাইনে দেখে নিতে পারবে কোন কলেজ সবথেকে ভালো, আর তুমি অনলাইনে তুমি অ্যালুমনাইদের রিভিউও দেখে নেবে, সেখানে তুমি বুঝতে পারবে যে এই কলেজে প্লেসমেন্ট অপরচুনিটি কেমন আর এখানে একাডেমিক্স ফ্যাকাল্টি কেমন। সেটা করার পর যখন তুমি মাস্টার্সও করে নেবে, মাস্টার্সের পর যখন হবে সেইখানে কিন্তু রিসার্চের ক্ষেত্রে তুমি যদি একাডেমিক্সের থ্রুতে যাও তাহলে কিন্তু তোমার পুরোপুরি ক্লিনিক্যাল ড্রাগ ডেভেলপমেন্ট এই রিসার্চ করবে, ঠিক আছে। বাট তুমি যদি ডক্টরের থ্রুতে হও, মানে তুমি MBBS করে MD করে তারপরে ফার্মাকোলজি নিয়ে পড়াশুনো করো, তাহলে তোমাকে কিন্তু পেশেন্টসদের সঙ্গেও ডিল করতে হবে, কারণ তুমি একজন ডক্টর। সেই কারণে এটা হচ্ছে বেসিক ডিফারেন্স। বাট তুমি এটা ছাড়া যদি তুমি কর্পোরেটে যেতে চাও, সেখানে তোমার একই তুমি জব রোল কাছাকাছি পেয়ে যাবে। আর যেখানে আমাদের স্যার আর ডক্টর মানবনন্দীও যেটা বললেন, এখানে কিন্তু ফিউচার আর জবের যে আমাদের গ্রোথ সেটা অনেক। আর স্যালারির কথা তো না হয় আমি আর বললামই না, তোমরা শুনেই নিয়েছো যে এখানে তুমি স্টার্টিংয়েই কিন্তু অনেক স্যালারি পেয়ে যাবে আমাদের দেশেই, আর বিদেশে গেলে তো আরও আরও বেশি অপরচুনিটি। তো এই অপরচুনিটি গ্র্যাব করতে হলে কিন্তু তোমাকে এই নিয়ে পড়াশুনো করতে হবে, আর অবশ্যই তোমার এই বিষয়ে কিন্তু প্যাশন থাকতে হবে, কারণ প্যাশন না থাকলে কিন্তু সেই বিষয় নিয়ে পড়াশোনা করলেও তুমি সেই বিষয়ে বেশি দূর পর্যন্ত এগোতে পারবে না, একটা সিলিং পর্যন্ত তুমি তোমার গ্রোথ থাকবে। আর সেই সিলিংটা যদি তুমি ব্রেক করতে চাও তাহলে কিন্তু সেটা ভালোবেসে প্যাশন দিয়ে পড়াশোনা করতে হবে, আর সেটাই তোমায় করতে হবে। আর আজকের এই অনুষ্ঠান তোমার কেমন লাগলো সেটা কিন্তু তুমি আমাদের জানাতে ভুলবে না। জানাবে কোথায়? জানাবে হচ্ছে আমাদের আজকের ফেসবুক পোস্টের কমেন্ট বক্সে। আর আমাদের ফেসবুক পেজ তো আশা করি তোমরা সবাই জানোই, তাও আরও একবার বলে রাখি, যুববাণী কলকাতা, চটপট করে সেখানে জানাও যে তুমি কি তাহলে ফার্মাকোলজি বিষয় নিয়ে পড়াশুনো করতে ইচ্ছুক, বা ইচ্ছুক না হলেও তুমি কি একটু হলেও ইন্টারেস্ট পেয়েছো যে যাই একটু গিয়ে এই বিষয়টা নিয়ে দেখি, যদি ইন ফিউচার আমার কোনো দিনও মুড হয় তাহলে দেখা যেতে পারে। আর কিংবা তোমার যদি অন্য কোনো বিষয় নিয়েও পড়াশুনো করতে ইচ্ছে হয় সেই বিষয়টাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো, তাহলে সেই বিষয় নিয়েও কিন্তু আমরা পরের অনুষ্ঠানে কথা বলতে পারবো। আর এত

0: এতক্ষণ শুনছিলেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে। আর পেশার সন্ধানে নিয়ে আপনাদের সঙ্গে ছিলেন ঋত্বিক শিকদার, আকাশবাণী মৈত্রী। মৈত্রী পূজার তরঙ্গে এখন শুনবেন যাত্রাপালা কুরুক্ষেত্রে গান্ধারী। রচনা সুবোধ চট্টোপাধ্যায়, পরিবেশনা তেলিপুকুর যাত্রা সংস্থা।
1: আজকের যাত্রা কুরুক্ষেত্রে গান্ধারী, রচনা ও সঙ্গীত পরিচালনা ডাক্তার সুবোধ চট্টোপাধ্যায়, পরিবেশনায় তেলিপুকুর যাত্রা সংস্থা, নির্দেশনায় মনীন্দ্রনাথ দাস, প্রযোজনা ভবদেব বিশ্বাস। যাত্রা কুরুক্ষেত্রে গান্ধারী।

0: করতে পারছি না।
1: কি হয়েছে গান্ধারি, এত ঘামছো কেন? স্বপ্ন দেখে ভয় পেয়েছো বুঝি?
0: না না, স্বপ্ন নয় মহারাজ, আমি বেশ শুনতে পাচ্ছি, স্পষ্ট দেখতে পাচ্ছি তাদের।
1: কি শুনছো? কাদের দেখতে পাচ্ছ মহেশি?
0: আমার শত পুত্রেরা আমার কাছে হাত জোর করে সাহায্য প্রার্থনা করছে।
1: না গান্ধারি, তুমি স্বপ্ন দেখে ভয় পাচ্ছ, আসলে অনেকদিন সন্তানদের দেখনি বলে তোমার অবচেতন মনে তাদের অমঙ্গলের প্রতিচ্ছবি ভেসে উঠছে। ভয় নেই, ঘুমিয়ে পড়ো মহিষী।
0: ঘুম যে আমার আসছে না মহারাজ, কি করি? যতবার দু চোখের পাতা এক করছি, কারা যেন বারবার আমার সামনে এসে দাঁড়াচ্ছে আর চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও মাগো বাঁচাও।
1: ভয় কি রানী, তুমি সতী নারী, বীর প্রসবিনী জননী, তুমি নিজের মুখে সন্তানদের আশীর্বাদ করে স্নেহ চুম্বন দানে ধন্য করেছো, তাদের কি কখনো অমঙ্গল হতে পারে?
0: কিন্তু আমার দুর্যোধন, দুঃশাসন আর তার ভাইরা কেমন আছে মহারাজ? তাদের আমি কোনো খবর পাচ্ছি না কেন?
1: তারা ধর্মযুদ্ধের বীর সৈনিক, রথী মহারথীরা তাদের বেষ্টন করে আছেন, মহামতি ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, কর্ণ, শল্য, অশ্বত্থামা সর্ব শক্তি দিয়ে তোমার সন্তানদের আগলে রেখেছেন। তোমার কিসের ভয় রানী? তুমি নিশ্চিন্তে বিশ্রাম করো।
0: নিশ্চিন্ত হতে আমি পারছি না মহারাজ, যদি নিশ্চিন্ত হতে পারতাম তাহলে হয়তো জগতে আমি হতাম সবচেয়ে বেশি সুখী। শত পুত্রের জননী আমি, আমার পুত্র দুর্যোধন শশাগরা ধরিত্রীর এক ছত্র অধিপতি, তবু দুশ্চিন্তা উৎকণ্ঠার বিভীষিকা যেন আমায় তিলে তিলে দগ্ধ করছে।
1: দুশ্চিন্তাকে মনে ঠাঁই দিও না গান্ধারী, কথায় বলে চিতায় পোড়ায় মৃত মানুষকে আর চিন্তায় পোড়ায় জীবিত মানুষকে, তার চেয়ে সর্বমঙ্গলময় ঈশ্বরের কাছে সন্তানদের মঙ্গল কামনা করো।
0: ঈশ্বর, কেন তুমি মায়ের অন্তরকে এত দুর্বল করলে? কেন তুমি মায়ের হৃদয়ে দিলে এত স্নেহ মায়া মমতা? কেন তুমি মায়ের হৃদয়কে পাথরের মতো পাষাণ করলে না দয়া মায়? কেন?
1: কেঁদো না গান্ধারী, কেঁদো না, অধম সন্তান সব তোমার, মায়ের মনের ব্যথা বোঝার ক্ষমতাই তাদের নেই। শত অনুরোধ উপেক্ষা করে বাবা মার মনে দুশ্চিন্তা দীপশিখা জ্বালিয়ে তোমার সন্তানেরা সর্বনাশের পথে পা বাড়িয়েছে। জানি না তাদের ভাগ্যে কি অপেক্ষা করছে। হে মঙ্গলময় করুণা সিন্ধু ভগবান, তুমি আমার সন্তানদের সুমতি দাও, ওদের রক্ষা করো, রক্ষা করো দয়াময়।
2: মহারাজ, ধর্মযুদ্ধের বেশ কতকগুলো দিন অতিক্রান্ত হয়ে গেল, আমি দিব্য চক্ষে কুরুক্ষেত্র রণাঙ্গনে যে ছবি দেখতে পাচ্ছি তা আপনাকে সরাসরি জানাচ্ছি, আপনি মন দিয়ে তা শ্রবণ করুন।
1: হ্যাঁ বলো সঞ্জয়, আমি রণাঙ্গনের সংবাদ শোনার জন্যে উদ্গ্রীব হয়ে আছি।
2: মহারাজ, গুরু দ্রোণাচার্য, মহাবীর কর্ণ, নির্ভীক যোদ্ধা শল্য যুদ্ধে নিহত হয়েছেন।
1: গুরু দ্রোণাচার্য নিহত, কর্ণ শল্য এরাও স্বর্গবাসী? না না না, এ কিভাবে সম্ভব? আমি কি ভুল শুনছি? তাহলে মহামতি ভীষ্ম কেমন আছেন?
2: তিনি সরসজ্জায় শায়িত হয়ে মৃত্যুর জন্য দিন গুনছেন।
1: অপ্রতিদ্বন্দ্বী বীর ভীষ্ম মৃত্যুর দিন গুনছেন? কে কে তার এই করুণ অবস্থা করলো? কে এত বড় নিষ্ঠুর পাষণ্ড?
2: তৃতীয় পাণ্ডব অর্জুন পিতামহকে সরজালে আচ্ছাদিত করে সরসজ্জা প্রস্তুত করে দিয়েছেন, আর পিতামহ ভীষ্ম পরম শান্তিতে সেই সরসজ্জা

0: 나이스의 세스 프로군첸.
1: 나나 나. 여성 법 미스 이거다 훌렀지도만 나 오늘 자라 주때 그거나 뻔하자에 바란 거래니 내보다 오자대 성우를 좀 잊지 뭉텅 나라기는 삼만 높은 높들한테 멋지다스도 니하도
0: 따이 허이 마하라지 따이 허이 অঘটন ঘটন পটিয়সী সর্বশক্তি মধুসূদন যাদের সহায় থাকেন তারা অনেক অসম্ভবকে সম্ভবে পরিণত করতে পারেন, তার ইচ্ছায় সবকিছুই সম্ভব মহারাজ।
1: আর আমার দুর্যোধন দুঃশাসন এদের কি সংবাদ?
0: আপনার শত পুত্রের মধ্যে শুধু ওই দুর্যোধন আর দুঃশাসন এখনো জীবিত আছে। অমিত বীর্যশালী ভীম এখন দুঃশাসন বধের জন্য উদগ্রীব হয়ে আছে, আর দুঃশাসন জনপদ্মভূমির যুবকাষ্ঠে নিজেকে বলি দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। মহারাজ, কুরুক্ষেত্র প্রান্তরে যা ঘটছে তা এখন যোদ্ধাদের মুখ থেকে সরাসরি আপনাকে শোনাচ্ছি।
2: আমি তোমার কাছে কোন জোরে ক্ষমা চাইছি, তুমি আমাকে প্রাণে মেরো না ভাই। ক্ষমা না, তোমার ক্ষমা চাওয়ার কোন অধিকার নেই দুঃশাসন। আজ তোমাকে বধ করে তোমার এই রক্তে হোলি খেলবো।
3: আমি তোমায় কথা দিচ্ছি বিগদর, আর কখনো তোমাদের বিরুদ্ধে আচরণ করব না, তোমরা যা বলবে তাই মেনে নেব।
2: তুমি কথা শুনবে?
4: চোরা নাহি শুনে ধর্মের বাণী, আর তোমার ছলনায় ভুলছি না। আজ তোমার রক্ত পান করে আমি আমার মনের জ্বালা মেটাবো।
3: মেরো না, মেরো না ভাই। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও।
4: কেউ তোমাকে বাঁচাতে পারবে না। মনে আছে, মনে আছে প্রচন্ড দ্রৌপদীকে চুল ধরে টানতে টানতে রাজসভায় এনেছিলে? রাজস্বলা সতী লক্ষ্মী নারীকে শত চক্ষুর সামনে বিভক্ত করতে চেয়েছিলে? এখন তার পরিণাম ভোগ করো।
0: মহারাজ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি দ্বিতীয় পাণ্ডব ভীমসেন দুঃশাসনকে বধ করে তার বুকে বসে উন্মত্তের মতো রক্তপান করছে, আর পিশাচের মতো অট্টহাসিতে আকাশ বাতাস মুখরিত করছে।
1: আমার পুত্রদের একে একে বধ করেছে, আমার উন্মত্তের মতো দুঃশাসনে রক্তপান করছে। আমি যদি সামনে পেতাম দুবাহুতে পিষে মারতাম।
0: আর পাপ বাড়াবেন না মহারাজ, এখন আপনার শুধু সোনার আর হাহুতাস করার সময়।
1: হে নিষ্ঠুর বিধাতা, এখনো কেন আমায় বাঁচিয়ে রেখেছো? সারা জীবন অন্ধ করে রেখেও তোমার স্বাদ মিটল না। এখন সন্তানদের মৃত্যু যন্ত্রণার সংবাদ শুনিয়ে প্রায়শ্চিত্ত সম্পূর্ণ করছো।
0: মহারাজ, ওই শুনতে পাচ্ছি মাতুল শকুনির আর্তনাদ, মাতৃপুত্র সহদেব তার কপট পাশার দান দেওয়ার হাত দুটিকে ধারালো অস্ত্রে ছেদন করেছে, আর যন্ত্রণায় শকুনি আকাশ বাতাস বিদীর্ণ করে আর্তনাদ করছে।
5: সহদেব, আমি তোমার মাতুল গুরুজন, এত যন্ত্রণা দিয়ে পশুর মতো তুমি আমায় তিলে তিলে বধ করো না, আমায় বাণ মেরে ধরাশায়ী করো। আমি বীরের মতো স্বর্গে চলে যাও।
6: তুমি বীরের মতো স্বর্গে যাবে? না, তুমি যত নষ্টের মূল মাতুল শকুনি, তুমি তুমি ভাগনাদের মনে কুমন্ত্রণা ঢেলে সর্বনাশের পথে ঠেলে দিয়েছো।
5: আমার কোনো দোষ নেই সহদেব, আমি যা করেছি সবই পাপিষ্ট দুর্যোধনের চক্রান্তে।
6: এবার তার ফল ভোগ করো মামা, এতদিন তো দুর্যোধনের পরমান্ন ভোগ করেছ, এবার মৃত্যু যন্ত্রণা ভোগ করো।
5: সহদেব, আমি গান্ধার নন্দন শকুনি, এত কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমায় মুক্তি দাও সহদেব, তুমি আমায় মুক্তি দাও।
1: সঞ্জয়, শালক শকুনির তো এই করুণ অবস্থা, তাহলে দুর্যোধনের পাশে আর কোন কোন বীর এখনো জীবিত আছে?
0: মহা মহাবীর সকলেই নিহত হয়েছেন মহারাজ। কুরুপতি দুর্যোধন রাগে অপমানে রণক্ষেত্র পরিত্যাগ করে দ্বৈপায়নদে আশ্রয় নিয়েছেন, একমাত্র অশ্বত্থামা কৃতবর্মা আর কৃপাচার্য জীবিত আছেন, তবে তাদের

0: কেন কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না?
1: আর একাদশ অক্ষয়হিনী নারায়ণী সৈন্য তারা কোথায় গেল?
0: সব নারায়ণী সৈন্য যুদ্ধে নিহত।
1: হায় অদৃষ্ট, নারায়ণী সৈন্য নিহত। কি নিষ্ঠুর পরিহাস সঞ্জয়, মহামহারথি যাদের দুর্দণ্ড প্রতাপে ত্রিভুবন ধন হরি কম্পমান, তারা কিনা তুচ্ছ পাণ্ডবের কাছে পরাজিত নিহত। সব
0: যথা ধর্ম তথা জয়। সৃষ্টি স্থিতি প্রলয়ের সর্বময় কর্তা স্বয়ং মধুসূদন যাদের সহায়, তাদের কি কেউ ধ্বংস করতে পারে মহারাজ? সব বীরত্ব আস্ফালন ওই এক জায়গায় গিয়ে স্থির হয়ে যায়, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে পরাজয় দর্শন ছাড়া আর কিছুই করার থাকে না।
1: আমি আর কিছু ভাবতে পারছি না সঞ্জয়, আমার যেন সব কেমন গোলমাল হয়ে যাচ্ছে। এই সুন্দর পৃথিবীটা যেন আমার কাছে শ্মশান বলে মনে হচ্ছে। সূর্যের আলো যেন ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, পাতালের কালো অন্ধকারে আমরা যেন তলিয়ে যাচ্ছি। কে কোথায় আছো? রক্ষা করো শ্মশান ধরিত্রী অধিপতি, দুর্যোধনকে রক্ষা করো, রক্ষা করো।
2: পিতামহ।
3: কে? ও পঞ্চপাণ্ডব তোমরা?
2: হ্যাঁ পিতামহ, আমরা পাঁচ ভাই আপনার কাছে মার্জনা ভিক্ষা করতে এসেছি।
4: আজ কোন মুখে যে আপনার কাছে ক্ষমা চাইবো ভেবে পাচ্ছি না পিতামহ। আপনি আমাদের বুকে করে মানুষ করেছেন, মহামান্য গুরুজন বিপদের চাতা, কখনো পিতার অভাব বুঝতে দেননি, অথচ সেই একান্ত আপনজনকে আমি নিষ্ঠুর ভাবে আঘাত করে ধরাশায়ী করেছি।
2: নিজের বুকে আগলে রেখেছেন।
4: আর আজ এমনই দুর্ভাগ্য আমাদের যে সেই পরম হিতাকাঙ্ক্ষী আপনজনের বিরুদ্ধে আমাদের অস্ত্র ধারণ করতে হয়েছে।
3: না দাদু ভাই, তোমাদের কোনো দোষ তো আমি দেখি না। হে আমার কর্মফল, হে আমার পারুদ্ধ,
0: আমরা নিতান্ত বাধ্য হয়ে যুদ্ধে লিপ্ত হয়েছি। আপনি নিজগুণে আমাদের এই অনিচ্ছাকৃত অপরাধ মার্জনা করে দিন পিতামহ।
3: তোমাদের কোনো অপরাধ হয়নি, তাই মার্জনা করার প্রসঙ্গই আসে না বিকদর। দাদু ভাই, আমার প্রাণ ঢালা আশীর্বাদ তোমাদের সঙ্গেই আছে। আমি জানতাম সত্যের জয় একদিন হবেই।
2: এ যুদ্ধ না হলেই ভালো হতো পিতামহ। ভাতৃহত্যা, গুরু হত্যা, বন্ধু আত্মীয় স্বজন সকলকে কাঁদিয়ে এই সিংহাসনে বসে আমরা কি সুখী হতে পারব?
3: তুমি ক্ষত্রিয়, যুদ্ধ করাই তোমার ধর্ম। তাছাড়া স্বয়ং যদুপতি যাদের সারথি হয়ে রথের সামনে বসে পরামর্শ দিচ্ছেন, তাদের আবার পাপ অনুতাপ কিসের দাদু ভাই?
4: আপনার এই কষ্ট আমরা সহ্য করতে পারছি না, আপনি আমাদের অভিশাপ দিন, আমরা নীরবে সহ্য করব।
3: হে আমার কষ্ট নয় দাদু ভাই, এ আমার মহাপ্রস্থানের প্রস্তুতি, আর তোমরাই সে প্রস্তুতির সূচনা করেছো, তাই দুহাত তুলে আমি তোমাদের আশীর্বাদ করছি।
0: পুরোপতি দুর্যোধন আমাদের সঙ্গে কত দুর্ব্যবহার করেছে, কত হীন চক্রান্ত করেছে, সে তো আপনি সবই জানেন। দ্রৌপদীর সঙ্গে দুর্যোধন দুঃশাসন কি ব্যবহার করেছে তাও আপনি স্বচক্ষে দেখেছে।
3: আমি সব জানি বৃকদর, ভূত ভবিষ্যৎ কোনো কিছুই আমার অজানা নয়, কিন্তু করার আমার কিছুই নেই। শিয়রে চার সমন এসে দাঁড়ায়, তাকে কি কেউ রক্ষা করতে পারে?
5: মহামতি, যুদ্ধ যাতে না করতে হয় তার জন্য আমিও কোনো চেষ্টা ত্রুটি রাখিনি, কিন্তু কোনো উপদেশই কানে তোলেনি দুর্যোধন। তার এত বড় স্পর্ধা যে আমাকেও বন্দি করার জন্য ষড়যন্ত্র করেছিল। ওই দেখুন মূঢ় দুর্যোধন আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসছে।
6: আজ যুদ্ধ মিটাইব তব শত জনমের সুপ্ত।

0: বাসনা।
1: জীবন যুদ্ধে ক্ষান্ত হও, আমার কথা অমান্য করো না, এখনো সময় আছে। আমি যদুপতি আর পঞ্চ পাণ্ডবকে বলে এখনই যুদ্ধ বন্ধের ঘোষণা করছি।
0: পিতামহ, ক্ষত্রিয় আমি, যুদ্ধে নহি ভীত, প্রতিজ্ঞা মোর, বিনা যুদ্ধে নহি দিব সুচক্র মেদিনী।
1: কোন দাদু ভাই, অবাধ্য হইও না, আমাকে দেখে শিক্ষা গ্রহণ করো। যে দার অহমিকায় জ্ঞাতি গুরু বন্ধু বন্ধ সকলকে হারিয়েছ, অন্ধ পিতা মাতা কি কষ্ট দি, আর নিজের সর্বনাশ ডেকে এনো না।
0: রূপতি দুর্যোধন আমি, শশাগর ধরিত্রীর অধিপতি, ক্ষত্রিয় ধর্ম কি পারি উপেক্ষিতে, আসুক মরণ দুহাত বাড়ায় তারে করিব আলিঙ্গন, তবুও তবুও বিনা যুদ্ধে নহি দিব সুচক্রমে দিনি।
2: আর বাক্য ব্যয় করে নিজের মর্যাদা ক্ষুণ্ণ করবেন না মহামতি, যে ধ্বংসের কিনারায় দাঁড়িয়ে সে কোনো সদুপদেশ কানে তোলে না। দম্ভ আর ঔদ্ধত্যে দুর্যোধন গুরু জ্ঞাতি বন্ধু এমন কি কৌরব বংশটাকেও সমূলে ধ্বংস করেছে। আজ ওর শেষ দিন, ওর মৃত্যুর সঙ্গে সঙ্গেই কুরুক্ষেত্র যুদ্ধের সমাপ্তি ঘোষণা হবে।
1: হে কৃষ্ণ করুণা সিন্ধু, আপনার ইচ্ছাই পূর্ণ হোক, জগতে সত্যের প্রতিষ্ঠা হোক, শুধু যাবার আগে ও দুটি রাঙা চরণ একবার দেখতে দিন, আর এই অধম পিতামহ বিশ্বকে আপনার শ্রীচরণে আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়ে যান দয়াময়।
2: হে কুরুকুল তিলক, জ্ঞান ও সূর্য মহামতি ভীষ্ম, আপনার ইচ্ছাই পূর্ণ হোক, পূর্ণ হোক।
3: হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমঃ।

0: মহারাজ, আবার যুদ্ধারম্ভের বাদ্যধ্বনি শুনতে পাচ্ছি।
1: তাহলে কি দুর্যোধন আবার যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে?
0: হ্যাঁ, সেই রকমই তো দেখতে পাচ্ছি। তবে যুদ্ধে সে আড়ম্বর আর নেই মহারাজ। রতস্থ হস্তি মহামহাবীর কেউ আর তার সঙ্গে নেই। কুরুপতি দুর্যোধন আজ একা, শুধু একা।
1: সে কি অশ্বত্থামা, কৃপাচার্য, কৃতকর্মা, এরাও কি কেউ পাশে নেই?
0: না মহারাজ, আজ আর কেউ তার পাশে নেই। একা দুর্যোধন নিজের পরিহাস দেখার জন্য বদ্ধভূমিতে প্রহর গুনছে।
1: আয় অদৃষ্ট, এ তোমার কি নিষ্ঠুর পরিহাস!
0: ওই ওই যুদ্ধ শুরু হলো। পবন নন্দন ভীম যেন সাক্ষাৎ যমরাজ হয়ে কালদণ্ড নিক্ষেপে উদ্গ্রীব হয়ে দাঁড়িয়ে আছে। এবার আপনি যুদ্ধের সংবাদ সরাসরি শ্রবণ করুন মহারাজ।
2: আরে আরে নরাধম, পুরে কলঙ্ক দুর্যোধন, আজই তোর শেষ দিন, বৃথা কালক্ষেপ করিস না, ইষ্ট দেবতার নাম স্মরণ কর।

0: বিকলাঙ্গার মনে রাখিস সমস্তের তোলে লোকালেও আমি তোর চুলের মুটি ধরে টেনে তুলবই।
1: তোর এই মনের সাধ কোনোদিনই পূর্ণ হবে না রে পিশাচ ভীমসেন, এই পৃথিবীতে আমার চেয়ে গদাযুক্ত আর কেউ নেই, তুই তো সামান্য শিশু।
2: দুর্যোধন ঠিকই বলেছেন, নেই যুদ্ধকে পরাস্ত করা দুঃসাধ্য, রাজসভায় তোমার প্রতিজ্ঞার কথা স্মরণ করো আর আমার ইঙ্গিত লক্ষ্য করো।
0: কিন্তু নাবির

0: तू हमार जानू से आघात कर ली। आ, आ, जगते जगते तोदेर तोर नाम रटबे तोरा धर्मेर देवता साक्षी रेखे अमाय अन्याय भावे आघात कर ली।
1: মরণ কালে সকলে এই ধর্মের দোহাই দেয়। দ্রৌপদীকে যখন উরু দেখেছিলি, রাজ সভায় শত চক্ষুর সামনে বিভস্ত করতে চেয়েছিলি, তখন বুঝি ধর্মের কথা।
2: মহারাজ, দ্বিতীয় পাণ্ডব ভীম গদার আঘাতে কুরুপতি দুর্যোধনের উরু ভঙ্গ করে উন্মত্তের মতো নৃত্য করছে, আর তিনিও শয্যায় শুয়ে পরাজিত দুর্যোধন মরণ যন্ত্রণায় ছটফট করছে।
0: বন্ধ করো তোমার কথা সঞ্জয়, আমি আর সহ্য করতে পারছি না। হে বজ্রপাণী, তোমার অশ্বিনী ঘোষে আমায় ছিন্ন ভিন্ন করে দাও। তুমি এই পুত্র অন্ধিত রাষ্ট্রকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দাও। তুমি দুভাগ হয়ে যাও, আমি তোমার অতল গহ্বরে প্রবেশ করে লজ্জা নিবারণ করি।
2: মহারাজ, দুর্যোধনের মৃত্যু সঙ্গে সঙ্গে ধর্মযুদ্ধের 18 দিন অতিক্রান্ত হলো, আর যুদ্ধের সমাপ্তিও ঘোষণা হয়ে গেল। চলুন, কুরুক্ষেত্র প্রান্তরে যারা প্রাণ ত্যাগ করেছেন তাদের পারলৌকিক ক্রিয়ার আয়োজন করি।
0: নিয়তি কি নিষ্ঠুর তোমার পরিণতি, অন্ধ বৃদ্ধ পিতা মাতা যাবে, তাদের সন্তানদের পারলৌকিক ক্রিয়া সম্পন্ন করতে।

0: গোবিন্দ, দূরে যেন কার রথের চূড়া দেখতে পাচ্ছি, তাহলে কি গুরুপুত্র অশ্বত্থামা আবার যুদ্ধ করতে আসছে?
1: না ধর্মরাজ, মনে হচ্ছে ওটা যুদ্ধের রথ নয়, আমার মনে হয় মহারাজ ধৃতরাষ্ট্র সপরিবারে রণাঙ্গনে আসছেন। রথে আমি শোকাহত কুল নারীদেরও দেখতে পাচ্ছি, তাদের কান্নাও যেন শুনতে পাচ্ছি।
0: কি হবে চতুরথ, গান্ধারী জননীর পুত্র শোকে কি বলে সান্ত্বনা দেব, তার রসপন্নি থেকে চার ভাইকে কি করে রক্ষা করব? মহারাজ ধৃতরাষ্ট্র যুদ্ধের সংবাদ জানতে চাইলে কি বলবো জনার্দন?
1: অত চিন্তা করার কিছু নেই যুধিষ্ঠির, সময় আর পরিস্থিতি দেখে একটা পন্থা তো বার করতে হবে। ওদের আসতে দাও, তারপর দেখা যাবে।
2: সখা সখা, গুরুবধ পিতামহবধ অসহায় কর্ণবধের কি কৈফিয়ত দেব?
3: গান্ধারীর শত পুত্রকে যেভাবে হত্যা করেছি, দুঃশাসনকে মেরে যেভাবে রক্তপান করেছি, দুর্যোধনকে যেভাবে অন্যায় যুদ্ধে পরাস্ত করেছি, তারই কি কৈফিয়ত দেব বাসুদেব?
0: তার চেয়ে আমার চার ভাই গান্ধারীর দৃষ্টি থেকে দূরে সরে থাকুক, নইলে সতী নারীর ক্রোধে ওরা ফুসীভূত হয়ে যাবে। আমি বরং নত মস্তকে পুত্র হারা পিতামাতার সামনে গিয়ে দাঁড়াই।
1: কোথায় পালাবে, আর কেনই বা লুকোবে, কিসের ভয়? যতক্ষণ আমি আছি কিসের শঙ্কা, কিসের অভিশাপ? তোমরা তো কোনো অন্যায় করনি, আর অভিশাপ সে তো আমার কাজের প্রতিদান ধর্মরাজ, ওসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না, অভিশাপ দিলে আমি তা মাথা পেতে নেব।
4: কতদিন দেখি নাই পুত্রগণে, তাই গৃহাঙ্গন ছাড়ি রণাঙ্গনে আসিয়াছি প্রিয় পুত্রগণের বিজয় বারতা শুনিতে।
0: রাহি রাহি মধুসূদন, এ ঘোর সংকটে রক্ষা করো।
4: কহো কহো মধুসূদন, আর তর নাহি সয় প্রাণে।
1: গান্ধারী জননী, পুত্র মস্তক চুম্বন করি দানিলে যে আশিস বাণী, তাহা কি স্মরণে আছে তব?
4: আছে স্মরণ মধুসূদন, বিস্মরণ হয় নাই কিছু। বলেছিলাম পুত্রগণে, যথা ধর্ম তথা জয় জানিবে নিশ্চয়।
1: তবে সতী নারী তুমি, তব আশিস কি কভু যায় বিফলে, তব আশিসে ধর্মের জয় হইয়াছে নিশ্চিত।
4: মম দুর্যোধন মম দুঃশাসন, কেন দেখি নাই তাদের, কিবা সংবাদ কহু জনার্দন, কিবা সংবাদ তাদের?
1: তব দুর্যোধন দুঃশাসন কি কভু ধর্মপথে করিয়াছে বিচরণ, সবারে উপেক্ষা করি অধর্মের হস্ত ধরি, নিজ ধ্বংস করিয়াছে ত্বরান্বিত।
4: নিজ ধ্বংস করিয়াছে ত্বরান্বিত, কোথা কোথা মোর নারী ছেড়া ধন দুর্যোধন, দুর্যোধন।
1: হ্যারো হ্যারো।

0: ডাকবো না, তাহলে কি আমার দুর্যোধন নেই? না না, কে বলে নেই? আমি মাতৃ সঞ্জীবনী পান করিয়ে দুর্যোধনকে পুনরুজ্জীবিত করব, আবার যুদ্ধ সাজে সাজিয়ে রণক্ষেত্রে পাঠাবো।
1: প্রকৃতিস্থ হও, শোক পরিত্যাগ করো গান্ধারী জননী, তোমার সন্তানেরা সব বীর লোকে গমন করেছে।
0: ভীমসেন, তুমি ধার্মিক হয়ে দুর্যোধনকে নাভি নিম্নে আঘাত করে বধ করলে কেন?
2: অপরাধ নেবেন না জননী, পুরোরাজ দুর্যোধনেরা সবাই দ্রৌপদীকে কত অপমান করেছে, উলু দেখিয়ে পরাভূত করেছে। আমি স্বামী হয়ে সে অপমান কি করে সহ্য করি? তাই তো উরুভঙ্গের প্রতিজ্ঞা করেছিলাম।
3: মধুসূদন, তুমি না ধর্মের প্রতীক, তুমি না বিপদ ভঞ্জন, তাহলে তোমার সামনে পঞ্চ পাণ্ডবরা গুরু পিতামহ জ্ঞাতি স্বজনদের এমন নিষ্ঠুর ভাবে হত্যা করল কেন?
1: মহারাজ ধৃতরাষ্ট্র, আপনি প্রাজ্ঞ মহাজ্ঞানী, আপনার তো অজানা কিছুই নেই। পৃথিবীতে যখন অধর্মের অভ্যুত্থান হয়, তখন ধর্ম নিজেই নিজের পথ পরিষ্কার করে নেয়। এ জগতে জ্ঞাতি বন্ধু স্বজন বলে তো কিছু নেই, আর কেউ কাউকে হত্যাও করতে পারে না। যা কিছু ঘটে সবই পূর্ব নির্ধারিত ঘটনা মাত্র।
0: তুমি কর্ণকে অন্যায় যুদ্ধে বধ করলে কেন? তাকে রথ উদ্ধার করার সময়টুকু পর্যন্ত দিলে না।
4: মা গো, তাকে যদি রথ উদ্ধারের সময় দিতাম, তাহলে তো কর্ণ বধ হতো না, আর ধর্ম রাজ্যও প্রতিষ্ঠা হতো না। মা গো, তোমার চোখে জল, কর্ণ যে পাণ্ডবদের শত্রুপক্ষ, দুর্যোধনের দোষ।

0: মাতা কুন্তী কেন কাঁদছে জানো, মহাবীর কর্ণ তোমাদের আপন অগ্রজ ভ্রাতা।
1: আপন অগ্রজ ভ্রাতা, আইরে অপলা জননী, এ কথা আগে কেন বলনি?
2: বাসুদেব গুরু বধ, জ্ঞাতি পরিজন বধ, এত রক্তের বন্যা, এর পরেও কি সুখের রাজত্ব স্থাপন হবে? বাসুদেব,
0: ধ্বংস না হলে যে সৃষ্টি হয় না পাণ্ডব জননী, এটাই তো জগতের নিয়ম। অনাদিকাল ধরে এই অমোক নিয়মেই তো ধ্বংস আর সৃষ্টি চলছে। দুর্যোধন পাপে পরিপূর্ণ হয়ে গোটা বংশটাকে ধ্বংস করেছে, আর পঞ্চ পাণ্ডব ধর্মের ধ্বজা উড়িয়ে আবার নতুন করে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে।
2: এ সুখ আমি চাই না বাসুদেব, এ সুখ আমি চাই না, তুমি আবার পূর্বের অবস্থা ফিরিয়ে দাও। এত শোক, এত অভিশাপ আমার সন্তানেরা সইতে পারবে না।
0: মিছে অনুতাপ করো না মাতা কুন্তী, রোগ শোক দুঃখ এসব তো ক্ষণিকের ঘটনা, সময়ের স্রোতে বুদ্বুদের মতো এসব মিলিয়ে যায়। ধর্মরাজ্য প্রতিষ্ঠা করাই এখন আমার কাজ, আমি শুধু সেই চরম লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি।
3: বাসুদেব, ধর্মরাজ্য তো প্রতিষ্ঠা করবে, কিন্তু আমার শোক কে নিবারণ করবে? আজ আমায় মা বলে ডাকার মতো কেউ নেই, আমার বংশে বাতি দেবার মতো কাউকে রাখলে না, কে আমাদের মুখাগ্নি করবে মঙ্গলময়?
0: গান্ধারী জননী, পুত্র হারানোর শোক কোনো সান্ত্বনা বাক্যে নিবারণ করা যায় না। এ যে মায়ের বুকের ধিকি ধিকি তুষের আগুন, কি করবে বলো? তোমার ছেলেরা নিজেদের কর্মদোষে আজ এই পরিণতির সম্মুখীন হয়েছে, কাউকে তো মিছে দোষারোপ করে লাভ নেই।
3: না বাসুদেব, এত শোক এত রোষবন্যি আমি আর সহ্য করতে পারছি না। যে হিংসার বিষ তুমি আমার মনে দিয়েছ তার ধরে রাখতে পারছি না, কিছুতেই না।
0: রাগ সংবরণ করো গান্ধারী জননী, শান্ত হও, শান্ত হও।
3: হ্যাঁ মধুসূদন, আমি শান্ত হব, তবে যে বিষ তুমি আমার অন্তরে দিয়েছ তা তোমার শরীরে ঢেলে তবে আমি শান্ত হব। হে সর্বপাপহারী মধুসূদন, তুমি প্রস্তুত হও।
4: জননী, জননী, আপনি কি বলছেন? যিনি জগতের অধীশ্বর, যিনি ইহকাল, যিনি পরকাল, তাকে অভিশাপ দেবে?
3: কি করব ধর্মরাজ, তোমাদের সখা মধুসূদন তো আমাকে অমৃত দান করেননি, তিনি আমার জীবনকে গরলে গরলে ভরিয়ে দিয়েছে, তাই গরল ছাড়া আমি অমৃত কোথায় পাব? তিনি যেমন আমার সন্তানদের কোল থেকে কেড়ে নিয়েছেন, ঠিক তেমনি তার যদুবংশ একে একে মায়ের কোল ছেড়ে শূন্য হবে। আমার কুলবধূরা যেমন স্বামী হারা পুত্র হারা হয়ে কেঁদে কেঁদে বেড়াচ্ছে, ঠিক তেমনি যদুবংশের কুলবধূরাও কেঁদে কেঁদে ফিরবে। ধর্মরাজ, যদুবংশ শ্মশান হবে, শ্মশান হবে।
0: তুমি ঠিক বলেছো গান্ধারী, তুমি ঠিক বলেছো, এ তো আমার যোগ্য পুরস্কার। ধর্ম রক্ষায় এ পুরস্কার আমি মাথা পেতে নিলাম।
4: মধুসূদন, আমাদের জন্য কত বড় অভিশাপ আপনি মাথা পেতে নিলেন!
0: ভক্তের মঙ্গলের জন্য যুগ যুগ ধরে পুরস্কার আমি মাথায় তুলে নিয়েছি ধর্মরাজ। সমুদ্র মন্থনের গরল কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছি, ব্রাহ্মণের পদচিহ্ন বক্ষে ধারণ করেছি, সতী লক্ষ্মী পত্নীকে প্রজাদের মনোরঞ্জনে পরিত্যাগ করেছি, আর গান্ধারীর অভিশাপ আমি মাথা পেতে নিতে পারবো না।
4: মধুসূদন,

0: কুরুক্ষেত্রে গান্ধারী যাত্রাপালাটি এখানেই শেষ হল। রচনা ও সঙ্গীত পরিচালনা ডাক্তার সুবোধ চট্টোপাধ্যায়, পরিবেশনায় তেলিপুকুর যাত্রা সংস্থা, নির্দেশনায় মণীন্দ্রনাথ দাস। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন যুধিষ্ঠির, উৎপল দে, অর্জুন, বিমল দাস, ভীম, প্রদীপ সাঁতরা, সহদেব, বিকাশ পাড়ুই, শ্রীকৃষ্ণ, আদিত্য মুখোপাধ্যায়, ভীষ্ম, প্রকাশ মোদক, শকুনি, মাধব দাস, দুঃশাসন, সঞ্জয় দে, দুর্যোধন, রামচন্দ্র ঘোষ, সঞ্জয়, দেবকুমার সাঁতরা, গান্ধারী, শর্মিষ্ঠা অধিকারী, কুন্তি, মৃন্ময়ী মুখোপাধ্যায়। সহনির্দেশনা ও ধৃতরাষ্ট্রের চরিত্রে রামকৃষ্ণ দে। কণ্ঠসঙ্গীতে তপন চক্রবর্তী ও ছন্দা শাসমল। যন্ত্রসঙ্গীতে জগন্নাথ সামন্ত, সুবোধ পণ্ডিত, কৃষ্ণ আদক, ভানুশঙ্কর পোড়েল, চুনু ঘরুই। সহযোগিতায় প্রহ্লাদ সাঁতরা, মহুয়া সাঁতরা ও ঝর্ণা দাস। সম্পাদনা রামরঞ্জন দাসরায়, শব্দগ্রহণে তুহিন চট্টোপাধ্যায় এবং প্রযোজনায় ভবদেব বিশ্বাস।
1: এতক্ষণ শুনছিলেন যাত্রাপালা কুরুক্ষেত্রে গান্ধারী।

এখন জানিয়ে দেব সেপ্টেম্বর মাসে বুধ সকালের চিঠি লেখার বিষয়। সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয়, বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: বছরেই বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের নতুন ইমেল আইডি maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com। বন্ধু তোমারই জন্য অনুষ্ঠানের যাবতীয় মেল আপনারা এবার থেকে পাঠাবেন এই মেল আইডিতে। আরও একবার বলি, maitribondhu23@gmail.com maitribondhu maitribondhu23@gmail.com।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী। ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 kHz ভারতীয় সময় 8:30 বাংলাদেশ সময় 9:00 শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে শুনবেন খবর একটু পরেই, তবে তার আগে শুনবেন শুভমিতার কণ্ঠে একটি আধুনিক গান।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মৈত্রী বোঝা তরঙ্গে শুনবেন খবর একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ায় ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে পৌরোহিত্য করবেন। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ খেয়ে অন্তত 9 জনের মৃত্যু। হরমুজ প্রণালীতে 3টি ট্যাঙ্কার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত 3টি জাহাজে হামলা ইরানের। মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা সহ 12 জনের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে খেলতে নামছেন। আসছি বিস্তারিত খবরে। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, দুচাকার যানবাহন বিক্রি 20% এবং 3-চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2,50,000 ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2,00,000 কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গোয়ায় ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের 28তম বৈঠকে পৌরোহিত্য করবেন। এরপর তিনি একটি সাংবাদিক সম্মেলন করবেন। গোয়ায় বিজেপির নবনির্মিত রাজ্য কার্যালয় অটল ভবনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য কোর কমিটির সঙ্গেও আজ তার বৈঠকের কর্মসূচি রয়েছে। উল্লেখ্য, গতরাতে শ্রী শাহ 3 দিনের সফরে গোয়ায় পৌঁছেছেন। নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের পাশাপাশি আইব্রিক্স শিখর সম্মেলনও হতে চলেছে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশগ্রহণ করবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য সহযোগী 21টি দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলির সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে 2-দিনব্যাপী আইব্রিক্স শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের উপর ভিত্তি করে গতকাল এই নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেছেন। তালিকা অনুযায়ী দিল্লি হাইকোর্টের বিচারপতি ভল্লুরি কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে। বোম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী নিযুক্ত হয়েছেন বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে। ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিশেষ আদালত ঝিড়াম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, তাদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 জন অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। উল্লেখ্য, 2013 সালের মে মাসে ঝিড়াম উপত্যকায় কংগ্রেস নেতাদের একটি গাড়ির বহরে মাওবাদীরা হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় প্রবীণ কংগ্রেস নেতাসহ 29 জন নিহত হন। লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী এবং বিদেশ ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক মন্ত্রী জেভিয়ার বেটল 3 দিনের সফরে আগামীকাল ভারতে আসছেন। সফরকালে তিনি ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। ঝাড়খণ্ডের নগরোন্নয়ন মন্ত্রী সুদিব্য কুমার সোনু গিরিডির একটি হাসপাতালে প্রয়াত হয়েছেন। প্রবল হৃদরোগে আক্রান্ত হওয়ায় তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতরাত 2টোর সময় শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। ভোর 4টে

তার জীবনাবসান হয়। জনপ্রিয় এই মন্ত্রীর প্রয়াণে গিরিডিসহ সমগ্র ঝাড়খণ্ডে শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদ খেয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাগরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য আধিকারিক দেবেশ পাটেরিয়া জানিয়েছেন, এ পর্যন্ত 9 থেকে 10 জনের মৃত্যুর খবর মিলেছে। 12 জনেরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন। মৃত ব্যক্তিরা বারাজ গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। দুর্ঘটনার পর সাগর জেলার পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন আধিকারিক এবং প্রশাসনের শীর্ষকর্তারা ঘটনাস্থলে পৌঁছন। পুলিশ ব্যুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। নতুন দিল্লিতে বিভিন্ন নামী ব্র্যান্ডের জাল ওষুধের অবৈধ উৎপাদন ও বিতরণ সংক্রান্ত অনৈতিক কাজ রুখতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, দিল্লি পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একজোট হয়ে কাজ করছে। ইতোমধ্যে আইনি পদক্ষেপের অঙ্গ হিসেবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ চলতি বছরের এপ্রিল মাসে দিল্লির একটি লাইসেন্সবিহীন দোকান থেকে জাল জলাতঙ্ক রোগের টিকা বাজেয়াপ্ত করেছিল। উত্তরপ্রদেশের 24টি জেলায় ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বদায়ুন, গাজীপুর ও বালিয়া জেলায় গঙ্গা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারুখাবাদে গঙ্গার জল বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে সারদা এবং ঘরঘরা নদীও বিপদসীমা অতিক্রম করার কারণে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত। ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটকের অভ্যন্তরীণ এলাকা, জম্মু ও কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, রাজস্থান, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রপাত ও দমকা হাওয়া সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএন্ডেল AIR নিউজ কলকাতাতে। হরমুজ প্রণালীর একটি নিষিদ্ধ পথ দিয়ে চলাচলকারী 3টি তেলবাহী ট্যাঙ্কার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত 3টি জাহাজের উপর হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC-র নৌসেনা দাবি করেছে। এর আগে পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিনি হামলায় ইরানের 3টি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইরানের পাল্টা হামলায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়েছে। হরমুজ প্রণালী এবং সংলগ্ন অঞ্চল দিয়ে চলাচলকারী জাহাজগুলিকে অননুমোদিত জলপথ এড়িয়ে চলার জন্য IRGC সতর্ক করেছে। এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী এবং একটি মিসাইল ডেস্ট্রয়ার ইরানের হামলা সফলভাবে এড়াতে পেরেছে। এতে কোনো মার্কিন কর্মী আহত হননি। ইরানের অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারগুলি মার্কিন বিরোধী হামলায় অর্থ যোগাত বলে তাদের অভিযোগ। তেহরানের বাণিজ্যিক জাহাজের উপর মার্কিনি হামলার তীব্র নিন্দায় সরব হয়েছে ইরান। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ওয়াশিংটনের হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে তারা স্পষ্ট বার্তা দিয়েছে। সংঘাতদীর্ণ ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবি। গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে চলা ধারাবাহিক হামলার ঘটনায় আতঙ্কিত প্যালেস্তিনীয় মার্কিন বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। তাদের উপর ইসরায়েলের ক্রমাগত হামলাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করেন তিনি। হুকাবি বলেন, কেউ যদি অনধিকার প্রবেশ করে নিজেদের পতাকা ওড়ায়, গাড়ি বা মসজিদ পুড়িয়ে দেয়, বাড়িতে ঢুকে ভাঙচুর করে, তবে তাকে কেবল অপরাধমূলক কাজ বলা যায় না। ওই অঞ্চলে যা চলছে তা স্পষ্টতই সন্ত্রাসবাদী আচরণ বলে উল্লেখ করেন তিনি। রুশ ইউক্রেন যুদ্ধে শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যেতে মার্কিনী মধ্যস্থতাকারীরা আজ ইউক্রেনের কিভে যাচ্ছেন। ইউক্রেনের রাজধানীতে এটিই তাদের প্রথম সফর। এর আগে গতকাল ক্রেমলিনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে বৈঠক করেন। আলোচনার পর প্রেসিডেন্ট পুতিন কিভের উপর রুশ হামলা 3 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, আগামীকাল পর্যন্ত মস্কোর উপর হামলা বন্ধ করতে ইউক্রেনও প্রস্তুত। মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত জনপ্রিয় টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা ও আরও 11 জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। অবৈধ মাদক উৎপাদন ও কাঁচামাল আমদানি এবং বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রাখা সহ একটি অপরাধী সংগঠন পরিচালনার অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। যদিও মিশন ইম্পসিবল নামক অপরাধ বিষয়ক টিভি অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপিকা সারা খলিফা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনও রয়েছে বলে জানা গেছে। এদিকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিভিন্ন মানবাধিকার সংস্থা মিশরে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পশ্চিম ইরানে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 11 জনের প্রাণহানি, আহত 7। কুর্দি শহর সানান্দাজের কাছে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের কাছে কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। গাড়ির ব্রেকে যান্ত্রিক ত্রুটি ছিল বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। গ্রিসের এথেন্সে একটি এয়ার শো চলাকালীন সেদেশের বিমানবাহিনীর একটি F-4 ফ্যান্টম যুদ্ধবিমান ভেঙে পড়লে 2 পাইলটের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স একথা জানিয়েছে। জানা গেছে, এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাটিতে একটি এয়ার শো এর আয়োজন করা হয়েছিল। মাটি থেকে মাত্র 1 মিটার উঁচুতে দ্রান্ডিকে বাঁক নেওয়ার মুহূর্তেই যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে, সেটিতে তৎক্ষণাৎ আগুন লেগে যায়। চীনের জিয়াংসি প্রদেশের জিয়ান শহরে ভূমিধসের ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন, 10 জন এখনও নিখোঁজ। টাইফুন সাউদেলের প্রভাবে টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে এই দুর্ঘটনা ঘটে।

0: উদ্ধারকারীরা ধসে পড়া একটি বাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার করেছেন। আরও দুজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে, তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি তৃতীয়বারের মতো চায়না মাস্টার্স ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠেছেন। এশিয়ান গেমসে সোনাজয়ী এই জুটি আজ ফাইনালে চীনের হি জিটিং ও রেন শিয়াং ইউ জুটির মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1:50। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উৎপাদন, অর্থনীতি, রপ্তানিসহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি নিয়োগ। খবর শেষ হলো, এরপরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন শুনবেন বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান। বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আজ শুরু করব চন্দ্রবিন্দুর একটি জনপ্রিয় গান দিয়ে, যে গান আমাদের ছোটবেলা থেকে বেড়ে ওঠার সঙ্গে, আমাদের মন খারাপের সঙ্গে, আমাদের মন ভালোর সঙ্গে, এমনকি আমাদের হঠাৎ করে মনের আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে। এখন চন্দ্রবিন্দুর কণ্ঠে সেই গান।

এই গানগুলো পুরনো হলেও এই গানগুলোর একটা অসম্ভব আবেদন রয়েছে, তাই কোনো প্রজন্মই বোধহয় এই গানগুলোর আবেদনকে ফেরাতে পারবে না। ভীষণ ভীষণ মন ভালো করা একটা গান শুনলাম। পরের যে গানটি শুনব সেটিও আমাদের শৈশবে, আমাদের কৈশোরে ভীষণ জনপ্রিয় একটি গান। গানটি শুনব ক্যাকটাসের কণ্ঠে। ক্যাকটাসের পথ চলা শুরু হয়েছিল 1992 সালে, একটি অল্টারনেটিভ বাংলা এবং যুবনমুখী রকের অন্যতম পথপ্রদর্শক। পাশ্চাত্য রক মিউজিকের সঙ্গে বাংলা মেলোডির মেলবন্ধন ঘটিয়ে 90-এর দশকের তরুণ প্রজন্মের সঙ্গীত ভাবনায় এনেছিল বড় পরিবর্তন। এবং ক্যাকটাসের একটা ভীষণ জনপ্রিয় এবং সিগনেচার গান হলো হলুদ পাখি, সেই গানটি আপনাদের শোনাবো। তবে হলুদ পাখি আসলে মূলত মানুষের হারিয়ে যাওয়া শৈশব, অধরা প্রেম এবং যান্ত্রিক জীবন থেকে ডানা মেলে উড়ে যাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা তারই রূপক। শহরের ইট কাঠের খাঁচায় বন্দি জীবন যখন মানুষকে হাঁসফাঁস করায়, তখন এই গানটি মুক্ত আকাশের স্বপ্ন দেখায়। এবং আজ 4 দশকের কাছাকাছি সময় পার করেও ক্যাকটাস এখনও যখন কোনো পারফরমেন্স করে, যখন কোনো লাইভ পারফরমেন্স করে, হলুদ পাখির আবেদন এই প্রজন্মের কাছেও একই রকমভাবে সাড়া দেয়। তাই এখন সেই জনপ্রিয় গান ক্যাকটাসের কণ্ঠে হলুদ পাখি রইল আপনাদের জন্য। শুনছেন বাংলা ব্যান্ডের গানের আসর।

স্মৃতি কোনোদিন ফেরে না, যে সময় চলে যায়, যে সময় আমরা পার করে আসি, সেই সময় কোনোদিন চাইলেও আর ফেরা যায় না। ঠিক তেমনি কিছু কিছু গানের সঙ্গে আমাদের স্মৃতি এতটাই অটুটভাবে জুড়ে থাকে যে সেগুলো আর ফিরে আসে না। পরের গানটি শোনাবো বাংলাদেশের ব্যান্ড মাইলসের কণ্ঠে। মাইলস তার যাত্রা শুরু করেছিল 1979 সালে ঢাকা থেকে, এবং বাংলাদেশের জনপ্রিয় পপ রক ব্যান্ড যা বাংলা মিউজিক ইন্ডাস্ট্রিকে আধুনিক পপ এবং রক সাউন্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল। বেশ কিছু তাদের দারুণ দারুণ গান আছে, এবং তার মধ্যে একটা অসম্ভব জনপ্রিয় গান হচ্ছে হৃদয়হীনা। ভীষণ গভীর অনুভূতি এবং মেলোডি নির্ভর একটি জনপ্রিয় গান। আর মাইলসের প্রভাব বাংলাদেশ থেকে ছড়িয়ে পড়েছিল আমাদের পশ্চিমবঙ্গেও। আমরা যারা বাংলার রক মিউজিক ভালোবাসি, তারা ঠিক ততটাই, যতটা আমরা ফসিলসকে ভালোবাসি, ক্যাকটাসকে ভালোবাসি, ঠিক ততটাই আমরা ভালোবাসি মাইলসকে। আর প্রথম সারির বাংলা ব্যান্ড হিসেবে তারা কেবল এশিয়া নয়, উত্তর আমেরিকা ও ইউরোপ জুড়ে অসংখ্য সফল আন্তর্জাতিক কনসার্ট করেছে। বাংলা গানের মেজাজের সাথে পাশ্চাত্য রকের মিলন বন্ধন ঘটিয়ে দুই বাংলার ব্যান্ড সঙ্গীত প্রেমীদের কাছে তারা নিজেদেরকে আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই আবারও একবার মাইলসের কণ্ঠে শুনবো সেই জনপ্রিয় গান হৃদয়হীনা। রইল এখন আপনাদের জন্য, শুনছেন বাংলা ব্যান্ডের গানের আসর।

আকাশবাণী মৈত্রী, প্রথম অধিবেশন শেষ হল। আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় বিকেল 3:30 এবং বাংলাদেশ সময় বিকেল 4:00। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 2:30 হয়ে 16 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 3:01 হয়ে 14 সেকেন্ড।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন, শোনান।
1: আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগামী 24 ঘণ্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি সেলসিয়াস বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 99%, সর্বনিম্ন 68%। বৃষ্টিপাত হয়নি। উপকূলবর্তী মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

এখন শুনবেন আজকের অর্থাৎ 6ই সেপ্টেম্বর 2026 রবিবারের মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন সম্পর্কে ঘোষণা। ভারতীয় সময় বিকেল 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসর। আজ রয়েছে রসময়ী। স্টুডিওর বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। 4:35 ষোলো আনা বাঙালি। চলচ্চিত্র অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার গ্রহণ করেছেন পায়েল চট্টোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব। বিকেল 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় ইনা বাগচি। 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার। 6:20 ক্ষেত খামারের কথা। আজকের বিষয় আমার চাষের কথা, বাহারি উদ্ভিদের নার্সারি। রবীন্দ্রনাথ পট্টনায়কের সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, আজকের বিষয় বয়স্কদের পুষ্টি, বলবেন ডক্টর সুমন গঙ্গোপাধ্যায়। 7:00 বেতার নাটক রূপনারায়ণ, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়।

রাত 7:45 রয়েছে নান্দনিক। অমিত সাহার অভিনেতা অমিত সাহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনায় দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9:00 কথায় গানে উপস্থাপনায় অর্পিতা পোদ্দার, 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, অমিয় ভূষণ মজুমদারের মণিশকুরার উপকথা পরিচয় করাবেন শ্যামল ভট্টাচার্য, সম্পাদনার শিরোপা রায়, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 10:15 মালকোষ রাগে খেয়াল পরিবেশন করে শোনাবেন মারুতি মহান্ত, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে সহযোগিতা করেছেন সনাতন গোস্বামী। রাত 10:45 উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। এতক্ষণ শুনলেন আজকের 6 সেপ্টেম্বর 2026 রবিবারের মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। ঘোষণাটি শেষ হলো।

নমস্কার শ্রোতা বন্ধুরা, মৈত্রী প্রচার তরঙ্গে শুরু হলো আপনাদের পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। আর আজ অনুরোধের আসরের ডালি নিয়ে বসেছি স্টুডিওর এ প্রান্তে মৈত্রী বন্ধু ইনা বাগচি। আজ এই পর্যায়ের প্রথম দিন, প্রথমেই যে গানটি অনুরোধ করে পাঠিয়েছেন বিদ্যুৎ কুমার চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, দুলালী চক্রবর্তী, শুভ্রা চক্রবর্তী, অহনা চক্রবর্তী, গ্রাম ও পোস্ট অফিস উলকুণ্ডা বীরভূম থেকে, সেই গানটি আপনাদের সকলকে শোনাব। সাগরিকা ছায়াছবির শ্যামল মিত্রর কণ্ঠে এই গানটি রইল সকলের জন্য।

শুনছেন মৈত্রীপ্রচার তরঙ্গে আপনাদের পছন্দের অনুষ্ঠান অনুরোধের আসর। পরের গানটি অনুরোধ করে পাঠিয়েছেন বাবুখালী পোস্ট অফিস বাবুখালী গ্রাম বাঁশো শিকদারবাড়ি থানা মোহাম্মদপুর জেলা মগুড়া বাংলাদেশ থেকে শিকদার হাসান সোনিয়া শিকদার শারমিন শিকদার। শুনতে চেয়েছেন লালকুটি ছায়াছবির আশা ভোসলের কণ্ঠে এই গানটি। শ্রোতা বন্ধুরা, রইল এই গানটি সকলের জন্য।

অনুরোধের আসরের জন্য গানের অনুরোধ নেওয়া হচ্ছে আমাদের ফেসবুক পেজে, যার ঠিকানা facebook.com/maitri21। আরও একবার বলি, facebook.com/maitri21। যাব পরবর্তী গানের অনুরোধে। এই গানের অনুরোধ করে পাঠিয়েছেন মিলন কুমার মণ্ডল, অনুরাগ কুমার, উন্নতি বিশ্বাস, নূপুর মণ্ডল, উত্তরপাট্টা, পালপাড়া, ডোনাপাট্টা, পাংশা রাজবাড়ি বাংলাদেশ থেকে, এবং আনারুল ইসলাম, বেগমপুর, বসিরহাট, উত্তর চব্বিশ পরগনা থেকে। শুনতে চেয়েছেন ধনরাজ তামাং ছায়াছবিতে উত্তম কুমারের লিপে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি। রইল সকলের জন্য।

পরবর্তী গানের অনুরোধ করে পাঠিয়েছেন অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী, বজবজ বাওয়ালি থেকে। শঙ্খবেলার ছায়াছবির এই গানটিতে দ্বৈতকণ্ঠে শুনে নেব মান্না দে এবং লতা মঙ্গেশকর।

এবার যাব পরবর্তী গানের অনুরোধে। এ গানের অনুরোধ করে পাঠিয়েছেন দিকনগর পূর্ব বর্ধমান থেকে শ্রীমান্তনাথ, অনিমানাথ, হেমানাথ। শচীন দেব বর্মনের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন রইল শ্রোতা বন্ধুরা সকলের জন্য।

আপনাদের অনুরোধে সাড়া পেয়ে আমরা সত্যিই আপ্লুত। ফেসবুক অ্যাকাউন্টের পাশাপাশি ইমেল আইডিতেও অনুরোধ পাঠাতেই পারেন। আমাদের ইমেল আইডি maitribondhu23@gmail.com। আরেকবার বলে দিই, maitribondhu23@gmail.com। পরবর্তী গানের অনুরোধ করে পাঠিয়েছেন 2 নম্বর এয়ারপোর্ট গেট দমদম থেকে পবিত্র সাহা এবং রুহি সাহা। মান্নাদের কণ্ঠে এই গানটি রইল সকলের জন্য।

ডাকযোগে আমাদের চিঠি পাঠাবার ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আরও একবার বলে দিই, ডাকযোগে আমাদের চিঠি পাঠাবার ঠিকানা আকাশবাণী মৈত্রী, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ। আজকের যেতে যেতে যাবার আগের শেষ অনুরোধের গান শুনিয়ে যাব অমিত কুমার এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে দুটি পাতা ছায়াছবির। শুনতে চেয়েছেন সাগর ঘরামি, সৈকত ঘরামি, উর্মিলা ঘরামি, লালন ঘরামি ও কর্ণ ঘরামি, গোবিন্দপুর নীলকমল হাই স্কুল হাওড়া থেকে। শ্রোতা বন্ধুরা, রইল এই গানটি সকলের জন্য।

অনুরোধের আসর আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম ইনা বাগচি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান মহিলাদের আসর। আজ শুনবেন রসময়ী, উপস্থাপনায় জয়শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়।

মনমরা বিষণ্ন শহরের থমকে যাওয়া পথে হঠাৎই পা রাখল এক রঙের বাজিকর, যার এক চিলতে রঙের ছোঁয়ায় নিভু নিভু প্রাণগুলো নতুন করে খুঁজে পেল জ্যান্ত বাঁচার স্বাদ। সে রং ছড়াত অন্যের শূন্য ক্যানভাসে, উচ্ছ্বাসের রং, আনন্দের রং, বাঁচার তীব্র আকাঙ্ক্ষার। দিন শেষে নিজের জরাজীর্ণ ঘরে ফিরে সে যখন মেকআপের প্রলেপটুকু ধুয়ে ফেলত, আয়নায় ভেসে উঠত এক সম্পূর্ণ অচেনা রক্তাক্ত অবয়ব। কিন্তু এই রঙের আড়ালে লুকিয়েছিল এক গভীর অন্ধকার, যাকে ছাড়া এই মেকি শহরের রঙিন উৎসব জমত না। রাত গভীর হলে সেই মানুষটাই একটুখানি ভালোবাসার জন্য নিজের অন্ধকূপে একা একা চিল চিৎকার করে কাঁদত। কেউ দেখেনি রং ছড়াতে ছড়াতে মানুষটা কতটা ফিকে হয়ে গেছে। সবাই শুধু রঙিন তুলির জাদুটাই চিনে গেল। কারো চোখ পড়ল না লোকটার শুকিয়ে যাওয়া চোখের জলের দিকে। অবশেষে একদিন স্টেজের লাইট যখন নিভে গেল, হাতে রঙের পাত্র নিয়ে নিষ্পন্দ হয়ে পড়ে রইল বাজিকর। দর্শকেরা ভাবল এটাও হয়তো তার নতুন কোনো মাস্টারপিস, তালি পড়তে থাকল। অথচ মঞ্চে তখন নেমে এসেছে শেষ নীরবতা। কেউ বুঝতেই পারল না নাটকের শেষ দৃশ্যে রঙের বাজিকর আজ সত্যি রঙহীন হয়ে গেছে। ভোরে শিশিরের এই কবিতাটি দিয়ে শুরু করলাম আজকের মহিলাদের আসর। আচ্ছা, আমাদের জীবনেও কি এভাবে কখনো কখনো সব কিছুই রঙহীন হয়ে যায়? প্রতিদিন অভিনয় করতে করতে আমরা কি হারিয়ে যাই এমন কোনো জায়গায় যেখানে সত্যি আমাদেরকে বোঝার মতন কোনো মানুষ নেই? হয়তো নেই, আর তাই হয়তো আমরা কোনো অবসন্ন বিকেলে কিংবা কোনো ক্লান্ত রাতে কোনো বন্ধুর হাত খুঁজি। সবসময় কি পাই? পাই না তো। তাই আমাদের এমন একটা বন্ধু প্রয়োজন যে বন্ধুকে হাত বাড়ালেই পেতে পারি। আর সেই বন্ধু কে? সে তো একজনই, বই। না, পড়ার বইয়ের কথা বলছি না, বলছি আকাশের বইয়ের কথা, যেখানে মুক্ত পৃথিবী ডাক দেয়। বলছি মনের অনুভূতির কথা, যে অনুভূতি আমাদের বারবার নাড়া দিয়ে যায়, কখনো প্রেমে, কখনো ভালোবাসায়, কখনো দুঃখে, কখনো অমানিশায়। আর সেটা বই ছাড়াকেই হোক বা হতে পারে, এমন সুন্দর

0: বন্ধু, কারণ আমাদের সময়টা একটু অন্য রকম হয়ে যাচ্ছে। সেই ছেলেবেলাগুলো আমরা আস্তে আস্তে ফেলে যেন অন্য একটা পথে পা বাড়াচ্ছি, অন্য সময়ে, অন্য পৃথিবীতে। আর তাই হয়তো আমাদের মন কেমন করা একটা বন্ধু দরকার, যে মন কেমন করা সময়ে আমাদের সঙ্গে থাকবে।
1: আমাকে জীবন কেমন একখান অদ্ভুত, অস্বস্তিকর, সুন্দর, গ্রহণীয় সবটাই কিন্তু আছে। আমাকে জীবন একেবারে প্রথমে এবং শেষে বলি বড় সুন্দর, কিন্তু জীবনটা, সময়টা কেমন কইরা যে বদলায়া যায়, পরিবেশ পরিস্থিতি কেমন কইরা যেন বদলায়া যায়, সেইটা আমাকেও চিন্তায় ফেলে। এই যে ছোটকালে, যেমন ধরেন এক্ষুনি যেটা আমার কইতেছে হয় সেটা হইল গিয়া, এই যে ছোটকালে কি সুন্দর একখান বড় হওয়া। বাড়িতে একখান বই আইলেই একেবারে কাইরা কুইরা কেমনে পড়ুম, কেমনে একেবারে নিজের আয়ত্তে রাখুম, হেই নিয়ে একেবারে যুদ্ধ হইত। সময় বদলায় গেল, এই বদলানোর সময়ে সেই যে বইয়ের যে চাহিদা আমাকেও আছে, কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মে, আজকের যে প্রজন্মের দিকে যদি আমরা মুখ তুলা চাই, তাইলে দেখি অনেক বিস্তর পার্থক্য। ওই বইয়ের জন্য যে আকুলি বিকুলি হেইটা কিন্তু নাই। হ্যাঁ, ঠিক ধরছেন। চিত্রা তো অনেক কিছুই বলবো, কিন্তু আমি একটু বইলা রাখি। আজ হইল গিয়া ন্যাশনাল রিড আ বুক ডে, তার মানে ধরেন আজকের দিনটাই যদি একখান বই একেবারে সবটা পুইরা ফেলি কেমন হয়। হ্যাঁ অচিত্রা, এইটা কিন্তু আজকের দিন, একটা বই একদিনে পড়নে যে সময় আসিল সেইটা বদলায় গেলেও আমারও তোমার ইচ্ছা কিন্তু বদলায় নাই, কি কও?
0: একদম ঠিক কথা বলেছ। সত্যি তো আমাদের ছেলেবেলাগুলো হয়তো বদলে গেছে, আমাদের ইচ্ছাগুলো বদলায়নি, কিন্তু তবু ছেলেবেলার রং না কখনো পুরনো হয় না জানো তো। ঠিক তোমার ছেলেবেলা আর এখনকার ছেলেবেলা হয়তো অনেকটা একই রকম, একই নয় কি শ্রোতা বন্ধুরাই বলুন।

0: যদি ছেলেবেলা ফিরেই পাই নতুন করে, তাহলে কি করব? ছেলেবেলার সেই বইয়ের জগৎটাকে ফিরিয়ে আনব। আজকে আমরা উদযাপন করছি রিড আ বুক ডে, অর্থাৎ অন্তত আজকের দিনটার জন্য, এই 6 সেপ্টেম্বরের জন্য গোটা দেশ জুড়ে আমরা একটা মাত্র বইই পড়ব এবং সেটা মনকে আনন্দ দেবে। না না, শুধু পড়ার বই নয়, পড়ার বইয়ের বাইরে যে পৃথিবী, সেই পৃথিবীর বই। আমরা ছোটদেরকে সত্যি পড়ার প্রতি আকর্ষণ তৈরি করতে পারছি, পড়া মানে বই পড়ার প্রতি। আমরা নিজেই যদি বেশিরভাগ সময় স্ক্রিন টাইমে থাকি, তাহলে আমাদের ছোটদের কী করে আমরা বই পড়ার অভ্যেস তৈরি করব? কিন্তু আজকের যুগে কি ছেলেমেয়েরা সত্যি বই পড়ছে না, নাকি সবটাই বাইরের জগতে স্ক্রিন টাইমে দিয়ে দিচ্ছে? কেমন আছে আমাদের বই পড়া, কেমন আছে বই পড়ার সেই মিষ্টি মিষ্টি বইগুলো? খুদেদের বই, বড়দের বই, সবার বই। আর এই বই পড়ার গল্প দিতে আমাদের সঙ্গে আছেন কিশোর ভারতীর কার্যনির্বাহী সম্পাদিকা চুমকি চট্টোপাধ্যায়। আসুন আমরা শুনে নিই চুমকিদির কাছ থেকে কিছু কথা, শুনে নিই চুমকিদির কী ভাবনা এই বই নিয়ে।
1: নমস্কার, আমি চুমকি চট্টোপাধ্যায়। 6ই সেপ্টেম্বর ন্যাশনাল রিড আ বুক ডে, অর্থাৎ আন্তর্জাতিক বই পড়ার দিবস। আন্তর্জাতিক বই দিবস আমরা জানি 23শে এপ্রিল, আর এটি হচ্ছে একটা দিনকে ধার্য করা হয়েছে বই পড়ার জন্য। আমরা বাঙালি, আমরা বাংলা বই পড়তে বেশি স্বচ্ছন্দ। অবশ্যই অন্য ভাষার বই পড়তে হয়, না হলে সমৃদ্ধ হওয়া যায় না, অন্য দেশের সাহিত্য সম্পর্কে অবহিত হওয়া যায় না, কিন্তু আমাদের মূল লক্ষ্য বাংলা বই, বাংলা সাহিত্য। আমরা যদি একটু দেখি যে বাংলা সাহিত্য, সাহিত্যের জনপ্রিয়তা এই মুহূর্তে বা এই সময় কতটা, আগের মতোই আছে কি? আগের মতোই আছে কি, এই যে একটা তুলনা আমরা সবসময় করি, আমার মনে হয় সেটা বোধহয় ঠিক না। যুগ এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসবেই, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পোশাক আশাক, আচার ব্যবহার, আমাদের শখ শৌখিনতা, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু যুগে যুগে পরিবর্তন আসে। এবং পৃথিবীটা যেহেতু গোল, আবার করে সেই আমরা আগের জায়গায় ফিরে যাই, এটা একটা অদ্ভুত নিয়মে আমরা চলি। এখন যদি আমরা বলি যে আগেকার দিনে বাংলা সাহিত্যের কেমন জনপ্রিয়তা ছিল, আগেকার দিনে বাংলা সাহিত্যের জনপ্রিয়তা যেমন ছিল, এখনো কিন্তু তেমনই আছে, বরং

0: বেড়েছে। এই কথাটা আমি কেন জোর দিয়ে বলছি, যেহেতু আমি সাহিত্য জগতের, প্রকাশনা জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছি, একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে আমরা যখন ছোট ছিলাম, যখন বই পড়তে শিখেছি, গল্পের বই পড়তে আমাদের পড়ার একটা আগ্রহ জন্মেছে, তখন কিন্তু আমার মনে হয় বিখ্যাত সাহিত্যিকরা ছিলেন, কিন্তু তাদের সংখ্যা এখনকার মতো ছিল না। এখন যে সবাই বিখ্যাত এ কথা আমি বলছি না, যারা প্রণম্য, যারা চিরকালীন, তারা তো রয়েইছেন, কিন্তু বর্তমান সময়ে প্রচুর প্রচুর কিন্তু নতুন নতুন লেখক তৈরি হচ্ছেন, তারাও আগামী দিনে সাহিত্যিক হিসেবেই প্রতিষ্ঠিত হবেন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের হাতে এখন অপশান অনেক বেশি, অনেক অনেক বেশি। আপনি যে ধরনের বা আমি যে ধরনের লেখা পড়তে ভালোবাসি, সেই ধরনের লেখক আমি খুঁজে নেব, পড়ব। প্রত্যেকের ক্ষেত্রেই তাই, যারা সাহিত্য ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে সব রকম সাহিত্যই তারা পড়েন, কিন্তু অনেক অনেক বেশি লেখক তারা কিন্তু পাবেন এই মুহূর্তে। সুতরাং জনপ্রিয়তা বাড়ছে বই, কমছে না। আর সব বয়সী পাঠকদের ওপরে সাহিত্যের প্রভাবও কেমনভাবে পড়ছে আমরা যদি একটু দেখি, একটা জিনিস ঠিক যে বাচ্চাদের, যারা ছোট, তাদেরকে যেহেতু এখন পরিবারগুলি খুবই ছোট, বাবা মা সন্তান, তাদের দুজনেই, বাবা মা দুজনেই কাজে বেরিয়ে যান, তারা দুজনেই রোজগেরে, ফলে বাচ্চাটি হয়তো কিছুটা সময় একা থাকে বা তার দেখাশুনো করেন যিনি তার কাছে থাকে। তো সে যেই মুহূর্তে বাবা মা ফেরে তার কিন্তু প্রচণ্ড বায়না, বা যে সময়টা সে বাবা মা ছাড়া থাকছে সেই সময়টা তাকে ভুলিয়ে রাখতে তার হাতে তাকে মোবাইল ফোন দেখানো হচ্ছে বা টেলিভিশন দেখানো হচ্ছে, ছোটদের জিনিসই সে দেখছে, কার্টুন দেখছে হয়তো বা কিছু, কিন্তু তাকে কিন্তু এটা অনেক বেশি আকর্ষণ করবে পড়ার থেকে, কারণ সে চোখে দেখছে, কানে শুনছে, চোখের সামনে রং বেরং দেখছে, এই জায়গাটাতে কিন্তু একটু অসুবিধা হয়ে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমাদের অভিভাবকদের, বাবা মায়েদের কিন্তু বিরাট একটা দায়িত্ব থেকে যাচ্ছে, তাদেরকে কিন্তু একটু ছোটর থেকে বই পড়ার অভ্যেস করাতে হবে। পড়তে তো সে পারবে না, হয় তাকে পড়ে দিতে হবে, অথবা ছোটদের ছবির বই, কার্টুনের বই, যেগুলোতে ছবি বেশি লেখা কম, সেই ধরনের বইয়ে তাকে অভ্যস্ত করাতে হবে, তারপরে কিন্তু তার আগ্রহ অবশ্যই বাড়বে এবং সে পরবর্তীকালে বেশ ভালো পড়ুয়া হয়ে যাবে, সাহিত্যের প্রতি তার আকর্ষণ জন্মাবে। এইটুকুই বলার। আর 6ই সেপ্টেম্বর যেহেতু রিড আ বুক ডে, আমরা প্রত্যেকেই কিছু না কিছু পড়ব, আমরা তো পড়ি, নিশ্চয়ই পড়ি, তবে সেই দিনটা সময় বার করে একটা পাতা হলেও কিন্তু আমরা আমাদের ভাষার কোনো একটা ভালো বই পড়ব। এই টুকু বলেই আজকে শেষ করলাম।
1: বই পড়ার গল্প তো শুনলাম, সত্যি আমাদের তো পড়তেই হবে, বই না পড়লে আমরা কি করে এগোবো? আমাদের এগোনোর পথটা কিন্তু বই বলে দেবে, তবে ওই সেকাল একাল তুলনা করতে গেলে আমরা মুশকিলে পড়ব, কারণ সত্যিই সেকালে আমাদের হাতে অপশানস তো অনেক কম ছিল, তাই আমরা বইয়ের পাতার ওই কালো লেখাগুলোকেই খুব সহজে বন্ধু বানিয়েছি। কিন্তু আজকে অপশানস অনেক, তেমনি এমনটাও তো হতে পারে বলো রসময়ে, যে এই অপশানসগুলোর কাছ থেকে আমরা জেনে নিতে পারি আমাদের বই পড়ার সুযোগ সুবিধাগুলো। যেমন সত্যি আজকের যুগে আমি দেখি যে সোশ্যাল মিডিয়াতে কবিতা প্রচুর পরিমাণে চলে, শোনা লেখা সবটুকুই, কেউ লিখছেন তারও প্রচুর মানে পাঠক বন্ধু, আবার অনুগল্প, ছোট ছোট গল্পের প্রতিযোগিতা হচ্ছে। সঙ্গে কিন্তু আমি দেখেছি এমন অনেক মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের বই পড়ছেন এবং কোন বইটার কেমন অনুভূতি হয় সেগুলোও কিন্তু তারা ভাগ করে নিচ্ছেন এই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেই। তাহলে আমাদের উৎসাহ বাড়িয়ে তোলার কাজও কিন্তু এই যন্ত্রগুলোই করে ফেলছে। তাহলে বিজ্ঞানের কাছেই জেনে নিতে হবে, বিজ্ঞানের হাত থেকে আমাদের

0: বিয়ের উপায়। আসুন আমাদের সঙ্গে আরও একজন আছেন, দেখে নিই তিনি কী বলছেন বই সম্পর্কে, কেমন তার বক্তব্যটা শুনে নেওয়া যাক।
1: 6th September ন্যাশনাল রিড এ বুক ডে। বই হল এমন এক বন্ধু যে আমাদের শুধুমাত্র জ্ঞান শেখায় না, শেখায় জীবনে ধৈর্য ধরতে, শেখায় একাকিত্বের সময়কে ভালোবাসতে। এমন বন্ধু যে কখনো ছেড়ে যায় না, তাই বইকে যতটা সময় দেয়া হয় বই তোমাকে তার থেকে বেশি কিছু সময়, বেশি কিছু অনুভূতি ফিরিয়ে দিতে পারে। আজকে ন্যাশনাল রিড এ বুক ডে। আমাদের পারিপার্শ্বিক বা সামাজিক পরিস্থিতিতে বইয়ের পাতা উল্টানো খানিকটা কমে আসছে, সেখানে আমরা শুনে নেব এক পাঠকের অভিজ্ঞতা, সে কতটা বই পড়তে ভালোবাসে বা বই তাকে কীভাবে জীবনকে ভালোবাসতে শেখায় তার অভিজ্ঞতায়। আজ আমাদের সঙ্গে আছে ডালিয়া দাস।
2: বই পড়তে ভীষণ ভালো লাগে, কিন্তু অনেক সময় হয় যে বসে বই পড়ার আগের মতো সেই ফুরসত হয় না রোজ, ছোট হোক বা বড়। এখন সকলকে দেখে মনে হয় কিন্তু সবাই ছুটছে, সকলের রুটিনে এমন ভাষা যে সেখানে প্রয়োজনের বাইরে যে শুধুমাত্র শখের জন্য কিছু করবে নিয়মিত সেটা যেন আর ঠিক হয়ে ওঠে না। আর সবকিছুতেই এখন এত টেকনোলজি ভিত্তিক যে প্রয়োজনে অপ্রয়োজনে ফোনটা আমাদের সামনে চলে আসে। এই ধরুন না, আমি ধরলাম যে ঠিক এখন আমার কোন একটা লেখা লেখার জন্য একটা ম্যাটেরিয়াল দরকার। আগে হলে আমরা কি করতাম, লাইব্রেরিতে চলে যেতাম, সেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় বইটা কালেক্ট করতাম, তারপর আমরা বাড়ি ফিরে এসে সেই বইটা পড়ে সেই লেখাটা লিখে ফেলতাম। কিন্তু বর্তমান সময়ে আমরা ফোনেই সেই বইয়ের পিডিএফ পেয়ে যাচ্ছি এবং আমরা ফোনেই খুব সহজে সেখান থেকে দেখে সেটা পড়ে ফেলছি। তাই খুব একাডেমিক পড়া ছাড়া নিয়মিত বই পড়া সেই অভ্যাসটা আমাদের অনেকের মধ্যেই কমে আসছে বলে আমার নিজের ধারণা। আরেকটা বিষয় যে বইয়ের সেই পারমানেন্ট দাম, তাই এখন আজকের সময়ে বইয়ের দাম যেভাবে প্রতিনিয়ত বাড়ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে সবসময় তার পছন্দের বই কেনাটা সম্ভব হয় না। এছাড়া আরো একটা বিষয় আছে, যেটা হচ্ছে রাখার জায়গা। এখন সকলেই আমরা খুব খোলামেলা থাকতে পারি না, ফ্ল্যাটে থাকি, ছোট জায়গা, আমাদের অনেকে সেই আগের মতো বাড়ি নেই, আর সেটা আমাদের এই জনসংখ্যা বাড়ার জন্য হোক বা অর্থনৈতিক সামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতেই হোক, আমাদের থাকার জায়গা এত ছোট হয়ে আসছে যে বই স্টোর করে রাখাও কিন্তু আমাদের অনেকের জন্যই সমস্যা হয়ে পড়ছে। সেজন্য ইচ্ছে থাকলেও অনেকে বই কিনতে পারে না বলেই আমার নিজের মনে হয়। মনে হতে পারে যে আমি শুধু সমস্যা করেই শুধু বলছি এখানে, কিন্তু সময়ের সঙ্গে উপযোগী হয়ে তার সমাধানও কিন্তু বেরিয়ে আসে। এক ধরনের লাইব্রেরি ক্যাফে আমরা দেখতে পাই চারিদিকে, বুক ক্যাফে যাকে আমরা বলি, সেখানে বইয়ের দোকান রয়েছে, কেউ চাইলে সেখানে বইটা আবার কিনতেও পারে, আবার কেউ চাইলে সেখানে বসে ঘন্টার পর ঘন্টা বইও পড়তে পারে। তো আমরা এরকম পড়তে পারি বা ব্যক্তিগতভাবে আমি নিজেও পড়ে থাকি এরকম, যে আমরা কোথাও বেরোনোর ইচ্ছে হচ্ছে বা কারোর সঙ্গে আমাদের দেখা করার প্রয়োজন রয়েছে, বা ধরুন আমি বাড়ির ছোটদের নিয়ে কোথাও ঘুরতে যেতে চাইছি, আমি কিন্তু এই বুক ক্যাফেগুলোতেই যাই, গিয়ে ধরুন একটা বইয়ের পরিবেশ পরিসর পাই, ভালো লাগে, আমি সেখানে বসে আমি কিছু বই দেখতে পাই আমার নিজের প্রয়োজনের নিজের পছন্দের। নতুন কি বই এসেছে বা কারা কারা লিখছেন এখন নতুন লেখা, কি ধরনের লেখার চলন বেশি, সে সমস্ত একটা পারিপার্শ্বিক পজিটিভিটি আমি পাই সেখানে। সেখানে কিছুটা সময় কাটাই, হয়তো একটা বইয়ের পড়া হলেও তার বিষয়বস্তুটা আমি পড়ি। অনলাইনে বই পড়ার ক্ষেত্রে সবসময় প্রিন্টেড ম্যাটেরিয়াল পড়ার চেয়ে আরাম, সেটা না পেলেও আমি বলবো না যে পিডিএফ পড়াটা খারাপ এমন নয় বা পাওয়াও যায় না,

রেয়ার কালেকশন। তো সেক্ষেত্রেও কিন্তু আমরা সেই ধরনের বইগুলো পিডিএফ আমরা দেখতে পারি, সেটা প্রয়োজন হোক বা আমাদের শখেই হোক। বিভিন্ন ডিজিটাল লাইব্রেরি তৈরি হচ্ছে আমার চারিদিকে, সেগুলোর অ্যাক্সেস করা যে কোনো মানুষের পক্ষে সম্ভব যে কোনো প্রান্ত থেকে। কারণ যদি ফিনান্সিয়ালি বই কেনার সামর্থ্য না থাকে তাহলেও কিন্তু সে পড়তে পারবে না এমন নয়।

0: খুব সুন্দর কথা বললেন। সত্যি সামর্থ্য না থাকলে পড়তে পারবে না, এখন আর সেদিন তো নেই। আর সঙ্গে সত্যি কথা, ঘরের পরিধি যতই ছোট হোক, মনের পরিধি ছোট করা যাবে না, এবং তাতে থাকুক প্রচুর বইয়ের সম্ভার। কিন্তু তা সত্ত্বেও বলবো, নিজের বাড়িতে এক চিলতে ছোট্ট ঘরেই যদি কষ্ট করে 20-25টা বই সাজিয়ে রাখতে পারেন, দেখবেন তার থেকে সুন্দর পরিবেশ আর হয় না। বাচ্চা বই পড়ুক না পড়ুক, তার সামনে সাজানো থাক থরে থরে রবীন্দ্রনাথ, সুকুমার, লীলা মজুমদার, থাকুক না, তারাও চিনুক পৃথিবী। এপার বাংলা ওপার বাংলা কথাতে ভাগ হয়েছে, সাহিত্যে নয়। কিন্তু তাই তো হুমায়ুন আহমেদের কথা সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় বেদনায় বারবার মিশে যায়। মিশে যায় নাকি? আর এই মিশে যাওয়ার মধ্যেই তো আমরা ভালো আছি, তাই না? কি বলো জয়শ্রীদি?
1: আমাগোশি বইয়ের গন্ধ ফিরে আসুক, জানি না সেদিন আসবো কি না। আমাগো লাইব্রেরিগুলি একেবারে সাঙ্গা হয়ে উঠুক, যেখানে দৌড়ে দৌড়ে কাঠ কইরা কাঠ একেবারে শেষ হয়ে গেলে রিনিউয়াল, এই কাজগুলি কিন্তু আমাকে কমে গেছে। সেদিন কি আসবো জানি না, কিন্তু আমাগো বই পড়ার ইচ্ছা, এটা শুধু আমাগো না, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে জাগ্রত রাখাটা আমাগো কাজ। এবং এই কাজের মধ্যে আমাগো এটা একেবারে শিক্ষামূলক কাজ, এই কাজে আমরা হককলে যেন ব্রতী হই। হককলে মিলে আসুন না আমাগো, একটা সমাজের এই পরিবর্তনের মধ্যে আমাগো প্রজন্মকে একটা প্রজন্ম থেকে প্রজন্মের একটু জাইনা দিই, যে বই তোমরা পড়ো, বইয়ের মধ্যে যে জিনিস আছে, বইয়ের মধ্যে যে আবেগ আছে, বইয়ের মধ্যে যে গন্ধ আছে, বইয়ের মধ্যে যে ঐতিহ্য আছে, ইতিহাস আসে আছে, সেইগুলি যদি তোমরা জীবন থেকে বাদ দাও, তাহলে জীবনের মানেটা কিন্তু বদলায় যায়। আমরা বদল চাই, কিন্তু এমন বদল চাই না যেটা জীবনের ভালো দিকটাকে নষ্ট করে, তাই না চিত্রা? তুমি কি কও?
0: একদম ঠিক কথা বলেছ। আমরা বই পড়ে নতুন একটা পৃথিবী তৈরি করতে চাই, যে পৃথিবী নতুন করে আলো জ্বালবে, আর সেই আলোতে আমাদের খুদেরা আবার নতুন করে পথ দেখবে একটা নতুন পৃথিবীর।

আমাদের নিজের নিজের আকাশে আমরা সবাই ডানা মেলব, আর তার সঙ্গে থাকুক আমাদের সেই পক্ষীরাজ ঘোড়া বই। সবাই ভালো থাকুন। মহিলাদের আসরে অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি। এতক্ষণ ছিলাম আমি আর রসময়ী।

0: শ্রী ভৌমিক এবং চিত্রা মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুষ্ঠান ষোলো আনা বাঙালি।
1: ষোলো আনা বাঙালি
2: সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথের তোপসেকে মনে আছে তো? আমাদের আজকের অতিথি সেই তোপসে, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আজ শুনবেন প্রথম পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
3: আজ আমরা ষোলো আনা বাঙালিতে যাকে পেয়েছি তার কথা বলতে গেলে একটা অনেকটা সময় পিছিয়ে যেতে হয়, অনেকটা বছর, অনেকগুলো দিন পিছিয়ে যেতে হয়। সেই সময়টার কথা মনে পড়ে যখন দূরদর্শনে কিছু সিনেমার জন্যে আমরা সকলেই, ছোট বড় যে কোনো বয়সের মানুষ, মানে একেবারে নির্ভেজাল অপেক্ষা করতেন, যেমন জয়বাবা ফেলুনাথ, সোনার কেল্লা। কিন্তু এখানে ঠিক কোন অভিনেতার কথা আমরা বলছি? আবার যার সঙ্গে বাংলার যোগ রয়েছে, যিনি বাংলা এবং প্রবাস দুটোর ভেতরে একটা সেতু তৈরি করেছেন, তোপসেকে মনে আছে? জয়বাবা ফেলুনাথ এবং সোনার কেল্লা, সেই যে তোপসে, সেই কীশোর, মিষ্টি হাসি, বুদ্ধিদীপ্ত কথা। আমাদের সঙ্গে রয়েছেন সেই সময়ের তোপসে অভিনেতা এবং বর্তমানে যিনি ব্যবসায়ী, সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আপনাকে আকাশবাণী কলকাতা স্টুডিওয় স্বাগত।
4: নমস্কার।
3: প্রথমবার আকাশবাণী আসা?
4: প্রথমবার আকাশবাণী আসা, ঠিক কথা।
3: এই অনুভূতিটা আগে একটু শুনব।
4: এই অনুভূতিটা আমি কিছুটা আন্দাজ করেছিলাম, তার কারণ হচ্ছে কলকাতার দূরদর্শনে আমার যাওয়ার খুব অভ্যেস আছে বিভিন্ন কাজে এবং বিভিন্ন প্রোগ্রামের জন্য। তো কাঠামোটা মোটামুটি কলকাতার দূরদর্শনের টাইপের, যে বড় বড় ঘর, এত বড় স্টুডিও, এত বড় রেকর্ডিং রুম। তো সেটা দেখে আশ্চর্য হয়নি, কারণ আমার ধারণা ছিল এরমই হবে। এগুলো তো হেরিটেজ, এগুলো তো আর আজকের দিন আর তৈরি হবে না। আজকের দিনে যদি আকাশবাণী কলকাতা তৈরি করতে হয়, আমার মনে হয় না যে এরকমভাবে এত সুন্দরভাবে তৈরি হবে। সেটা অনেক বেশি মডার্ন হবে, হতে পারে তাতে অনেক সুবিধা সুবিধা থাকতে পারে, বাট এর একটা অন্য মজা আছে এবং সেটা যথেষ্ট এনজয়েবল।
3: বেশ, এবার একটু আপনার কাজ এবং আপনার কথায় আসব। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার তোপসে থেকে আজকে আপনি একটা জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁর ওনার, সবটুকু জুড়েই বাঙালিয়ানা, অথচ একটা দীর্ঘ সময় আপনি এই বাংলা থেকে দূরে ছিলেন বা বাঙালি সংস্কৃতি থেকে দূরে ছিলেন, সেটা কেন বা সেটাকে কিভাবে দেখেন আপনি?
4: না, বাংলা সংস্কৃতি থেকে দূরে ছিলাম এটা বলবো না, বাংলা ব্যাপারটা আমাদের আমার মাথায় এবং মনে সারাক্ষণই থাকতো। সেটা কলকাতার বাইরে চলে যাওয়াতেও ছিল এবং কলকাতা ফিরে এসে আরও বেশি করে সেটা মাথায় ঢুকলো। বাঙালি প্রীতি কেন আমি ঠিক জানি না, তবে ছোটবেলায় ভবানীপুরে আমরা মানুষ, ভবানীপুরের কথা বলতে গেলে, স্মৃতিচারণ করতে গেলে পর অনেক কথা মনে পড়ে। তার মধ্যে একটা ছিল, একটা পাড়া ছিল আমাদের, সেই পাড়ায় আড্ডা হতো। এখনও পাড়া আছে, কিন্তু আজকাল আর আড্ডা হয় না। সুতরাং সেই আড্ডার থেকে বেরিয়ে আসতো অনেক রকম গল্প, অনেক রকম কথা, অনেক রকম জানার বিষয়, অনেক অজানাকে অজানাই থেকে যাওয়ার বিষয়। তো সেগুলো সারাক্ষণ মাথায় থাকতো। কলকাতা ছেড়ে যখন দিল্লি চলে গেলাম, তখনও কিন্তু দিল্লিতে গিয়ে ঠিক আড্ডার আসরটা বসিয়ে দিয়েছিলাম। ওখানেও বাঙালি কিছু ছেলেপত্র পাওয়া যায় এবং সেখানে তাদের সাথে আড্ডা সন্ধ্যেবেলা আরম্ভ হয়ে গেছিলো। সব বাঙালিয়ানাটা
3: সবসময়ই থেকেছে,
4: সবসময় ছিল, সেটা দিল্লি থাকি আর কলকাতায় থাকি। তবে কলকাতায় এসে বাঙালিয়ানাটা অবভিয়াসলি চর্চাটা বেশি হয়,
3: ঠিক
4: সেই চর্চার থেকে আড্ডাবাজি থেকে শুরু হয়ে গেল একটা সময়, যখন চাকরি বাকরি করে ছেড়ে দিয়ে নিজের ব্যবসা শুরু করেছি, তখন হঠাৎ একবার মনে হলো আড্ডার মধ্যে থেকে বেরিয়ে আসলো যে আমরা তো খেতে ভালোবাসি, আর আমি ব্যক্তিগতভাবে খেতে যেমন ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। এই খাওয়া খাওয়া খাওয়া করতে করতে হঠাৎ মনে হলো খাওয়ার দোকান খুললে কীরকম হয়। তো সেই খাওয়ার দোকান খুললে পর আমার প্রথম মাথায় ঢুকেছিল, যদি খাবারই খাওয়াতে হয় তাহলে বাঙালি হতে হবে। বাঙালি খাবারের তখন 2003 সালে খুব একটা দোকান টোকান ছিল না, ছিল ওই ঝুপড়ি টাইপের একটু।

0: স্পাইস হোটেল, যেখানে সব টাইপের লোক যেতে খুব একটা সুবিধা বোধ করতো না। তো আমার মনে হয়েছিল যদি আমরা একটা রেস্তোরাঁ খুলি, বাঙালি খাবার খাওয়াই এবং রেস্টুরেন্টের মধ্যে একটু বেটার বসবার ব্যবস্থা, একটু বেটার আম্বিয়েন্স যদি করা যায়, তাহলে হয়তো মানুষ আকৃষ্ট হবে। তো আমরা প্রথমে এই ছোট্ট জায়গায় খুললাম, সেটা সাউথ ক্যালকাটায়, এবং আম্বিয়েন্সটা ভালো করলাম এবং সেই আম্বিয়েন্সে সত্যজিতার ইনফ্লুয়েন্সটা যথেষ্টভাবে আমরা ইউজ করেছি, মানে সত্যজিৎ মানে রায় পরিবারের ইনফ্লুয়েন্সটা আমরা যথেষ্টভাবে ইউজ করেছি, আবোল তাবোল ইউজ করেছি এবং দেয়ালে আবোল তাবোলের ছবি ছড়া সব দিয়ে লোকের মনে একটা ইন্টারেস্ট তৈরি করেছিলাম যে বাঙালি খাবার খেতে এসছো, বাংলায় যারা সাংঘাতিক কাজকর্ম করে গেছে তাদের কথাও মনে রাখতে হবে। এবং বাচ্চারা খুব ইন্টারেস্টেড হয়ে পড়তো যে কুমড়ো পটা সেরকম দেখতে কেন, কাঠগুঁড়োটা এরকম কেন। ইনফ্যাক্ট লোগোটা কিন্তু আমরা কাঠগুঁড়োটাকে ইউজ করেছিলাম, যেহেতু রয়্যালটি ফয়াল্টির কোনো ঝামেলা ছিল না, তো আমরা কাঠগুঁড়োটা ইউজ করলাম। এবং কাঠগুঁড়োটা অদ্ভুত লোগো, কারণ একটা মঙ্গোলিয়ান টাইপের দেখতে লোক, বুড়ো, সে একটা হাড়িতে কাঠের কি জাল দিচ্ছে ভগবান জানে, সে সেখান থেকে খাবার তৈরি হচ্ছে, সেটা দেখতেও একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়। এবং তাতে যেটা হলো সেটা হলো যে লোকে চট করে জিনিসটাকে
1: ভালোবেসে ফেলা বা ওই আপন করে নেওয়ার জায়গাটা
0: বোধহয়। আমরা নামটা দেওয়ার সময় এক্স্যাক্টলি এটাই মাথায় রেখেছিলাম যে এমন নাম দিতে হবে যাতে বাঙালিয়ানাটা থাকে, এবং বাঙালিয়ানা থাকলে এবং এমন বাঙালিয়ানা থাকে যাতে লোকে চট করে রিকল করতে পারে, লোকে চট করে মনে রাখতে পারে। তো আমাদের মনে হয়েছিল যে বান্নাদের গাওয়ার এই গানটা ভীষণ পপুলার ছিল এবং লোকে এই গানটা মনে রেখেছে, এবং ষোলো আনা বাঙালি যাকে বলে, পুরো খাওয়ার বাঙালি, নাম বাঙালি,
1: অ্যাম্বিয়েন্স
0: বাঙালি, এবং অ্যাম্বিয়েন্স বাঙালির মধ্যে রায় পরিবারের ইনফ্লুয়েন্স সব মিলিমিশে টোটাল বাঙালি যাকে বলে, সেই অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট করা হলো।
1: বেশ, এবার আমরা একটু পিছিয়ে যাব। এটা এই মুহূর্তে আপনার কাজ বা এই মুহূর্তে আপনি এই মানে ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, জড়িত আছেন, এবং আপনার রেস্তোরাঁয় সত্যিই বাঙালি বা এই বাঙালি সংস্কৃতির একদম মানে নিজের খাবার বা নিজের জায়গা আর কি। একটু আমরা পিছিয়ে যাই, অভিনয় কিভাবে এসেছিলেন আপনি, যেটুকু অভিনয় করেছেন বা কাজ করেছেন সেটার সুযোগটা কিভাবে হয়েছিল?
0: প্রথম অভিনয় তো সোনার কেল্লা দিয়ে। তো সোনার কেল্লা যখন সত্যিটা ঠিক করলেন, তখন প্রথম যাকে কাস্টিং করা হয়েছিল সে হচ্ছে কুশল চক্রবর্তী, মুকুল,
1: আচ্ছা,
0: ফেলুদা নয়। ফেলুদা নিয়ে উনি ভাবনা চিন্তা করছিলেন, ফেলুদা নয় বলে তোপসেও নয়, তখন ভাবনা চিন্তার মধ্যেই রয়েছিল। বা একটা আমি যে স্কুলে পড়তাম পাঠভবন, সেখানে উনি অলওয়েজ বাচ্চাদের যখন প্রয়োজন হতো উনি স্কুলের কর্তৃপক্ষদের বলতেন যে তোমরা যদি এরকম টাইপের চেয়ার আর বাচ্চা পাও আমার কাছে একবার নিয়ে এসো, আমি এবার দেখবো। তো যথারীতি তোপসে পাওয়ার জন্যে উনি পাঠভবনে খবর পাঠিয়েছিলেন। তো পাঠভবন থেকে অনেক বাচ্চাকে নিয়ে যাওয়া হয়, সামাও তারা রিজেক্টেড হয়ে যায়, তারা পছন্দ হয়নি, আমি তার মধ্যে পড়িনি।
1: আচ্ছা, আপনাকে স্কুল থেকে নির্বাচিত করা হয়নি?
0: স্কুল থেকে নির্বাচিত করা হয়নি। আমারটা তো অন্যরকম হয়ে গেল। আমাদের স্কুলে একজন পার্থ বসু বলে একজন টিচার ছিলেন, বাংলা পড়াতেন। তো আমি তার বাড়িতে একটি সন্ধ্যেবেলায় গেছিলাম, ক্লাসের যে পড়াটা হয়েছিল সেটা আরো কিছু বুঝতে, মানে পুরোটা বুঝতে পারিনি, তো বাড়িতে গিয়ে ব্যাপারটা একটু বোঝবার জন্য গেছিলাম। তো সেটা প্রায় শীতকাল শীতকাল আসছে, তখনও শীত পড়েনি, ওই কালী পুজোর আশেপাশে।
1: একটু একটু ইন্টারাপ্ট করছি, এই সময় আপনি কোন ক্লাসে পড়তেন?
0: আমি তখন এইটে পড়ছি, নাইনে উঠব।
1: বেশ বেশ।
0: তো বাংলা ব্যাকরণ এখনো মনে আছে, রচনা বিচিন্তা বলে একটা অধ্যাপক পি আচার্যর বই, সাংঘাতিক কটোমটো ব্যাপার, সেই বইটার পড়বার জন্য গেছিলাম। এখন তখনকার দিনে খুব লোডশেডিং হতো, যেটা আজকাল আজ হয় না, তখন লোডশেডিং হতো। তো হঠাৎ লোডশেডিং হয়ে গেছে, তো লোডশেডিং হওয়াতে একটা মোমবাতি জ্বালানো হয়েছে, তো মোমবাতি জ্বালাতে আলোটা অবভিয়াসলি বাল্বের লাইটের মতো নয়, তো মোমবাতিটা একটু হালকা হাওয়াতে দুলছে আর সেই শ্যাডোটা, আমার শ্যাডোটা দেয়ালে গিয়ে পড়ছে, এরকম একটা সিচুয়েশন। তো পার্থদা আমার দিকে মন দিয়ে তাকিয়েছিল,
1: আপনার ওই টিচার?
0: হ্যাঁ, টিচার। আমি বলছি পার্থদা তাকিয়ে আছে কেন এরকম মন দিয়ে? হয়তো তাকিয়ে আছে, দেখছে কি বন্ধ করে ঠিক বুঝতে পারছি না মন দিয়ে।

0: কি আছে কিনা। পার্থ তো অ্যাকচুয়ালি দেখছিল আমাকে, ওই শ্যাডো ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলিয়ে, কম আলো সব মিলিয়ে আমার চেহারাটা ওই হতো বুড়ো হয়েছে। আরে এ তো তপসি হতে পারে, এরকম মাথায় যখন ঢুকেছে যে তপসি হতে পারে, যেহেতু লোডশেডিং আর পড়াবো না বলে উঠে দাঁড়ালি, আজকাল পড়ানোর দরকার নেই, পরে এসে পড়িস তো আমাকে একটু একটা জায়গায় পৌঁছে দিবি, তোর তো গাড়ি আছে।
1: মানে আপনাকে বলছেন আমাকে,
0: তো আমি বললাম যে হ্যাঁ গাড়ি আছে, ড্রাইভারও আছে, চল পৌঁছে দিচ্ছি। আমাদের গাড়িতে করে উঠে উনি বিশপ লেফ্রয় রোডের বাড়িতে পৌঁছে গেলেন। আমি বিশপ লেফ্রয় রোড বাড়িটা চিনি না, বিশপ লেফ্রয় রোডও চিনি না, এলগিন রোডটা চিনতাম। এলগিন রোড থেকে ডান দিকে বিশপ লেফ্রয় রোডে গিয়ে একটা বড় বাড়ির সামনে গেটের মধ্যে দিয়ে ঢুকে গেল। আমি এরকম বাড়ি কখনো দেখিনি আর কখনো এরকম বাড়িতে আসাও হয়নি। তো যখন গাড়ি থেকে নামছে তখন বললো তুই একবার উপরে আয় তো, বললাম দেরি হয়ে যাবে তো, বলে কিচ্ছু হবে না এই পাঁচ মিনিটে চলে চল। তো আমি ওপরে গেলাম, কাঠের সিঁড়ি দিয়ে উঠলাম, তো কাঠের সিঁড়ির কোনো অভিজ্ঞতা নেই, ধাম ধাম ধাম ধাম করে আওয়াজ হচ্ছে, তো কাঠের সিঁড়ি দিয়ে তিনতলা পৌঁছে গেলাম। তারপরে একটা ঘরে ঢুকলাম, এই ঘরটা কিন্তু সত্যি তার নয়, এই ঘরটা সন্দীপ রায়ের মানে ওরা ছেলের, সেই ঘরে ঢুকলাম, একটা চেয়ারে বসলাম, কেউ নেই ঘরে। আর উনি ভেতরে ঢুকে গেলেন, পার্থদা ভেতরে ঢুকে গেলেন, ভেতরে ঢুকে গেলেন, কোথায় ঢুকে গেলেন কে জানে। আমি বসে আছি, খুব উঁচু সিলিং, লম্বা লম্বা দেয়াল, আর দেখলাম কিছু সিনেমার পোস্টার দেয়ালে, জানি জানি বাড়িতে সিনেমার পোস্টার কেন। তো আমি দেখলাম, এটাও দেখলাম যে গোপীগান বাগাবেনের পোস্টার, তো গোপীগান বাগাবেন ছবিটা দেখেছি, একটা হা করে তাকিয়ে গোপী বাগান দিকে তাকিয়ে আছি। ইন দি মিন টাইম পার্থদা ভেতর থেকে আবার আসলো।
1: তখন আপনার মনে হয়নি এটা সত্যজিৎ রায়ের বাড়িতে এসেছি?
0: বুঝতে পারছি না কার বাড়িতে এসেছি। বললো ভেতরে একবার, তো ভেতরে গেলাম, ভেতরে গিয়ে দেখলাম যে আরো বড় ঘর আর প্রচুর বই চারদিকে, আর ভেতরে একজন ভদ্রলোক, লম্বা মতো ভদ্রলোক বসে আছে, কে তা আমি চিনি না। তা আমি গিয়ে দাঁড়ালাম, খুব গম্ভীর গলা, ওনার তো গলা তো সাংঘাতিক, বললো বসো। আমি ওই গলা শুনেই প্রায় আটকে উঠেছিলাম, বলে বাবা কি গলা, বসে বললাম কে ভদ্রলোক তো চিনি না, আর চেনার কথাও নয়। তখনকার দিনে এত ডিজিটাল মাধ্যম ছিল না যে এর ছবি ওর ছবি দেখা যেতে পারত, তো সত্যিটা কীরকম দেখতে কোনো আইডিয়া ছিল না। তো বসে বললাম কোন ক্লাসে পড়ো, হ্যাঁ ক্লাস এইট। পার্থর পড়ায়? মানে হ্যাঁ পড়ায়। বাংলা? মানে হ্যাঁ। আর কে কে পড়ায়? আমি দু একজন টিচারের নাম বললাম। আমি দেখছিলাম লক্ষ্য করে যে টিচারের কথাই বলছি উনি মোটামুটি নাম ধরে ডাকছেন, ও উমা আছে, উমা পড়াচ্ছে। বাবা কি লোক রে ভাই, আমি উমাদি বলে আমরা একদম থতস্থ থাকতাম, তাকে উমা টুমা বলছে, নন্দিতা বলছে, আমি খুব ঘাবড়ে গেলাম যে কি ব্যাপারটা, কি কে জানে। তো আমি কি করে জানবো যে আমি স্বয়ং স্রষ্টার সামনে বসে আছি, যে আমার স্কুলের স্রষ্টা যিনি ফাউন্ডার যিনি তার সামনে বসে আছি, আমার তো কোনো আইডিয়া নেই। তো এমনি কথা কথায় কী ব্যাপারে আমার ইন্টারেস্ট, আমি বললাম খেলাধুলো আমার ইন্টারেস্ট আছে, ফুটবল বিশেষ করে আমার বেশি ইন্টারেস্ট, ফুটবল নিয়ে দু চারটে কথা জিজ্ঞেস টিজ্ঞেস করলেন। তারপরে কথা কথায় চলে আসলো বই পড়া, গল্পের বই পড়ি কি না, হ্যালো হ্যাঁ পড়ি। বলে কী টাইপের গল্প বই পড়ো? হ্যালাম মেইনলি ডিটেকটিভ। বলে আচ্ছা ডিটেকটিভ পড়ো, কোনটা কোনটা পড়ো? তো আমি বললাম শার্লক হোমস, ব্যোমকেশ। বলে বাবা শার্লক হোমস ইংলিশে পড়ো, ভালো ইংলিশটা দখল আছে? আমি না না না ইংলিশে পড়ি না, ওটা বাংলা ট্রান্সলেশনটা পড়ি,
1: অনুবাদ,
0: অনুবাদ যেটা। তো সে অনুবাদ পড়ি, শার্লক হোমস অনুবাদ পড়ি, ব্যোমকেশ পড়ি। বলে ব্যোমকেশ কীরকম লাগে? আর আমি একটু খটোমটো, বুঝতে পারি না, ধরতে পারি না। আর শার্লক হোমস আরও খুব ইন্টারেস্টিং, সেখানেও ধরতে পারি না যে কে খুনি। তবে আমি একটা বই পড়ি, সেটা আমার খুব ইন্টারেস্টিং লাগে এবং খুব ভালো লাগে, সেটা হচ্ছে স্বপন কুমার। বলে কেন স্বপন কুমার? আলাম স্বপন কুমারে কে খুনি আমি বুঝতে পারি, দু তিন পাতা পড়লেই আমি খুনি বুঝতে পারি, তারপরে লাস্ট পাতাটা চট করে ঘুরিয়ে দেখে নিই
1: যে মিললো কিনা,
0: মিললো কিনা। তো মিললে পর আরও খুশি হতাম, খুনিও খুশি হতাম, আর পুরো বইটা পড়ে যেতাম। স্বপন কুমার পড়ি, শার্লক হোমস পড়ি, ব্যোমকেশ বক্সী পড়ি। তখন আমি জিজ্ঞেস করেন আচ্ছা ফেলুদা পড়ো না? ফেলুদা কে? ফেলুদা
1: এই রে,
0: ফেলুদা আমি পড়িনি তার আগে কখনো, আমার জানা নেই ফেলুদা কি। বলো ফেলুদাকে তুমি চেনো না? আচ্ছা আচ্ছা, ফেলুদা একজন ডিটেকটিভ তাই, আর ওর একজন অ্যাসিস্ট্যান্ট আছে তপসে, ওরই খুঁড়তো তো ভাই। হ্যাঁ আচ্ছা কত বয়স? বলো এই তোমার মতন বয়স। হ্যাঁ এত বাচ্চা অ্যাসিস্ট্যান্ট? বললো হ্যাঁ কেন কী প্রবলেম, যদি ইন্টেলিজেন্ট ছেলে হয় বাচ্চা হয় তাহলে সে তো অ্যাসিস্ট্যান্ট ব্যাপারটা করতেই পারবে।

0: ভালো, আচ্ছা আচ্ছা। তখন উনি সোনার কেল্লা বইটা কোথা থেকে একটা বার করে সই করে আমাকে দিলেন। এই সোনার কেল্লা বইটা পাওয়ার পরে ওর সত্যজিৎ রায় এবং ওনার সই দেখে আমি বুঝতে পেরেছি যে এই ভদ্রলোক সত্যজিৎ রায়। তো আমি বলেই ফেললাম, আপনি সত্যজিৎ রায়? বলে হ্যাঁ। আরে আপনার সিনেমা আমি দেখেছি, মানে গোপীঘাট বাগাবেনটা তো বলতেই হবে, সত্যজিৎ রায়কে পেয়েছি। বললো আমি তো গোপীঘাট বাগাবেন 11 বার দেখেছি। বলে 11 বার সিনেমাটা দেখেছো, এত ভালো লেগেছে? আরে হ্যাঁ ভালো লেগেছে এবং এখনও দেখতে রাজি আছি। তা একটু গোপীঘাট বাগাবেন নিয়ে গল্প হলো, কে ভালো? আমি বাঘা ভালো। বলো কেন, গোপী ভালো নয় কেন? আমি না বাঘা বেশি মজার। বলো গোপী মজার না? আমি না গোপী মজার অতটা নয়, বাঘা অনেক বেশি মজার। আর তাছাড়া বাঘা ঢোল বাজাতে জানে, আমি একটু একটু ঢোল বাজাতে জানি। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটু রবি ঘোষ নিয়ে আলোচনা হলো। এবার উনি আসল কথা আসলেন, বললো তুমি তো জানো আমি সিনেমা বানাই। আরে হ্যাঁ। বলো এই যে তোমাকে যে বইটা দিলাম সোনার কেল্লা, এটা ডিটেকটিভ স্টোরি, এটা আমি সিনেমা বানাবো। আচ্ছা, আর ফেলুদা ডিটেকটিভ, ফেলুদা একটি ছোট বাচ্চা কিডন্যাপ হয়ে গেছে, গল্প বইটা এখন পড়ে নেবে তুমি বুঝতে পারবে, তার বাবা তাকে বলেছে যে আপনি আমার ছেলেকে উদ্ধার করে আনো। তো ফেলুদা তুপসের সাথে রাজস্থানে চলে গেছে, কারণ রাজস্থানে
1: বাচ্চাটি কিডন্যাপ,
0: বাচ্চাটি কিডন্যাপ হয়ে পৌঁছে গেছে এরকমই জানা গেছে। হ্যালো, আচ্ছা তারপরে কি হবে? তুমি গল্প বইটা পড়ে নেবে সব বুঝতে পারবে। এখন প্রশ্নটা হচ্ছে যে ফেলুদার যে বইটা আমাকে দিয়েছিল সেটা হচ্ছে অরিজিনাল সোনার কেল্লা, আর অরিজিনাল সোনার কেল্লা আর সিনেমার সোনার কেল্লার মধ্যে আকাশ পাতাল তফাত, সেটা আমি পরে রিয়েলাইজ করেছিলাম। বই যখন পড়েছিলাম বই পড়েছিলাম, হ্যাঁ, কিন্তু যখন সোনার কেল্লা ছবি তৈরি হচ্ছে গল্পের খাতিরে জিনিসটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিল। যারা যারা শুনছেন এখন রেডিওতে আমার কথা, পুরনো সোনার কেল্লা বইটা জোগাড় করে নেবেন, ওটা পড়লে আপনার মনে হবে যে সোনার কেল্লা সিনেমাটা আর বইটা আকাশ পাতাল তফাত। সোনার কেল্লা ফিল্মটা অনেক বেশি চাঞ্চল্যকর, অনেক বেশি সিনেমেটিক, অনেক বেশি কি বলবো ইনসিডেন্ট ওরিয়েন্ট, মানে ইনসিডেন্টগুলো এত বেশি জমাটি যে এটা ছবির জন্য একদম ফাটাফাটি তৈরি, ছবির স্বার্থে
1: তৈরি করা হয়েছে,
0: ছবির স্বার্থে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। তো আমি শুনলাম ফেলুদা তোপসাকে নিয়ে যাবে, আমি তখন কিছু বুঝতে পারছি না যে ব্যাপারটা আমার দিকে আসছে আস্তে আস্তে। তখন বললেন হঠাৎ, এই যে তোপসে তোমার মতনই তো বয়স, তুমি যদি এই সিনেমাটা অভিনয় করো তোপসের রোলটা। না আমি আমি সিনেমা করবো।
1: আপনি কি তখন কোথাও কখনো স্কুলে অভিনয় করেন?
0: কোনোদিন নাটক ফাটক কিচ্ছু স্কুলে নাটক টাটক কোনো জায়গায় আমি নেই, আমি ওই লাইনটাই নিয়ে, আমার লাইন ছিল ফুটবল, আমার লাইন ছিল পড়াশুনো, এর বাইরে আমার কোনো জগৎ ছিল না। সুতরাং আমি করব, আমি ব্যাপারটা বুঝতেই পারছি না কি বলছে, আমি করবো মানেটা কি, আর মানে কি কি করবো মানে সিনেমা মানে আমি। বলে হ্যাঁ তুমি তোপসের রোলটা করবে। না আমি তোপসের রোল করব, আমি আমি কোনো অভিনয় জানি না। বলো ওটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, অভিনয় জানতে হবে না, তোমার করার ইচ্ছে আছে কিনা বলো। আর না না না আমার একদম ইচ্ছে নেই, আর তাছাড়া দেখুন একটা কথা বলি, আমার মা যদি জানতে পারে যে সিনেমায় আমি আসবো তাহলে মা কিন্তু প্রচুর বকবে আমাকে। বলো ঠিক আছে, তোমার মায়ের ব্যাপারটা আমি সামনে নেব, তোমার ইচ্ছে আছে কিনা বলো। আর না না আমার ইচ্ছে নেই, মানে এইসব এইসব ঝামেলা আমি পারবো না এসব করতে, আমি আমাকে ছেড়ে দিন, আর এনিওয়ে আমার দেরি হয়ে যাচ্ছে আমি বাড়ি যাবো। তো উনি বুঝলেন যে 13 বছরের বাচ্চা একবার বিগড়ে গেছে বাড়ি যাবে বলে, একে আটকানোর কোনো জায়গা নেই, একে ছেড়ে দাও। তো বললো ঠিক আছে, আর একদিন দেখাবে, তুমি বইটা কিরকম পড়লে সেটা আমায় জানিও, কিন্তু পার্থর কাছে নাম্বার আছে আমার, টেলিফোন নাম্বার, টেলিফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে দিও। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আজকেই পড়ে নেবো, রাত্রিবেলাই পড়ে নেবো। তো আমি নাচতে নাচতে ঘর থেকে বেরিয়ে ওই সিঁড়ি দিয়ে নিচে নামছিলাম, প্রায় নিচে নেমে গেছিলাম শেষ ধাপে, তখন ওপর থেকে আবার ডেকে পাঠালো। এখন আমি জানি না, তখন 13 বছর বয়স, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে হেঁটে ওঠার কোনো ব্যাপার নেই, দৌড়ে দৌড়ে নামছিলাম আবার দৌড়ে দৌড়ে ওপরে উঠে আসলাম। অ্যাকচুয়ালি উনি আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখছিলেন যে তোপসে কতটা ফাস্ট, কিরকম মুভমেন্টটা করে ইত্যাদি।
1: ওনারা তো সাধারণত একটা কিছু সাজিয়ে নেন, একটা মাথার ভেতরে ছবি তৈরি করে রেখেছেন, সেই ছবির সঙ্গে আপনাকে হয়তো দেখাটা মিলল, কিন্তু শুধু দেখা মিলে তো হয় না,
0: বডি ল্যাঙ্গুয়েজটা কিরকম, কত স্পিডে হাঁটি। এবার আমি দৌড়তে দৌড়তে ওপরে আসলাম, বলে ভেবে দেখো রাজস্থানে যাবো আমরা, আমি রাজস্থানে যাবো, উঠ চড়বো উঠের ওপর। বলে হ্যাঁ উঠের ওপর।

0: উঠার পর চড়েই তো ডাকাতদের পেছনে ধাওয়া করা হবে। হারাম, তোপসেও চড়বে? মানে হ্যাঁ, তোপসেও চড়বে, ফেলুদা চড়বে, তোপসে চড়বে। এই আস্তে আস্তে না আমার
1: ইন্টারেস্টটা গ্রো করা, একটা জগৎ, একটা রহস্য, মানে
0: তাদের খুব ভালো হ্যান্ডেল করতে জানতে রুনি।
1: ঠিক।
0: আর এছাড়াও তোপসে তো ফেলুদাকে বাঁচাবে, রিভলভারটা লাথি মেরে ছুড়ে, রিভলভার মানে অ্যাকচুয়াল রিভলভার বলে, হ্যাঁ অ্যাকচুয়াল রিভলভার, সেটা তোপসে লাথি মারবে বলতো, হ্যাঁ অ্যাকচুয়াল লাথি মারবে। হ্যালো, আচ্ছা আচ্ছা, এগুলো সব হবে, এগুলো তুমি করবে, তোপসে হিসেবে তুমি করবে? আর না, মানে আমি তো এগুলো কিছু জানি না, আমি কি করে করব, আমার না না আমি করব না বলে। আচ্ছা, একটু যেতে ইচ্ছে করছে না রাজস্থান? বলে হ্যাঁ, রাজস্থানে যেতে খুব ইচ্ছে করছে। বলে তাহলে তো ঠিক আছে, তোমার তো ইচ্ছে একটু করছে, আর বাকি ইচ্ছেটা না একটু পরেই তৈরি হয়ে যাবে, যাও আজকে বাড়ি চলে যাও।
1: বুঝতে পেরেছেন, গলছে মনটা,
0: গলছে বুঝে গেছে।
1: ঠিক।
0: তো আমি আবার তাড়াং তাড়াং করে নিচে নামতে ডাকলাম, নেমে গাড়িতে উঠলাম, উঠে বাড়িতে। এখন গাড়িতে বসে বসে ভীষণ উত্তেজনা, সত্যিটা সিনেমায় আমাকে নামতে বলছেন, এটা তো সাংঘাতিক ব্যাপার। তখন বাড়িতে গিয়ে কি বলা, বলবো কি বলবো না, সেসব ভাবছি ভাবছি। তাই বাড়িতে গিয়ে আমার মুখটু হাব ভাব দেখে আমার মা তো বুঝে গেছে কিছু একটা হয়েছে, তো বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে। তারপর আর পারলাম না, বলেই ফেললাম যে একটা ব্যাপার। আর মার তো সে কি চিৎকার চাঁচামেচি, সে মানে পড়াশুনো লাটে যাবে, সিনেমার লাইনে নামবে, এই ওই। বাবা তখন অফিস থেকে আসেননি, তো বাবা আসলে পর তখন বাবাকে বলবো এই সব ব্যাপার, যত সব কাণ্ড এই সব সব সব বলে যাচ্ছে। যা গিয়ে বাবা সাথে এই ব্যাপারটা অনেক বেশি ঠিক হয়ে গেল, কারণ বাবা বললো আরে মানিকবাবুর মতো লোক অফার করেছে, সাংঘাতিক ব্যাপার, এটা তো করা উচিত, এটা তো ঠিক সিনেমা নয়, ওনার কাছে করাটা একটা অন্য জিনিস,
1: একটা ট্রেনিং, একটা প্রশিক্ষণ।
0: না সিনেমা নয় কি, সিনেমার লাইন তো আবার কি। ও মা তখন ওসব সত্যিতা ফত্যিতা কিছু মানতে রাজি নয়। যাই গিয়ে আমার একটা হাফ ইচ্ছে তো হয়েই গেছিল, রিভলভার, উটের পিঠে চড়া, রাজস্থান, এসব তো শুনলে বাচ্চা, একটা যে কোনো বাচ্চা তো গলে যাবেই।
1: হ্যাঁ, উনি বাচ্চাদের মনটা বুঝতেন বলে ঠিক সেইভাবেই বলেছেন আর কি।
0: সুতরাং মানসিকভাবে আমি হাফ তৈরি হয়ে গেছি। মানসিকভাবে আমি হাফ তৈরি হয়ে গেছি, এবং ছবি শুটিং কি হয় আমি জানি না, বাট রাজস্থানে যাবো এটাই আমার মাথায় ঢুকে গেছে। তারপরে সত্যদের সাথে আমার বাবা মার কথা হলো। আমার ব্যক্তিগত মত, পৃথিবীতে এমন কোনো বাবা মা নেই যে ওকে না বলতে পারে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার বাবা তো না বলেনি, আমার বাবা ভীষণ রাজবাড়ির লোক ছিল, লোকজন ভয় পেত বাবাকে, কিন্তু মা বলেছে দেখুন মানিকবাবু আমার তো কোনো অসুবিধা লাগছে না, কিন্তু দেখুন মাথায় একবার সিনেমা ঢুকে গেলে, সিনেমার পোকা ঢুকে গেলে পর ওর পড়াশোনাটা বরবাদ হবে। তখন সত্যিটা বলেছিলাম মাকে যে আপনি চিন্তা করবেন না, আপনার ছেলের পড়াশুনোর ধরে দিন দায়িত্বটা আমারও, আমি দেখবো যাতে ওর পড়াশুনো সব ঠিকঠাক হয়, আর স্কুলের পড়াশুনো শুটিং চলাকালীন কিংবা যতটুকু পরীক্ষার জন্য ছুটি ছাটার দরকার আছে ওগুলো সব আমি ব্যবস্থা করে দেবো। সেটা উনি করেওছিলেন, সেটা উনি করেওছিলেন আমার জন্য।
1: কতদিনের শুটিং হয়েছিল এটা?
0: আমাদের আউটডোরটা রাজস্থানটা মোটামুটি 26 দিন হওয়ার কথা ছিল, 21 দিনে হয়ে গেছিল।
1: আচ্ছা আচ্ছা।
0: আর বাকি কলকাতা স্টুডিওতে, সব মিলিয়ে বেশি দেড় মাস। যেমন আমাদের ট্রেনের যে যাত্রা, যেখানে লালবন জটায়ু ঢুকছে, তাংবাদ কারো জাদা হো গিয়া কাফি হো গিয়া যাও, এইসব যে ডায়লগ টায়লগের সিকোয়েন্স, এগুলো সব কিন্তু স্টুডিওতে, আমাদের স্টুডিওর মধ্যে ট্রেনের কামরা তৈরি করা হয়েছিল, এবং সেই কামরার মধ্যেই এইসব হয়। কিংবা যদি আমরা সোনার কেল্লার মধ্যে, সব অ্যাকচুয়ালি জয়সলমীর ফোর্টের মধ্যে হয়েছিল, আর যোধপুরের সার্কিট হাউস ঘরের ভেতরে যত আছে সব স্টুডিওতে হয়েছিল, ওই কাঁকড়া বিচে ইত্যাদি ইত্যাদি সব সিন ছিল সব স্টুডিওর মধ্যে হয়েছিল। আর রাস্তাঘাট যেটা আছে সেটা অ্যাকচুয়াল রাজস্থানে, যেখানে যেখানে আমরা গেছিলাম, রাস্তায় যে সিনগুলো সেগুলো সব ওখানে অ্যাকচুয়ালি শুটিং হয়েছিল। তো এই করে দেড় মাসের ছবি হয়ে গেল, এবং তারপরে 1974 সালে রিলিজ করলো ডিসেম্বর মাস নাগাদ। শুটিংগুলো ছিল ওই জানুয়ারি ফেব্রুয়ারি, তারপরে মে জুন ওইসব করে এডিটিং হলো। ততক্ষণে শুটিং কাকে বলে মোটামুটি বুঝে গেছি, শুটিং কি হয় সেটাও বুঝে গেছি, ডাবিং কি হয় সেটাও বুঝে গেছি, তো অনেক শেখা শিখে ফেললাম।
1: এটা অন্যরকম প্রশিক্ষণ মতো,
0: অন্যরকম প্রশিক্ষণ। ক্লাস নাইনে পড়তে উঠতে সিনেমা জগতের একটা বেশ বড় দিক আর তাও কি সত্যি চায়,
1: ঠিক
0: অনেকটা শিখে গেলাম যে কিভাবে একটা সিনেমা তৈরি হয়, বন্ধু বান্ধবরা সারা

0: ব্যাপারটা জিজ্ঞেস করতে পারি, শুটিংয়ে এটা কীভাবে করেছে, এটা কীভাবে করা হয়, ওটা কীভাবে করা হয়, তো অকপটে ওগুলো উত্তর দিতে পারতাম যে কীভাবে করা হয়, ক্যামেরা কীভাবে চালানো হয় ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে তপসে হয়ে গেলাম।
1: এর পরের কাজ বোধহয় জয় বাবা ফেলুনা।
0: পরের কাজ জয় বাবা ফেলুনা।
1: তখন আর বাড়ি থেকে আপত্তি কিছু ছিল না?
0: না, তখন তো করে বড় হয়ে গেছি, কলেজে সেকেন্ড ইয়ার পড়ছি, আপত্তি কিছু করার নেই। আর এটা তো সিকুয়েল, তো সুতরাং আপত্তি করার কোনো
1: জায়গাও নেই,
0: আমার করতেই হবে,
1: করতেই হতো। এই যে আপনি তো প্রস্তুত ছিলেন না, এমনকি শুরুর দিকে ইচ্ছেও ছিল না, শুধু একটা ওই আগ্রহ, একটা রহস্যের জগৎ খুলে গেছে, মানে ছোটদের কাছে তো বিস্ময় একটা বড় ব্যাপার, উনি সেই বিস্ময়ের জায়গাটাতেই আপনাকে আর কি মানে বলাটা প্রথম ওইভাবেই বলেছিল যে একটা বিস্ময়ের জগৎ আপনার মনের মধ্যে খুলে দিয়েছিলেন। তো তারপরে আবার পড়াশোনার দিকেই থাকার সিদ্ধান্ত নিলেন এই দ্বিতীয় সিনেমাটা করার পরে।
0: হ্যাঁ, দ্বিতীয় সিনেমাটা করার পরে যখন আমি কলেজে পড়ছি, কলেজ শেষ হয়ে গেল, দ্বিতীয় সিনেমাটি রিলিজ করলো 1979 জয় বাবা ফেলুনাথ, তারপরে আমি চার্টার অ্যাকাউন্টেন্সি পড়াশোনা শুরু করে দিয়েছি ততক্ষণে। সেই সময় একটা বাংলা ছবির অফার হলো এবং আমি সেটা অ্যাকসেপ্ট করলাম। হিরোর রোল ছিল পরাজিত পরাশর বলে। তো সেই সিনেমাটা করতে গিয়ে যেটা আমি রিয়েলাইজ করলাম যে আমি যেভাবে সিনেমা করতে অভ্যস্ত হয়েছি সত্যজিৎ রায়ের দুটো ছবি করতে, তারপরে এখানে যেভাবে ছবিটা করা হচ্ছে এটা এত আকাশ পাতাল তফাত যে আমার ছবি করার খুব একটা ইচ্ছে
1: আর রইল না,
0: রইল না। থ্যাংক গড ওই ছবিটা মাঝখানে থেমে গেল, প্রডিউসারের কিছু প্রবলেম হয়েছিল, ছবিটার হলো না, অসমাপ্ত ছবি যাকে বলে। তো সেইখান থেকে আমার মনে হয়েছিল যে এই ছবি করার খুব একটা আমার ইন্টারেস্ট নেই।
1: তার মানে সত্যজিৎ রায়ের সঙ্গে দেখা হওয়া এবং তার সঙ্গে কাজ করাই আপনাকে মূলত ছবি করার জায়গায় অনেকটা মানে রেখেছিল,
0: রেখেছিল, এখনো আছে। মানে ওই টাইপের ডিসিপ্লিন জগতে যদি ছবি করা যায়, আমি হালা বলে অনেকগুলো ছবি করেছি, প্রায় 20টা ছবি করেছি, ছোট ছোট রোল, ছোট ছোট, তারা প্রত্যেকে খুব ভালো ডিরেক্টর।
1: যদি কয়েকজনের নাম বলেন একটু,
0: অঞ্জন দত্ত ফর এক্সাম্পল, সন্দীপ রায় ফর এক্সাম্পল, হ্যাঁ আমাদের শিবপ্রসাদ ফর এক্সাম্পল, এরকম বিভিন্ন ডিরেক্টরের কাছে ছবি করেছি, সবাই খুব ভালো, তারা তাদের নিজেদের মতন করে ভালো। আমার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টর আমি যে ফ্রিডমটা সোনার কেল্লা কিংবা জয় বাবা ফেলুনাতে পেয়েছিলাম, যেভাবে ছবি তৈরি হয়েছিল সেই স্বাদটাই এইসব ছবি করতে গিয়ে তার অভাবটা যথেষ্ট বোধ করেছি। কি এক্সাক্টলি অভাব আমি বলতে পারবো না, বাট অভাব ছিল। সুতরাং আমার মনে হয় যে আমার ছবি জগতে না থাকার সিদ্ধান্তটা এক হিসেবে সঠিক ছিল, কারণ আমি হয়তো বানিয়ে দিতে পারতাম না।
1: ঠিক,
0: এটা সত্যজিতের সাথে কাজ করার একটা প্রবলেম, মানে একবার প্রথমেই সত্যজিৎ করে ফেললে পর
1: পরে আর
0: আনলেস ইউ আর এ প্রফেশনাল অ্যাক্টর লাইক সৌমিত্র চ্যাটার্জি,
1: সেও
0: তো সত্যজিতের প্রচুর ছবি করেছে,
1: কিন্তু তারপর তো অন্য ছবিতেও কাজ করেছেন, মানিয়ে নিয়েছেন,
0: প্রফেশনাল অ্যাক্টর, আমি তো প্রফেশনাল অ্যাক্টর ছিলাম না, আর সৌমিত্র কাকু নাটকের জগতের লোক, স্টেজ একটা ওর নিজের জায়গা,
1: ওদের গ্রুমিংটাই আলাদা,
0: ওদের গ্রুমিংটাই আলাদা, আমি যেহেতু ওই গ্রুমিং এর ধারায় ছিলাম না, সুতরাং ওই গ্রুমিং এর জায়গা যেহেতু ছিলাম না, আমার কখনো মনে হয়নি যে এটা আমি করে উঠতে পারবো।
1: আমরা তাহলে শুনলাম এই পর্বে, ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠান আমরা শুনছিলাম, আমাদের এই পর্বে আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়। আমরা তার রেস্তোরাঁ গড়ে তোলার গল্প শুনছিলাম এবং শুনলাম সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা। আমরা তার কাছ থেকে শুনছিলাম সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা একদিকে যেমন তাকে অভিনয়কে ভালোবাসতে শিখিয়েছে এবং একটা শৃঙ্খলাবদ্ধ জীবনে এগিয়ে যাওয়ার জন্যে কিছুটা গ্রুম করেছে বলা যেতে পারে, আবার তার পরবর্তী সময়ে উনি যে কাজগুলো করেছেন বা করার অফার পেয়েছেন বা যতটুকু অভিনয়ে কাজ করেছেন সেটা কোথাও ওনাকে ওই সত্যজিৎ রায়ের অভাবটাও বোধ করিয়েছেন। আমরা এই পর্ব এখানেই শেষ করছি, আমরা আবার পরের পর্বে ওর কথা শুনবো, অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের কথা শুনবো, পরের পর্বের জন্য অপেক্ষা রইল। ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠান শুনছিলেন, আমাদের সঙ্গে ছিলেন অভিনেতা ব্যবসায়ী সিদ্ধার্থ চট্টোপাধ্যায়, শেষ হলো প্রথম পর্ব।
2: এতক্ষণ ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে শুনছিলেন সোনার কেল্লা ও জয়বাবা ফেলুনাথের তোপসে চরিত্রের অভিনেতা সিদ্ধার্থ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকার। তার সঙ্গে কথা বললেন পায়েল চট্টোপাধ্যায়। আজ শুনলেন প্রথম পর্ব।

ষোলো আনা বাঙালি আজ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। শুরু হচ্ছে অনুষ্ঠান আজ সন্ধ্যায়, উপস্থাপনায় ইনা বাগচি।

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আমার এপার বাংলা ওপার বাংলার সকল শ্রোতা বন্ধুদের আজ সন্ধ্যায় অনুষ্ঠানে স্বাগত জানাই। আজ স্টুডিওর এ প্রান্তে আমি রয়েছি মৈত্রী বন্ধু ইনা, থাকবো নানা বিষয় নিয়ে আলোচনায়, আর অবশ্যই থাকবো সঙ্গে গান নিয়ে। এবারে আজকের অনুষ্ঠানের রূপরেখার পালা। জাদুঘর তো আছেই পৃথিবীর বিভিন্ন জায়গায়, কলকাতা সহ বিশ্বের বিভিন্ন শহরে। আজ বলবো কলকাতায় অবস্থিত দেশের প্রথম ভাষা ও শব্দের জাদুঘরের কথা, আমাদের আজকের প্রথম প্রতিবেদন। রবি ঠাকুরের আশ্চর্য বাড়িগুলির কথা বোলপুরের যারা গেছেন তারা সকলেই জানেন, শুনেছেন। আজ থাকবো সেই বাড়ি নিয়ে নানা কথায়, সে যেন মনে মনে আশ্রয় হারা এক মানুষের ঘরের স্বপ্ন, থাকবো তাই নিয়েই আমাদের দ্বিতীয় প্রতিবেদনে। অনাথ শিশুদের দত্তক নেওয়ার কথা আমরা অনেকেই জানি, কিন্তু জানেন কি গাছও দত্তক নেওয়া যায়? এই প্রতিবেদনে জানাবো বৃক্ষ ফাউন্ডেশনের কথা, যারা আমাদের গাছ দত্তক নিয়ে এবং সেই চারা গাছ বেড়ে উঠতে সাহায্য করে। বিউটিফুল ব্লু ডেভিল, একেবারে ঠিক কচুরিপানা, কি করে এক লাগামহীন বিভীষিকা থেকে বাণিজ্যিকভাবে সফল উদ্ভিদে পরিণত হলো, বলবো তার কথা। আর গৃহস্থালির টুকিটাকি, ক্যালেন্ডার বলছে বর্ষা বিদায় নিয়েছে, যদিও ঝাঁকে ঝাঁকে বর্ষার বৃষ্টি চলছেই, তবুও তার মাঝে যেটুকু রোদ্দুর সেই বর্ষার প্রকোপ তো এখনও বর্তমান। এই মাঝে যেটুকু রোদ্দুর আমরা পাই সেই ভাদ্দুরে রোদ্দুরে জামা কাপড় শুকোর দেওয়া এবং তার শর্তাবলীর কথা থাকবে আজকের লাইফস্টাইল বিভাগ, অর্থাৎ গৃহস্থালির টুকিটাকি বিভাগে। আর যদি সময় থাকে তাহলে বলবো টানা পড়েন, হ্যাঁ সুতোর টানা পড়েন, টাঙ্গাইল শাড়ি রীতিবৃত্তর কথা। তবে সবার প্রথমে কিন্তু ফিরব গান নিয়ে, বিদায় ব্যোমকেশ ছায়াছবির ঈশান মিত্রর কণ্ঠে এই গানটি সকলের জন্য।

সদ্য পৃথিবীর আলো দেখা শিশুটি যখন প্রথম কেঁদে ওঠে, সেই মুহূর্ত থেকেই সে সংযোগ স্থাপন করে দুনিয়ার সঙ্গে। আসলে খিদে পিপাসার মতোই নিজের মনের ভাব অন্যকে বোঝানোর চেষ্টা যে কোনো প্রাণীর সহজাত স্বভাব। তাই সৃষ্টির আদিম সময় থেকে মানুষ নিরন্তর চেষ্টা করে গেছে কোনো না কোনোভাবে তার মনের কথা পাশের মানুষটিকে বোঝাতে। এভাবেই জন্ম হয়েছিল আদিম গুহাচিত্র লিপির। আর মৌখিকভাবে অর্থবহ মনের ভাব প্রকাশ করার চেষ্টা থেকেই সৃষ্টি হয়েছে ভাষার। এই ভাষাকেন্দ্রিক বৈচিত্র্য এবং তার মধ্যে ঐক্যের সুর খুঁজতে হলে যেতে হবে কলকাতার ন্যাশনাল লাইব্রেরির প্রাঙ্গণে অবস্থিত বেলভিডিয়ার হাউসে নবনির্মিত শব্দলোক মিউজিয়াম, অর্থাৎ মিউজিয়াম অফ ওয়ার্ড। ভারত সংস্কারের সংস্কৃতি মন্ত্রকের তত্ত্বাবধানে থাকা ভারতের প্রথম ভাষা ও শব্দের জাদুঘর। শুধুমাত্র ভাষা ও শব্দের নিরস সংগ্রহশালা অবশ্য নয়, আধুনিক প্রযুক্তি এই জাদুঘরকে করে তুলেছে ভারতীয় ভাষাগুলির আদি, মধ্য এবং আধুনিক যুগের টাইম মেশিন। সেই সৃষ্টির যুগ থেকে পৃথিবী নামক ভূখণ্ডটি নানান ভৌগোলিক কারণে আরও খণ্ডিত বিখণ্ডিত হয়ে সৃষ্টি করেছে সাতটি মহাদেশ এবং অসংখ্য দেশের। প্রতিটি দেশে বাস করেন নানান জাতি উপজাতির বহু মানুষ, তাদের ভাষা, ধর্ম, সংস্কৃতি সবটাই একেবারেই আলাদা আলাদা। আমাদের মাতৃভূমি এই উপমহাদেশেই তার যথাযথ উদাহরণ। কাশ্মীর থেকে কন্যাকুমারী এই বিশাল ভূখণ্ডে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিকে বাস করেন নানা ভাষা, নানা মতের মানুষ। ভাষাগত বৈচিত্র্য ভারতের অন্যতম বৈশিষ্ট্য। এই ভাষার, এই বিভিন্ন ভাষার উৎসও কিন্তু বিভিন্ন। নয়টি থিম ভিত্তিক গ্যালারির মাধ্যমে আদি শব্দ, ভাষার বিবর্তন, মাতৃভাষা, বিভিন্ন ভাষায় ভারতীয় সাহিত্যে সাহিত্যিকদের অবদান, প্রচলিত মৌখিক ঐতিহ্য, পারফর্মিং আর্টস, সর্বজনীন সংলাপ এবং সাধারণ গ্রন্থাগারের ইতিহাস উঠে এসেছে এই মিউজিয়ামে। নিজের চোখে পরখ করা এবং কানে শুনে বুঝতে পারাই এখানকার মূল আকর্ষণ। ভারতের সংবিধান স্বীকৃত 22টি ভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য বিবর্তন জ্ঞান পিপাসুদের কাছে জীবন্ত করে তুলেছে অডিও ভিজুয়াল প্রযুক্তি। এছাড়াও দেশের 380টি ভাষা ও উপভাষার মৌখিক ও লিখিত রূপকে ডিজিটালি সংগ্রহ করে রেখেছে এই সংগ্রহশালা। মিউজিয়ামটি ঘুরতে ঘুরতে আদিম পাথুরে লিপি, তাম্রলিপি থেকে আধুনিক সাহিত্যের পথ চলার যাত্রাপথের সাক্ষী হতে পারবেন উৎসাহী যে কোনো ব্যক্তি। তবে ভাষা মানে শুধুই মৌখিক বা লিখিত বাকবন্ধ নয়, বাক্যবন্ধ নয়, মানুষের অন্তরের নয়টি স্থায়ী ভাবকে শারীরিক ভঙ্গিমার মাধ্যমে অন্যকে বোঝানোর নামও কিন্তু ভাষা। এই নয়টি ভাবের নান্দনিক প্রকাশের নাম নবরস। ভাষা জাদুঘরে একটি গ্যালারিও বাদ পড়েনি এই ভাষাও, কিন্তু 2020 সালে প্রধানমন্ত্রীর ঘোষণার পর দেশের বহুভাষিক ঐতিহ্যকে ধরে রাখতে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে একটি সংগ্রহশালা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই পরিকল্পনা অনুযায়ী কলকাতার বিখ্যাত বেলভেডিয়ার হাউসকে নতুন রূপ দিয়ে গড়ে তোলা হয় শব্দলোক মিউজিয়াম। ঐতিহাসিকভাবে কিন্তু এই বেলভেডিয়ার হাউসও বেশ তাৎপর্যপূর্ণ। আলিপুরের এই সুদৃশ্য প্রাসাদের সঙ্গে জড়িয়ে আছে সেই বিখ্যাত বিশ্বাসঘাতক মীরজাফরের নাম। পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়লাভের পর বাংলার নতুন নবাব মীরজাফর কলকাতায় এসে থাকার জন্য এই প্রাসাদ নির্মাণ করেন। তিনি এখানে থেকেছিলেন কিনা ইতিহাস তার সঠিক খোঁজ না দিতে পারলেও

এটাও ঐতিহাসিকভাবে সত্য যে এই ভবন তিনি ওয়ারেন হেস্টিংসকে উপহার হিসেবে দেন এবং হেস্টিংস এই বাড়িতে রীতিমতো বাস করতেন। জাতীয় গ্রন্থাগারের অসংখ্য বই যাতে নষ্ট হয়ে না যায় সে কারণে 2004 সাল থেকে নবনির্মিত ভাষা ভবনে বইগুলি স্থানান্তরিত করা হয়। তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে ভবনটি সংস্কারের কাজ শুরু করা হয়। নতুনভাবে সেজে উঠে এখন বেলভেডিয়ার হাউস হয়ে উঠেছে শব্দের জাদুনগরী। বাংলার নবাবের বাসস্থান থেকে শব্দের জাদুঘর, এই জাদুঘর ইতিহাসকে ছুঁয়ে আধুনিকতার হাত ধরে এই জাদুঘর মানুষকে পৌঁছে দেয় সেই উদ্ভ্রান্ত আদিম যুগে, সেখান থেকে আবার নিয়ে আসে 21 শতকের বর্তমান দুনিয়ায়। সোমবার বাদ দিয়ে সপ্তাহের অন্যান্য দিনে সকাল 11টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে ভাষার আদি অন্ত খোঁজার জন্য মাত্র 75 টাকা, যা কিনা শুধুমাত্রই বড়দের টিকিট। এর বিনিময়ে প্রযুক্তির টাইম মেশিনের এই অভিযান কল্লোলিনীর মুকুটে নতুন পালক যোগ করেছে, তাতে সন্দেহ নেই। এবারে গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

মনে মনে আশ্রয় হারা এক মানুষের ঘরের স্বপ্ন গভীরভাবে চিন্তা করলে আশ্চর্যই লাগে। একের পর এক প্রিয়জন হারানো রবীন্দ্রনাথের সেই অর্থে ঘর সংসার ছিল কই, কিন্তু এই অনিকেত মানুষের বুকের ভিতর পদ্ম পাতায় জলের মতো টলটল করত বিচিত্র সব বাড়ির স্বপ্ন। শান্তিনিকেতনে আজ ছড়িয়ে রয়েছে সেই সব স্বপ্ন, আজ হোক সেই সব বাড়ির কথাই। জোড়াসাঁকোর একান্নবর্তী পরিবারে একেবারে নিজের বলতে তো একটি ঘর, আর অবসর বলতে তেতলার ছাদখানি ছিল। শিলাই দহে একলার সংসার ছিল রবি।

ঠাকুরের। সংসার সামলাতেন মৃণালিনী দেবী, আর রবীন্দ্রনাথ পদ্মা নদীতে ভাসমান বজরায় একলা হয়ে মগ্ন হতেন লেখার কাজে। এক দার্শনিক কবি এই একলা হওয়ার উপযুক্ত পরিসর বলেছেন যে একলা হওয়ার উপযুক্ত পরিসর সত্যি প্রয়োজন। শান্তিনিকেতনের আনাচে কানাচে রূপ পেয়েছে কবির খেয়াল। বিশ্বভারতী প্রতিষ্ঠা ছাড়াও ভুবনডাঙার ব্যপ্ত আকাশ জানে রবীন্দ্রনাথের ঘর তৈরির গল্প। প্রতিটি বাড়ি তৈরির অন্তরালে রবি ঠাকুরের আবেগ অধরাই রয়ে যায়। বাড়ির নামগুলিও বড় সুন্দর, নামগুলি যেন ইট পাথরের ইমারতে প্রাণ প্রতিষ্ঠা করে। মস্ত প্রাসাদের মতো বাড়িটির নাম উদয়ন। ১৯১৯ সালে এই বাড়ির নির্মাণ শুরু হয়। অনেক পরিকল্পনার অদল বদলের পর ১৯২৮ সালে সম্পূর্ণ হয় এই বাড়ি। একতলার ঘরটি সাজানো হয়েছিল জাপানি রীতিতে। বালি, বরবুদুর, গুজরাট ইত্যাদি অঞ্চলে স্থাপত্য জায়গা পেয়েছিল উদয়নের সাজসজ্জাতে। রবীন্দ্রনাথ ও দেশ বিদেশের নানা গুণী মানুষের কথালাপ যেন ছড়িয়ে আছে বাড়ির আনাচে কানাচে। উদয়নের বারান্দায় কবির শেষ জন্মদিন পালন করা হয়েছিল, আর এই বাড়ি থেকেই কবিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল জীবনের শেষ বেলায়। উত্তরায়ণের বাড়ি কোণার্ক। প্রথমে মাটির দেওয়াল আর খড়ের চাল দিয়ে তৈরি এ বাড়ির নাম দেওয়া হল পর্ণকুটির। ১৯১৯ সালে কবি এই বাড়িতে থাকতে আসেন। তখন থেকে অনেক পরিবর্তনের পর অবশেষে তৈরি হল বর্তমানের পাকা বাড়ি কোণার্ক। প্রতিমা দেবী বহুদিন বাস করেছেন এখানে। দীনবন্ধু এন্ড্রুসকেও থাকতে দেওয়া হয়েছিল এই বাড়িতে। বড় বড় বাড়ির মাঝে স্নিগ্ধ এক বাড়ির নাম শ্যামলী। মাটির দেওয়াল আর মাটির ছাদ এই বাড়ির বৈশিষ্ট্য। বীরভূমের শুকনো আবহাওয়ায় আগুনের হাত থেকে রক্ষা পাওয়ার ব্যবস্থাও রয়েছে এই বাড়িতে। মাটির কলসির উপর কলসি চাপিয়ে বিচিত্র উপায়ে তৈরি হয়েছিল এই বাড়ি। কবি কল্পনা বাস্তবায়িত করেছিলেন নন্দলাল বসু, সুরেন কর, রামকিঙ্কর বেইজের মতো মানুষেরা। কলাভবনের ছাত্রছাত্রীদের উদ্যোগে শ্যামলীর দেওয়াল হয়ে ওঠে চিত্র বিচিত্র। ১৯৩৫ সালে কবির জন্মদিনে এই বাড়ির গৃহপ্রবেশ। ১৯৪০ সালে গান্ধীজি সস্ত্রীক বাস করে গেছেন এই বাড়িতে। কোণার্ক বাড়ির পূর্ব দিকে ছোট একতলা বাড়ির নাম ছিল পুনশ্চ। এই বাড়ির দেওয়াল মাটির হলেও ছাদ ছিল কংক্রিটের। পুনশ্চ বাড়িতে একটি খোলামেলা ঘর ও চারিদিকে খোলা বারান্দা ছিল। রথীন্দ্রনাথের পরিকল্পনায় সামনের গোলাপ বাগান থেকে সিঁড়ি উঠে গিয়েছিল খোলামেলা ঘর পর্যন্ত। রাজস্থানি খোলা জালনা আর সিঁড়ি সংলগ্ন পলাশ কাঠ ছিল বাড়িটির বৈশিষ্ট্য। এক বাড়িতে বেশি দিন থাকতে কবি মোটেও পছন্দ করতেন না। শ্যামলী বাড়িতে এক বছর কাটিয়ে পুনশ্চ বাড়িতে দুই বছর থাকলেন কবি। পরে অবশ্য পুনশ্চকে সাধারণ ঘরের মতো বানিয়ে ফেলা হয়। পুনশ্চর চারদিকে খোলা ঘরের আদলেই তৈরি হল উদ্দিচি বাড়ি। প্রথমে অবশ্য এর নাম ছিল সেঁজুতি, পরে নাম বদল হয়। এই বাড়ির সামনে ছিল গোলাপ বাগান। কোণার্ক, শ্যামলী, পুনশ্চ, উদয়ন, উদিচি এই পাঁচটি স্মৃতি বিজড়িত বাড়ি নিয়েই উত্তরায়ণ। এছাড়া কিছু ভবন আছে যা সবগুলি ঠিক থাকার জন্য তৈরি না হলেও বেশ উল্লেখযোগ্য। যেমন উপাসনা মন্দিরে ঠিক উত্তর পূর্ব কোণে একটি তালগাছকে কেন্দ্র করে গোলাকৃতি খড়ের চালের বাড়ি, এটিকে তালোধ্বজ বলা হতো। এখন এটি কারুসঙ্গের মহিলাদের কার্যালয়। আম্রকুঞ্জের ঠিক দক্ষিণ কোণে একটি ছোট দোতলা বাড়ির নাম দেহলি। রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন তখন এই বাড়িটি তৈরি হয়েছিল। এখন এটি মৃণালিনী পাঠশালা। দেহলি বাড়ির পাশে আরেকটি খড়ের বাড়ি আছে, তাকে নতুন বাড়ি বলা হয়। নতুন বাড়ির পশ্চিমে আরেকটি খড়ের চালের বাড়ি, এখন তা আলাপনি মহিলা সমিতি। বিশ্বভারতী স্নাতক বিভাগের মেয়েদের হস্টেল আছে আগে, যেখানে দারিক নামের একটি বাড়ি ছিল, এখন অবশ্য তার কোনো অস্তিত্ব নেই। চৈতি নামের একটি কালো বাড়ি আছে। বাড়িটির মাটির দেওয়াল, মাটির চাল, এই বাড়ির গঠন দেখে গ্রামের মানুষ যাতে শিখতে পারে আগুনের হাত থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, তাই নাকি এই বাড়িটি তৈরি করা হয়েছিল। আরেকটি বাড়ির নাম ব্ল্যাক হাউস, মাটির তৈরি আলকাতরার প্রলেপ দেওয়া বাড়ি। নন্দলাল বসু আর রামকিঙ্কর বেইজের যৌথ উদ্যোগে এই বাড়িটির দেওয়াল অলঙ্কৃত করেন কলাভবনের ছাত্রছাত্রীরা। মালঞ্চ বাড়িতে থাকতেন রবীন্দ্রনাথের ছোট মেয়ে মীরা দেবী। এই বাড়ির উদ্যানের আয়তন ২০ বিঘা, এখন এটি হেরিটেজ বিল্ডিং। কলাভবন, রবীন্দ্রভবনে মূল্যবান সব শিল্পকর্ম রাখা আছে। নন্দন নামের আর্ট গ্যালারি উদ্বোধন করেছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী। বর্তমানে যেটি বিশ্বভারতীর অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের কার্যালয়, সেটির নাম ছিল বেনুকুঞ্জ। রথীন্দ্রনাথ ঠাকুর বিয়ের পর কিছুদিন এখানে বাস করেছিলেন। বেনুকুঞ্জের দক্ষিণে আটকোনা ঘরটি দীনেন্দ্র স্মৃতি চা চক্র। দীনেন্দ্রনাথের স্ত্রী কমলা দেবীর প্রতিষ্ঠিত এই চা চক্রের আরেকটি নাম দীনান্তিকা। শিক্ষক সন্তোষচন্দ্র মজুমদারের নামে রয়েছে সন্তোষালয়। শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রছাত্রীদের তৈরি একটি বাড়ি হল মুকুটঘর।

চীনা ভবনের বারান্দার দেওয়ালে সত্যজিৎ রায়ের আঁকাও রয়েছে। চিয়াং কাইশেন আর তান ইউনশানের উদ্যোগেই ভবনটি তৈরি। এটি চীন ভারত সংস্কৃতির আদর্শ পীঠস্থান। হিন্দি ভবনের দেওয়াল চিত্র এঁকেছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়। দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বাস করতেন সেখানে। সেই বাড়ি এখন বিখ্যাত দ্বিজবিরাম নামে। রতনকুটি এখন বিশ্বভারতীর ভিআইপি গেস্ট হাউস। শিল্প সদন হল শিল্প প্রশিক্ষণ কেন্দ্র। তবে শান্তিনিকেতনের আদি বাড়ি হল ছাতিমতলায়। মহর্ষি দেবেন্দ্রনাথ এই ছাতিমতলাতেই প্রথম প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি পেয়েছিলেন। 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের রায়পুরের জমিদারের কাছে 20 বিঘা জমি গ্রহণ করার পর এখানে আত্মীয় পরিজনদের নিয়ে এসে ঈশ্বর সাধনা করবে বলেই এই দোতলা বাড়িটি তৈরি করান। এই বাড়িটি জোড়াসাঁকোর বাড়ির আদলে তৈরি। রবীন্দ্রনাথ উপনয়নের পর এই বাড়িতেই এসেছিলেন। 1892 সালে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে তৈরি হয়েছিল উপাসনা গৃহ। এই উপাসনা সভাবস্থ শুভ্র পোশাকে। প্রতি বুধবার সর্বধর্ম সমন্বয় এই উপাসনার বীজমন্ত্র। এবারে সমবেত কণ্ঠে এই গানটি

অনাথ শিশুদের কথা আমরা অনেকেই জানি, যাদের দত্তক নেন অনেক পরিবার। কিন্তু গাছ দত্তক নেবার কথা কখনো শুনেছেন? এমনই এক সংস্থা বৃক্ষ ফাউন্ডেশন, যারা অনাথ গাছেদের আশ্রয় খুঁজে দেবে এবং তাদের কি করে পরিচর্যা করতে হয় সেই ব্যবস্থাও করে দেবে। বলবো আজ তাদেরই কথা, যারা মা বাবাকে হারিয়ে অনাথ হয়েছে অথবা পরিত্যক্ত সন্তান হিসেবে অনাথ। স্বচ্ছন্দে জীবন কাটানোর জন্য সমাজ তাদের কাজে সত্যিই বেশ ঝুঁকিপূর্ণ। মানুষ নয় সংগ্রাম করে বেঁচে থাকতে পারে, একটা গাছ পারে কি? প্রতিকূল পরিবেশে প্রতিনিয়ত টিকে থাকা সংগ্রাম জারি রাখতে হয় উদ্ভিদদেরও। প্রকৃতি আমাদের শিখিয়েছে দলবদ্ধভাবে থাকার মানে। গাছেদের ক্ষেত্রে আশ্রয়ের প্রয়োজনীয়তা কিন্তু অনেক গুণ বেশি।

সব কিছুর পরেও মানুষ নিজের জন্য, কিন্তু গাছেদের জন্য কে? এই বোধ সকলের মধ্যে থাকে না, যাদের থাকে তারা হন ব্যতিক্রমী। সেরকমই একজন চলচ্চিত্র নির্মাতা সোমনাথ ঘোষ। তার এবং আরও কয়েকজনের সম্মিলিত প্রচেষ্টায় বোলপুরে তৈরি হচ্ছে বৃক্ষ ফাউন্ডেশন। বৃক্ষ ফাউন্ডেশন নামে একটি গাছেদের অনাথ আশ্রম তথা আশ্রয়। হোমোস্যাপিয়েন্স অর্থাৎ মনুষ্যজাতির আবির্ভাবের

ওয়েবসাইটের মাধ্যমে গাছের চারা দত্তক দিচ্ছেন, ট্রি অ্যাডপশন যাকে বলছেন। এমনকি দত্তক নেওয়া চারা রোপণের জন্য জমি দেওয়া এবং তার পরিচর্যা করার দায়িত্বও নিচ্ছে বৃক্ষ ফাউন্ডেশন। শান্তিনিকেতনের বাসিন্দা সোমনাথ কলকাতার হাইটেক অ্যানিমেশন ইনস্টিটিউটে ফিল্ম এডিটিংয়ের উপর একটি পেশাদার কোর্স করেন। শেষ হওয়ার পর শান্তিনিকেতন ফিরে যান এবং নিজস্ব মাল্টিমিডিয়া প্রোডাকশন হাউস ছায়াছবি ইন্ডিয়া শুরু করেন। তথ্যচিত্র, শর্ট ফিল্ম, বিজ্ঞাপন, পোস্টার ডিজাইন ইত্যাদি তৈরিতে ব্যস্ত হয়ে পড়েন এবং অল্পদিনের মধ্যেই পেশায় নিজের পরিচিতিও তৈরি করেন। ইতিমধ্যে গ্রামীণ উন্নয়নের উপর একটি পূর্ণ সময় স্নাতক কোর্সের জন্য বিশ্বভারতীতে যোগ দেন সোমনাথ। তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এরপরই। ধীরে ধীরে তার মনোযোগ তৈরি হয় সমাজের জন্য ইতিবাচক কিছু করার জন্য লকডাউন চলাকালীন সময় থেকেই। সে সময় থেকেই তিনি অভুক্ত অসহায় প্রাণীদের জন্য টানা 150 দিন খাবার যোগান দেন। আমফানের সময়ও দূরবর্তী গ্রামে ঘুরে ঘুরে আত্মীয়দের পাশে দাঁড়ান। সে সময় একজন গাছ নার্সারি মালিক 400টি গাছ চারা দান করতে চাইছিলেন। সোমনাথ এই চারাগুলির দায়িত্ব নিতে চান, কিন্তু এত চারা রোপণের জন্য জমি তো তার কাছে ছিল না। তার কথায়, একটা বিশাল গাছের পিছনে ততটাই সময় ও গুরুত্ব দিতে হবে যতটা আপনি আপনার পরিবারের মানুষকে দেন। একটা মানসিক বন্ধন তৈরি হওয়াটা এক্ষেত্রে বাঞ্ছনীয়। তারপর বর্ধমান বনবিভাগের জন্য 2টি তথ্যচিত্র বানানোর সময় গাছের রক্ষণাবেক্ষণজনিত সমস্যার মুখোমুখি হন তিনি। ক্রমশ বুঝতে পারেন গাছ লাগানো আর তার যত্ন নেওয়া দুটো ভিন্ন বিষয়। রক্ষণাবেক্ষণের দুরাবস্থার জন্যই মূলত ভারতে বনভূমির গভীরতা হ্রাস পাচ্ছে। এরপরেই নিজের মাল্টিমিডিয়া হাউসের জন্য তার কেনা সমস্ত সরঞ্জাম বিক্রি করে দেন এবং ধীরে ধীরে গড়ে তোলেন স্বপ্নের প্রকল্প বৃক্ষ ফাউন্ডেশন। বোলপুরের মকরমপুরে এই সংস্থার অফিস, যে কেউ নিজের অফিস থেকে যে কেউ নিজের পছন্দ মতো গাছ দত্তক নিতে পারবেন। এমনকি গাছ রোপণ করার জায়গাও দেবে এই সংস্থা, তবে সেক্ষেত্রে এককালীন খরচ করতে হবে। পরিচর্যার জন্য এককালীন কিছু টাকার বিনিময়ে একটি অরণ্যজাত গাছ দত্তক নেওয়া যাবে। দত্তক নেওয়া গাছের দেখভাল করেন বৃক্ষ ফাউন্ডেশনের সদস্যরাই। তাঁদের তৈরি ওয়েবসাইট বৃক্ষ ফাউন্ডেশন.com এর মাধ্যমেই দূর দূরান্তের মানুষজনও গাছ দত্তক নিতেই পারবেন। বোলপুরের কঙ্কালীতলা এলাকায় রয়েছে এই সংস্থার বনভূমি, সেখানেই বেড়ে ওঠে দত্তক নেওয়া গাছগুলি। ভারত সরকারের বনবিভাগের তরফে অনুমোদন পেয়েছে এই সংস্থা। পুরনো বাড়ির দেওয়ালে ফাটলে আগাছার মতো বট অশ্বত্থ গাছের চারা বের হয়, সেই চারাগুলি সংগ্রহ করে সংস্থার তরফে সংগ্রহ করা হয়। এই কর্মসূচির শুরু থেকেই বহু মানুষ অংশগ্রহণ করেছেন, উৎসাহ পেয়েছেন একটি গাছ দত্তক নিতে। ধ্বংসের মুখ থেকে একটা জোনাকির মতো এই পৃথিবী ঘুরে দাঁড়াক, এই স্বপ্ন নিয়েই তৈরি হয়েছিল ফাউন্ডেশনটি। বৃক্ষ ফাউন্ডেশনের সোমনাথরা তাই সাবলীলভাবে বলেন, অনেক কিছুই তো করলেন, এবার একটা গাছ দত্তক নেওয়াই যাক। এবারের গানটি তাই গাছের উপর।

0: শুধুমাত্র গান শোনাবো আর নানা খবর দেব তা কি হয়? সঙ্গে আমরা সতর্কবার্তাও দিয়ে থাকি, জনস্বার্থের ঘোষণা।
1: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
2: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
3: মশার বাড় বৃদ্ধি আটকান, পুকুর, ডোবা, কুয়ো ইত্যাদিতে গ্যাম্বুসিয়া মাছ ছাড়ুন, মশার লার্ভা খেয়ে ফেলে এই মাছ।
4: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: শ্রোতা বন্ধুরা, ভাদ্র মাস কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী পড়ে গেছে। বৃষ্টি যদিও যত্রতত্র হচ্ছেই, সে আমাদের ছেড়ে এখনো যেতে পারেনি, কিন্তু এই ভাদ্র মাসেই শাড়ি জামা কাপড় রোদে দেওয়ার সঠিক সময়, সেটা জানেন কি? বলি তাহলে, গৃহস্থালির টুকিটাকি বিভাগে আজ তাহলে এই বিষয়েই কথা হোক। পোশাকের সবচেয়ে বেশি ক্ষতি করে বর্ষার টানা বৃষ্টি। এই সময় বাতাসে আর্দ্রতা থাকে বেশি, স্যাঁতস্যাঁতে আবহাওয়া পোশাকের ক্ষতিও করে। শখের শাড়ি হোক বা পছন্দের হোক অন্য কোনো পোশাক, সামান্য রোদ না পাওয়ার কারণে নষ্ট হয়ে যেতে পারে। তাই শরতের শুরুতে অর্থাৎ এ সময় পোশাক রোদে মেলে দিন। ভাদ্রের রোদ প্রবল তাপ থাকে, তাতে আলমারিতে অনেক দিন আটকে থাকা কাপড় শুকোতে দেওয়ার এখনই তো সময়। সিনথেটিক উপকরণে যতটা না ফাঙ্গাস জন্মায়, সিল্ক, সুতি বা তসরে অনেক বেশি নড়াচড়া না করলে তন্তুর গায়ে জীবাণু জন্মায়। সিল্কের গায়ে সবচেয়ে দ্রুত লাগে এক ধরনের ছোট পোকা, নাম সিলভার ফিশ, কারণ সিল্ক ও সুতোয় থাকে প্রাণীজ আমিষ। সূর্যের তাপে এই জীবাণু ও পোকা মারা যায়, দীর্ঘদিন ভালো থাকে জামাকাপড়। বাড়ির ছাদে বা বারান্দায় মাদুর বা কাপড় বিছিয়ে আলমারিতে অনেক দিন আটকে থাকা কাপড় রোদে দিন। কাপড়ের ভাঁজ খুলে এপিটোপিট করে ঘণ্টা দুয়েক রোদে দিলেই হবে। একই ভাঁজে দীর্ঘদিন শাড়ি বা পোশাক রাখলে কেটে যেতে পারে, তাই এদিক ওদিক করেই দেওয়া উচিত। জামা কাপড়

0: জামদানি বা মসলিন শাড়ি সরাসরি রোদে না দিয়ে ছায়াসিক্ত জায়গায় বা হালকা কাপড় দিয়ে ঢেকে দিতে পারেন। পরে আলমারিতে তোলার আগে ভালো করে আলমারিতে তাকগুলো শুকনো কাপড় দিয়ে মুছে রাখার পর আলমারির তাকে ন্যাপথলিন বা নিম পাতা পরিষ্কার কাপড়ে মুড়ে রেখে দিন। তারপর রৌদ্র থেকে তুলে এনে ঠান্ডা করে তবেই কিন্তু আলমারিতে দেবেন। এবার বলা যাক, কেন আমরা এই সময়টা এই শাড়ি জামাকাপড় রোদে দেওয়ার কথা ভাবি। আসলে বর্ষার আর্দ্র ও স্যাঁতস্যাঁতে আবহাওয়া আলমারিতে থাকা কাপড়ে ভেজা ভাব বা গন্ধ হয়ে যেতেই পারে, রোদে দিলে তা দূর হয়। পোকামাকড় থেকেও সুরক্ষা, এই ভাদ্র মাসের কড়া রোদে শাড়ি দিলে কাপড় পোকা, সিলভার ফিশ বা ছত্রাক ফাঙ্গাস জন্মাতে পারে না। রোদ পেলে সুতি সিল্ক বা দামি শাড়ি দীর্ঘক্ষণ দীর্ঘদিন ভালো থাকে। এবং আরও একটি ব্যাপার, সনাতন ধর্মে দুর্গাপুজোর আগে ভাদ্র মাসের রোদে শাড়ি জামাকাপড় শখের শাড়ি রোদে দেওয়ার প্রচলন এ আমাদের মা ঠাকুমাদের যুগ থেকেই আর হয়ে এসেছে। তবে কিছু সতর্কতা কিন্তু অবশ্যই মেনে চলতে হবে, যেমন সরাসরি চড়া রোদে সিল্ক বা সুতোর কাজের ভারী শাড়ি বেশিক্ষণ না রেখে হালকা রোদে বা উল্টোপিট করে দেওয়াই ভালো, তাতে কড়া রোদে রং জ্বলে যাবার হাত থেকে কিছুটা রক্ষা পায়। আর রোদ থেকে তুলে শাড়িগুলো ভালো করে ঠান্ডা করে তবেই আবার আলমারিতে গুছিয়ে রাখার ব্যবস্থা করুন। তাহলে আর দেরি কেন, ভাদ্র মাসের রোদ থাকতে থাকতে যেদিন যেদিন বৃষ্টি উকি দেবে না সেদিন সেদিন দিয়ে ফেলুন।
1: এবার মূলে সুতো হব

পরিবেশ ও জীবিকার জন্য কদর বাড়ছে কচুরি পানার, শুনে অবাক হলেন তো, পূর্ব বাংলার কথা। তখন ১৯০০ সাল, নতুন শতাব্দীর শুরুতে সেখানকার বিস্তীর্ণ জলাশয় এক উদ্ভিদের বিস্তার। তার রঙিন ফুলের শোভা দেখলে চোখ জুড়িয়ে যায়, মনে হয় জলের উপর বহুমূল্যের গালিচা। শোনা যায় ১৮ শতকের শেষ দিকে জর্জ মর্গান নামে এক স্কটিশ ব্যবসায়ী ব্রাজিল থেকে একে একে বাংলায় নিয়ে এসেছিলেন। কিন্তু যতদিন গেল সৌন্দর্য

সেই হয়ে উঠল ভয়ঙ্কর সমস্যা। ১৯১৪ সালে এই জলজ উদ্ভিদ লাগামহীন বিস্তারে অতিষ্ঠ হয়ে উঠল নারায়ণগঞ্জের তৎকালীন চেম্বার অফ কমার্স। খাল বিলের গুরুত্বপূর্ণ সংযোগ আটকে দেওয়া, বাংলার ভাটি এলাকার আমন ধান চাষে ব্যাঘাত ঘটানো, এমনকি গবাদি পশুদের খাদ্য হিসেবেও ক্ষতিকর হয়ে উঠল এই উদ্যোগ। এর প্রকোপ পড়েছিল কৃষিখাতেও, অর্থনীতিতেও। নালিশ চাই ইংরেজ প্রশাসকদের কাছে, তারা সমস্যা থেকে রেহাই পেতে অবশেষে গবেষকদের দ্বারস্থ। এভাবেই এককালে বাংলার ইতিহাসে জায়গা করে নিয়েছিল কচুরিপানা, দ্য বিউটিফুল ব্লু ডেভিল। সেদিন গিয়েছে যে কচুরিপানা বা ওয়াটার হায়াসিন্থ, বাংলায় এসেছিল অভিশাপ হয়ে তাই আজ আশীর্বাদ। পরিবেশ ও জীবন জীবিকার জন্য জৈবিক পদ্ধতির ব্যবহার আজও অজানা অনেকের কাছে। তবে বর্তমান জৈব প্রযুক্তির যুগে এই কচুরিপানা বাণিজ্যিকভাবে কার্যকরী হয়ে উঠেছে শিল্পক্ষেত্রে। গবেষণার ক্ষেত্রে দেখা গেছে বাংলার মাঠ ঘাট খাল ভিল নদী পুকুরে জন্মানো এই উদ্ভিদটিকে ঠিকমতো ব্যবহার করলে এটি অর্থকরী হয়ে ওঠে। তার জন্য একে জল থেকে তুলে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে হয়। জলে থাকলেই এটি বিভিন্নভাবে জলদূষণ ঘটায়। জল থেকে তুলে কচুরিপানা তৈরি হয়ে যাচ্ছে এক বাণিজ্যিক উপকরণ। কেঁচো সার বা জৈব সার মূলত তৈরির ক্ষেত্রে এর অন্যতম ভূমিকা দেখা দেয়। এর পাতা এবং কাণ্ড দিয়ে কেঁচো সার প্রক্রিয়াকরণ হয়। মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যোগের ভার্মি কম্পোস্ট ইউনিটে কচুরিপানার ব্যবহার করে কেঁচো সার অর্থাৎ জৈব সার তৈরি করা হচ্ছে। দেশ বিদেশের অনেক পরিবেশবিদই ক্ষতিকর কচুরিপানাকে প্রাকৃতিক কাগজে রূপান্তরিত করে বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের টেকসই পদ্ধতি উদ্ভাবন করছেন। এই পরিবেশ বান্ধব প্রযুক্তি স্থানীয় সম্প্রদায়কে স্বাবলম্বী করার পাশাপাশি জলাশয় পরিষ্কার রাখতেও সাহায্য করছে। তন্তুজ শিল্পেও এই কচুরিপানার ব্যবহার দেখা দিচ্ছে। যেমন ধরুন ফাইবারের ক্যারি ব্যাগ, কাপড় ইত্যাদি তৈরির ক্ষেত্রে এর ব্যবহার উল্লেখযোগ্য। সরকারি ও বেসরকারি উদ্যোগে বাংলার নানা জায়গায় তৈরি হচ্ছে কচুরিপানা সামগ্রী। জল থেকে কচুরিপানা তুলে তা শুকিয়ে বিভিন্ন ধাপে প্রক্রিয়াকরণ করে তাই দিয়ে ফুলদান, ছোট ঝুড়ি, ট্রে, কোস্টার, উপহার বাক্স সহ বিভিন্ন ধরনের জিনিসও তৈরি করা হচ্ছে। বলা হয় কার্বন ফুটপ্রিন্ট কমাতে কচুরিপানার গুরুত্বপূর্ণ ভূমিকা, পাশাপাশি এর নিজস্ব রং রূপ, যার ফলে কচুরিপানা দিয়ে তৈরি সামগ্রীগুলো বেশ আকর্ষণীয়। এর ডাঁটা থেকে আঁশ সংগ্রহ করে তা দিয়ে পরিবেশ বান্ধব কাগজ, প্যাকেট, ই কমার্স প্যাকেজিং উপাদান তৈরি করা হচ্ছে। কচুরিপানা সেলিউলোজ এবং স্টার্চ মিশ্রণে থার্মো প্রসেসিং, হট কম্প্রেশনের প্রযুক্তির মাধ্যমে বায়োপ্লাস্টিক ও ডিসপোজেবল চামচ, বাটি, প্লেট সহ অন্যান্য জিনিস তৈরি করাও সম্ভব হচ্ছে। সাধারণত প্লাস্টিকের মতো এটি পরিবেশের ক্ষতি করে না, বরং কয়েক মাসের মধ্যে মাটিতে সম্পূর্ণভাবে মিশে যায়। ভবিষ্যতে এর ব্যবহার বাড়াতে সেই চেষ্টাই চলছে। কচুরিপানা আশা দেখাচ্ছে এর ব্যবহারের এমন বিকল্প পদ্ধতি আগামীতে বাণিজ্যিকভাবে উৎপাদনে আগ্রহ বাড়াবে বলেই মনে করছেন উদ্ভিদ বিশেষজ্ঞরা। আজ তবে এ পর্যন্তই। আজ সন্ধ্যায় অনুষ্ঠান, আবারও ফিরব, তার আগে

আজ সন্ধ্যায় অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম স্টুডিওর এ প্রান্তে মৈত্রী বন্ধু ইনা বাগচি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে অনুষ্ঠান ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আজ প্রথমে শুনে নেব বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে।
1: এক নজরে

0: দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারতীয় স্পিন ত্রাসে ধূলিসাৎ পাকিস্তান, 7 উইকেটে অনায়াস জয় ভারতীয় মেয়েদের। মরসুমের দ্বিতীয় ট্রফির দোরগোড়ায় সাত্বিক চিরাগ, রুদ্ধশ্বাস 3 গেমের লড়াইয়ে জিতে চীন মাস্টার্সের ফাইনালে ভারত। লা লিগায় বেতিস ধাক্কায় প্রথম হার রিয়ালের, এমবাপের পেনাল্টি মিসে ক্ষুব্ধ মেরিনো। ইপিএলে হালান্ডের গোলে জয় ম্যান সিটির। এছাড়া মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে 2-2 গোলে ড্র করল মায়ামি। ফুটবলের আরও একটা ছোট খবর দিয়ে, আগামী 6 অক্টোবর ভারতের বিরুদ্ধে কলকাতার প্রদর্শনী ম্যাচ খেলবে উরুগুয়ে। সেই ম্যাচের দল ঘোষণা করে দিল তারা। উরুগুয়ের ঘোষিত দলে রয়েছেন এমন 21 জন যারা 2 মাস আগে বিশ্বকাপ খেলে এসেছেন। কোচ হিসেবে আসছেন দিয়েগো ফোরলান। ক্রিকেটের একটা ছোট্ট খবর দিয়ে এক নজরে শেষ করব। প্রথম শ্রেণীর ক্রিকেটে মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মোহাম্মদ শামি রবিবার দলিফ ট্রফির ফাইনালে নিজের 100তম প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামবেন। তিনি চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে পূর্বাঞ্চলের হয়ে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে নামার আগে শামিকে সংবর্ধনা দিল রাজ্য ক্রিকেট সংস্থা, সংবর্ধনা দিল পূর্বাঞ্চলের দলও। প্রথমে ক্রিকেট, আর সেই খবরই থাকবে আজ আতশ গাছের তলায়।
1: আতশ গাছের তলায়
0: চলতি মহিলা এশিয়া কাপে গতকাল দুবাইয়ের 22 গজে পাকিস্তান যখন মাত্র 55 রানে গুটিয়ে গেল, তখনই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভারত জয় জিনিয়ে নিল মাত্র 8.4 ওভারে হাতে 7 উইকেট রেখে। তবে এই বিশাল জয়ের মধ্যেও টিম ইন্ডিয়ার ড্রেসিং রুমে পুরোপুরি স্বস্তি ফিরছে না। 56 রান তুলতে গিয়েই 3 উইকেট হারানোর ধাক্কা নিশ্চিতভাবেই কপালে ভাঁজ ফেলবে কোচ অমল মজুমদারের। মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের এই একাধিপত্য নতুন কিছু নয়। টি টোয়েন্টি ফরম্যাটে 18 বারের সাক্ষাতে এটি ভারতের 15তম জয়, যেখানে পাকিস্তানের ঝুলিতে রয়েছে মাত্র 3টি জয়। এশিয়া কাপের মঞ্চেও 6টি দ্বৈরথের মধ্যে 5টিতেই জয়ী ভারত। 2022 সালের পর আর এই ফরম্যাটে ভারতকে হারাতে পারেনি প্রতিবেশী দেশটি। জয়ের জন্য সামান্য রান তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ঝড়ের ইঙ্গিত দিয়েছিলেন শেফ আলী বর্মা। তবে সেই আগ্রাসন বেশিক্ষণ স্থায়ী হয়নি। 12 রান করে তিনি পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানার শিকার হন। 3 নম্বরে জেমিমা রড্রিগেজের শূন্যস্থান পূরণে নামা প্রতীকা রাওয়াল আজও ব্যর্থ। ফিরলেন মাত্র 4 রানে একই ওভারে 2 উইকেট তুলে ফাতিমা কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। আগের ম্যাচে 17 রানকারী স্মৃতি মন্ধানাও 9 রান করেন, তিনিও টিকতে পারেননি। ডিআরএস না থাকায় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। দল দ্রুত 3 উইকেট হারালেও ইনিংসের হাল ধরেন অভিজ্ঞ হরমনপ্রীত কৌর এবং দীপ্তি শর্মা, দুজনে যথাক্রমে অপরাজিত ছিলেন 18 ও 12 রানে। শেষ বলে হরমনপ্রীতের ছক্কায় ভারত জয় নিশ্চিত করে। ম্যাচটি সহজ থাকায় ঋচা ঘোষ বা ভারতী ফুলমল্লিদের সুযোগ দিয়ে ব্যাটিং অর্ডারে কিছুটা পরীক্ষা করাই যেত, কিন্তু দল নিরাপদ পথেই হাঁটল। টপ অর্ডারের ব্যর্থতা ঢাকা পড়ে গিয়েছে

ভারতীয় বোলারদের বিধ্বংসী পারফরমেন্সে। টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনিং জুটি 27 রান যোগ করলেও স্পিনাররা আসতেই পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। দুবাইয়ের মন্থর পিচে দুই ওপেনার ছাড়া বাকিদের স্কোর দুই অঙ্কে পৌঁছায়নি। টি টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন স্কোরের লজ্জায় ডুবে 55 রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে চার স্পিনারই স্বীকার করেন 9টি উইকেট, মাত্র 7 রান খরচ করে 3 উইকেট তুলে ম্যাচের সেরা শ্রীচরণী। চলতি বছর তার উইকেট সংখ্যা দাঁড়ালো 34, আর মাত্র 2টি উইকেট পেলেই এক ক্যালেন্ডার বছরে সর্বাধিক ভারতীয় উইকেটের রেকর্ড তিনি কিন্তু গড়ে ফেলবেন। প্রেমা রাওয়াতও 3টি উইকেট নিয়েছেন, এছাড়া দীপ্তি 5 রান দিয়ে 2টি উইকেট নিয়েছেন এবং শেফালি 1টি উইকেট নিয়েছেন। পেসাররা উইকেট শূন্য থাকলেও প্রতিকা ক্যাচ না ফেললে তাদের ঝুলিতে উইকেট কিন্তু যেতে পারত। ফিল্ডিংয়ের এই সব ভুল ত্রুটি আর টপ অর্ডারের অস্থিরতা, এই দুটো জায়গা যদি ভারতীয় দল দ্রুত মেরামতি করে ফেলে তাহলে কিন্তু ভারতীয় এই দলকে আটকানোর ক্ষমতা কোনো দলেরই থাকবে না, আর এশিয়া কাপ ভারতের ঝুলিতেই হয়তো চলে আসবে। এবার যাব ব্যাডমিন্টনের খবরে। সিঙ্গাপুর ওপেন জয়ের পর মরশুমের দ্বিতীয় ট্রফির দোরগোড়ায় ভারতের তারকা ব্যাডমিন্টন জুটি সাত্বিক রায় সাইরাজ রনকিরেড্ডি ও চিরাগ শেট্টি শনিবার চীন মাস্টার্সের সেমিফাইনালে বিশ্বের 5 নম্বর ভারতীয় জুটি 1 ঘন্টা 5 মিনিটের লড়াইয়ে হারালো মালয়েশিয়ার নূর মোহাম্মদ আজরিয়ান আয়ুব ও ট্যান উই কিং এর জুটিকে। 3 গেমের রোমহর্ষক ম্যাচে খেলার ফল 21-15, 18-21, 21-11। ম্যাচের শুরুটা ভারতের অনুকূলে ছিল না, প্রথম গেমেই 0-5 ব্যবধানে পিছিয়ে পড়েন সাত্বিকরা। তবে দুর্দান্ত প্রত্যাঘাত হীনে টানা 7টি পয়েন্ট তুলে নিয়ে খেলায় ফেরে ভারত। টান টান উত্তেজনার মাঝে দীর্ঘ র্যালি জিতে প্রথম গেম 21-15 ব্যবধানে নিজেদের ঝুলিতে পুরে নেয় সাত্বিক চিরাগ জুটি। দ্বিতীয় গেমেও একই চিত্রনাট্য তৈরি হয়। ভারত সমতায় ফিরলেও অভিজ্ঞ অলিম্পিক পদকজয়ী ট্যানের নিয়ন্ত্রণে থাকা মালয়েশীয় জুটির আক্রমণাত্মক শটে 18-21 ব্যবধানে গেমটি জিতে ম্যাচ নির্ণায়ক পর্বে নিয়ে যায়। তবে তৃতীয় ও চূড়ান্ত গেমে মালয়েশীয়দের আর কোনো সুযোগ দেয়নি ভারতীয় তারকারা। শারীরিক আক্রমণ ও জোরালো স্ম্যাশের জোরে শুরুতেই 9-3 এবং পরে 11-4 ব্যবধানে লিড নিয়ে জিতে যায় তারা। ক্লান্ত মালয়েশীয় জুটিকে 21-11 ব্যবধানে অনায়াসে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে এভাবেই ভারত। চোট কাটিয়ে কোর্টে ফিরে দ্বিতীয় টুর্নামেন্টে ফাইনালে পৌঁছে স্বস্তিতে চিরাগ। তিনি জানান, বিগত 3 মাস আমাদের জন্য অত্যন্ত কঠিন ছিল, সেখান থেকে ফিরে ফাইনালে জায়গা করে নেওয়া দারুণ অনুভূতি। চীনা জুটির ট্রফি নির্ধারণী ম্যাচ নিয়ে চিরাগের সংযোজন, এখন প্রাথমিক লক্ষ্য শরীরকে দ্রুত রিকভার করা, ক্লান্তি কাটিয়ে 100% দেওয়ার চেষ্টা করব। এই নিয়ে তৃতীয়বার চীন মাস্টার্সের ফাইনালে পৌঁছালেন সাত্বিক ও চিরাগ। 2023 ও 2025 সালে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাদের। ফাইনালে তাদের প্রতিপক্ষ চীনের হে জিং টিং ও রেন সিয়াং ইউ জুটি। অতীতের আক্ষেপ মিটিয়ে এবার কি চ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে ধরতে পারবেন সাত্বিক চিরাগ? উত্তর মিলবে আজ কোর্টে। বাকি খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব আজ এক বিশেষ সাক্ষাৎকার, প্রাক্তন ভারতীয় ফুটবলার শ্রী তরুণদের সাক্ষাৎকারের প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণে শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল।

0: সবুজ ঘাসে লেখা তার কাহিনী, মাঠে তার দৃপ্ত পদচারণার কথা মনে আছে সেই ঘাসের। সবুজ ঘাসের সেই দৃপ্ত পদচারণাকে ভালোবেসে ফেলেছিল অগণিত ফুটবল প্রেমী, সেখান থেকে সুরের মায়াজালে আবদ্ধ আজ আমাদের আকাশবাণীতে সেই চিরতরুণ।
1: আমার পরানো যাহা চায়,

0: লাল হলুদ জনতা সবসময় পরাণে চাইতেন মাঠে প্রথম একাদশে যেন সেই নামটি থাকে। অনেকগুলো বিকেল তিনি নিজের নামে লিখে দিয়েছেন। রক্ষণে অবিচল, কঠিন কঠোর, ঠিকই ধরেছেন যে কণ্ঠটি আমরা শুনলাম, যে কণ্ঠে কবিগুরুর গান শুনছিলাম, সেই কণ্ঠটি হচ্ছে সেই বিখ্যাত ফুটবলার তরুণ দে। তরুণ দা কেমন আছো?
1: ভালো, চলে যাচ্ছে।
0: দেখতে পাচ্ছি তুমি প্রচুর গান এখন গাইছো এবং বিভিন্ন অনুষ্ঠানও করছো।
1: না, অনুষ্ঠান সেরকম না, মাঝে মধ্যে এদিক ওদিক গাই অবশ্য। তো খেলা ছাড়ার পর করোনার সময় 2020-তে, তখন তো রিটায়ারও করলাম সে বছরে, তো খেলাধুলা বন্ধ। যদিও কলেজ লাইফ থেকেই একটু আধটু গান গাইতাম, টেবিলে বন্ধুরা টেবিল বাজাতো, আমি গাইতাম।
0: আচ্ছা,
1: তো তারাও তখন অফ, ক্লাস অফ থাকলে বলতো চল তরুণ গান কর। গানের নেশাটা ছিল, এবং
0: গানের নেশা কি ছোটবেলা থেকেই?
1: ছোটবেলা থেকেই মানে সেই একটা রেডিও ছিল, সেই আমাদের বাড়ির কয়েত বেল গাছ ছিল বিরাট, তার উপরে সেই বাঁশ দিয়ে অ্যান্টেনা পড়ে দাদা একটা
0: তখন এরিয়াল দিয়ে শুনতাম,
1: এরিয়াল দিয়ে ওই সব শুনতাম। এবং পরবর্তী ক্ষেত্রে যখন কলকাতায় খেললাম, খেলার সময় প্রথমে তো সেকেন্ড ডিভিশন খেললাম, তারপরে ফার্স্ট ডিভিশন খেললাম ঐক্য সম্মিলনী 2 বছর খেলার পর তারপর ইস্ট বেঙ্গলে জয়েন করেছিল। কিন্তু তখন কলকাতায় আমার থাকার জায়গা ছিল না, তো প্রায় 82-87 আমাকে বিভিন্ন হোটেলে, মেসে, বা তারপরে যখন 85-এ চাকরিটা পেলাম বেঙ্গল ইমিউনিটি বরানগরে, ওখানে তখন আমায় একটা ঘর পেয়েছিলাম আমাদের ফ্যাক্টরির ভেতরে।
0: আচ্ছা,
1: সেই একটা ঘরেই থাকতাম। ওই তখন শারদীয়া পত্রিকা দুটো থাকতো আর গান থাকতো, মানে তখন তো বাইরে গিয়ে সবে ওই সূর্যমার্কা টেপ নিয়ে এলাম, যেটা তখন খুব, সে তখনকার দিনে খুব গ্ল্যামারাস ব্যাপার ছিল। একটা ওয়াকম্যান নিয়ে এলাম, ওই ওয়াকম্যান কানে দিয়ে দিয়ে গানের একটা লাইন শুনলাম, শুনে আবার ডায়েরিতে ওই গানটা লিখে রাখলাম। তখন এই গানটাই ছিল আমার সবসময়ের প্রেরণা। আমি যে ট্যুরে যেতাম, যে কোনো ট্যুরে, আমি ইন্ডিয়া ট্যুরেও হোটেলে গান গাইতাম। মইনাকে আমরা একটা, যখন ইস্ট বেঙ্গল ক্লাব এয়ারলাইন্স না কিছু খেলতে গেছিল, তখন মইনাকে, যেটা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে শিলিগুড়িতে গভর্নমেন্টের, ওখানে সন্ধ্যাবেলায় গান হতো,
0: গান বাজনা হতো।
1: তো একদিন ওখানে যে গান গায়, সে ওদের গ্রুপের ছেলেরা আমার ঘরে এলে এসে বললো, তরুণদা আমাদের আকাশবাণীতে ইয়ে দিতে যাচ্ছে, কি বলে, অডিশন, তোমাকে একটু ম্যানেজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধে নেই। আমি 7 দিন বারে গিয়েছি ওখানে, গ্রেটিস্টানে আমরা 1 সপ্তাহ ছিলাম, ওখানেও গিয়ে গানের গান করেছি। সবচেয়ে মজা হয়েছে যে দিল্লিতে তখন আমাদের শ্রদ্ধেয় কোচ মিলোয়ান স্যার, ডিসিপ্লিনটা খুব ছিল, এই 8টার টাইমে ডিনার, দুপুরে 12টার মধ্যে খাও, লাঞ্চ এসব করতে হবে। তো দিল্লিতে সন্ধ্যাবেলা আমি কি করব, কারণ আমি একাই থাকতাম, আমার রুমমেট সবসময় অন্যদের ঘরে থাকতো। আমি ওই দেশ পড়তাম আর পেশেন্স খেলতাম, তাস দিয়ে একটু বই পড়লাম, অনেকক্ষণ হয়ে গেল আবার একটু গান করলাম, এরম থাকতাম আর কি। লোধি হোটেল, 5-স্টার হোটেলে চলে গেছি, গিয়ে এক কোনা বসে আছি, তো দেখলাম ওপাস দিয়ে মিলোমান স্যার এলেন, গিয়ে ওইখানে চেয়ারে বসে রইল। উনি ভাবছেন যে আমি ড্রিঙ্ক করতে ঢুকেছি। 3 দিন আমি পরপর ওখানে স্টেজের কাছে গিয়ে বলেছি, থোড়া দেগা মেরাম গানা গায়েগা, বলে নেই নেই ওগা, পারমিশন নেই, চলে গেছি। 3য় দিন তখন ওদের কি মনে হলো, আপ গায়েঙ্গে? আমি বললাম হ্যাঁ গায়েঙ্গে। বলে আইয়ে, ওরা অ্যানাউন্স করে দিল যে ইন্ডিয়া প্লেয়ার গান করবে। তো ওখানে 4টে গান করলাম, লোক এসে আমার হাতে টাকা দিয়ে যাচ্ছে। আমি আবার যারা মিউজিশিয়ানদের ওদের দিয়ে দিলাম, এরম ভাবে আর কি,
0: এটা অন্যরকম অভিজ্ঞতা।
1: হ্যাঁ, স্যার ওটা দেখেছে, দেখে বেরিয়ে গেছেন। পরের দিন সকালে আমরা যখন প্র্যাকটিসে গেছি সিঙ্গাপুরে, খেলার পরে আমাকে ডাকলো, টারুন। আমি গেলাম, হঠাৎ দেখছি হ্যান্ডশেক করছে আমাকে, আর ওনার কোনো কিছু ভালো হলে হ্যান্ডশেক করে, আর হাতের ভেতরে একটা 2 টাকার লাল নোট যেগুলো ছিল, সে লাল নোট একটা দেয়, তাই এরকম দিয়েছে। আমি দেখেছি গুড সিঙ্গার, তখন বুঝেছি গুড সিঙ্গার, এরকম আর কি।
0: এগুলো একটা স্মৃতি, মানে এগুলো একটা মূল্যবান স্মৃতি তোমার।
1: তবে এটা ঠিক, ওই সময় যদি উনি না আসতেন, তার আজকে আমি তরুণ দেহ হতে পারতাম না।
0: তুমি কি ছোট থেকে ভেবে নিয়েছিলে আমি ফুটবলার হব এবং স্টপারে খেলবো?
1: না, প্রথমে আমি স্ট্রাইকারই খেলবো।

0: খেলতাম, আমি যখন আমাদের উলুবেড়িয়া লিগ খেলতাম তখন আমি স্ট্রাইকারে খেলতাম। আমার দাদা হাওড়া ডিস্ট্রিক্টে একজন নাম করা প্লেয়ার ছিল আর কি, স্ট্রাইকার। বিভিন্ন টিম দাদাকে ভাড়া নিয়ে যেত, কেন ও গোলটা ভালো করে।
1: আচ্ছা,
0: তো তখন যে ছোটবেলায় বাড়িতে তো কারেন্ট ছিল না, হারিকেন, 12টা 1টা চলে গেল, বেরিয়ে গেল, রাতে মুখ ট্রেন আছে এই সেই। তবে এরকম করতে করতে দাদাকে বললাম যে আমাকে একদিন নিয়ে চলো না, ওরা যখন তুই খেলবি তখন তুই ঘুরবি। এইভাবে করতে করতে তারপর আমরাও তখন এদিক ওদিক একটু একটু খেলছি। তো ওই সময়টা হলো কি,
1: তাহলে মূলত দাদাকে দেখেই তোমার ফুটবলে আসা?
0: দাদাকে দেখি, আমাদের উলুবেড়িয়া থেকে, উলুবেড়িয়া অ্যাথলেটিক ক্লাব শুধু হাওড়া ডিস্ট্রিক্টে খেলতো। তো ওইখান থেকে খেলা যখন শুরু হলো আস্তে আস্তে, তারপর ভাতৃসংঘের কোচ ছিলেন আমার কোচ, যেটা আমার লোকাল কোচ প্রশান্ত মুখার্জি, আমরা বেচাদা বলে ডাকতাম, উনি ভাতৃসংঘে খেলেছিলেন এবং ভাতৃসংঘের কোচও ছিলেন 4-5 বছর। উনি বাগনানে একটা টিম চালাতেন, টিনস অ্যাথলেটিক ক্লাব, মানে টিনেজারদের।
1: ও আচ্ছা।
0: ওনার বাবার নামে যে ট্রফিটা হয় সেই ট্রফিটা আমি খেলতে এসেছিলাম অন্য একটা টিমের সঙ্গে। তো উনি আমার খেলা দেখে বলেছিলেন যে তুমি আমার টেন্স ক্লাবে খেলবে? বললাম যে হ্যাঁ, আমাকে ট্রেন ভাড়া দিলে আমি আসবো। বললো ট্রেন ভাড়া দেবো মান্থলি 4 টাকা।
1: আচ্ছা আচ্ছা।
0: আমি তারপর থেকে সকালে উঠেই চলে যেতাম, তারপর ওই 10টা 10টা 9টা 10টার মধ্যে এসে আবার কলেজ পালিয়ে যেতাম। ফুটবলের ব্যাকরণটা আমি ওনার কাছেই শিখেছি। আমি তখন সেকেন্ড ডিভিশনে খেলি, এখানে সন্তোষ ট্রফিতে মোহনবাগান মাঠে বেঙ্গল ভার্সেস পাঞ্জাব খেলা, সুরজিৎ দা গোল করে বার ধরে জুড়ে ফেলেছিল, ওই ম্যাচটা উনি আমাকে দেখাতে নিয়ে এসেছিলেন। দেখুন আমার গা কাটা দিচ্ছে। যখন খেলা হয়ে গেল তখন তো অবাক, রাত্রিবেলা ফুটবল হচ্ছে আমার কাছে, ওটা আমি একটা কল, তখন সবে পড়ছি, তো দারুণ ব্যাপার। তো এসে যখন আমরা ক্লাব হাউসের এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, তখন আমি দাঁড়িয়ে একবার বললাম বেচেদা এই মাঠে খেলতে পারবো? বেচেদা হো হো করে হাসলো। আমি খুব লজ্জা পেয়ে গেছি যে আমি সেকেন্ড ডিভিশনে খেলি, আমি বলছি মোহনবাগান মাঠে খেলবো। বললো তুমি যেন প্র্যাকটিস করছো করো, তুমি ভারতবর্ষের সব মাঠে খেলবে। মানে কি বলছেন আপনি? বলছে আমি যা বলছি ঠিক বলছি, তুমি যেরম প্র্যাকটিস করছো করো, তুমি ভারতবর্ষের সব মাঠ কেন, তুমি বিদেশেও খেলবে। কোচ হলে এইরকমই হয়। আমি বাড়িতে পড়ছি কিনা না পড়ছি, উনি বাগনান থেকে এসে রাত্রেবেলায়
1: খবর নিত,
0: বাড়ির বাইরে থেকে খবর নিত, এবং উনি আমার বাড়ি দেখেছে, টিনের চাল, ছিটে বেড়ার ঘর, বুঝে নিয়েছেন। একা বাবা চাকরি করে, তখন দাদাও চাকরি টাকরি পায়নি। ওই প্র্যাকটিসের পরে ওনার ওখানে যখন প্র্যাকটিসে পেতাম, ওনার যে ঘরটা ছিল, প্র্যাকটিসের পরে আমাদের ছিল একটা এত বড় গামলাতে মুড়ি দিয়ে দিত আর নারকেল কুচো দিত, ওইটাই ছিল খেলে এসে
1: খাবার।
0: খাবার আমি খেতাম, আমাকে ডাকতো বাবুন তুমি এদিকে এসো আমার ঘরে যাও। ওখানে গিয়ে দেখলাম একটা আপেল একটা লেবু। তো প্রথম দিন আমি খাও খেয়ে নাও, তারপর রোজই দেখি যেদিনই প্র্যাকটিস থাকে তুমি ওই ঘরে যাও, এতটা ছানা এতটা মিষ্টি আঙুর। আমি বলছি আমি মুড়ি খাবো? হ্যাঁ তুমি মুড়ি খাবে, তুমি এটাকে খেয়ে তুমি ওখানে যাও। পরবর্তীবার যখন বড় হলাম তখন বুঝলাম যে ওটা আমাকে দিত যে আমার বাড়ির থেকে আমি সেইভাবে ভিটামিন প্রোটিন এসব পাই না আর কি। ওই সময়টায় আমার কলেজ বাঙ্ক করতে বলতো, দুটোর সময় তুমি চলে আসবে কলকাতা যাবো সিনেমা দেখতে, উনি রিটার্ন টিকিট কাটিয়ে নিতেন। সিনেমা দেখা তো গানস অফ নেভারুন, ফাইভ ফর হেল, ফাইভ ম্যান আরমিন, ফাইটিং কাকে বলে। তো তখন তো আমি সিনেমা দেখছি, দেখে বুঝতে পারছি, ইংরেজিতে অত কথা বুঝতে পারি না কিন্তু দেখে দেখে বুঝছি। কিন্তু পরবর্তীকালে বুঝলাম যখন ম্যাচুরিটি এলো, যে আমাকে শেখালেন উনি যে দেখো পাঁচটা লোক, ফাইভ ফর হেল, পাঁচটা লোক একটা দেশের কান্ট্রির ডিফেন্সকে পুরো শেষ করে দিচ্ছে। তখন বুঝলাম যে উনি আমাকে কেন নিয়ে যেতেন। এবং ফেরার সময় ওই রক্সি সিনেমার নিচে একটা কাটপিস সেন্টার আছে, প্যান্ট জামার পিস থাকে, ওখান থেকে আমাকে একটা কোনোদিন একটা জামার পিস, কোনোদিন একটা প্যান্টের পিস, কারণ দেখতো রোজই একই পরে আসছি। তো উনি আমার কাছে ভগবান।
1: এবং তোমার তাহলে বলা যায় যে ফুটবলার তরুণদের এত যে নাম চারিদিকে, এত নাম বিখ্যাত, তার পিছনে মূল কারিগর তাহলে বেচা
0: প্রশান্ত মুখার্জি। মানে পরবর্তী ক্ষেত্রে ইন্ডিয়া ফিন্ডিয়া খেলছে মৌসুমি যখন দেখা করতে গেলাম, যখন আমি বললাম প্রায় ওনার সঙ্গে আমার প্রায় 39-40 বছর পর দেখা হলো, তখন এত ব্যস্ত থাকতাম তো যে বেঙ্গল ইন্ডিয়া কলকাতা এই ক্লাব সারা বছরই 9 মাস বাইরে থাকতে হতো। আমি গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি ওই কথাটা কি করে বললেন? বলো দেখো আমার এখানে 40টা ছেলে আছে, ওদের মাসের পর মাস করিয়ে যাচ্ছি, ওরা সেই একই জিনিস করে যাচ্ছে,

0: তোমাকে আমি যেদিন বললাম যে তুমি এইটা করবে, আমি দেখলাম পরের দিন থেকে তুমি সেটা ইউজ করছো, তখনই আমি জানি তুমি অনেক দূর এগিয়ে যাবে। ইস্টবেঙ্গল ক্লাব থেকে আমাদের প্লেয়ারদের কোচেদের সম্মাননা দেওয়া হলো। ওনাকে আমি বললাম আমি আপনাকে নিয়ে যাব গাড়ি করে, না ওটা তোমার, ওটা আমার কিছু না। এরকম মানুষ আমি ভাগ্য করে পেয়েছি অনেক।
1: শুনলেন বিপ্রখ্যাত ফুটবলার, ভারতীয় ফুটবলার শ্রী তরুণদের সাক্ষাৎকারের প্রথম পর্ব। এই সাক্ষাৎকারের পরবর্তী পর্ব শুনতে পাবেন আগামী রবিবার ঠিক এই সময় এই প্রচার তরঙ্গে। সাক্ষাৎকার গ্রহণ করেছিলেন শুভজিৎ সরকার, সম্পাদনায় অভিরূপ পাল, প্রযোজনায় আকাশবাণী কলকাতা ক্রীড়া বিভাগ। আজ রবিবার, আর আপনারা সকলেই জানেন যে রবিবার মানেই এই সপ্তাহের খেলোয়াড়ের সময়। আজ এই সপ্তাহের খেলোয়াড় হয়েছেন একজন বাঙালি কন্যা। কে সে? না, তার নাম এখনই নয়। এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত আইপিএফ ওয়ার্ল্ড সাব জুনিয়র ও জুনিয়র ক্লাসিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 21 বছরের বয়সী ভারতীয় তথা বাঙালি কন্যা পাওয়ার লিফটার কেয়া কুণাল মুখোপাধ্যায়ের নাম আমরা সোশ্যাল মিডিয়া দৌলতে বা সংবাদ মাধ্যমে সকলেই প্রায় শুনে ফেলেছি। তিনি রূপো জিতেছেন, তবে তার পদক জয়ের থেকেও বেশি আলোচনা হচ্ছে নিজের 3 গুণ বেশি ওজন তুলে ফেলার। 45.70 কেজি ওজনের কেয়া তুলেছেন 140 কেজি। এই ছবি দেখে হতবাক হয়ে গিয়েছেন ক্রীড়াপ্রেমীরা, আর তারই কৃতিত্বের আলোচনা বা প্রশংসা নিঃসন্দেহে প্রয়োজন। কিন্তু আরও একজনকে নিয়ে আলোচনা বা প্রশংসা খুবই প্রয়োজন। এই ইভেন্টেই স্বর্ণপদক জিতেছেন আর এক বাঙালি কন্যা, তার নাম কিন্তু আমরা অনেকেই হয়তো শুনতে পাইনি। ক্রীড়াঙ্গনে আজ বলবো তার কথা। তিনি হলেন জলপাইগুড়ি শহরের কৃতি কন্যা মধুরা কর, আর মধুরাই হলেন আমাদের এই সপ্তাহের খেলোয়াড়। আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের নজির গড়ে জেলা তথা দেশের নাম উজ্জ্বল করেছেন মধুরা। যেমনটা বললাম, এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে সাব জুনিয়র মেয়েদের 52 কেজি ক্যাটাগরিতে অংশ নিয়ে স্কোয়াডে 107.5 কেজি, বেঞ্চ প্রেসে 60 কেজি, ডেডলিফটে 125 কেজি নিয়ে মোট 292.5 কেজি তোলেন তিনি। প্রতিটি ডিসিপ্লিনেই প্রথম স্থানে থেকে মোট 4টে সোনা জিতেছেন এই বঙ্গকন্যা। জলপাইগুড়ি শহরের 3 নম্বর ঘুমটি এলাকার দ্বাদশ শ্রেণীর ছাত্রী মধুরার এই সাফল্যে খুশির হাওয়া পরিবার, প্রশিক্ষক এবং প্রতিবেশীদের মধ্যে। চলতি বছরেই চীনে অনুষ্ঠিত এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে অংশ নিয়ে সামগ্রিকভাবে রৌপ্য পদক জিতে 2য় স্থান অধিকার করেছিলেন তিনি, আর এই সপ্তাহে সোনা জয় করে নিজের সাফল্যের মুকুটে আরও একটি পালক যোগ করলেন মধুরা। উল্লেখ্য, মধুরা এর আগেও ভারত জাতীয় স্তরে একাধিক সাফল্য অর্জন করেছেন। 2024 সালে রাজস্থানে অনুষ্ঠিত ন্যাশনাল পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হন তিনি। পরের বছর 2025 সালে মহারাষ্ট্রে অনুষ্ঠিত একই প্রতিযোগিতাতে শিরোপা জিতে নিজের ধারাবাহিকতা বজায় রাখেন। এছাড়াও চলতি বছর ফরিদাবাদে অনুষ্ঠিত বেঞ্চ প্রেস ন্যাশনাল চ্যাম্পিয়নশিপেও চ্যাম্পিয়ন হয়ে নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন মধুরা। অল্প বয়সেই একের পর এক জাতীয় ও আন্তর্জাতিক সাফল্য অর্জন করে মধুরা ইতিমধ্যেই ক্রীড়ামহলের নজর কেড়েছেন। তার এই ধারাবাহিক সাফল্য আগামী দিনে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে তাকে আরও বড় উচ্চতায় পৌঁছে দেবে বলেই আশাবাদী পরিবার, প্রশিক্ষক এবং ক্রীড়াপ্রেমীরা। আর আজ ক্রীড়াঙ্গনের পক্ষ থেকে এই সপ্তাহের খেলোয়াড় মধুরার জন্য রইল অনেক শুভেচ্ছা।

শুনলেন এই সপ্তাহের খেলোয়াড়, আবার ফিরব খেলার খবরে। এবার ফুটবল। চলতি লা লিগা মরশুমে প্রথম পরাজয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে কিংবা অ্যাওয়ে ম্যাচে অপ্রতিরোধ্য গতিতে ছুটতে থাকা জোসে মেরিনোর দলকে থামিয়ে দিল রিয়াল। প্রতিপক্ষের ঘরের মাঠে তীব্র লড়াই করেও শেষ পর্যন্ত 0-1 ব্যবধানে মাথা নত করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে। ম্যাচটিতে একাধিক নাটকীয় মোড় আসে, যার কেন্দ্রে ছিলেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি, যা মারিনোকে টাচ লাইনে ক্ষোভে ফেটে পড়তে বাধ্য করে। তবে ম্যাচ শেষের উত্তাপ কমতেই নিজের চিরাচরিত ভঙ্গিতে দলের পাশে দাঁড়ান দ্য স্পেশাল ওয়ান। ম্যাচের পরিসংখ্যান এবং খেলার হ্রাস অধিকাংশ সময় রিয়ালের পায়ে থাকলেও গোল মুখ খুলতে পারেনি ফরওয়ার্ডরা। অপ্রত্যাশিত এই হারের ব্যাখ্যা দিতে গিয়ে মেরিনো বলেন, ফুটবল কখনো কখনো হারের প্রকৃত কারণ খুঁজে দেয় না, কঠিন হয়ে দাঁড়ায় সেই কারণ খোঁজা। দল পুরো 90 মিনিট জুড়ে আক্রমণ শানিয়ে দাপটের সঙ্গে খেলেছে, আমাদের রক্ষণ ভাগও যথেষ্ট মজবুত ছিল, মারাত্মক কোনো ভুল করেনি, তবু শেষ পর্যন্ত মার ছাড়তে হলো শূন্য হাতে। সুযোগ নষ্টের আফসোস প্রকাশ করে তিনি আরও যোগ করেন, আমরা অন্তত 3টে সহজ সুযোগ হাতছাড়া করেছি, এছাড়া বিপক্ষের গোলকিপার অসাধারণ কিছু সেভ করে 4টি নিশ্চিত গোল আটকে দিয়েছে, যা ম্যাচের ব্যবধান গড়ে দিল। তরুণ তুর্কি আলদা গুলেরকে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া নিয়েও প্রশ্ন ওঠে ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে। সেই সিদ্ধান্তের ব্যাখ্যায় পর্তুগিজ কোচ স্বীকার করেন, এটা সত্যি আমার জন্য অত্যন্ত কঠিন এক সিদ্ধান্ত ছিল, হয়তো ওকে মাঠে আরও কিছুটা সময় দেওয়ার প্রয়োজন ছিল। তবে বেতিসের ফুটবলাররা শুরু থেকেই অত্যন্ত শারীরিক ও আক্রমণাত্মক ফুটবল খেলছিল, মাঝমাঠ ও বলের দখল ধরে রাখতে আমাদের আরও বেশি সতর্ক এবং কৌশলী হওয়া দরকার ছিল বলেই বদলটি করতে হয়েছিল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রাখল ম্যানচেস্টার সিটি। শনিবার রাতে কভেন্ট্রি সিটির বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর 1-0 ব্যবধানে পূর্ণ 3 পয়েন্ট তুলে নিয়েছে পেপ গুয়ার্দিওলার দল। সিটিজেনদের ত্রাতা হয়ে আবারও ত্রাস সৃষ্টি করেন নরওয়েজিয়ান গোল মেশিন আর্লিং হালান্ড। ম্যাচের 26 মিনিটে সেমেরিয়ানোর নিখুঁত পাস ধরে ঠান্ডা মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন তিনি। পাশাপাশি এই ম্যাচ দিয়েই আকাশ নীল জার্সিতে অভিষেক ঘটল বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ইঞ্জো ফার্নান্ডেজের। মাঝমাঠে স্বচ্ছন্দ নিয়ন্ত্রণ দেখিয়ে নতুন ক্লাবে নিজেদের অভিষেক স্মরণীয় করে রাখলেন তিনি। অন্যদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেললেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে অবশ্য জেতাতে পারলেন না, গোলও পেলেন না। LM-10 মেজর লিগ সকারে আটলান্টা ইউনাইটেডের সঙ্গে ঘরের মাঠে 2-2 গোলে ড্র করল মায়ামি।

ক্রিয়াঙ্গন, আজ এ পর্যন্ত এই ক্রিয়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না। জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতাতে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য, আর সকলে ভালো থাকবেন, আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। উপস্থাপনায় ছিলেন অর্ঘ্য সর্দার। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুরু হচ্ছে।

0: খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠানে আপনারা কৃষি কথার বিভিন্ন দিক শুনে থাকেন, কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ, কৃষক বন্ধুদের নানান সফলতার গল্প শুনে থাকেন। ঠিক তেমনি আজ আমরা আপনাদের সামনে এমন এক প্রগতিশীল কৃষক বন্ধুর কথা তুলে ধরব। চাষবাস বলতে সচরাচর আমাদের মাথায় আসে ধান, শাকসবজি এইসব, কিন্তু এর বাইরে গিয়েও যে অন্য কিছু করে কৃষিকাজের সঙ্গে থেকে কৃষির একটা নানান দিক রয়েছে, সেগুলোকে সঙ্গে রেখেই সফলভাবে জীবন জীবিকা অতিবাহিত করা যেতে পারে, তেমন একটি দিশা বলতে পারেন আজকের অনুষ্ঠান থেকে আপনারা পেতে পারেন। আজ আমরা পেয়েছি একজন প্রগতিশীল নার্সারিম্যানকে, যিনি বিভিন্ন বাহারি উদ্ভিদ বর্তমানে সময়ে আমরা শীতকাল আসা থেকে শুরু করে এবং এখন শুধুমাত্র শীতকাল নয়, সারা বছরই যে সমস্ত শৌখিন ব্যক্তি যারা রয়েছেন বাড়ির ছাদে হোক, কার্নিশে হোক, বারান্দাতে হোক, বিভিন্ন বাহারি ফুলের গাছ, বিভিন্ন উদ্ভিদ সাজিয়ে রাখেন, কিন্তু সেই সমস্ত গাছগুলি আসে কোথা থেকে? যারা তৈরি করেন, যে নার্সারিতে তৈরি হয়, সেই নার্সারি কিন্তু একটা কৃষিকাজের অঙ্গ, এবং সেই নার্সারি করে এমন কিছু মানুষ রয়েছেন যারা সফলতা শিখছে। তেমনই এক প্রগতিশীল নার্সারিম্যান রমেন্দ্রনাথ পট্টনায়ক, তাকে পেয়েছি আজকের অনুষ্ঠানে, তার সফলতার কাহিনী আপনাদের সামনে তুলে ধরব। রমেন্দ্রবাবু, আপনাকে আকাশবাণীতে স্বাগত জানাই।
2: নমস্কার।
1: আপনি শুরুতে যদি বলেন কোথা থেকে আসছেন।
2: আমি নামখানা নারায়ণপুর থেকে এসেছি, দক্ষিণ চব্বিশ পরগনা।
1: আমরা তো কথা বলছি আপনার সফলতার গল্প নিয়ে, যে আপনি সচরাচর যে সমস্ত চাষাবাদ আমরা করে থাকি বা শুনে থাকি, জেনে থাকি, আমাদের কৃষক বন্ধুরা শোনেন বিভিন্ন অনুষ্ঠানে, তার বাইরে গিয়ে আপনি নার্সারি করার পরিকল্পনা করেছেন। আপনার কাছে প্রথমে জানতে চাইব যে এই নার্সারি করার পরিকল্পনাটা আপনার মাথায় এলো কবে থেকে বা কিভাবে?
2: এখন যা পরিস্থিতি, নার্সারির দিকে আমরা জোর দিলাম যে প্রত্যেকে এখন গাছ লাগানোর দিকে একটু আগ্রহী, মানে সবাই চাইছে যে একটি গাছ একটি প্রাণ। তবে প্রত্যেকে বাড়িতে হোক বা আনাচে কানাচে ব্যালকনিতে, কারোর যদি জায়গা না থাকে, সে এমনি ছাদের উপরেও গাছ লাগাচ্ছে।
1: আচ্ছা,
2: তা গাছের প্রতি যেহেতু আছে,
1: গাছের
2: যদি তৈরি করি তাহলে তাদের ওদের যদি সহযোগিতা করি গাছ দিয়ে, ওরাও মানে গাছটাও কিনবে আর আমাদেরও বিক্রি হবে। ঠিক আছে,
1: মানে একে অপরের সঙ্গে পরিপূরক ভাবে। যেহেতু মানুষরা প্রত্যেকের মধ্যে একটা সচেতনতা এসেছে যে গাছ লাগাতে হবে, যেহেতু বর্তমানে বিশ্ব উষ্ণায়নের যুগে আমরা বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করছি যে গাছ লাগাতে হবে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, বিশ্বকে বাঁচাতে চাই, সে জায়গা থেকে দাঁড়িয়ে আপনার মনে হলো যে এই গাছগুলো তো সাপ্লাই দিতে হবে, কেউ না কেউ তো সাপ্লাই দেবে, এবং তখন থেকে মনে হলো যদি আমি নার্সারি করি সেই ধারণা থেকে। বেশ, আপনার এটা কতদিন ধরে এই নার্সারি করার পরিকল্পনা?
2: 27 বছর ধরে আমি নার্সারি করছি।
1: আচ্ছা, পরিকল্পনা থেকে এখনো 27 বছর ধরে চালাচ্ছেন।
2: প্রথমে আমি রোড সাইড গাছগুলো করেছিলাম, তারপর ফল ফুলের, তারপর এখন বাহারি গাছ।
1: রোড সাইড গাছ বলতে কোনগুলো?
2: যেমন আপনার ছিল আগে মেহগিনি, সেগুন, শাল,
1: যেগুলো পঞ্চায়েত এরিয়াতে বিভিন্ন রাস্তা ধারে ধারে বসানো হয়,
2: সোনাঝুরি, এইগুলো লাগিয়েছিলাম প্রথম থেকে। এইসব গাছ দিয়ে শুরু করেছিলাম, তারপরে আসলাম ফল ফুলের দিকে, তারপরে এখন বাহারি, মানে এখন শৌখিন, মানে
1: শৌখিন গাছ যেগুলো রয়েছে। তাহলে যে রোড সাইডের যে গাছগুলি শুরুতেই যে লাগিয়ে মানে শুরু করেছিলেন যেগুলো দিয়ে, সেগুলো কি এখন আছে নাকি সেগুলো পুরোপুরি বাদ?
2: সেগুলো এখন আছে অল্প, মানে যেগুলো হয়তো দামি গাছ, যেটা ধরুন ওই সেগুন গাছ, বা কেউ লাগাতে চাইছে মেহগিনি বা গ্যাভেলিয়া, এইসব গাছগুলো। আর ওই ঝাউ ইউক্যালিপটাসের দিকে আর জোর দিচ্ছে না, ওর গাছের তলাতে কিছু হয় না।
1: আচ্ছা আচ্ছা,
2: এমনি গাছের তলাতে গাছ লাগালেই ওর কোনো অন্য কোনো সবজি হচ্ছে না, তাই এইসব গাছ লাগালে সবজি হচ্ছে। যেমন আপনি মেহগিনি গাছের ভেতরে সুপারি গাছও লাগাতে পারেন। মেহগিনি গাছ কাঠ দিচ্ছে বা ফার্নিচারের কাজে লাগছে, আর সুপারিটা আপনার ফলন দিচ্ছে, সুপারিটা এমনি ছাওয়াতেও হয়।
1: একই জমিতে একই জায়গায় দুরকম ভাবে লাভবান হতে পারবেন। আর এই যে ধরুন যে গাছগুলি দিয়ে আপনি শুরু করেছিলেন, সেগুলো তখন যদি আমরা একটু গোড়ার দিকে ফিরে যাই, সেগুলো তখন কোথা থেকে সংগ্রহ করতেন? আজ থেকে তো ধরুন এত বছর আগে,
2: তখন আমি বীজটা নিয়ে ওই নিজেই চারা তৈরি করতাম।
1: আচ্ছা, নিজে তৈরি করতেন। বেশ, আর সেগুলো কিনতেন কারা বা কোথায় সাপ্লাই দিতেন?
2: সেটা আমরা আগে দিতাম আমরা স্থানীয়।

0: স্থানীয় পঞ্চায়েত বা জেলা পরিষদ, তারপর ফরেস্ট ডিপার্টমেন্টও আমাদের কাছ থেকে কিছু কিছু চারা নিত, মানে ওরাও চারা তৈরি করতো, যদি কিছু শর্ট হয়ে যায় আমাদের কাছ থেকে নিত। আর জেলা পরিষদ পঞ্চায়েত এরা টেন্ডার ওরা ফেলতো যে কে কত চারা দিতে পারে কত কম রেটে, আমরা কম্পিটিশনে সেখানে যদি আমরা টিকে যাই আমরাই সাপ্লাই দিতাম। আমি প্রায় দিতাম জেলা পরিষদের চারাটা সাপ্লাই।
1: তারপর সেই জায়গা থেকে সরে আস্তে আস্তে এবার বাহারি গাছের দিকে চলে এসেছি,
0: ফলের গাছ, তারপর বাহারি
1: ফলের গাছ। হ্যাঁ, ফলের গাছের মধ্যে কি রয়েছে আপনার নার্সারিতে?
0: আম আছে, লেবু, জামরুল, সবেদা আছে,
1: সব রকমের ফল আছে।
0: সব রকম ফল আছে।
1: কোন বিদেশি প্রজাতি ভ্যারাইটিজ এরকম কিছু আছে?
0: বিদেশি ভ্যারাইটি আছে থাইল্যান্ডের, যেমন ওই মিয়াজাকি, তারপরে বাংলাদেশের মিয়াজাকি এবং কাটিমন, তারপরে আপনার কহিতু, ঠিক আছে, এইসব আম। আর আপনার থাইল্যান্ডের যেটা ওই অল টাইম আম, ভাঁজতারা,
1: বিভিন্ন ভ্যারাইটি রয়েছে আপনার নার্সারিতে। আর সেই ফলের চারাগুলো কি এখনো আপনার নার্সারিতে অ্যাভেলেবল?
0: এখন মাদার গাছ হিসাবে আছে, ওখান থেকে চারাও তৈরি করছি।
1: আচ্ছা,
0: কোনো অসুবিধা হয় না।
1: আর এই ফলের গাছগুলো এগুলো সংগ্রহ করেন কিভাবে, কোথা থেকে?
0: এটা তো মাদার গাছ বিভিন্ন জায়গা থেকে আমরা কালেক্ট করি, বিভিন্ন নার্সারি থেকে, বাইরের নার্সারি,
1: মানে বিভিন্ন নার্সারি থেকে মাদার গাছগুলো সংগ্রহ করেন?
0: সংগ্রহ করি, করে আমরা সেটা লাগিয়ে ওর থেকে আমরা
1: মাদার থেকে কাটিং করে,
0: কাটিং না, গ্র্যাফটিং,
1: গ্র্যাফটিং ঠিক,
0: আর জোড় কলম, আর এর ক্ষেত্রে আপনার ওই গোলাপের ক্ষেত্রে চোখ কলম, দাওয়া কলম, ঠিক আছে।
1: আচ্ছা, সেগুলো করে আপনি নিজেই চারাগুলো তৈরি করছেন। আর এখন বাহারি গাছ রয়েছে আপনার নার্সারিতে?
0: আর এখন জবাটার দিকে লোক জোর দিয়েছে, জবার চাহিদাটাও প্রচুর। জবাটাও,
1: জবার হঠাৎ মানে কি রকম জবার মধ্যে কোন ভ্যারাইটি কিছু আছে?
0: জবাটা বিদেশি জবা, যেগুলো পুনে ভ্যারাইটি,
1: কিরকম সেটা?
0: যেটা ওর ওই জবাটা আপনার তিন দিন চার দিন থেকে যায়, ওর লাস্টিং, মানে হাডি জবা।
1: আচ্ছা, মানে একটা ফুল ফুটলে তিন চার দিন,
0: আর ছোট গাছ থেকে ফুল হচ্ছে ও, আর কাটিং এও হয়ে যাচ্ছে, ঠিক আছে।
1: আচ্ছা, আরেকটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, বিভিন্ন নার্সারিতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে নারকেল গাছের কিছু প্রজাতি রয়েছে যেগুলো খুব ছোট ছোট নারকেল গাছ হয়, সেখানে প্রচুর পরিমাণে ফলন হচ্ছে, এটা কি সত্যি?
0: হ্যাঁ, তিন বছরে ফলন হচ্ছে।
1: তিন বছরে? তিন বছর, তাহলে তো আপনার গাছটা খুব বেশি বড় হবে,
0: বড় হবে না,
1: মানে একটা মানুষ দাঁড়িয়ে থাকলে তার চাইতেও হাইটটা কম হবে। সেখানে
0: গঙ্গাবর্ধন, ক্যারালিয়ান এবং থাইল্যান্ড যেটা নারকেল, যেটা থাই নারকেল, প্রচুর ফলন হচ্ছে। এখন তো ডাবের এখন তো প্রচুর দাম মার্কেটে, একটা ডাব কিনতে গেলে আপনার, আমরা পাইকারি ওখান থেকে দিচ্ছে 30 টাকা, আর ডাব এমনি বাজারে যদি কেউ কেনে সেখানে 50 টাকা। আমাদের ওখানে
1: বাজারে তো ডাবের প্রচুর
0: চাহিদা প্রচুর, যার জন্য ডাব গাছের দিকে এখন জোর দিয়েছে লাগানোর দিকে।
1: আর তাহলে এটা আপনার নার্সারিতে রয়েছে। আর সবেদার কিছু ভ্যারাইটি?
0: সবেদা ওই আছে, ওই চিকু ভ্যারাইটি আছে, আর ওই আপনার যেটা নারিকেলি, যেটা ছোট সুচে ভ্যারাইটি,
1: পেয়ারা,
0: পেয়ারা আছে, পেয়ারা L49 আছে, হাই পেয়ারা যেটা বেরিয়েছে এবারে লেটেস্ট, যেটা ওই ছোট গাছে ফলন হচ্ছে।
1: আচ্ছা, সেটা তো কত বছরে ফলন পাবেন?
0: ও তো সদ্য ফলন হচ্ছে, কলমের গাছ তো, এ তো বীজের গাছ নয় যে আপনার দেরিতে ফলন হবে।
1: আর আরেকটা জিনিস এখন বর্তমানে খুব প্রচলন হয়েছে যে সারা বছর কাঁঠাল চাষ,
0: কাঁঠাল,
1: কাঁঠাল, থাই কাঁঠাল, এটা
0: এটা এঁচড়ো হচ্ছে, ছোট গাছ থেকেই ফলন হচ্ছে। আপনার এঘাত গাছ থেকে ফলন এসে যাচ্ছে, তবে ফলনটা রাখা সম্ভব না ওই গাছে, একটু গাছ বড় হলে বা একটু তার পরিপূরক হলে গাছের ইয়েটা, তবেই তো ফলনটা নেওয়া যায়।
1: এগুলো মূলত যারা ফলাচ্ছেন বা চাষ করছেন যারা, তারা ওই সারা বছর আপনার এঁচোড়টাই পাওয়ার জন্য ব্যবসায়িক ভিত্তিক করছে। এইরকম প্রজাতি আপনার নার্সারিতে রয়েছে? অনেক কিছুই সংগ্রহ তো রয়েছে। এবারে ফলের কথা তো শুনলাম, বর্তমানে আপনি যেটার উপরে জোর দিয়েছেন বাহারি উদ্ভিদ,
0: বাহারি,
1: এই বাহারি উদ্ভিদের মধ্যে কি কি প্রজাতি রয়েছে?
0: বাহারি উদ্ভিদের মধ্যে কুটন আছে আপনার, ওই যেমন ফাইকাস, সিজিনিয়াম, তারপরে আপনার চ্যাম্পিয়ন, এরিকা পাম, এইসব গাছগুলো আছে। এগুলো বাইরেও হয়, কিছুটা ছাওয়াতে হয়, যেমন আপনার এরিকা পাম, তারপরে অ্যান্থেরিয়াম যেটা ঘরের মধ্যে হয়।
1: আচ্ছা, ফুল, যেগুলো
0: ফুল, ফুল ঘরের মধ্যে হয় না, ফুলটা আপনার ছাদে অনেকে লাগাচ্ছে, যেমন ফুল অ্যাডিনিয়াম, তারপরে আপনার বগেনভেলিয়া, যেটা পুনে ভ্যারাইটি, মানে যেটা ছোট গাছে প্রচুর ফুল হয়, বারো মাসই ফুল থাকে,
1: মানে যেটা আমরা গ্রাম বাংলার কথায় যে কাগজ ফুল বলি, সেটা
0: ওটা, ওটা যেমন আপনাদের এই দেশি গাছ যেগুলো লতিয়ে চলে যায়, বড় বড় হয়ে যায় না,
1: এটা একটু কাণ্ড টাইপের হবে,
0: কাণ্ড টাইপের হবে, বুশ হবে, মানে ডোয়ার ভ্যারাইটি। মানে পুনে ভ্যারাইটিটা যেটা মানে ওটা

0: ছোট গাছ থেকে ফুল পুরো ভর্তি থাকবে আর সবসময় ফুল থাকবে। এখন ছাদে লাগাচ্ছে আর ওটা রোদ সহ্য ক্ষমতাটা আছে, মানে ওই গাছের
1: বেশ। আপনার কাছে মোটামুটি সেই গোড়া থেকে শুরু করে এখন পর্যন্ত যে সমস্ত প্রজাতি রয়েছে সেগুলো তো জানা গেল। এবারে আপনি মাঝে যেটা বললেন যে মাদার গাছ থেকে আপনি সেগুলো গ্রাফটিং করে বা চোখ কলম যে কলমের কথা বলি সেগুলো করে আপনি তৈরি করেছেন সেই। এবার যদি একটু আমাদের এই কলমের ব্যাপার বা গ্রাফটিং এর ব্যাপারটা যদি একটু বলেন, যেহেতু আমরা অনুষ্ঠানটা আমরা করছি যে আমাদের শ্রোতা বন্ধুদের স্বার্থে এবং কৃষক বন্ধুদের স্বার্থে, হয়তো আমাদের অনুষ্ঠান থেকে কোন তরুণ শ্রোতা বন্ধু হোক কৃষক বন্ধু হোক তারা উদ্বুদ্ধ হলেন, তিনি হয়তো চাইলেন এরকম একটা কিছু পরিকল্পনা করবেন।
0: গ্রাফটিং এর ক্ষেত্রে আমের ক্ষেত্রে গ্রাফটিং জোর কলম হয়।
1: আচ্ছা,
0: তা সেই ক্ষেত্রে আমার আমের মাদার গাছ থেকে আমরা ডালটা কেটে নিয়ে সেটা গ্রাফটিং করি।

0: যেমন আপনার এই কুটনগুলো গুটি কলমে হয়, আর কাটিং এ যেসব হয় বা জবা, জবা আপনার এমনিতে ওই চোখ কলম হয় আর কাটিং ও হয়। চোখ কলম একটা জবা গাছে আপনার 100 রকমের জবা গাছ মানে জবা ফুল ফলানো যায়,
1: মানে একটা গাছে।
0: হ্যাঁ, একটা
1: গাছে বাবা,
0: মানে চোখ বুঝিয়ে বুঝিয়ে।
1: আর সেই একটা গাছের মধ্যে বিভিন্ন রকম
0: যে গাছের প্রত্যেকটা চোখ থেকে চোখ নিয়ে বসালাম একটা গাছের মধ্যে, সে 150 রকমের জবা ফুল হলো, প্রত্যেকটা ডালে আলাদা আলাদা ফুল।
1: সেটা কি আপনার এখানে নার্সারিতে দেখা যেতে পারে?
0: অ্যাডিনিয়ামটাও ইয়ে বসিয়ে
1: অ্যাডিনিয়াম তো এরকমই হয়,
0: ও বসানো যাবে, মানে বিভিন্ন কালার,
1: মানে একটা গাছে বিভিন্ন কালারের ফুল।
0: এটা বগেনভেলিয়ার ক্ষেত্রেও হচ্ছে।
1: বেশ, এবারে বলুন আমাদের এই যে পশ্চিমবঙ্গের জল আবহাওয়াতে, বা আপনার যেহেতু আপনি নামখানা থেকে এসেছেন, মূলত নদীমাতৃক এলাকা এবং একটু মাটির মধ্যে লবণাক্ত ভাগ রয়েছে হয়তো, আপনার এলাকায় এই যে গাছগুলোর চাহিদা কেমন রয়েছে, বা মানুষ যারা নিয়ে যাচ্ছেন তাদের থেকে কেমন রিপোর্ট পান?
0: তা নিয়ে যাচ্ছে ব্যবসায়ী ভিত্তিক যে গাছটা, যেমন নারকেল, সুপারি, এগুলো তো আপনার ওই আমাদের লবণ এরিয়া হলেও
1: ওগুলো তো লবণ শহর ছিল।
0: তবে আমটামের ক্ষেত্রে একটু বেশি লবণ হলে ভালো হয় না, মানে আমের ক্ষেত্রে লাগাচ্ছে অনেকে, হচ্ছে প্রথমটা, মানে ওই যখন আপনার 2 ফুট নিচে যখন চলে যাচ্ছে শিকড়টা, মূল শিকড়, তখন কিন্তু ওই গাছটা আস্তে আস্তে হলুদ হয়ে গাছটা
1: মরে যাচ্ছে,
0: মরে যাচ্ছে।
1: সেক্ষেত্রে তাহলে কি করণীয়, যদি আপনার তো মূলত যারা বেচা মানে কেনার জন্য আসেন তারা তো স্থানীয় নাকি, তাহলে সেক্ষেত্রে কি করবেন?
0: সেক্ষেত্রে এখন কলমের গাছটা মানে উপযোগী, মানে যেটা ওই আপনার গ্যাপটিং এর গাছ,
1: কলমের গাছগুলো কি বেশি দূর পর্যন্ত শিকড়,
0: শিকড়টা দূর না, ওই মূল শিকড়টা কেটে দিচ্ছে, যার জন্য ওই মূল শিকড়টা যদি না নিচে যায় 2 ফুটের উপরেই থাকলো, সেক্ষেত্রে কিন্তু ওই কলমের গাছটা লংজিভিটি বেশি। আর যারা বীচের গাছ, প্রথম আপনার ফলন দিল, ফলন দেওয়ার পরে তারপর আস্তে আস্তে হলুদ হয়ে গাটা ফেটে ফেটে গিয়ে গাছটা নষ্ট হয়ে যাচ্ছে।
1: তাহলে বোধ হয় কলমের গাছগুলো বসানো ভালো,
0: ভালো
1: বীজের চাইতে। আচ্ছা,
0: জামরুলটা ভালো হচ্ছে আমাদের ওইদিকে,
1: জামরুল ভালো হচ্ছে। যদি একটু মাটি তৈরি যে সমস্ত কৃষক বন্ধুরা বা যারা আপনার থেকে কিনে নিয়ে যাচ্ছেন বা আপনি যেগুলো তৈরি করছেন, যদি একটু মাটির প্রসেসিংটা কিছু বলেন।
0: মাটিটা আপনার মাটি কেমন মাটি সেটা দেখতে হবে, তার উপরে সার প্রয়োগ করতে হবে। কোন মাটিতে দেখা গেল যে দোআঁশ মাটি আছে, দোআঁশ মাটির ক্ষেত্রে সেখানে আপনার চুনের পরিমাণটা হয়তো কম যাবে, বা আপনার গোবর সার বা জৈব সার, ভার্মিজ কম্পোস্ট বা আপনার যেটাকে কি বলে ওই কোকোপিট, এগুলো দিয়ে টিয়ে যারা মাটি তৈরি করা, তারপরে আপনার ওই বোন ডাস্ট, এগুলো দিয়ে মাটি তৈরি করে, তারপরে চাপন সার হিসেবে, তো পরে সেটা আগে গাছটা লাগানোর পরেই তারপর চাপন সার দিতে হবে।
1: আচ্ছা, গাছ লাগানোর সময় তাহলে এগুলো দিতে হবে, কোকোপিট, ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে মাটিটা তৈরি করলে,
0: মাটি তৈরি করে গাছটা লাগালো,
1: তারপরে এবার গাছ যখন একটু মোটামুটি বেড়ে উঠছে তখন চাপন সার হিসেবে
0: ডিএপি ব্যবহার করতে পারি আমরা, খোল পচা।
1: আচ্ছা, মোটামুটি অনেক দিক তো আপনি আমাদের শ্রোতা বন্ধুদেরকে শোনালেন। যে উদ্দেশ্য নিয়ে আপনাকে আজকের আমন্ত্রণ জানানো, যে আমরা যারা অনুষ্ঠান শুনছি আপনার কথা, আমাদের উপাক্রান্তে যে সমস্ত শ্রোতা বন্ধুরা দুই বাংলার বা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন, যে সমস্ত শ্রোতা বন্ধুরা, যদি তাদের মধ্যে আগ্রহ জন্মায় যে আমি এরকম একটা নার্সারি করতে চাই, আপনার কাছে জানতে চাইব যে নার্সারি করে কি কোনো মানুষের জীবন জীবিকা অতিবাহিত সম্ভব?
0: হ্যাঁ, সম্ভব। নার্সারি করে অনেকে ডেভেলপ হয়েছে, নার্সারি করে আমি তো আগে তো 10 কাঠার উপর নার্সারি করেছিলাম, এখন বাড়িয়ে সেটা 10 বিঘা করেছি।
1: আরে বাবা, 10 কাঠা থেকে 10 বিঘা
0: করেছি,
1: তার মানে নিশ্চয়ই এটা থেকে আপনার ভালোভাবে কিছু একটা লাভজনক দিক আসছে।
0: এমনি যারা কাজ করছে আমরা, সেও কাজ পাচ্ছে, 12 মাসই কাজ পাচ্ছে।
1: আচ্ছা, আপনার এত বিঘা জায়গাতে নিশ্চয়ই তো লেবার রেখেছেন।
0: কোনো জায়গায় আমরা কন্ট্রাক্ট নিলাম যে এটা ডেকোরেশনের জন্য, যে বাইরের গাছগুলো দিয়ে সাজাতে হবে, তা সেই ডেকোরেশনে তার গাছ কন্ট্রাক্ট নিলাম যে এটা আমাদেরকে এই টাকা দিতে হবে, আর বিনিময়ে আমরা সাজিয়ে দিই।
1: মানে কোন অনুষ্ঠানে?
0: না, অনুষ্ঠান না, আমার এই ধরুন একটা বাগান কন্ট্রাক্ট নিয়েছে, সেই বাগানে কি কি গাছ লাগাতে হবে, কেমন ভাবে লাগাতে হবে, কোথায় কি লাগালে ভালো সৌন্দর্য হবে, সেগুলোকে আমরা চয়েস করে সেটা লাগাই। সেই ক্ষেত্রে আমাদের লেবার দিয়ে কাজ করতে হয়, সেটা তো আমার একার পক্ষে সম্ভব না।
1: আপনার ওখানে কতজন মানুষ এখন রয়েছে?
0: এখন 10-12 জন লোক আছে,
1: 10-12 জন আপনার লেবার রয়েছে। তাহলে এটা যেমন আপনার একটা লাভের দিক রয়েছে, সেই সঙ্গে কিছু মানুষের কর্মসংস্থানের দিকটাও আপনি করেছেন। এই যে গাছগুলি ধরুন আপনার ওখানে হচ্ছে, এটা তো বলেন যে কোথাও সাজানোর ব্যাপার রয়েছে, যদি গোড়ার কথা ধরি তখন তো আপনার পঞ্চায়েত থেকে কিছু গাছপালা কেনাকাটা করতো,

0: এখন মূলত এই বাহারি গাছ হোক, ফলের গাছ হোক, এগুলো আপনি কোথায় বেচাকেনা করেন বা কিভাবে
1: এটা আপনার এই ধরুন বিভিন্ন এই অফিস বা অন্যান্য আপনার যে বড় বড় কোম্পানি, ঠিক আছে, যেমন সেই সব জায়গাতে আমরা গাছ লাগিয়ে সেটা ডেকোরেশনের কাজ করেছি, বা হোটেল, বড় বড় হোটেল, সেই সব হোটেলগুলোতে আমরা গাছ লাগাচ্ছি
0: ডেকোরেশনের কাজগুলো। এগুলো মানে কোন থেকে অর্ডার নিয়ে
1: অর্ডার ওরাই আমাদেরকে ডেকে পাঠাচ্ছে যে আমাদের এই গাছটা লাগিয়ে দিতে হবে এইভাবে, আমরা সেইভাবে সাজিয়ে দিচ্ছি।
0: এটা খুব একটা ভালো দিক ব্যবসা। শুধুমাত্র আপনার নার্সারি কথা বলি কেন, যেকোনো আমরা চাষ করি না, তার যদি একটা বাণিজ্যিক দিক না থাকে তাহলে তো আমাদের লস। সেই জায়গা থেকে আপনার এই যে কিছু মানুষের কর্মসংস্থান হয়েছে, আপনিও সপরিবারে এটার উপর নির্ভর করে জীবন জীবিকা পালন করছেন, জীবিকা নির্বাহ করছেন। বর্তমান প্রজন্ম আপনার ওখানকার যে এলাকা হোক বা বিভিন্ন প্রান্ত থেকে যারা আসেন, তাদের মধ্যে কি এমন কোন আগ্রহ দেখেছেন যে কেউ এসে বলছে যে আমি এরকম করতে চাই, কিভাবে কি করব?
1: ওরা এসে আমাদের কাছে বলেছে যে এই নার্সারি আমাদেরকে একটু শিখিয়ে দিতে হবে। আমরা শিখুন, আপনার রোজটাও দিয়ে দেবো, আপনিও আমার কাছে কাজ শিখলেন। নিজের পায়ে দাঁড়াতে গেলে আপনার কাজ শিখতে হবে নিজে। আপনার যদি জায়গা না থাকে আপনারা লিজে নিয়েও করতে পারেন, বা আপনি যদি চারা তৈরি করেন, চারা কোথাও সাপ্লাই দিতে পারছেন না, আমরা চারাটা নিয়ে আমরা সেটা সাপ্লাই দেবো, সাপ্লাই করে দেবো, সেটা কোনো অসুবিধা হবে না চারা তৈরির ক্ষেত্রে।
0: একজন কোন বন্ধু যদি আপনার কাছে, আপনার কথাই ধরি, যে আপনার কাছে আসছেন যে তিনি তৈরি করবেন বা করতে চান নার্সারি,
1: শিখতে চায়,
0: সেক্ষেত্রে তার প্রথমে যদি নার্সারি করতে চান বা আপনার কাছ থেকে তো শিখবে, শেখার পরে তার কি কি ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে যে এই থাকলে তিনি এগোতে পারবেন?
1: না, তার কিছু তো না থাকলেই চলবে। মানে সে যদি আমার এসব শিখতে গেলে তো আপনার অন্য কিছু লাগে না। সে বাড়িতে যখন গিয়ে নিজে
0: শুধু আগ্রহটা থাকবে যে আমার এরকম করব,
1: সেইটাই তাকে চেষ্টা থাকতে হবে। চেষ্টার পরে আপনার সে গিয়ে যদি বাড়িতে তৈরি করে, তার ক্ষেত্রে সে তার আর্থিক ব্যাপারটা যদি ঠিক থাকে তাহলে বাগান করতে কোনো সমস্যা হবে না। যে হয়তো কম পুঁজি আছে, কম পুঁজি নিয়ে লাগবে, কিছু মাদার গাছ করলো, বা যদি জায়গা থাকে তো ভালো, না যদি জায়গা থাকে আপনার কোথাও থেকে লিজ নিয়েও করতে পারে।
0: আচ্ছা, জায়গা লিজ নিয়েও করা যেতে পারে। এটাও তো একটা ভালো দিশা দেখালেন যে যদি এরকম কোনো কৃষক বন্ধু বা কোনো শ্রোতা বন্ধু যদি আগ্রহী হন যে এরকম ভাবে করা যেতে পারে, আমরাও নার্সারি করে স্বাবলম্বী হতে চাই। বর্তমানে যেহেতু নার্সারিটা একটা খুব ভালো চাহিদা রয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা সচরাচর এই যে নার্সারির গাছগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে হোটেল হোক বা কোনো ম্যানেজমেন্ট, ইভেন্ট ম্যানেজমেন্ট বা বিয়ে বাড়ি, বিভিন্ন আনুষ্ঠানিক কাজে বিভিন্ন বাহারি ফুলের গাছ হোক, ফলের গাছ হোক আমরা দেখতে পাই। সেদিক থেকে দেখতে গেলে আস্তে আস্তে মানুষের মধ্যে রুচি বোধ কোথাও বদলে,
1: সেটা তারা ভাড়াতে নিয়ে যাচ্ছে, যারা অন্য বাগান থেকে, যে আমার বাগান থেকে নিয়ে যেতে পারে, অন্য বাগান থেকেও নিতে পারে। হ্যাঁ, যেই গাছটা আমার পছন্দ হয়েছে এটা নিয়ে আমি হয়তো 20টা গাছ এই অনুষ্ঠানের ক্ষেত্রে রাখবো, আর যদি বলে না যে আমাদের এইটাকে পুরো ডেকোরেশন সাজিয়ে দিতে হবে এই কন্ট্রাক্ট, সেইভাবে তারা সেইভাবে করছে।
0: এবং সেরকম চাইলেও যারা শুরু করছেন তারাও সেটা করতে পারে যদি তার যোগাযোগ ব্যাপার থাকে। আরেকটা দিক যেটা হচ্ছে যে ধরুন যারা তৈরি করলেন, কোন একজন নতুন উদ্যোক্তা উদ্যোগী হয়ে নার্সারিটা শুরু করলেন, তার তো একটা বাণিজ্যিক দিক থাকবে। তিনি হয়তো কোথাও দিশা দেখতে পাচ্ছেন না, কোথায় বেচা কেনা করবেন, ঘরের মধ্যে রয়েছে সেগুলো প্রতিপালন করছেন, সেক্ষেত্রে আপনাদের থেকে কিভাবে সাহায্য?
1: আমাদের সঙ্গে যদি যোগাযোগ করে চারা বিক্রি করতে পারছে না, আমরা সেই চারাটা নিয়ে তার কোথাও বিক্রি হবে সেখানে আমরা সেই চারাটা তার সেল করে দেবো।
0: আচ্ছা, সেটা আপনারাও
1: উপযুক্ত দাম?
0: বাহ, আচ্ছা, এবারে একটু দামের কথা বললেন যখন, একটুখানি শুনি যে দাম সচরাচর কেমন থাকে এই সমস্ত বাহারি গাছ, ফলের গাছ।
1: বাহারি গাছ, ফলের গাছ, আপনার যখন আপনার গাছটা পুরনো হয়ে যায় তখন তার দামটা একটু কমে যায়। যখন নতুন কোন ভ্যারাইটিস যে গাছ আসলো, ধরুন আপনার, যেমন আপনার একটা কথা বলি যে ওই মিয়াজাকি আম, ও যখন আসে তখন বাজারে প্রথম যখন আসে 1500 টাকা দাম ছিল
0: একটা গাছে,
1: এখন কমে টমে সেটা 200 টাকা, 150 টাকা, 250 টাকা এরকম হয়ে গেছে।
0: হঠাৎ এই যে মিয়াজাকির একটা অভূতপূর্ব মানে দাম ছিল বা চাহিদা ছিল বাজারে, তার হঠাৎ মিয়াজাকির এই দামের পতনটা কি কারণ?
1: সবাই মাদার গাছ করে সবাই তৈরি করছে চারা, যার জন্য দাম তো কমবে, মানে সেটা হোক সবাই তৈরি করুক না, সংখ্যাই বাড়ছে। আপনার একটা গাছ থেকে 10টা গাছ হতো, এখন একটা গাছ থেকে 200 গাছ হচ্ছে।
0: আচ্ছা আচ্ছা, প্রয়োজনের তুলনায় যোগানটা পর্যাপ্ত হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে,
1: সেই
0: কারণে দামটা কমছে। আচ্ছা, এই যে মিয়াজাকির কথা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি বা একটা সময় এর একটা প্রচুর ডিমান্ড রয়েছে বাজারে বা খুব চাহিদা, খুব এই নিয়ে নানান আলোচনা হয়েছে, মিয়াজাকি কি আমাদের এই জল আবহাওয়াতে হওয়া সম্ভব।

0: হচ্ছে আমাদের এই জল আহতে হচ্ছে
1: বা কাটিমন, যে
0: কাটিমন বা ফলন ভালো হচ্ছে,
1: ফলন হচ্ছে।
0: আম্রপলি মল্লিকা আপনার প্রথম যেমন নাম হয়েছিল যে আলফানসো আম্রপলি মল্লিকা, এখন এইগুলোতে বা ন্যাংড়া চৌসা, এখন এই সব আমের ক্ষেত্রে এখন নাম আছে। তবে যে ওর থেকে কিছু যে এমন কিছু ফেরা আমের টেস্ট সেটা নয়, তবে আমের কিছুটা ইয়ে আছে, সুস্বাদ এবং সুগন্ধ আমের কালার।
1: হ্যাঁ, সেই সাথে কিছু মেডিসিনাল তার ভ্যালু রয়েছে, সেই কারণে মিয়াজাকির দামটা
0: আমাদের দেশে এত দাম নেই, দামটা বিদেশে
1: বিদেশে বিদেশে। এবং না তাদের তৈরি করার যে প্রসেস সেগুলো আলাদা, এবং তাদের আমগুলো দেখলেও মনে হবে যে একটা না কিছু একটা ব্যাপার রয়েছে, যেটাকে সূর্যের ডিম বলা হচ্ছে। তার যেমন দেখতে তেমন সুস্বাদু এইরকম রয়েছে, মানে
0: সবাই এখন এই আপনার এই বছর থেকে হয়তো সবাই খেতে পারবো না। আপনার বাড়িতে যদি একটা গাছ লাগান, আপনার 2 লক্ষ টাকা যদি আমের কিলো হয়, তার আপনি শুনছেন না যে এই দাম, কিন্তু আপনার বাড়িতে হলে সেটা কি 2 লক্ষ টাকা আপনি খাবেন? আপনি তৈরি করেছেন, আপনি নিজে নিজে খাচ্ছেন, আর বাজার মূল্য যেটা আছে সেটা পাবেন বাজারে। তা বলে এই হয়তো দাম এইসব
1: আমাদের এই এতদ অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা বাজারে কি মিয়াজাকি পাওয়া যাচ্ছে?
0: হ্যাঁ, আমাদের বাগানেও আছে, লাগিয়েছি, আমাদের ফলও হচ্ছে।
1: আপনার ওখানে ফলনও হচ্ছে বা সেক্ষেত্রে যখন আপনি বেচা কেনা করেন কিরকম দাম পান?
0: না, আমটা আমরা তো বেশি বিক্রি করি না, মানে
1: ওটা আপনি বাড়িতেই খান?
0: বাড়িতে খান, চারাটা বিক্রি, চারাটা তৈরি করছি, চারাটা বিক্রি করছি।
1: বাহ, আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা আজকের অনুষ্ঠান শুনলেন, খুব একটা সুন্দর রসালো আলোচনা হলো আর কি, বিভিন্ন ফলের কথা, ফল মানেই তো একটা রসের ভান্ডার। মিয়াজাকি আমের কথা বললাম, কাটিমন আমের কথা বললাম, ম্যাঙ্গো বানানা তো রয়েছে, আর বিভিন্ন সবেদা পেয়ারার কথা তো বললেন। এই ফলের মধ্যে যে একটা রসের ব্যাপার রয়েছে, আমাদের আজকে আলোচনাটাও নিশ্চয়ই খুব রসাত্মক হয়েছে। এবং রবীন্দ্রবাবু খুব সুন্দর সুন্দর ভ্যারাইটি রেখেছেন, আমাদের তো বলতে গেলে লোভ হয়ে যাচ্ছে রবীন্দ্রবাবুর নার্সারিতে কখনো ভিজিট করার, অবশ্যই ইচ্ছা রইল। আর যারা যারা আমাদের অনুষ্ঠান শুনে আগ্রহী হবেন, সেক্ষেত্রে যদি কোন শ্রোতা বন্ধু বা কোন কৃষক বন্ধুরা যদি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? আপনার কি কোন যোগাযোগ নাম্বার বলে দেওয়া যাবে?
0: ফোন নাম্বার আছে,
1: বেশ, আপনার নাম্বারটা তাহলে
0: 7554801-5356।
1: আরেকবার বলুন,
0: 7554801-5356।
1: বেশ, নাম্বারটা তাহলে আপনারা নোট করে রাখবেন। আপনাদের নিকটবর্তী যে সমস্ত শ্রোতা বন্ধু রয়েছেন, তারা যদি চান রবীন্দ্রবাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন, নার্সারি শিখে কিভাবে হাতে কলমে তৈরি করতে হয় গাছ থেকে আরেকটা গাছ, সেগুলো করে আপনারা ব্যবসায়িকভাবে যারা নিজেদের পায়ে দাঁড়াতে চান, স্বাবলম্বী হতে চান, অবশ্যই তার সঙ্গে যোগাযোগ করে করতে পারেন। আজকের আমাদের ঘড়ি কাঁটা চোখ রাঙাচ্ছে, আমাদের এখানেই থামতে হচ্ছে। আজকের আলোচনা করছিলাম বাহারি উদ্ভিদের নার্সারি সফলতার কাহিনী। এই নিয়ে আমাদের মধ্যে ছিলেন একজন প্রগতিশীল কৃষক বন্ধু বা একজন বিখ্যাত নার্সারিম্যান রমেন্দ্রনাথ পট্টনায়ক। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে চিঠি লিখে জানান। কৃষি কথার আসর বা ক্ষেত খামারের কথা যে অনুষ্ঠান আপনারা শুনে লিখছেন, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7000001, অথবা আপনারা মেল করতে পারেন aircoolagri@gmail.com। আজ আর নয়, রবীন্দ্রবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: নমস্কার
1: নমস্কার, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাই ভালো থাকুন, নমস্কার।
2: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এখন শুনবেন একটি কথিকা যার শিরোনাম বয়স্কদের পুষ্টি। কথিকাটি বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়।
4: বয়স যতই বাড়তে থাকে ততই আমরা কি দেখি, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, অশক্ত হয়ে পড়ে, শরীরে বিভিন্ন রকমের রোগ দেখা দিতে আরম্ভ করে। হাড় দুর্বল হয়ে দেখা দেয় অস্টিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস, দেখা দেয় কোষ্ঠকাঠিন্যসহ বিভিন্ন ধরনের পেটের এবং হজমের সমস্যা, মাংসপেশীও দুর্বল হয়ে পড়ে, অনেক সময় দেখা দেয় উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, ডায়াবেটিস, হৃদযন্ত্রের সমস্যার মতো অনেক রকমের সমস্যা। এছাড়াও রয়েছে স্নায়ুঘটিত সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা। বয়স্ক ব্যক্তিদের কম ক্যালোরিযুক্ত খাওয়াটাই বাঞ্ছনীয়, তবে হাড়ের স্বাস্থ্য, শক্তি ও পেশির ক্ষমতা বজায় রাখার জন্য ক্যালসিয়াম, ভিটামিন বি, ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খাওয়াটা দরকার। অবশ্যই খাদ্যতালিকার মধ্যে ফলমূল, শাকসবজি,

0: গোটা শস্যদানা চর্বিহীন প্রোটিন, স্বাস্থ্যকর চর্বির ওপরেই জোর দেওয়াটা খুবই দরকার। একই সাথে অতিরিক্ত চিনি বা পরিশোধিত স্টার্চ বা স্যাচুরেটেড ফ্যাট বা সোডিয়াম একদমই খাবেন না বা যথাযথ কমিয়ে দিন। এমনই খাবার খান যেগুলো নরম এবং সহজে চিবানো যায়। অল্প পরিমাণে খান, বারে বেশিবার খান এবং ভালো মতো চিবিয়ে খান, তবেই আপনার পুষ্টিটা একদম নিশ্চিতভাবে যাবে। একজন বয়োজ্যেষ্ঠ মানুষের জন্য খাবারে প্রোটিন জাতীয় খাবার থাকাটা খুবই দরকার, যা মাংসপেশি সুরক্ষার জন্য বিশেষভাবে কার্যকর। এক্ষেত্রে চর্বিহীন প্রোটিন বেশি পরিমাণে খাওয়া উচিত, যেমন ডাল, মাছ, মুরগি, কড়াইশুঁটি ইত্যাদি। তন্তু বা ফাইবারের ব্যবহার বাড়ানো উচিত, এটা হজমে অত্যন্তই দরকারি এবং নিয়মিত কোষ্ঠকাঠিন্য দূর করতে ভীষণভাবে সাহায্যকারী। এছাড়াও খাদ্যে সঠিক পরিমাণে ভিটামিন B12 থাকলে স্নায়ু বা নার্ভের শক্তিগুলো বাড়ে। আর দরকার কি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট, এতে কোষের ক্ষতিরোধ হয়। এছাড়াও বাদাম ও মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হৃদযন্ত্রের জন্য ভীষণভাবে উপকারী। এই বয়সে কতগুলো জিনিস বর্জন করে চলাটাই মনে হয় উচিত, যেমন প্রসেসড ফুড, যেগুলোতে অতিরিক্ত মাত্রায় এরকম সোডিয়াম বা লবণ থাকে এবং এর মধ্যে অস্বাস্থ্যকর চর্বি জাতীয় খাবার থাকে। এছাড়াও চিনিযুক্ত পানীয় বা কোল্ড ড্রিঙ্কস, যা শরীরের পক্ষে অপ্রয়োজনীয় ক্যালোরিগুলো দিয়ে থাকে। মিষ্টি বা অতিরিক্ত চিনি, এটাও খাওয়া উচিত নয়, কারণ এতে ক্যালোরি বেড়ে যায় এবং ওজনও বাড়িয়ে দেয়। চর্বিযুক্ত খাবার বা জাঙ্ক ফুড, যা ক্যালোরি বাড়ায় এবং হৃদযন্ত্রের সমস্যা বাড়িয়ে দেয়। একজন বরিষ্ঠ নাগরিকের আর পাঁচজনের মতো গৃহে প্রস্তুত খাবার খাওয়াটাই দরকার। হেলথ ড্রিঙ্কস বা অন্যান্য যে সমস্ত জিনিসপত্র পাওয়া যায় সেগুলো না খাওয়াটাই ভালো, তাতে অনেক সময় এই কোষ্ঠকাঠিন্যের প্রবলেম বাড়িয়ে দেয়। তবে এ ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেওয়াটা খুব দরকার। এছাড়াও বিভিন্ন অসুখে কিছু জিনিস বর্জন করা উচিত এবং ডাক্তারের পরামর্শ মতো খাদ্যতালিকার পরিবর্তন ঘটানোটা খুবই দরকার। যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না। উচ্চ রক্তচাপে কাঁচা নুন অবশ্যই পরিহার্য। এছাড়াও কিডনি সমস্যা থাকলে তাতে জলটা মেপে খেতে হয় বা প্রোটিনের বা পটাশিয়ামের পরিমাণ কমাতে হয়। হৃদযন্ত্রের অসুস্থতায় বা কোলেস্টেরল বেশি থাকলে কমাতে হবে চর্বিযুক্ত ও অস্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো, যার মধ্যে বিশেষত ট্রান্স ফ্যাটি অ্যাসিড আছে। ইউরিক অ্যাসিড বেশি থাকলে উচ্চ গুণসম্পন্ন প্রোটিন, যেগুলো হাই ভ্যালু প্রোটিন থাকে, তার ব্যবহারও কমাতে হবে। এক্ষেত্রে আপনার চিকিৎসকের পরামর্শই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
1: এতক্ষণ আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন একটি কথিকা, যার শিরোনাম ছিল বয়স্কদের পুষ্টি। কথিকাটি বললেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। সন্ধ্যে 7টায় বেতার নাটক রূপনারায়ণ, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। সন্ধ্যে 7:45 রয়েছে অনুষ্ঠান নান্দনিক। অভিনেতা অমিত সাহার সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনা দুর্বাদে। 8:15 বাংলা ব্যান্ডের গান, রাত 9টায় কথায় গানে, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 রয়েছে গ্রন্থ পরিচয়, অমিয়ভূষণ মজুমদারের মনীষ কুরার উপকথা। পরিচয় করাবেন শ্যামল ভট্টাচার্য, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 মালকোষ রাগে খেয়াল পরিবেশন করে শোনাবেন শিল্পী মারুতি মহান্ত। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সমীর নন্দী এবং হারমোনিয়ামে সনাতন গোস্বামী। 10:45 উপমহাদেশের খবর, রাত 11টায় হারানো দিনের গান, উপস্থাপনায় অর্পিতা পোদ্দার। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12টায়। ঘোষণাটি শেষ হলো।

একটি ঘোষণা। কেউ ছবি আঁকেন আর ছিঁড়ে ফেলেন, কেউ কান কেটে বান্ধবীকে পাঠান, কেউ মাথায় বরফ ঠান্ডা জল ঢালেন। আরে না না, এদেরকে কোনো বিশেষ বিশেষণে দাগিয়ে দেবার চেষ্টাই করবেন না। একটু খোঁজ নিলেই দেখা যাবে এরা সবাই বিশ্ববরেণ্য মানুষ, শিল্পী মন আর খাম খেয়াল যেন মুদ্রার এপিঠ ওপিঠ। তাই তারা শিল্পী, তাঁদের সঙ্গে সাধারণ মানুষের তফাতটাও ঠিক এখানেই। কিছু ব্যতিক্রম অবশ্যই আছে, কিন্তু শিল্প নির্বিশেষে বেশিরভাগ ক্ষেত্রেই শিল্পীরা একটু আলাদা। আজকের হারানো দিনের গানের আসর বসবে তাদের নিয়েই, গানও থাকবে বই কি, খামখেয়ালেই যে সৃষ্টির বীজ নিহিত। গান গল্পের খেয়ালি বুনট বুনতে সঙ্গে থাকবেন অর্পিতা পোদ্দার আজ রাত ঠিক ১১টায়। শুনতে ভুলবেন না। ঘোষণাটি শেষ হলো।

পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 kHz অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক ঐতিহাসিক শহরের কথা। 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00। শুনতে ভুলবেন না।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বেতার নাটক রূপনারায়ণ, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। নাটক রূপনারায়ণ।
1: আজকের নাটক রূপনারায়ণ, রচনা মৃত্যুঞ্জয় মাইতি, প্রযোজনা প্রমোদ গঙ্গোপাধ্যায়। নাটক রূপনারায়ণ।

0: খবরের ও খবরের খবরে যাচ্ছে নাকি?
1: আসুন আসুন আসুন আসুন সুপ্রকাশ দা, বসুন।
0: ওরে বাপ রে বাপ, আর পারি না হরপ্রসাদ, শরীর আর বইছে না।
1: কেন, কি হলো?
0: ডেলি প্যাসেঞ্জার করে করে মরে যাচ্ছি ভাই, মরে যাচ্ছি। তোমরা বেশ আছো, রোগীর নাড়ি টিপে বায়ু কফ পিত্তের একটা বাদলে দিয়ে খালাস।
1: বাবা কি ব্যাপার, পাঁশকুড়া লোকাল আজও লেট নাকি?
0: আরে কি জানি, আমার কাছে ও লেট ও যা, ও রাইট ও তাই। ভালো কথা, ওই বিজ্ঞাপনটা পেয়েছো?
1: হ্যাঁ। না দাদা, যেতে পারিনি, কিছু মনে করবেন
0: না। না না না, মনে করবো না, মনে করবো কেন ভাই, তুমি আছো বলে কত সাহায্য পাই। বিজ্ঞাপন এনে দাও, প্রুফ দেখে দাও, মাঝে মাঝে টাকাও দাও। পেশায় কভারেজ হলে কি হবে, সাহিত্য তোমার নেশা। হ্যাঁ ভালো কথা, এই আশ্বিন সংখ্যার প্রথম প্রবন্ধটার সেকেন্ড প্যারায় একটা মারাত্মক বানান ভুল থেকে গেছে।
1: বানান ভুল?
0: হ্যাঁ।
1: কি ভুল?
0: নির্নিমেষ বানান কি, দ্বিতীয় নিটা মূর্ধন্য নয়, ওটা দন্তন্য হরপ্রসাদ। নত্যবিধি সত্যবিধি ভুলে গেলে দেখো ভাই, এই রূপনারায়ণ পত্রিকার বানান ভুলটি চলবে না। হ্যাঁ
1: হয়ে গেছে দাদা।
0: আরে বাপরে বাপ, এই যে চা, ঠিক আছে দাঁড়া দাঁড়া, চা খেতে খেতে এই প্রবন্ধটা দেখা শেষ করে ফেলি। কার্তিক সংখ্যার ম্যাটার প্রেসে দিতে দেরি হয়ে যাচ্ছে।
1: কি প্রবন্ধ?
0: বেদান্তে অতীন্দ্রিয়বাদ। ছেলেটি বেশ লিখেছে, হে বেশ লিখেছে, কি সুন্দর এক্সপ্রেশন দেখো, লিখেছে আত্মা ঠিক পুষ্প এবং তার সৌরভের। জানো হরপ্রসাদ, প্লেটোর ঠিক এই রকম একটা কথা কোথায় যেন পড়েছিলাম, আত্মা যেন বিনা থেকে উচ্চারিত সুর।
1: এমন দাঁত ভাঙা সাবজেক্ট?
0: ও যাদের দাঁত বাঁধানো বা পোকা লাগা তাদের দাঁতই ভাঙে, আমাদের দাঁত ভাঙে না, বুঝলে?
1: কেন?
0: মানে যারা না লিখে সাহিত্যিক আর না পড়ে সাহিত্যিক, তারাই এসব লেখা দেখে ভয় পায়, বুঝলে?
1: তা লেখাটা কার?
0: লেখকের নাম দিয়ে কি হবে, লেখা আগে লেখক পরে। যে সম্পাদক যত বেশি নাম নিয়ে মাতামাতি করে জানবে সে তত নিকৃষ্ট সম্পাদক। দেখো হরপ্রসাদ, রূপনারায়ণ যখন খুব নাম করা কাগজ হবে তখন আমি একটা নিয়ম করব।
1: কি নিয়ম?
0: লেখার সঙ্গে লেখকের নাম ছাপব না, পাঠক খুঁজে দেবে লেখা কার। আজকাল হয়েছে কি জানো, লেখকের নামটা আগে লেখা পরে। বাংলা সাহিত্যে এমন দুর্দিন আর কখনো আসেনি রে ভাই, কখনো আসেনি।
1: তা কি করবেন তবে?
0: আমি এক শ্রেণীর পাঠক সৃষ্টি করতে চাই হরপ্রসাদ, যারা সৎ সাহিত্যের জন্য সংগ্রাম করবে। এই যে সব লেখা সাহিত্যের পোশাক পরে সমাজের দুর্গন্ধ ভরিয়ে দিচ্ছে, তাকে ঝেঁটিয়ে আমি বিদায় করব, রূপনারায়ণের এইটাই ব্রত জানবে। উঠি ভাই উঠি, আজ অনিতার আবার কদিন ধরে জ্বর চলছে, সকাল সকাল বাড়ি ফেরা দরকার।
1: কি জ্বর?
0: ওই ঠান্ডা ফান্ডা লেগেছে ভেবেছিলাম, এখন মনে হচ্ছে টাইফয়েড হতে পারে।
1: কে দেখছে?
0: ও আমি ওষুধ দিচ্ছি কিন্তু কিছু হচ্ছে না।
1: ও আপনার বিদ্যে কুলোবে না,
0: কুলোবে না।
1: সময় আছে, চলুন দেখে আসি। দাঁড়ান, কিছু ওষুধ টষুধ নিয়ে নিই।
0: আচ্ছা চলো ভাই,
1: চলুন।
0: দেখো হরপ্রসাদ, তুমি বিজ্ঞাপনটার জন্য যেও কিন্তু।
1: যাবো যাবো, ও পত্রিকার জন্য রাত্রে বোধ হয় আপনার ঘুম হয় না। দিন হ্যারিকেনটা আমায় দিন তো, চলুন নদীর ধারে পথটা দিয়ে যাই, কাদা কম হবে।

0: একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু সাহায্য। ওই রাত্রির রূপনারায়ণের দিকে তাকিয়ে দেখো, কি বিরাট, কি সুন্দর, কি সাবলাইম। কি জানো হরপ্রসাদ, মহৎ উপন্যাসও এমনি এক বিস্ময়, এমনি এক দূরত্ব, এমনি এক সাবলাইম রিয়েলিটি। আসলে কি জানো, কোনটা সাহিত্য আর কোনটা লিটারারি জার্নালিজম, এইটা লোকে বুঝতে পারে না। আর পারে না বলেই সোনার বদলে রোল্ড গোল্ড কিনে নিয়ে লোকে দেই দেই করে নাচে। নাও ভাই, চলো চলো চলো, সাহিত্যের কথা উঠলে কি জানো আমার আবার নেশায় পেয়ে বসে। হ্যাঁ,
1: বাবা এসেছি মা।
2: এতক্ষণে এডিটার মশাই বাড়ি এসেছেন। এডিটার? ও পত্রিকার এডিটার বলি, বাড়ি আসার দরকারটা কি? সাহিত্য করলেই তো সংসার উদ্ধার হয়ে যাবে। এদিকে আমার হয়েছে জ্বালা, বিকেলের দিকে মেয়েটা সাড়ে চার ঝড় উঠলো, ঘরে এমন টাকা পয়সা নেই যে একটা ডাক্তার ডাকি, ওষুধ কিনি, আর ওদিকে উনি এডিটারি করছেন।
0: তুমি এক কাজ করো অনিতার মা, ওই বারান্দায় ঝাঁটাটা পড়ে রয়েছে ওইটা দিয়ে দুঘাত বেশ করে পিঠে কষিয়ে দাও। হ্যাঁ, তোমার গায়ের জ্বালা মিটুক।
1: মা, তোমার পায়ে পড়ি মা, বাবা সারাদিন খেটে খুটে এলো, তুমি আর ঝগড়া করে সময় পেলে না। বাবা বাইরে আলো হাতে কে যেন দাঁড়িয়ে আছে।
0: ও হরপ্রসাদ, চলে এসো চলে এসো ভাই, চলে এসো। আরে কোনো লজ্জা নেই ভাই, এরকম অভ্যর্থনা আমার কপালে রোজই জুটে।
1: কবরেজ কাকা, এত রাত্রে?
2: ও কবরেজ, কবরেজ ডেকে আনা হয়েছে। পাশ করা অ্যালোপ্যাথিক ডাক্তার ডাকতে হলে যে এডিটার মশাইয়ের গ্রন্টের পয়সা লাগবে।
1: আহ মা, তুমি একটু চুপ করো না।
0: ওই তক্তপোষটায় বসে পড়ো হরপ্রসাদ, বসে পড়ো।
3: অনিতা কেমন আছো? এদিকে এসো তো দেখি একবার, দেখি হাতটা। জ্বরটা একটু কমেছে মনে হচ্ছে। আচ্ছা সুপ্রকাশ দা, বাড়িতে মধু আছে?
0: মধু তো মাত্র এক জায়গায় আছে ভাই, সে তোমার ওই বৌদির মুখে। দাঁড়াও তাকে ডেকে দিচ্ছি। কই গো
1: বাবা, বাবা কিসব বলছো তুমি?
2: এই যে চা ঠাকুরপো, এডিটর মশাইয়ের কি হাত পা ধোয়া হবে?
0: ও তুমি এখনো ঠান্ডা হওনি দেখছি। আচ্ছা ভাই, আমি ঘুরে আসি হরপ্রসাদ।
2: মধু আছে ঠাকুরপো?
3: ভালো হয়েছে, এই বড়ি তিনটে নিন, এখনই একটা মধুর সঙ্গে মেরে খাইয়ে দিন, তারপর দু ঘন্টা অন্তর। আজ রাতে জ্বর একেবারে না ছাড়লে ব্লাডটা দেখাতে হবে। অনিতা ভেতরে গিয়ে শুয়ে পড়ো এবার।
2: তোমাকে চুপি চুপি বলি ঠাকুরপো, সংসারটা ডুবে গেল,

0: দেশের লোক এসেছিল টাকা চাইতে, সাধে কি আমি মেজাজ খারাপ করি?
1: কত টাকা বললো অনিতার মা?
0: 300 কত টাকা জানো?
1: কে এসেছিল?
0: রামহরি বাবু।
1: আরে মালিক নিজে
0: বলে গেছে ছুটি আছে, কাল সকালে আবার আসবে।
1: 300 টাকা? হ্যাঁ তা ভাদ্র সংখ্যা থেকে প্রেসের টাকা বাকি, কিন্তু বাড়ি বইয়ে টাকা চাইতে তো কখনো রামহরি বাবু আসেন না। হরপ্রসাদ আমি এখন কি করি ভাই, কাছে যে কিছু নেই, বিজ্ঞাপনের টাকাগুলো আলাদা হলে ভেবেছিলাম মিটিয়ে দেবো।
2: পরে ভাববেন, এখন চা খান তো।
3: মা বাবাকে আবার খালি চা দিচ্ছ?
0: মেয়েটা খালি বাবা বাবা করে গেল ঠাকুরপো, তুই চুপ কর তো, চেঁচাস না।
2: অনিতার জ্বরটা অবজার্ভ করা দরকার।
1: তোমার যা খুশি করো, আমি ততক্ষণ প্রবন্ধটা দেখা শেষ করে আসি।
2: সত্যি ওই গুরুগম্ভীর প্রবন্ধটা কার লেখা সুপ্রকাশ দা?
1: অসীম মাইতি, হরপ্রসাদ এরাই আমাদের ভবিষ্যৎ, এরাই সেই পাঠক, সেই ইয়াং জেনারেশন যারা অশ্লীল নোংরা ইমোরাল সাহিত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াবে একদিন।
2: কি করে জানলেন আপনি? ইয়াং ম্যানরাই তো অশ্লীল নোংরা সাহিত্যের ভক্ত।
1: কি করে জানলাম? দেখো অসীম অনিতার সঙ্গে সেদিন এসেছিল আমাকে সাহিত্য সভায় ডাকতে। আমি তো সভা সমিতি দু চোখে দেখতে পারিনি, তা তো তুমি জানো। সত্যিকারের সাহিত্যিক যারা, তাদের হাতে দিনরাত সভা সমিতি করবার মতো সময় থাকার কথা নয়। তা শোনো, অসীমের সঙ্গে কথা বলে বুঝলাম ওরা রীতিমতো পড়াশুনো করে, ক্লাসিক পড়েছে, বিদেশি সাহিত্যের খবর রাখে, সাহিত্য বোঝে। সেদিন বললাম তুমি লেখো না কেন, লেখো আমার কাগজে লেখো।
2: সবাই কি বক্তৃতা করলেন?
1: না না না না, বক্তৃতা টক্তৃতা আমি দিইনি। আমি বললাম অনেক লোকজন দেখছি তো
3: বাবা, অসীম দা ওর প্রবন্ধটা না কিছুতেই পড়তে চাইছে না। মনে নেই সেই যে তুমি ওকে লিখতে বলেছিলে?
1: সাবজেক্টটা কি?
4: উপনিষদে মিস্টিসিজম, দেখুন ভালো হয়নি আদৌ।
3: না বাবা, ওর লজ্জা, লজ্জায়ও পড়তে চাইছে না।
1: অসীম তোমার ভালো না হওয়া প্রবন্ধটাই আমরা শুনবো, সাবজেক্টটা আমার খুব ভালো লাগছে।
3: বাবা এ হলো নবীন জানা, সুন্দর কবিতা লিখে।
4: নমস্কার।
3: আর এ হলো
1: রবীন নয় তো,
3: তুমি কি যে বলো না বাবা, এ হলো অসিত বেরা, খুব ভালো রিসাইট করতে পারে, ফুটবল খেলা একেবারে ওস্তাদ। এই অসিত, তোমার সে কথাটা বলে দেবো নাকি বাবাকে?
1: কে কে?
3: খুব ভালো না মারামারি করতে পারে জানো বাবা, সেবার হকি স্টিক নিয়ে একাই লড়ে গেল জোনা দর্শকের সঙ্গে।
4: আপনি বিশ্বাস করবেন না অনিতার কথা?
1: বিশ্বাস করতে পারলে খুশি হব, খুশি হব। অসিত ভল্টে আর কি বলেছেন জানো? মিউজিক ফর দ্য মাইন্ড অ্যান্ড মাসল ফর দ্য বডি, আদর্শ তরুণের এইটাই হচ্ছে লক্ষণ। কই আরম্ভ করো তোমরা? না না না না, আরে চেয়ার টেবিল গুলো সরাও না, এগুলো সরাও। এই আরে আরে, মালাটা কি জন্য রেখেছো? মালা সালার দরকার নেই, এসো সবাই সবাই আমরা মেঝেই বসে পড়ি, এসো বসো।
4: আচ্ছা আমি একটা প্রশ্ন করবো,
1: একটা কেন, দশটা দশটা।
4: আচ্ছা টলস্টয় আর দস্তয়েভস্কির মধ্যে বড় কে?
1: বড় কঠিন প্রশ্ন। আমার কাছে ডস্টয়েভস্কি বড়।
5: কেন, টলস্টয় নয় কেন?
1: টলস্টয়ের মধ্যে আদর্শটাই চরিত্রের চেয়েও যেন বড় হয়ে ওঠে, আসল মানুষটা তখন ছোট হয়ে যায়। উপন্যাসের পরিপূর্ণতার কাছে এটা একটা ত্রুটি।
4: আর দস্তয়েভস্কি?
1: আলোর জন্য তার আত্মার কান্না, তার বেদনা, তার বিশ্বাস, এর তুলনা হয় না, তুলনা হয় না। কিন্তু বড় গুরুগম্ভীর শোনাচ্ছে প্রোগ্রামে, দেখছি রবীন্দ্রসঙ্গীত। এবার কে গাইবে? কে?
4: অনিতা কোথায় গেল? অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনিতা, অনি

0: অতীন্দ্রিয় বার্তা হলো এখান থেকেই সংগ্রহ।
1: দেখো হরপ্রসাদ, এই যে বেদান্ত, এর শব্দচয়ন, এর সিম্বল, এর ইমেজারি, এর মিস্টিসিজম।
2: ঠাকুরপো, দেখো তো নারকেলটা মিষ্টি আছে কিনা।
1: হায় রে কপাল, কোথায় বেদান্তের মিস্টিসিজম আর কোথায় নারকেলের মিষ্টি।
2: থামো তুমি।
1: থেমেছি, একবারে থামতে রাজি আছি, যদি আরেক কাপ চা দাও।
2: চা আর হবে না, আমি পারবো না।
0: হ্যাঁ ঠিক বলেছেন বৌদি, বয়স হয়েছে, অত চা খাবেন না সুপ্রকাশদা।
1: বেশ, তুমি যখন বলছো তখন খাবো না, তাহলে প্রবন্ধটা শেষ করি। চশমাটা কোথায়? এই যে। না, এই চশমার পাওয়ারটা বদলাতে হবে দেখছি।
0: কেন, এই তো মাস তিনেক আগে পাওয়ার পাল্টালেন, এরই মধ্যে কি ব্যাপার?
1: ব্যাপার দিনে দিনে পাওয়ারফুল এডিটার হচ্ছি, বুঝলে? ভালো কথা।

0: তুমি ভাদ্র শঙ্কর এডিটোরিয়ালটা পড়েছিলে
1: না? তো
0: ওই তো হাতের কাছে ফাইলটা পড়ে রয়েছে, দেখো না, পড়ে পড়ো পড়ো।
1: দুর্নীতি সমগ্র বিভাগটিকে গ্রাস করিতে বসিয়াছে। হ্যাঁ, রূপনারায়ণ পত্রিকা এমন এডিটোরিয়াল,
0: পড়ে যাও পড়ে যাও।
1: দৃঢ় হস্তে এই সব অপরাধ বন্ধ করিবার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাইতেছি। সুপ্রকাশ দা, বুঝতে পারছি না তো?
0: বুঝতে পারছো না? সেদিন মেচেতা লোকাল ধরবো বলে আসছি, বুঝলে? গেটে দেখি টিসি গণেশ ধারা একজন ভেন্ডারের কাছ থেকে বাঁহাতে ঘুষ নিল।
1: আচ্ছা,
0: তারপর ঝুড়িটা থেকে ফট করে দুটো কাঁচকলা ছিঁড়ে নিলে। আমি আর সামলাতে পারলুম না ভাই।
1: তারপর?
0: তারপর ওর বিরুদ্ধে ডিপার্টমেন্টে দুবার লিখলাম, কিন্তু প্রাপ্তি স্বীকারটা পর্যন্ত করলো না, বুঝলে? তাই এই এডিটোরিয়াল। দেশ দিনে দিনে অন্ধকারে ডুবে যাচ্ছে ভাই হরপ্রসাদ, এই জন্যই কি এতদিন জেল খেটেছিলাম, এত পুলিশের অত্যাচার। যাক, কটা বাজলো?
1: পৌনে দশটা।
0: দেখো জোসটা ছড়িয়ে পড়েছে নদীর ওপর।
1: আপনার বারান্দাটা কিন্তু খুব সুন্দর, পুরো নদীটা দেখা যায়।
0: সত্যি সুন্দর। জানো পত্রিকার নাম কি রাখবো খুঁজে পাচ্ছিলাম না, হঠাৎ মনে হলো রূপনারায়ণ রাখি। রবীন্দ্রনাথের সেই ছোট্ট কবিতাটা, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। তারপর কি জানো, কি যেন হরপ্রসাদ, রবীন্দ্রনাথের কবিতার লাইন মনে না থাকলে না আমার যেন ভীষণ রাগ।
2: চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম সে কখনো করে না বঞ্চনা।
0: ঠিক কথা হরপ্রসাদ, সত্য কখনো বঞ্চনা করে না, এই বিশ্বাস নিয়েই বেঁচে আছি ভাই। আসুন গজানন বাবু,
3: দেখুন আমি এসেছিলাম যদি গল্পটা কার্তিক সংখ্যায় চেপে দেন।
0: গল্প? কিন্তু কার্তিক সংখ্যার ম্যাটার তো প্রায় রেডি।
3: এই যে নিন না, দেখুন না গল্পটা নিখুন, দেখুন।
0: যৌবন জ্বালা, তা আপনি সাহিত্য করেন গজানন বাবু?
3: আরে কি জানেন মশাই, এই সাহিত্যিক সভায় সাংস্কৃতিক সভায় সভাপতি টাতে হতে হলে এই দু একটা লেখা বেরোনো দরকার, নইলে মান থাকে না, বুঝছেন তো? এই আর কি,
0: লেখা ভালো হলে নিশ্চয়ই বেরোবে, ও আপনি ভাববেন না, আমি সময় মতো পড়ে দেখবো।
3: না না না প্লিজ, এই তো মাত্র 8 পৃষ্ঠার গল্প, চাকরি থেকে তো হয়ে যাবে।
0: আচ্ছা অনিতা,
2: বাবা
0: মা আমার জামা চাদর আর ছাতিটা নিয়ে তোমার ভেতরে
2: আসছি। বাবা
3: কি কোথাও বেরোবেন নাকি?
0: হ্যাঁ, সতিনের টাকার আমার খুব প্রয়োজন।
3: 300 টাকা বা টাকা দাঁড়ানো, সেই এনে দিচ্ছি। আরে জানি আজকাল কোনো কোনো লেখক আর সম্পাদকের মধ্যে নিয়ে দেন একটু আধটু চলে, আমি গদি থেকে এক্ষুনি টাকাটা নিয়ে আসছি ততক্ষণে।
4: সুপ্রকাশ বাবু বাড়ি আছেন? এই যে সুপ্রকাশ বাবু, নমস্কার। নমস্কার গজানন বাবু।
3: হ্যাঁ আরে এই যে এসো এসো বসো বসো। তা ইয়ে রামহরি, তোমার কোলাঘাট প্রেস কেমন চলছে?
4: একটা মামলায় বড্ড বেকায়দায় পড়ে গেছি গজানন বাবু।
0: রামহরি বাবু, টাকার কথা আমি শুনেছি, আমি চেষ্টা করব।
4: না না না, চেষ্টা না সুপ্রকাশ বাবু, আমার ভীষণ দরকার, সত্যি বলছি।
0: আপনি বসুন, পরে কথা বলবো। হ্যাঁ গজানন বাবু, আপনার গল্পটা
3: এক্সেলেন্ট হয়েছে, কি বলেন? আমি জানি আপনি খুশি হবেন। ওই ম্যানেজারটাও বলছিল যে বাবু, আপনি খটখটে শুকনো কাঠের ব্যবসা না করে যদি কাগজের সম্পাদক হতেন তাহলে খুব নাম করতেন। নায়িকা থেকে যা এঁকেছেন না, একেবারে মার্কেটারি করছে, হয়েছে জানি না।
0: গজানন বাবু,
3: হ্যাঁ
0: আমি খুব দুঃখিত, গল্পটা আমি ছাপতে পারবো না।
3: হ্যাঁ কি বললেন, ছাপতে পারবেন না?
0: না
3: কেন, অশ্লীল হয়েছে বললেন?
0: না, অশ্লীলতাকে আমি ভয় পাই না, যদি তার মধ্যে সৌন্দর্য থাকে, যদি সেটা সাহিত্য হয়। কিন্তু এটা যে আপনার আদৌ গল্পই হয়নি।
3: হোয়াট, গল্প হয়নি?
0: না
3: কেন, এই তো লেটেস্ট মডেলের নায়ক আছে, ট্রাউজার পর 18 বছরের নায়িকা আছে, বাংলো আছে, রাত্রি আছে, প্রেম করুন, পিরিত করুন, পোস্টিনিস্ট করুন, সব তো আছে। আর এরকম লেখার কিরকম কমার্শিয়াল ভ্যালু তা কি আপনি জানেন? আপনার আর কি চাই?
0: যা চাই তা আপনাকে আমি বোঝাতে পারবো না গজানন বাবু, টাকার জন্যে আমার মাথা ঠিক নেই। আপনি পরে একটা লেখা বরং দেবেন।
3: কি বললেন, পরে?
0: হ্যাঁ পরে।
3: জানেন কত লেখক গল্পের প্রশংসা করেছে?
0: বেশ তো, তাহলে তাদের ছাপতে বলুন।
4: সুপ্রকাশ বাবু আমার বড্ড তাড়া আছে।
3: আরে দাঁড়াও না রামহরি, সুপ্রকাশ বাবু তাহলে আপনি গল্পটা ছাপাবেন না?
0: না না,
4: আমার টাকা কি করলেন সুপ্রকাশ বাবু?
3: বেশ আমি তাহলে আসছি, রামহরি তুমি দেখা করে যাও।
4: আচ্ছা সুপ্রকাশ বাবু, বড্ড বেলা হয়ে যাচ্ছে।
0: রামহরি বাবু, কাজ রাত্রের মধ্যে টাকা দিয়ে আসবো আপনার।
4: কথা দিচ্ছেন?
0: কথা দিচ্ছি।

0: আর সুপ্রকাশ মান্না কথার খেলাপ করে না।
1: তাহলে ওই কথাই রইল রামহরি, তুমি এখন এসো। আরে আমার কাজ কত বেড়ে গেল বুঝতে পারছো তো? ভোরে কলকাতায় গিয়ে বড় বড় লেখকের সঙ্গে দেখা করা, কোর্ট কাচারি, কাগজপত্র কেনা, কি হে তোমার মনটা তুমি এখন খারাপ খারাপ লাগছে?
2: আগে হ্যাঁ, এতদিনের জিনিস, তাছাড়া টাকাটা যা ধরলেন
1: কি মুশকিল। তুমি এটা বোঝো না কেন যে মামলায় জিতলে প্রেস তোমার একার, নইলে তোমার তিন ভাইয়ের, ভাগের কত পড়ে? আর মামলা চালাতেই তোমার জমি জমা ঘুটি বাটি সব বিক্রি হয়ে যাবে, তখন তো এই বুড়ো আঙুল চুষতে হবে। যাও, যা দিয়েছি তার কেউ দেবে না, যাও।

0: 이렇게 보관시하고 애토 라트리 지하라 오면 সারাদিন স্নান করা হয়নি বোধ হয়। বসুন বসুন।
1: আপনাকে বলেছিলাম আজ রাত্রের মধ্যেই টাকা দেব, তো বড্ড দেরি হয়ে গেল। সারাদিন ঘুরে ঘুরে বিজ্ঞাপনের 50 টাকাও জোগাড় করতে পারলাম না। শেষকালে
0: কি করলেন?
1: 1 বিঘা জমি বিক্রি করে দিলাম। নিন, গুনে নিন টাকাটা।
0: জমি বিক্রি করে দিলেন?
1: হ্যাঁ।
0: কবিঘে জমি আছে আপনার?
1: তা এখনো 4 বিঘা রইল।
0: 4 বিঘে?
1: হ্যাঁ।
0: মানে তিনজনের পেটের ভাত জুটবে না। সুপ্রকাশ বাবু, আপনি রূপনারায়ণের জন্য?
1: রূপনারায়ণ পত্রিকার জন্য আমি বাস্তু ভিটে বিক্রি করতে রাজি আছি রামহরি বাবু। এদেশে দুটো ছেলে যদি বড় লেখক হয় আমি তাতেই খুশি, তাতেই ধন্য হয়ে যাব। আছে আছে, খুব প্রতিভাবান ছেলে আছে এখানে। এই এই সংখ্যার ম্যাটার দেখুন, নবীন জানার একটা কবিতা দিচ্ছি, কবিতাটা শুনুন। শেষের খেয়ার মতো সে কখন চলে গেছে নদীর ওপারে, যে নদীর অন্য নাম ভালোবাসা। কি এক্সেলেন্ট ইমেজারি।
0: সুপ্রকাশ বাবু, আপনি রূপনারায়ণ কাগজ চালান কেন?
1: কেন কাগজ চালাই জানেন? এই আমার দেশের মাটি, মানুষ, ইতিহাস, নদী, আকাশ, বাতাস, সব সব একদিন আমার কাগজে কথা বলে উঠবে। এখানে নতুন লেখক তৈরি হবে, নতুন কবি, নতুন ঔপন্যাসিক, নতুন নাট্যকার এখানে আসবে। রূপনারায়ণ তার জমিটাকে আবাদযোগ্য করে যাচ্ছে। আচ্ছা, আপনি প্রেসে বিছানা করেছেন কেন?
0: অনেক দিনের প্রেস তাই।
1: মেয়ের বলেছেন মশাই, দেখুন ফিফথ ইয়ারে পড়ার সময় রেমার্কের 3 কমরেডস বলে একটা উপন্যাস পড়েছিলাম। যুদ্ধ ফেরত 3 বন্ধু একটা ভাঙা মোটর গাড়ির প্রেমে পড়ে গেছে। একবারে প্রেমে পড়া যাকে বলে জানেন? আপনিও দেখছি পুরনো প্রেসটা প্রেমে পড়ে গেছেন। তা টাকাটা রইল, আমি এখন উঠি।
0: সুপ্রকাশ বাবু, টাকাটা আপনি ফিরিয়ে নিয়ে যান, জমিটা ছাড়িয়ে নিন, এখন তো রেজিস্ট্রি হয়নি।
1: না না না না না, আমাকে অপরাধী করবেন না। আরে মশাই, সেই তো আপনার কোলাঘাট প্রেসেই আমাকে আসতে হবে, এদিকে আর তো প্রেস নেই। যাক, ম্যাটারগুলো রইল, দিন সাতেক পরে প্রুফগুলো পাঠাবেন, কেমন? এখন বেশ করে প্রেসে নাক ডাকি ঘুমন, আমি আসি। কবরেজ, কবরেজ আছো নাকি? এ
2: কি সুপ্রকাশ দা, কি হয়েছে আপনার? একদিন কোথায় ছিলেন?
1: বড় অসুস্থ ভাই, তোমাকে জানাতেও পারিনি।
2: কি হয়েছে আপনার?
1: এই এই হার্টের ট্রাবল, নিঃশ্বাস নিতে আমার আমার বড় কষ্ট হয়। এবার হার্টের কেনা বেচা শেষ হয়ে আসছে ভাই, সব কোলাহল থেমে আসছে।
2: থামুন, কবি তো রাখুন, আপনার পা দুটো বেশ ফুলে গেছে দেখছি।
1: পা না ফুলে যদি আঙুল ফুলে কলা গাছ হতো ভাই, তাহলে বেঁচে যেতাম। টাকা পয়সা কিছু নেই, আজ গেছিলাম প্রভিডেন্ট ফান্ড থেকে কিছু কিছু লোন করতে।
2: পা কতদিন হলো ফুলেছে?
1: তোমার নজরটা পায়ের দিকে কেন বলো তো?
2: আগে মুখের দিকে হয়ে গেছে বলে? কদিন হলো এসব, কাকে দেখাচ্ছেন বলুন তো?
1: কাকে আর দেখাবো, নিজেই দেখছি, বই দেখে দেখে হোমিওপ্যাথিক চালাচ্ছি ভাই।
2: দেখি হাতটা, দেখি
1: নাড়ি দেখবি বুঝি। আচ্ছা এই না, হাত দেখো, দেখো কি দেখলে।
2: খুব সাবধানে থাকতে হবে, একটা ডায়েট চার্ট করে দিচ্ছি। ছানা অন্তত আছে 2 দিন, কলা, পেঁপে, মাংসের স্টু, টাটকা মাছের ঝোল, আর রেস্ট, অ্যাবসলিউট রেস্ট।
1: তাহলে তো গজানন হালদারের মতো একটা বিরাট কাঠের গোলার মালিক হতে হবে ভাই। ছানা খাবো, স্টু খাবো, টাকা কোথায় ভাই?
2: রূপনারায়ণ কাগজ বন্ধ রাখুন কমাস, আগে নিজে বাঁচুন।
1: কখনো কখনো নয়, কখনো নয়।
2: এই দেখো,
1: আগে আগে রূপনারায়ণ বাঁচুক।

0: আচ্ছা আচ্ছা, ম্যাটার তো দিয়েছি অনেকদিন, কিন্তু এক ফর্মও প্রুফ পেলাম না। কি ব্যাপার বলো তো, যাবো একবার? ওদিক দিয়েই যাই। দাও দাও দাও ওষুধটা, তাড়াতাড়ি দাও, মরি যদি তোমার ওষুধ খেয়েই মরবো। সে কি গজানন বাবু, আপনি এখানে? রামহরি বাবু কোথায়?
1: প্রেসটা কিনেই ফেললাম।
0: আচ্ছা আচ্ছা, ওদিকে লোকজন কি নিয়ে যাচ্ছে পত্রিকা বলে মনে হচ্ছে?
1: একটা মাসিক পত্রিকা আজই বেরিয়েছে, পরে সাপ্তাহিক করব। এই ট্রেন তো চলছে এখন, হকারেতেই বিক্রি করছে স্টেশনে, আপনি দেখবেন। ওরে কে আছিস, এডিটর মাসিক একটা কাগজ দিয়ে যাচ্ছ? এই যে এই যে এই যে দেখুন দেখুন দেখুন, আপনাদের পাঁচজনের আশীর্বাদই বেশ বিক্রি হচ্ছে জানেন, এখন সাপ্লাই দিয়ে আর খুলি উঠতে পারছি না।
0: কাগজের কি নাম? অরূপ নারায়ণ, সম্পাদক গজানন হালদার বিয়ে। ও, সেই অপাঠ্য যৌবন জ্বালা গল্পটা প্রথমেই ছেপেছেন দেখছি, ঘুটে খালি ক্লাবের সাহিত্য ভাষণ। হ্যাঁ গজানন বাবু, আপনি
1: অসাধ্য সাধন করলাম, কি বলেন? এই তো তার ব্যবসাটা বুঝি শুক্রকাশ বাবু, নইলে শুকনো খাটখাটে শাল কাঠের ব্যবসা থেকে বাংলা সাহিত্যের ব্যবসায় নামি, দেখবেন পত্রিকা কেমন চলে। আগে দেখতে হবে কমার্শিয়াল ভ্যালু, তা না হইলে সাহিত্য বাঁচবে না। কেমন ঠিক বলেছি কিনা বলুন?
0: আপনি শব্দ দেখছি না তো,
1: স্বপ্ন দেখতে যাবেন কোন দুঃখে, খাসা জেগে আছেন। এই দেখুন না কভার পেজটা একবার দেখুন না, কেমন খুলেছে। এই অভিনেত্রীটিকে চেনেন তো? আহ, কি একখানা পোজ! এই কভারটাই মাত করে দিল মশাই, একেবারে মাত করে দিল। জানেন আজকাল কভার থেকে লোকে পত্রিকা কেনে, বই কেনে, যার লোকে গরম চানাচুরের মতো কিনবে না তার সাহিত্যই নয়। এ তো মশাই সোজা হিসে।
0: আমাকে আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারেন? আমার এক গ্লাস জল, এক গ্লাস জল।
1: আপনার কি হলো, হাত টাত কাঁপছে যে?
0: না না, আমি ঠিক আছি, আমি ঠিক আছি, আমি ঠিক আছি।
1: তাহলে দয়া করে পায়ের ধুলে দেবেন মাঝে মাঝে, আপনাদের ভরসা দিয়ে তো বাংলা সাহিত্যের ব্যবসায় নামলাম। আচ্ছা নমস্কার।
2: শুভপ্রকাশ দা, আপনি অন্ধকারে এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছেন?
0: তুমি তুমি চুপে চুপে কখন এলে হরপ্রসাদ?
2: রোগী দেখে ফিরছিলাম, হকারদের চিৎকার শুনে দাঁড়িয়ে পড়লাম। কি ভাবছেন?
0: ভাবছিলাম আমার মৃত্যুর আগে রূপনারায়ণ পত্রিকার মৃত্যু হয়ে গেল। এই দেখো, এই দেখো কার্তিক সংখ্যার লেখাগুলো ফিরিয়ে নিয়ে এলাম।
2: তাতে কি অন্য প্রেসে ছাপবেন? তমলুকের একটা প্রেসের সঙ্গে কথা বলবো আমি।
0: এই আমার শরীরের জীর্ণ অবস্থা, 10-12 মাইল দূরে প্রেস, প্রভিডেন্ট ফান্ডের টাকা, হরপ্রসাদ এই শেষ বেলায় তা কি আর সম্ভব? রূপনারায়ণ মরে গেল হরপ্রসাদ, আমার আমার রূপনারায়ণ মরে গেল।
2: কেন এত দুঃখ করছেন শুভপ্রকাশ দা? সব সময় অচল মুদ্রাগুলো ভালো মুদ্রাগুলোকে বাজার ছাড়া করে ছাড়ে, জানেন না? বাজে সাহিত্যিকরা সৎ সাহিত্যিকদের লেখাই বন্ধ করে দিতে চায়, বলে কমার্শিয়াল ভ্যালু কোথায়? এ তো হবেই।
0: তোমাকে আমি ঠিক আমার কথাটা বোঝাতে পারছি না হরপ্রসাদ, আমার আমার সারা জীবনের সাধনা ব্যর্থ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল। ওই ওই ওই হকারদের চিৎকার আমার মুখটাকে ফাটিয়ে দিচ্ছে, মুখটা আমার বেঁচে যাচ্ছে।
2: জ্ঞান ফিরেছে, জ্ঞানটা ফিরেছে, কিন্তু
3: আমরা আছি, আপনি কিচ্ছু ভাববেন না কবিরাজ বাবু, আমি করে কিচ্ছু ভাববেন না। এরকম হলো কেন কবিরাজ বাবু?
2: ওই যে কাগজ দেখছো না, অরূপ নারায়ণ, তোমাদের এতদিনের রূপনারায়ণের মৃত্যু হয়ে গেল, তার বদলে ওই অশ্লীল ওই সেক্সের কাগজ।
4: কই দেখি, ওহ কভারটা কি বাজে!

0: চেপেছে,
1: একেবারে অশ্লীল নোংরা।
2: চল তো এডিটর গজানন হালদারকে গিয়ে বলি ফাজলামো পেয়েছেন, সাহিত্য নামে নোংরামি, কেবল পয়সা লোটার ফন্দি।
3: আমার হাতটা, আমার হাতটা একটু ধরো তো হরপ্রসাদ, আমি উঠে দাঁড়াই।
4: না না আর একটু শুয়ে থাকুন
3: সুপ্রকাশ। না না আমি উঠবো, আমি উঠবো হরপ্রসাদ।
4: ওহো
3: তুমি শুনলে, শুনলে ওদের কথা, রূপনারায়ণ মরেও বেঁচে গেল। আমি এতদিন এদের কথাই ভেবেছিলাম, রূপনারায়ণ পত্রিকা এদের জন্যই এত দুঃখে এত কষ্টে আমি চালিয়ে এসেছি। এরাই এরাই একদিন যা সাহিত্য নয়, যা ইমোরাল, যা অশ্লীল, তার বিরুদ্ধে লড়বে। হরপ্রসাদ, হরপ্রসাদ, আমার
5: বাবা, তোমাকে আমি খুঁজতে যাচ্ছিলাম রেলওয়ে বোর্ডের এক্সপ্রেস চিঠি, গণেশ থারা সাসপেন্ড। একে কি হয়েছে তোমার?
6: সুপ্রকাশ বাবু, সুপ্রকাশ বাবু, হই হই ব্যাপার, একেবারে লঙ্কা কাণ্ড। গজানন হালদারের সব কাগজ হোস্টেলের ছেলেরা পুড়িয়ে দিয়েছে, একটাও নেই। আমি আমি ধারে একটা প্রেস কিনে ফেললাম জানেন। আচ্ছা আচ্ছা, আপনার কাত্তির সংখ্যার ম্যাটারগুলো কোথায়? সব দিন আমাকে, সাত দিনের মধ্যে আপনার কাগজ আমি বের করে দেবো।
5: কবরেজ কাকা, কি হয়েছে বাবার?
3: অনিতা,
5: বাবা,
3: অনিতা, হাতটা ধরতো মা,
5: উঠে
3: দাঁড়াই। না না আমার কিছু হয়নি, কিচ্ছু হয়নি, আমি মৃত্যু পেরিয়ে এলাম। জীবন, নতুন জীবন, অনন্ত জীবন, রূপনারায়ণ আবার বেঁচে উঠলো। হরপ্রসাদ, আমার রূপনারায়ণ আবার বেঁচে উঠলো। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা, সে কখনো করে না বঞ্চনা।

0: রূপ নারায়ণ নাটকটি এখানেই শেষ হল। রচনা মৃত্যুঞ্জয় মাইতি, অভিনয়ে কালীপদ চক্রবর্তী, নিখিল ভট্টাচার্য, শ্যামল কুমার দাস, মনোরঞ্জন সরকার, শ্রীপতি চৌধুরী, চুনিলাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সমীর চট্টোপাধ্যায়, স্বপন কুমার ভট্টাচার্য, অরুণ গঙ্গোপাধ্যায়, রমা অধিকারী ও মেনকা বন্দ্যোপাধ্যায়। নাটকটি প্রযোজনা করেছেন প্রমোদ গঙ্গোপাধ্যায়।
1: বাংলা নাটক রূপনারায়ণ এখানেই শেষ হলো।

গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

নির্ভরযোগ্য নয় এমন কোনো সফটওয়্যার আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। সুরক্ষিত থাকুন ডিজিটালি। ব্লুটুথের মাধ্যমে ফাইল বা তথ্য শেয়ার করার জন্য অচেনা কোনো ব্যবহারকারীর কাছ থেকে অনুরোধ এলে সে অনুরোধ গ্রহণ করবেন না। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। কোনো অ্যাপ ইনস্টল করবার আগে সেই অ্যাপ কি কি অনুমতি চাইছে

আপনার মোবাইল বা কম্পিউটারে তা পড়ে বুঝে নিন। এই অনুমতির পরিণতি অনিশ্চিত মনে হলে আরও একবার ভেবে নিন। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা। জায়গা বাছাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikatha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

0: এখন সংবাদ। আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিমত ব্যক্ত করেছেন। এ মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আইব্রিক্স শীর্ষ সম্মেলনে 500 বেশি লগ্নিকারী ও শিল্পোদ্যোগীরা যোগ দেবেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্ট আপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। হরমুজ প্রণালীতে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা পাল্টা হামলায় উত্তেজনা আবার বেড়েছে। নতুন দিল্লির মতিবাগে একটি বহুতল আবাসন ধসে পড়ার ঘটনায় উদ্ধার কাজ চলছে। ঘটনায় একজনের মৃত্যুর ও বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। আসছি বিস্তারিত খবরে। উৎপাদন, অর্থনীতি, রপ্তানি সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এখন বিশ্বের নেতৃস্থানীয় দেশ হিসেবে উঠে এসেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মত প্রকাশ করেছেন। গত সন্ধ্যায় দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপনী অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বলেন, আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিদ্যুৎ উৎপাদন 9% বৃদ্ধি পেয়েছে, দু চাকার যানবাহন বিক্রি 20% এবং তিন চাকার যানবাহন বিক্রি প্রায় 30% বেড়েছে। নির্মাণ, আবাসন এবং বাণিজ্যিক কার্যকলাপ দ্রুত সম্প্রসারিত হচ্ছে। স্মার্টফোন রপ্তানির পরিমাণ 2.5 লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। দেশীয় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের পরিমাণ পৌঁছেছে প্রায় 2 লক্ষ কোটি টাকায়। ভারতীয়রা বিশ্বের সামনে দেশকে উৎপাদন হাব হিসেবে গড়ে তুলবে বলে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
1: ভারত কি গ্লোবাল কনসাল্টিং ফার্মস কেউ নেই হো সকতি, হামারি অ্যাকাউন্টিং ফার্ম, হামারি লিগাল ফার্ম, হামারি ফাইন্যান্সিয়াল ফার্ম, ইয়ে সব গ্লোবাল লিডার্স কেউ নেই বন সকতি। হাম গর্ব সে কহতে হ্যায় কি আজ ভারতীয় দুনিয়া কি টপ কম্পানিজ কো লিড কর রহে হ্যায়। আগর ভারতীয় দুনিয়া কি টপ কম্পানিও কো লিড কর রহে হ্যায় তো ভারতীয় কি বনাই কম্পানিয়া দুনিয়া কো কেউ লিড না করে।
0: এ মাসের 12 ও 13 তারিখে নতুন দিল্লিতে ব্রিক্স শীর্ষ বৈঠকের পাশাপাশি উদ্বোধনী আই ব্রিক্স সম্মেলনে 500 বেশি প্রাতিষ্ঠানিক লগ্নিকারী, বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও শিল্প ব্যবসার অগ্রণী ব্যক্তিরা যোগ দেবেন। ব্রিক্স সদস্যভুক্ত দেশগুলির ব্যাংকিং পরিকাঠামো, ডিজিটাল সক্ষমতা,

0: প্রকল্প জ্বালানি নিয়ে এই বৈঠকে আলোচনা হবে। আই ব্রিক্স বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির বিভিন্ন তহবিলের মোট মূল্য $1 trillion. নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশ ব্রিক্স শীর্ষ সম্মেলন বসবে 12 ও 13 সেপ্টেম্বর। ভারতের সভাপতিত্বে এই শীর্ষ বৈঠকের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও সুস্থায়িত্ব গড়ে তোলা। কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং সরকারি গবেষণা প্রতিষ্ঠান, শিল্প এবং স্টার্ট আপগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, উদ্ভাবনকে ত্বরান্বিত করতে এবং বৈজ্ঞানিক গবেষণা যাতে বাজারে পৌঁছয় ও নাগরিকরা উপকৃত হন তা নিশ্চিত করার জন্য সহযোগিতা প্রয়োজন। কলকাতায় আজ দুদিনব্যাপী রাইজ কনক্লেভের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে ডক্টর সিং বলেন, সরকার মহাকাশ এবং পারমাণবিক শক্তিসহ বেশ কয়েকটি কৌশলগত বৈজ্ঞানিক ক্ষেত্রকে বেসরকারি সংস্থার বৃহত্তর অংশগ্রহণের জন্য উন্মুক্ত করে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশে স্টার্ট আপ পরিমণ্ডলের ব্যাপক বিকাশ হয়েছে। 350টি স্টার্ট আপ সংস্থা থেকে আজ দেশে প্রায় 2,40,000 স্টার্ট আপ তৈরি হয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। সিএসআইআর রাইজ কনক্লেভের উদ্বোধন করে জিতেন্দ্র সিং এই দাবি করেন।
1: This idea was mooted about 3 years back. We thought we could have such startup conclaves considering the kind of startup movement that has happened in India, particularly after Prime Minister Shri Narendra Modi ji announced it from the ramparts of Red Fort. I think that was 15th of August 2015.
2: Yeah.
1: When he said Startup India, Stand Up India, we were just about 350 startups in this country. Today we stand at about 2,40,000 and we rank number 3 globally.
0: শ্রী সিং বলেন, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প ও উদ্যোগপতিদের উৎসাহ দিতে সরকার 1,00,000 কোটি তহবিল তৈরি করেছে। বিকশিত ভারত 2047-এর লক্ষ্যে সরকার পারমাণবিক ক্ষেত্র সহ আরও বিষয় শিল্প ও উদ্যোগপতিদের জন্য খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালী নিয়ে মার্কিন ইরান উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। উভয় পক্ষই এই প্রণালীতে জলযানের উপর আক্রমণ চালিয়েছে। মার্কিন পক্ষের দাবি, তারা 3টি ইরানি তেলের ট্যাঙ্কার ঘায়েল করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা হরমুজের সংরক্ষিত এলাকায় দূরনিয়ন্ত্রক চালিত একটি মার্কিন জাহাজের ওপর হামলা চালিয়েছে। কূটনৈতিক দৌত্য সফল না হওয়ায় সাম্প্রতিক হামলা পাল্টা হামলায় তেলের দাম আবার লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে শান্তি আলোচনা পুনরায় শুরুর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আজ কিভে পৌঁছেছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক আলোচনায় বসার জন্য কিভ প্রস্তুত রয়েছে। সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের ঠিক পরেই তাদের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ওই বৈঠকের পর পুতিন কিয়েভে হামলা 3 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। এদিকে জেলেনস্কি জানিয়েছেন যে সোমবার পর্যন্ত মস্কোতে হামলা বন্ধ রাখতে ইউক্রেনও প্রস্তুত। সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশ্ব মানচিত্র সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের বিষয়ে বিদেশমন্ত্রক প্রতিক্রিয়া জানিয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত সমান ক্ষেত্রফল বিশিষ্ট মানচিত্রের উপস্থাপনা সংক্রান্ত রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন যে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলসহ ভারতের সার্বভৌম ভূখণ্ড অবশ্যই ভারতের সরকারি মানচিত্র অনুযায়ী চিত্রিত করতে হবে। এ বিষয়ে কোনো ভুল বা বিভ্রান্তিকর চিত্র গ্রহণযোগ্য নয় বলে তিনি স্পষ্ট জানান। তিনি বলেন, ভারতের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট, সুসংগত এবং আপোষহীন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে আজ একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন তিনি। গোয়া সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা জানান। তিনি বলেন, 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কিলোগ্রামেরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 48,66,000 কিলোগ্রামের বেশি মাদক ধ্বংস করা হয়েছে। শ্রী শাহ জানান, এই কর্মপরিকল্পনাটি 4টি স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি।
3: 2029 तक भारत को नशा मुक्त बनाने के लिए एक रोड मैप बना है। 26 से 29 को हमने मिशन मोड अवधि के रूप में चिन्हित किया है, समय सीमाएं तय की।

0: भी है, चार स्तंभों पर हमारा रोड मैप विजन डॉक्यूमेंट है, एक इंटेलिजेंस और ऑपरेशन आधारित एनफोर्समेंट, दूसरा प्रीकर्सर और सिंथेटिक ड्रग पर नियंत्रण, तीसरा डिमांड और हार्म रिडक्शन, और चौथा क्षमता निर्माण और समन्वय।
1: নতুন দিল্লির সত্য নিকেতন এলাকায় আজ বিকেলে পড়ুয়াদের পিজি থাকার একটি বহুতল আবাসন ভবন ধসে পড়েছে। নতুন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের তথ্য অনুযায়ী চিকিৎসার জন্য চারজনকে ট্রমা সেন্টারে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়, দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে দিল্লি পুলিশ জানিয়েছে যে এ পর্যন্ত ছজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে স্থানীয় তদন্তে জানা গেছে যে ভবনটি 40 থেকে 50 বছরের পুরনো ছিল এবং দুর্ঘটনার সময় এর বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। ঘটনাস্থলে ত্রাণ ও উদ্ধার কাজের জন্য দিল্লির দমকল বাহিনী 18টি দমকলের ইঞ্জিন মোতায়েন করেছে। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরণজিৎ সিং সান্ধু, দিল্লি পুলিশ, দিল্লি দমকল বাহিনী এবং দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংলগ্ন আরেকটি ভবনও খালি করা হয়েছে এবং আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সহায়তা প্রদানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নতুন দিল্লির সত্যনিকেতনে ভবন ভেঙে পড়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী শাহ বলেছেন যে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী, দিল্লির পুলিশ কমিশনার এবং এনডিআরএফ এর মহাপরিচালকদের সঙ্গে কথা বলেছেন ও পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার নির্ধারিত সময়ের একদিন আগেই গোয়া থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনজেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে স্বর্ণপদক জয় করেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জিটিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক নিশ্চিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। আন্তর্জাতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনৈতিক বিকাশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিমত ব্যক্ত করেছেন। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি এবং ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্ট আপগুলির মধ্যে আরও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনবেন স্থানীয় সংবাদ 7:50।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন নান্দনিক
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি সিনেমা ও মঞ্চ অভিনেতা অমিত সাহা। তার সঙ্গে কথা বলেছেন শ্রাবণী মুখোপাধ্যায়।
4: দুই বাংলার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ থেকে আকাশবাণী মৈত্রীতে নান্দনিকের পথ চলা শুরু হলো। এবার থেকে রবিবার ভারতীয় সময় সন্ধ্যা 7:45 এই অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন নন্দন তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে জড়িত বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার। আর প্রথম পর্বে আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তের একজন বহু চর্চিত ব্রিলিয়ান্ট ভার্সেটাইল অভিনেতা অমিত সাহা ওরফে নধর। অমিতদা, আপনাকে আকাশবাণী মৈত্রীতে স্বাগত।
5: শ্রাবণী, তোমাকেও অনেক ধন্যবাদ, এবং কনসোলে যারা বসে আছেন প্রডিউসাররা, তাদেরকেও যারা কাজটা করছেন একসাথে, সবাইকে ধন্যবাদ।
4: থিয়েটার, টিভি, ওটিটি, সিনেমা সব মাধ্যমেই আপনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে অভিনয় করছেন, কিন্তু নধর হিসেবে বিখ্যাত হয়ে আপনার কেমন লাগছে?
5: অভিনেতাদের তো একটা অপেক্ষা থাকে এক একটা রোলের জন্য, এবং সেই অপেক্ষাটা কোন রোলের জন্য সেটা ঠিক রোলটা না পাওয়া অবধি বুঝতে পারা যায় না, অন্তত আমি বুঝতে পারিনি। আমার অপেক্ষা আছে।
4: নধর পেয়ে কি মনে
5: হলো? নধর পাওয়ার পর মনে হলো যে এই রোলটা তো পেলাম, এইটা একটা হলো। এর আগেও প্রচুর কাজ করেছি এবং সেগুলোও খুবই গুরুত্ব সহকারেই করেছি, কিন্তু ওইটা হয় এক একটা রোল এসে বসে পড়ে, যেতে দেরি করে, থাকে অনেকদিন।
4: তো এই অভিনেতার সঙ্গে চরিত্রের, মানে অমিত সাহার সঙ্গে নধরের মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জার্নিটা কেমন ছিল?
5: আমি 2 মাস আগে জানতে পেরেছিলাম যে নধর ছবিটা প্রদীপ্ত করবে। তারপরে আমরা নিজেরা কথাবার্তা বললাম, একটা লোক প্রচন্ড স্লো, তাকে নিয়েই গল্প আর কি, এবং কোনো রেফারেন্স ছিল না। একটাই রেফারেন্স ছিল যে স্লথ বলে যে প্রাণীটা হয়,

0: সেটাই রেফারেন্স।
1: তার মানে নধর হয়ে ওঠার জন্য বিশেষ কিছু প্রস্তুতি তো ছিলই?
0: হ্যাঁ, বিশেষ প্রস্তুতি ছিল বলতে নধরকে একটু মোটা হওয়ার প্রয়োজন ছিল ওর চরিত্রের জন্য। তো আমি 2 মাস ধরে মোটা হলাম এবং তার ভয়েস একটু চেঞ্জ করেছি ছবিটাতে, ছবিটার ক্ষেত্রে আর কি চেঞ্জ করতে হয়েছে খানিকটা। আমার যে রেগুলার যে গতি, যে নিজস্ব যে স্পিড,
1: হ্যাঁ এমনিতে ব্যক্তি মানুষ হিসেবে তো আমি বেশ ফটফটে,
0: বেশ না প্রচন্ড চঞ্চল। তো প্রায় 2 মাস আমি ঠিক করে ফেলেছিলাম যে আমি সমস্ত কাজই করব কিন্তু স্লো। আমার যে রেগুলার প্র্যাকটিস আছে সেই প্র্যাকটিসের মধ্যেই আমি ঢুকিয়ে নিই আমার ক্যারেক্টার প্র্যাকটিস,
1: ব্যক্তি যাপনের মধ্যে।
0: সেটা হ্যাঁ আমার সুবিধা হয়, সুবিধা হয় তাতে। সো স্পিডটা অ্যাকোয়ার করাটা জরুরি ছিল, স্পিডটা 2 মাস লেগেছে। তারপরে শুটিং এ গিয়ে 2-3 দিন করতে করতে তারপরে প্রপার স্পিডটা চলে আসে।
1: আচ্ছা, এই প্রসঙ্গে একটা জিনিস মনে হলো হঠাৎ শুনতে শুনতে, যে আপনার স্পিডটা নিজের ধারণ করা তো বটেই, তার সঙ্গে ক্যামেরার গতির সঙ্গে আপনার অভিনয়ের গতি, সেইটা খুব স্মুথলি হয়ে গিয়েছিল?
0: হ্যাঁ, সেইটার জন্যই শুটিংটা দরকার ছিল। তো শুটিং প্রথম 2-3 দিন আমরা একসাথে সবাই কাজ করা শুরু করি এবং ওই দিনই অ্যাকচুয়াল নধরের স্পিডটা কি হবে ছবিটা অনুযায়ী সেটা ধীরে ধীরে আমরা বুঝতে পারি। এবং মজা হচ্ছে ছবিটার শুটিংটাও হয়েছে এমন ভাবে প্রসেসে, এটাই বোধ হয় ডিরেক্টরের প্রসেস। আমার যে সিনগুলো ছিল ওই সিনগুলো 2-3টে সিন ছাড়া সব সিনই কিন্তু ক্রোনোলজি মেনটেন করে করা হয়েছে,
1: মানে নধর হয়ে উঠতে পেরেছে।
0: এই হয়ে ওঠাটা শুটিং প্রসিডিউরের মধ্যেও ছিল, আর স্ক্রিপ্ট ওভারঅল যা থাকে তা তো ছিলই। আর সব থেকে বেশি সাহায্য করেছে, আসলে আমি বললাম যে বুঝতে পারছিলাম না যে কি করবো, কোনো রেফারেন্স নেই, শুধু স্লোটুকুই বুঝতে পারছিলাম। তো শুটিং শুরু হবার আগে ওদের সঙ্গীতের প্রসেসটা পুরো আলাদা, আমি দীর্ঘদিন ওদের সঙ্গে কাজ করছি, ওরা যখন কোনো কন্টেন্ট মাথায় আসে মানে জিরো অবস্থায় আর কি,
1: মানে ধারণাটাকেই কনসিপ্ট করা হচ্ছে
0: ওইখান থেকে, যখন সমস্ত মিডিয়াম গুলোকে নিয়ে তখন থেকেই ওদের মিউজিক কোলাবোরেশন শুরু হয়ে যায়। তো শুটিং এর আগে আমাকে গান পাঠিয়েছিল
1: সাত্যকী বন্দ্যোপাধ্যায়ের,
0: সাত্যকীদার গানই আমাকে একটা ডাইরেকশনের দিকে ঠেলে দিয়েছিল, নজরের স্পিডটা কি হবে অ্যাবস্ট্রাক্ট হয়ে এসেছে, গানের একটা গতি আছে তো সেই গতিটা বডিতে খুব সহজে চলে আসে উইথ মিউজিক। আর
1: শুটিং যখন চলতো তখন নিশ্চয়ই সব সিনে তো আর মিউজিকটা
0: তখন দরকার পড়েনি, কিন্তু আমি ওই ছবির মিউজিকের সঙ্গে ছিলাম পুরো যতদিন না শুটিং হয়, ওই গান শুনতাম, শুট করতাম এবং বিশেষ দৃশ্যে আমি বলেছিলাম ওইটা চালিয়ে দিতে।
1: আচ্ছা,
0: ও একদম নাটকের মতো করেই চলছিল পুরো সারাউন্ডিং, আর আমি অভিনয় করছিলাম, এসব হয়েছে। তারপর স্পিডটা রয়ে গেছিল,
1: একটা সুবিধা বোধহয় আপনাদের হয়েছিল যে ছবিটা একেবারে 13 দিনে
0: টানা হয়েছিল। হ্যাঁ, শুটিং হওয়ার পর আমি বুঝতে পেরেছিলাম, শুটিং হওয়ার 7-8 দিন পর দেখছি আমি হঠাৎ খেয়াল করলাম যে আমি গোটাটা স্লো যাচ্ছে আমার। তারপরে ধীরে ধীরে 2-4 জনের সাথে কথা বললাম, বলছে কিছু না, একটা মেন্টাল ইনার্শিয়া থাকে, তা স্পেসের মধ্যে ছিলি তো 2-3 মাস ধরে, সেটা বেরোতেও টাইম লাগে। সেই সিম্পল আর কি, আনন্দ থেকে বেরোতে টাইম লাগে, শোক থেকে বেরোতে টাইম লাগে, ওটা একই জিনিস।
1: আচ্ছা, এই নধরের ভেলা সিনেমা হলে রিলিজ করানো হয়নি, মাঝখানে কোনো ডিস্ট্রিবিউটরও নেই, আপনারা নিজেরাই মানে নধরের ভেলার টিম গিয়ে বিভিন্ন থিয়েটারের মঞ্চে সাদা কাপড় টাঙিয়ে প্রজেকশনের মাধ্যমে সিনেমাটা দেখাচ্ছেন, এই ইউনিক কনসেপ্টটা সম্পর্কে আপনার অনুভূতি আর অভিজ্ঞতার কথা একটু বলুন।
0: যখন পাড়ায় পাড়ায় সিনেমা দেখানোর রেওয়াজ ছিল পর্দা খাটিয়ে, তো সেইখানে খুব ছোটবেলায় প্রচুর সিনেমা দেখেছি, মেলায় 1 মাস ধরে সিনেমা দেখানো হতো, আমাদের পাড়ায় শিবরাত্রি 15 আগস্টের দিন দেশাত্মবোধক সিনেমা দেখানো হতো।
1: আপনি তো উত্তর কলকাতার ছিলেন, ঠিক কোন অঞ্চলের?
0: কাদাপাড়া,
1: বেলেঘাটা, কাদাপাড়া।
0: আমার পাড়াটা হচ্ছে শ্রীকৃষ্ণ তালেন।
1: আচ্ছা,
0: ওইখানে কি হতো, আমরা সিনেমা দেখছি, রাস্তা পর্দা খাটানো হয়েছে, কার করে যে ফিল্ম প্রজেক্টটা চলছে, সিনেমা দেখতে দেখতে আমরা উঠে এরকম করে পেছন দিকে চলে যেতাম, আমরা উল্টো প্রজেকশন দেখতাম, এটা তো হলে কোনোদিন কারো পক্ষে দেখা সম্ভব না।
1: আচ্ছা,
0: উত্তম কুমারের চুল উঠছে উল্টো দিকে, এদিক থেকে যেটা দেখছে ওদিক থেকে আলাদা, এবার তখন রেজলিউশনটাও বুঝতাম না, আমরা অবাক হয়ে যেতাম, এইগুলো কিছু মনে থাকা রয়ে যায়। তো এই যে অনুভূতি সেইটা প্রায় ফেরত পেলাম হচ্ছে এই নধর করতে গিয়ে।
1: ঠিক কোন সাল?
0: 78 বর্ন, mid-80s, তখন আমি পাকা ছেলে হয়ে উঠছি আস্তে আস্তে, তখন ভিডিওর কালচার খুব ছিল।
1: তারপরে মানে প্রায় 30 বছর বাদে এই ব্যক্তিগত অনুভূতিটা,
0: সিনেমা হলে তখন যেতে পারতাম না, তখন মানে হাতি মেরা সাথী ফাতি দেখতে নিয়ে যেত, ওই ফিলটা আবার পেলাম যখন আমরা এই শো গুলো করছি, একদম লোকজন দেখে এসে অনেকে প্রচন্ড ওভারওয়েলম পড়েন, বিমর্ষ হয়ে পড়েন, এসব সবই হয়, এত নাটকে যেটা হয় সিনেমায় এটা দেখি মানে অপূর্ব অভিজ্ঞতা, হাতে গরম। এবং শুধু এটা না, আমাদের যে টিকিটটা বিক্রি হচ্ছে, টিকিট কে নিচ্ছে, তার ফোন নাম্বার কি, তার বয়স কি, সমস্তটা আমরা জানি।
1: আচ্ছা,
0: খুবই একটা ছোট উদ্যোগ, এভাবে করা যায় কিনা একটা দেখা
1: না, কিন্তু ছোট হলেও বেশ সাড়া ফেলেছে।
0: হ্যাঁ, মানে হয় মানে ধানি লঙ্কার মতো ছোট সাইজ কিন্তু ঝাল বেশি,
1: একেবারে নতুন যে ব্যাপারটা, ছোটবেলায় সিনেমা দেখেছেন সেটা তো সিনেমায় দেখেছেন, কিন্তু এখানে আপনি সিনেমায় অভিনয় করছেন, অভিনেতাকে তো সাথে সাথে দর্শক দেখতে পায়
0: না,

0: সেই ব্যাপারটা নিয়ে একটু বলুন।
1: অভিনেতাকে দর্শক সাথে সাথে দেখতে পায় না, ঠিক আছে, কিন্তু
0: সিনেমার দর্শক,
1: হ্যাঁ সিনেমার দর্শক, কিন্তু আমি তো স্টেজে অভিনয় করি তা বেরিয়ে আসার পর দর্শক দেখতে পায়, সিনেমায় অভিনয় করি বেরিয়ে আসার পর দর্শক দেখতে পায়। আমি যে খুব পার্থক্য করতে পেরেছি এমন নয়, কিন্তু একটা পার্থক্য আছে, সিনেমা দেখে বেরিয়ে এলো, নাটক দেখে বেরিয়ে এলো, কিন্তু ওভারঅল লোকের ইমোশনাল আউটবার্স্ট থেকে শুরু করে কমিউনিকেশন একই রকম লাগে। ভালো লাগলে নাটকে যেভাবে বলে সিনেমার ক্ষেত্রেও তাই আর।
0: আচ্ছা, তো অমিতা, আপনি তো শুধু নধর নয়, বিভিন্ন মাধ্যমের অনেক গুরুত্বপূর্ণ চরিত্রেই আপনি অভিনয় করছেন, রিসেন্ট কয়েকটা কাজ সম্পর্কে বলুন।
1: রিসেন্ট এক্সিস্টিং যে ডিস্ট্রিবিউশন সিস্টেম আছে, সেই সিস্টেমে চলছে হচ্ছে একাডেমি অফ ফাইন আর্ট।
0: হ্যাঁ হ্যাঁ, সাম্প্রতিককালে চলছে আর একটা ভীষণ চর্চিত সিনেমা, দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এই সিনেমাতে তো আপনি বীরেশ্বর চরিত্রটি বোবা, কিন্তু খুব অল্প দু চারটে যে শব্দ বীরেশ্বর বলে, যে কটা বলে সেটা দর্শকরা কিন্তু বুঝতে পারে, কিন্তু আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনো সিনেমাটা দেখে উঠতে পারেননি, তাদের জন্য একটু কয়েকটা বীরেশ্বরের সংলাপ শোনান না।
1: আশা করি উল্টো যদি বুঝতে পারে, আমি প্রণাম বলার চেষ্টা করলাম। যাই হোক, সিনেমায় কিছু না বললেও বুঝতে পারা যায়, সংলাপই নেই চরিত্রটা,
0: ওই জন্য দু তিনটে যে শব্দ
1: শীতলাপালা দেখেছি, শীতলাপালার মূল চরিত্র শীতলা ঠাকুর, যে মেন ভিলেন হচ্ছে কিচক, আর দেবদাস যে ব্যবসায়ী আর, ব্যবসায়ী পুজো দিলে তো সবাই জানবে, ব্যবসায়ীকেই তো টার্গেট করা হয়।
0: হ্যাঁ হ্যাঁ, যে কারণে
1: আমরা কি করতাম, আমরা বলতাম চলো এইগুলোই করে কি করব, তো পাড়াতেই খেলার ছলে আমাদের যা মনে আছে সেটা দিয়ে করা শুরু করলো। একজন মাথায় গামছা বেঁধে নিল, শীতলা হয়ে গেল, আর বাড়ির বেল্ট নিয়ে আসা হলো, বেল্ট দিয়ে সে কিচক হয়ে গেল। মানে এইভাবে আমাদের নাটক, মানে আমার মনে হয় এটাই অ্যাকচুয়াল শিশুনাট্য। শিশুনাট্য বলি আসলে বড়দের পার্সপেক্টিভ থেকে শিশুনাট্য, যদি দেখি একটা সিনিয়র ডিরেক্টর আছে এবং তার যা প্রেজুডিস হ্যান ত্যান জানা বোঝা এক্সপিরিয়েন্স ছোটদের উপর চাপানো হয়, আর ছোটদের যে অ্যাকচুয়াল শিশুনাট্য সেটা দেখতে কেমন লাগে আমি জানি না, একবার করার চেষ্টা করে দেখতে পারি, এইটুকু করেছি তারপর বন্ধ হয়ে যায়। তারপর কলেজে যখন গেলাম তখন দেখলাম যে নাটকটা আমরা একরকম করতাম, ওটা খেলা, আর একটা আছে যে কোনো একটা সোশ্যাল ইস্যু হলে সেইটাকে কেন্দ্র করে ন্যারেটিভ তৈরি করা, সেইটা করতে গিয়ে নাটক প্রথম করা। এখনো অবধিও আমি মনে করি একটা ভয়েসে কথা বললে দুটো লোক শুনবে, চারটে ভয়েসে কথা বললে পনেরোটা লোক শুনবে।
0: এই যে আপনি বললেন যে কোনো ইস্যু তৈরি হলে, তো সেই থেকে যে থিয়েটারে আপনি ঢুকলেন সেটা কি
1: প্রসেনিয়াম ছিল
0: না পথ
1: নাটক? না না, পথ নাটক যেবারে সুস্মিতা সেন হলো না ঐশ্বর্য রায় হলো মনে নেই,
0: একই বছরে
1: হয়েছিল। তো এইটা নিয়ে একটা বিরোধিতা হয়, আমরা বিরোধিতা করি, রাস্তায় শুয়ে পড়ি, গল্ফ গ্রিনে দেখানো হবে বলে গল্ফ গ্রিনে যে রাস্তায় শুয়ে পড়া থেকে শুরু করে ওখানে নাটক, যেরকম এজিটেশন প্রোগ্রাম থাকে ছাত্রদের সেসব করতে করতেই আসা, তারপরে নিজের দল ফর্ম করা এবং নিজেদের মতো করে প্র্যাকটিস শুরু করা, এইভাবে করতে করতে করতে করতে এখন অবধি করে যাচ্ছি আর কি।
0: একটু আপনার নিজের যে থিয়েটার
1: দল, আমাদের দলের নাম বিদূষক, আমরা 2000 সালে এই দলটা, আমাদের নিজেদের কোনো প্রাতিষ্ঠানিক ট্রেনিং বা কোনো সিনিয়রের কাছে ট্রেনিং ছিল না, পাকামো করে আমরা একটা দল তৈরি করেছিলাম। তো ওইভাবেই আমরা ইন্ডিপেন্ডেন্ট মোডেই কিভাবে কাজ করা শুরু করেছি। প্রথম যে নাটকটা ডিরেক্ট করেছিলাম জাপল সার্ত্রের মাছি, আমার টেক্সটটা পড়ে ভালো লেগেছিল, করলাম, থেকে অলিয়াস ফ্রাসে থেকে লোক এসেছে, বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে, আমার কাছে নাটকের একটা কনফ্লিক্ট ভালো লেগেছে, সহজভাবে করেছি, এর মধ্যে যে জটিলতা আছে ওটা করতে গিয়ে আমি বুঝলাম এক্সিস্টেনশিয়ালিজম, তখন জানতামই না এসব। জাপল সার্ত্রে কি, জাপল সার্ত্রেকে পড়া শুরু হলো নাটককে কেন্দ্র করে।
0: তখন আপনার বয়স কত?
1: তখন কত হবে, অনেকটা তখন 2010 পর শুরু করেছে।
0: শুরুর দিকে থিয়েটার করে তো পকেট ভরতো না নিশ্চয়ই,
1: তার জন্য কি করতেন? থিয়েটারও পকেট ভরে, শুনতে খারাপ কিন্তু সত্যি কথা, মানে গেস্ট আর্টিস্ট হিসেবে যেখানে কাজ করি সেখানটায় ইয়ে হয়।
0: তাহলে শুরুর দিকে থিয়েটার ছাড়া আর কি করতেন?
1: অভিনয় করার প্ল্যান আমার ছিল না প্রথম।
0: আচ্ছা, চাকরি করতেন?
1: চাকরি করতাম, পাতি যেরকম হয় পাড়া ঘরের মিডিওকার বাড়ির ছেলে, সে অভিনয় করার কথা ভাবতেই পারে না। তখন বেশিরভাগ ছেলেমেয়েরা ভেবেছিলাম একটা কাজ তো করা যায় যে বাদল সরকার করে, নিজের চাকরিটা করে অবসর সময় যেখানে লোকে তাস খেলে, মাছ ধরে, ফুটবল খেলা দেখে, নাটকটাও করা যায়। এবং বেশিরভাগ মানুষ কিন্তু এইভাবেই করেন থিয়েটারটা বা যে কোনো কমিউনিটি আর্ট প্র্যাকটিস। এইবার যখন ব্যবসা আসে সেখান থেকে চলে আসে ইন্ডিভিজুয়াল, সেখান থেকে এক একটা ইন্ডিভিজুয়াল মাথা তুলে দাঁড়ায়। ব্যবসা না হলে শুধুমাত্র অভিনয়ের গুণে আমাকে লোকে চিনত না, ক্যাপিটাল ইনভেস্ট না হলে চ্যাপলিনকেও চিনতাম না, ওখানেই থাকতেন, সেটা আছে প্যারাডালি।
0: যখন আপনাকে অভিনেতা হিসেবে চিনতে শুরু করেনি কিন্তু আপনার একটা পেশার ব্যাপার ছিল, তো তখন আর কি করতেন?
1: আমি বিভিন্ন রকমের পেশায় ছিলাম,
0: যেমন
1: ক্রেডিট কার্ড বিক্রি করেছি, লোন দিয়েছি লোককে, তারপরে মেকআপ আর্টিস্টের কাজ করেছি,
0: মেকআপ আর্টিস্ট হিসেবে
1: কাজ করেছি টেলিভিশন স্যাটেলাইট চ্যানেলে।
0: কতদিন করে?

0: করেছেন?
1: 6-7 বছর করেছি।
0: তখন পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন?
1: অভিনয়টা একদম প্রথম থেকে, ওই 2000 সালে শুরু করেছিলাম, শুধু অভিনয়টা, সন্ধ্যাবেলাগুলো বাঁচাবো বলে বিভিন্ন রকমের পেশায় গেছি, এবং তাতে এখনই ভাবি যে কত রকমের কাজ করেছি আমি।
0: সেই অত ধরনের কাজটা আপনাকে অভিনেতা হিসেবে সমৃদ্ধ করেছে?
1: হ্যাঁ, অভিনেতা হিসেবে, মানুষ হিসেবে সমৃদ্ধ করেছে তো বটেই।
0: কখনো ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যাওয়ার জন্য চেষ্টা করেননি?
1: হ্যাঁ, আমিও করেছিলাম, লেস সিরিয়াস, আমি দুবার পরীক্ষা দিয়েছিলাম, মানে প্রাথমিক পরীক্ষা দিয়ে পাশ করিনি, সেটা আমার জন্যই হয়নি।
0: শ্রোতা বন্ধুরা, আপনারা আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন নতুন অনুষ্ঠান নান্দনী, আর আজ নান্দনিকের প্রথম পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বর্তমানের বহুল চর্চিত অভিনেতা নধরের ভেলা সিনেমার নধর ওরফে অভিনেতা অমিত সাহা। শুধু নধর প্রসঙ্গে নয়, আমরা তার জীবনের নানা দিক নিয়েই কথা বলছি। আবার ফিরি অমিতার কাছে। অমিতা, যে কোনো মাধ্যমেই হোক অভিনয় করাটাই আপনার পেশা, কিন্তু অভিনেতা মানেই তাকে তথাকথিত সুন্দর হতে হবে, এই রকম ধারণার শিকার হতে হয়েছে আপনাকে?
1: এগুলো হাবিজাবি ধারণা থাকে, এখন গায়ে মাখি না।
0: প্রথম দিকের এই স্ট্রাগলটা কিরকম ছিল?
1: আমার পেরিফেরিটাই শুরুটা এমন জায়গায়, সেখানে এই ধরনের কথা আমি কম শুনতে হয়েছে। ওই পেরিফেরিতে বড় ইনভেস্টমেন্টও নেই, আমাকে গাল দেওয়ার লোকও নেই।
0: একটু পেরিফেরিটা সম্পর্কে শুনবো।
1: সেটা হচ্ছে যে ইস্ট ক্যালকাটা আর কি, পূর্ব কলকাতাই বলা হয় ওখানটায়, মূলত ফ্যাক্টরি বেল্ট এরিয়া, ফলত বিভিন্ন ভাষাভাষীর লোক, বিভিন্ন ধর্মের লোকের ওখানে সমাহার, বাজার দোকান, মানে এখন অনেক বেশি বিল্ডিং টিল্ডিং হয়ে গেছে, আগে একদম কলোনির মতো একটা পাড়া যেখানটায় সবাই সবাইকে চেনে, সেখানে সবারই কিছু না কিছু সামান্য সামান্য শিক্ষা আছে, যেইগুলোকেই একসাথে অ্যাকুমুলেট করে নিয়ে আমাদের এগোনো আর।
0: যদি ক্যামেরা মাধ্যমের দিকে আসি,
1: আমার সঙ্গে ডিরেক্ট এরকম কোনো ইয়ে হয়নি, কিন্তু যেটা মনে করতে পারি সেটা হচ্ছে যে জার্মান ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, শালটা মনে নেই আমার, আমি রবীন্দ্র সদনের কাউন্টার থেকে টিকিট তুলতে গেছি, আগে 2-3 জন টিকিট নিচ্ছেন ওখানে যাদের অভ্যস্ত, আমাকে এমনি এখন অব্দি চেহারা ফেহারা দেখবো আর্টিস্ট ফার্টিস্ট মনে হয় না, সেটা আমার একটা মজা আছে। তো ওইখান থেকে একজন জিজ্ঞেস করলো আমাকে যে কি ছবি দেখবেন, ক্যাজুয়াল ম্যাচের দেখবো, লোকটা একটু
0: অবাক হলেন,
1: অবাক না, খুব সামান্য চুপ হলেন, কিন্তু উনি যে ভেতরে স্তব্ধ হলেন এবং বাইরে স্তব্ধতা দেখাচ্ছেন না, ওটুকু ইন্টেলিজেন্ট আমি ছিলাম ছোটবেলা। আমার যেমন ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেই আমাকে সেকেন্ড বার প্রিলিম পরীক্ষা দেওয়ার সময় জিজ্ঞেস করলেন যে এরকম শর্ট হাইট আপনি অভিনয় করবেন, ভালনারেবিলিটি দেখেন, ইনস্টিটিউট একটা ছেলে যাবে সেখানে গিয়ে পড়াশোনা করবে না পলিটিক্স করবে, সেটা তাকে জাজ করে নিতে হবে।
0: আপনি মূলত থিয়েটারের মানুষ, থিয়েটার ব্যাকগ্রাউন্ড, একটু থিয়েটারের সংলাপ শুনবো।
1: রিসেন্ট একটা নাটকের সংলাপ আমি শোনাতে পারি, একটা স্কুল নাটকের একটা সংলাপ, দুই বন্ধুর গল্প, স্কুলিং সিস্টেম, পড়াশুনো সিস্টেম কিরকম হয়ে উঠতে পারে, মজাদার হয়ে উঠতে পারে, সেটা নিয়েই নাটকটা। আমার চরিত্রের নাম গাদা, আমার চরিত্র ঠাম্মার সাথে থাকে, সে ঠাম্মাই তার সব, সে ঠাম্মার বানানো পিড়িতের স্কুলে পড়ে, পাশ ফেল নিয়ে কথা হচ্ছে, তখন গাদা বলছে যে এই তোমাকে স্কুলে যারা লেখাপড়ায় কাঁসা ঠিক কইরা মন বসাইতে পারে না, তাকে লাস্ট বেঞ্চে পাঠান, আর যারা পড়াশোনায় ভালো তাকে ফার্স্ট বেঞ্চে, তাই তো? তখন মহেন্দ্রও বলে হ্যাঁ। তখন গাদা বলছে যে অথচ সরকারি হাসপাতালে গিয়া দেখো যে বেশি অসুস্থ তারা বেশি কইরা ওষুধ দেয়, বেশি কইরা যত্ন নেয়, বেশি কইরা কেয়ার নেয়, আর যে কম অসুস্থ তারা অত কেয়ার নেয় না, অত যত্ন নেয় না, তাইলে কি তোমার মনে হয় না যে পড়াশোনায় ঠিক কইরা মন বসাইতে পারে না, লেখাপড়ায় কাঁসা, তাকে ফার্স্ট বেঞ্চে আনা উচিত, তাকে বেশি কইরা নজর দেওয়া উচিত, যে পারতাছে না তার দিয়ে পারানোই তো তোমার কাজ, তারে না মাইরা না বুইকা, তারে আদর দিয়া ভালোবাসা দিয়া সাহস দিয়া যে পারতে আছে তার সমান করে তুলাই তো তোমার কাজ, তুমি তো সবাই রে শিখাইতে আইছো কে বালা কে খারাপ, এই মামলার উকিল হয়ে তো আসো নাই। আমার ঠাম্মায় কয় এই দুনিয়ায় কোন স্টুডেন্ট ফেল মারে না, ফেল মারে মাস্টার, তার শিখানোর কথা ছিল হ্যাঁ শিখাইতে পারে নাই। আমার ঠাম্মায় কয় এখন বালা মাস্টারের কাম হইল তার স্টুডেন্ট রে কল্পনা করতে শিখা দেওয়া, সে কল্পনা করতে শিক্ষা যায় রে ভাই, হ্যাঁ দুনিয়া বদলাইতে পারে।
0: অসাধারণ একটা মেসেজ আছে নাটকটার মধ্যে। আমি তো আবার একটু নধরের ভেলা প্রসঙ্গে ফিরি। প্রদীপ্ত ভট্টাচার্য, ঋত্বিক চক্রবর্তী আর আপনি রূপকলা কেন্দ্রে পড়ার সময় থেকেই খুব ভালো বন্ধুত্ব আপনাদের তিনজনের, পরস্পরের ওয়েভ লেন্থ খুব ভালোভাবে বোঝেন আপনারা, কিন্তু অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে তো প্রথম কাজ করলেন।
1: দুজনের চরিত্রই খুব কঠিন চরিত্র ছিল, এবং প্রিয়াঙ্কার সাথে আমি আগে একটা ছোট কাজই করেছি, মূলত গ্ল্যামারের জায়গা থেকে আসছে প্রিয়াঙ্কা, কিন্তু আমার ধারণা ভেঙে গিয়েছিল শুট করতে গিয়ে।
0: কিরকম একটু শুনি।
1: মোটামুটি দুজন অভিনেতা যখন রেসিপ্রোকেট করা শুরু করে তখন কিন্তু দুজনেই সচেতন থাকে, এবং দুজনে সচেতন থেকেও পুরোপুরি ছেড়ে দিতে পারে। আমার কনসাস আমাকে বাঁচিয়ে রাখতে হবে, এবং ওই কনসাসকে আবার ঠেলে ফেলে

0: আমাকে জলের মতো উইদাউট কনসাস এগিয়েও যেতে হবে, কিন্তু একেবারে কনসাস না থাকলেও হবে না। মানে এটা না, ওটা অনেকটা হচ্ছে ওই অ্যানাস্থেসিয়ার মতো, অ্যানাস্থেসিয়া করাটা সহজ, ফেরানোটা কঠিন।
1: আচ্ছা, একালের আর কোন কোন স্টার বা বিখ্যাত অভিনেতা ও পরিচালকদের সঙ্গে কাজ করেছেন বা করছেন?
0: মোটামুটি সবার সাথেই বড় বড় পরিচালক, রায়চন্দ্র থেকে শুরু করে অনিক দত্ত, অরিন্দম শীল, তারও আগে অর্জুন গৌরী সারিয়া, তো মোটামুটি সবার সাথেই করা হয়ে গেছে। আর অনেকদিন, 15 বছর হয়ে গেল, একটা করে করলেই তো বছরে অনেকগুলো লোকের সাথে আলাপ হয়ে যায়।
1: আপনার একদম শুরুর দিকের, মানে আমি ক্যামেরা মাধ্যমের কথা বলছি, সিরিয়াল আর টেলিফিল্মের কথা যদি বলেন, প্রথম যে কাজগুলো থেকে আপনি চোখে পড়তে শুরু করলেন, বেশি কাজ পেতে শুরু করলেন?
0: প্রথম সিরিয়াল অদ্বিতীয়া করতাম, তারপরে ঘরে ফেরার গান, অনেকগুলো সিরিয়াল ওই সময়টা, বছর ধরে অদ্বিতীয়া করার সঙ্গে সঙ্গে ফাটাফাট 2-3 সিরিয়ালে কি করে হয়ে গেল। জয়দীপ দার কাছে অনেক কিছু শিখেছি, জয়দীপ দা পরিচালক ছিলেন। তারপর আর সিরিয়ালটা করা হলো না, আমার নাটকের শো ছিল একটা সিরিয়ালে, আমি বললাম নাটকের শো আছে হবে না, তখন ওটা বড় পাট করছিলাম, তো লখনৌতে শো আছে বলে গাইগুই করছে, কি করবো না করবো বুঝতে পারছে না, মানে কেউ ফার্মলি কিছু বলতে পারছে না। আমি যাইনি শুটিং এ, আমি শো করতে চলে গেছি, এসে দেখলাম আমার ডেথ সিন রচনা হয়ে আছে, কি হয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে।
1: প্রচুর মানুষের সঙ্গে কাজ করেছেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে বন্ধু বললে কাদের কাদের নাম করবেন? সব সহকর্মী তো বন্ধু হয় না, মানে বন্ধু বলতে চাইছি,
0: বন্ধুর সংখ্যা আমার বেশ ভালোই।
1: আচ্ছা,
0: বন্ধুত্ব তো কাজের মধ্যে দিয়ে হয়, আলাদা করে কারো নাম বলছি না, বলতে চাইছি না আসলে। ইন্ডাস্ট্রির অনেকের সাথে কাজ করে, সবার সাথেই আমার সম্পর্ক অদ্ভুত ভাবে রিপিট করে না আমার পরিচালকরা তাদের ছবিতে।
1: আচ্ছা,
0: মানে একবার মানে অনিক দত্তর সাথে কাজ করলাম, তারপর 3 ছবি করলাম, মানে এইটা সম্পর্ক ডেভেলপ করতে থাকে।
1: কয়েকটা সিনেমার নাম একটু বলুন।
0: শুরু করেছিলাম হচ্ছে ওই ছবিটা দিয়ে, আশ্চর্য প্রদীপ, তারপরে করলাম হচ্ছে মেঘনাদ বধ রহস্য, তারপরে করলাম হচ্ছে অনেক বড় গুরুত্বপূর্ণ চরিত্রে ভবিষ্যতের ভূত, সেইটা করলাম।
1: আর সাম্প্রতিককালে ঠিক কোন কোন চরিত্রে কোন কোন প্রজেক্টে আপনাকে দেখতে পাচ্ছি?
0: ওটা ওয়েব সিরিজ, সেটা হচ্ছে জ্যাজ সিটি।
1: আচ্ছা,
0: সেটা প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে এবং মাল্টিলিঙ্গুয়াল, এটা বম্বে থেকে অভিনেতা অভিনেত্রী এসেছেন এবং আমাদের এখানকার প্রচুর অভিনেতা অভিনেত্রী কাজ করেছেন, সম্ভবত বম্বেরই প্রোডাকশন হাউস। আর এখন তো নদর ভেলাটা চলছে, কাপুরুষ টাপুরুষ অনেকগুলো ছবি শুট করেছে, এবার ওটা কবে কোথায় রিলিজ করবে আমি ঠিক করে জানিও না।
1: আচ্ছা, সরাসরি হিন্দিতে কোনো কাজ করেছেন?
0: হ্যাঁ, হিন্দিতে একবার করেছিলাম আমি, লুটেরা বলে একটা ছবি।
1: আচ্ছা,
0: অ্যাকশনের পার্ট ছিল বিক্রমাদিত্য মোটওয়ানে, যে ডিরেক্টর, ওর ছবি আমার দেখতে খুব ভালো লাগে।
1: আচ্ছা,
0: ওই ছবিতে পার্ট করেছিলাম।
1: মানে একটা ইচ্ছে পূরণের কাজ হয়েছে?
0: ইচ্ছে পূরণ টুরণ না, আমার ডিজায়ার কখনোই সেভাবে নেই। এবার বললো যে ওখানে ওইটা করলে বেশি টাকা পাওয়া যায়, অ্যাকশনের পার্ট করলাম, অনেক টাকা পেয়েছি, এখানকার টাকা থেকে 6 গুণ টাকা পেয়েছি। তারপরে বম্বের কাছে দিয়ে একটা অ্যাডভার্ট এসেছিল, অ্যাডে গিয়ে অ্যাডের যে রেজোনেন্স দেখেছি, যে স্পিড দেখেছি, আমার আমার কাপ অফ টি নয়। আর বম্বে নিয়ে আমার কোনো মাতামাতি নেই, আমি প্রথম কথা হিন্দিতে বলতেই পারি না।
1: আচ্ছা,
0: আপনাকে বল সকেগা কে আপ খানা খায়া হ্যায়, তো এটা দিয়ে তো অভিনয় হবে না, আর আমার ইন্টারেস্টও নেই হিন্দিতে অভিনয় করার।
1: আচ্ছা, তার মানে বলিউডে বা দক্ষিণে কাজের সেরকম কোনো পরিকল্পনা নেই?
0: যার যেখান থেকে দরকার হবে সেখান থেকে নিয়ে এসে লেখাপড়া করিয়ে সাঁতার শিখিয়ে মেরে কুদিয়ে ঠিক কাজ করিয়ে নেয়, ফলে আমি এক্সপেক্ট করে কি করব।
1: আচ্ছা,
0: কন্টেন্টটা তৈরি হতে হবে, কন্টেন্ট তৈরি হলে আমারও ডাক পড়বে।
1: সেই জহুরি ঠিক জহর চিনে নেবেন। থিয়েটার হোক, ওটিটি, টিভি বা সিনেমা, ওভারঅল যে কোনো মাধ্যমেরই কোনো একটা স্ক্রিপ্ট প্রথম আপনি যখন পান, তা থেকে চরিত্র হয়ে ওঠার জন্য আপনি কি কোনো মেথড অ্যাক্টিং ফলো করেন, নাকি নিজের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা, ভাবনা চিন্তা বা ডিরেক্টরদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই চরিত্রটাকে ফুটিয়ে তোলেন?
0: সিনেমাটা ডিরেক্টরের,
1: বেশ
0: আমার না, উনি যেভাবে ভাবছেন। আমার কাজ হচ্ছে লাইভ থাকার যে অভ্যেস ডিরেক্টরের দেখানো পথে, সেইখানটা লাইভ থাকলে বাকিটা ডিরেক্টরে কেটে কুটে গান লাগিয়ে করে দেন, দেখে মনে হয় আমি হেভি অভিনয় করছি, আমি লাইভ থাকছি খালি। শান্তির দরকার হয়, একটা পরিবেশের দরকার হয়, সেটা বিভিন্ন ভাবে এলে হয়ে যায়। এটা সমস্ত ক্ষেত্রেই প্রযোজ্য, মানুষ যখন কমফোর্টেবল সে জলের মতো পারফর্ম করে।
1: মানে সব ক্ষেত্রেই কি একই রকম হয়? কোথাও কি নিজের ভাবনা চিন্তার স্বাধীনতা থাকে না?
0: আমি যখন যাচ্ছি, পরিচালক যখন আমাকে নিচ্ছেন, পরিচালক আমার ইন্টারপ্রিটেশনকেই নিচ্ছেন, যে তার কন্টেন্টের উপর ইন্টারপ্রিট করলে তার যে ভিশন আছে সেই ভিশনের কাছাকাছি থাকবে।
1: আর অন্যান্য মাধ্যমগুলো,
0: নাটকটাকে অ্যাক্টার্স মিডিয়া বলা হয়, নাটকটা যখন চলে 3 ঘন্টার জন্য অ্যাক্টার্স মিডিয়া, মানে আমরা যে ইউরোপিয়ান প্রসিনিয়াম প্র্যাকটিস করেছি, ফলে তো পুরো অ্যাক্টার্স মিডিয়া নয়, থিয়েটারে রিহার্সাল হয়, তো গোটাটাই তো পরিচালকের অঙ্গুলি হেলনে হয়, পরিচালকের আইডিয়াকে রূপ দিই আমরা, কিন্তু

0: দিচ্ছি আমি, ফলত আমি মানুষটা আমার কালচার এবং সেই কালচার থেকে আর একটা ক্যারেক্টার কালচার কি করে মিশছে, মিশে কি সংঘাত তৈরি হয়ে কোন জায়গায় যাচ্ছে সেটা কনসিয়াসলি কিভাবে দিচ্ছি, লাইটে দাঁড়াতে পারছি কিনা, এটা আছে বলেই উনি ডাকছেন। কিন্তু ফাইনালি তো ওনার কন্টেন্ট বা কোন লেখকের বিষয় আমরা করছি আর কি।
1: আর যখন অমিত শাহা নিজেই একই সঙ্গে পরিচালক এবং অভিনেতা হয়ে কাজ করেন,
0: আমাদের দলে 25 বছরের দল, আমি আজ অব্দি আমার দলে অভিনয় করিনি, আমি লাস্ট সারারাত্রির করেছি, সারারাত্রির করতে গিয়ে আরেকজনের
1: বাদল
0: সরকারের, ওটা সাইট স্পেসিফিক করেছি কাশী বিশ্বনাথ বলে একটা মঞ্চ, আমাদের কলকাতায় বিখ্যাত মঞ্চ ছিল, তার একটা বারান্দা যেখানে সেট ছিল সারারাত্রি,
1: তো রিহার্সাল করা যায় ওখানে,
0: তো ওটা বেস্ট চয়েস ছিল, ওখানটায় আমরা ওই কাজটা করলাম।
1: আমরা বলছিলাম যে স্ক্রিপ্ট থেকে চরিত্র হয়ে ওঠার প্রসঙ্গের যে জার্নিটা সেটা সম্পর্কে,
0: স্ক্রিপ্ট তো অভিনেতার কাছে ব্লুপ্রিন্ট, মুভ করার ব্লুপ্রিন্ট, মানে মুভমেন্ট হচ্ছে এটা চলন গমন একসাথে, একটা মুভমেন্ট দেখা যায় একটা মুভমেন্ট দেখা যায় না, কিন্তু অভিনেতা দুটো মুভমেন্টে যেতে হয়, ইনার মুভমেন্ট চট করে দেখতে পাওয়া যায় না, একটু অ্যাটেন্টিভ হতে হয় অভিনেতাকে, হতে হয় দর্শককে হতে হয়, কিন্তু বাইরের হাত পা চড়ানো আর হাসাহাসি এসব খুব চট করে বুঝতে পারেন, ফলে দুটো জিনিসই লাগে।
1: স্লোম্যান নধুর সিনেমাতে খুব অল্পই কিছু শব্দ করেছে, কিন্তু সেই শব্দগুলোই চূড়ান্ত করতে 4 দিন ধরে ডাবিং হয়েছে, সেই গল্পটা একটু শুনবো।
0: সব খবর তো রাখছো। ডায়লগ বলতে কিছু নেই, খিদি পেয়েছে, মানে অনেকক্ষণ পর একটা ডায়লগ, মানে গোটা ছবি তো বলছি না, মানে শব্দ সংখ্যা 12-13 খানা হবে, শুটিং এর পর এডিট হওয়ার পর ছবিটা অনেকটা বদলে যায়, এবং সেই বদলানোটা কখনো কাছাকাছি থাকে ডিরেক্টরের, কখনো ডিরেক্টর থেকে দূরে চলে যায়, সেটা ডিরেক্টর বুঝতে পারে আর কি। তারপরে ডাবিং যখন করলাম, ডাব করার পরে প্রথম দিন সংলাপ বললাম, আমারই কিরকম একটা লাগছে, তো আমাকে প্রদীপ্তও বললো, তাই আমার পরে কে আছে, আমার এখন ট্রাইফাই হলো, আরেকজন তাকে ঢুকিয়ে দাও, তারপরে কবে ডেট আছে, করা হয়ে গেছে কিন্তু আরেকবার করি না, দেখি না কি হয়, শব্দ কিছু নেই,
1: কিন্তু এই যে 4 দিন ধরে ডাবিং হলো কেন,
0: টোন ম্যাচ করছে না, ডাবিং করতে গিয়ে যে সিনেমা চেঞ্জ হতে, আমি দেখি কি গুপ্ত ধরনের প্রচুর সিনেমা ছিল, তো একটা সিনেমাতে পাঠ করেছিলাম, সেইখানে শীতে কাপার দৃশ্য ছিল, মানে ঠান্ডা জলে নামার দৃশ্য ছিল, আইসক্রিম খাবি, না খাবো না, কেন, হেভি ঠান্ডা, তো আমি পরিচালককে পরে বলেছিলাম যে আমরা আলোচনা করলাম যে পুরোটা কথা না বলে বোঝানো যায়, খাবি, এবার ওটা সুবিধা যে ভিজুয়ালি দেখা যায় বলে আইসক্রিমটা নোট করে দিলে এক্সপ্রেস করলে বোঝা যায় যে ও বলছে ঠান্ডা, তাহলে এইরকম কিছু, ও 3 দিন আমি ডাবিং করেছি, মাথা খেয়ে ফেলেছি লোকে, আমি দাঁড়া চলো এটা ট্রাই করা যায়, এবং ওটা ট্রাই করাতে ওইগুলো বেশি পছন্দ হয়েছে লোকের, কিন্তু এইগুলো আমরা এমনিই করি, মুখে কিছু আছে ওই লোকটা বুঝে যায়, তাহলে এইটা একটু ট্রিকি ওয়েতে করলেই কিন্তু অডিয়েন্স মানে বুঝে যে যায়, যেতে পারেও বলছি না যায় গেল, তো
1: আমি তো আপনার মতো ব্রিলিয়ান্ট ভার্সেটাইল
0: বলো,
1: আপনি যতই নিজেকে মিডিয়োকার বলুন না কেন, আমরা এটাই বলবো, আমরা এই মূল্যায়নই করবো, ব্রিলিয়ান্ট ভার্সেটাইল অভিনেতা আপনি একজন, আপনাকে পেয়ে কথা থামানো সত্যিই খুব কঠিন কাজ, কিন্তু ঘড়ি তো কারোর শাসন মানে
0: না, তা তো বটে,
1: সে নিজেই শাসন করে, নধরের মতো স্লো ম্যানের কথাতেও সে নিজের গতি একটুও কমাবে না। তো শেষ পাতে মিষ্টি মুখের মতো জিজ্ঞাসা করব, আকাশবাণীর সঙ্গে আপনার যোগসূত্র ঠিক কিভাবে তৈরি হলো?
0: তখন ছোট, মানে সালটা আমার মনে নেই, নাট্যান্বেষী নাট্য পত্রিকা ছিল, সেখানে তো ওইখানেই একটা অনুষ্ঠানে, আমার বয়স তখন 20-21 বছর বয়স,
1: আচ্ছা
0: অতটাও ছোট নেই আর, কিন্তু ওই প্রথমবার আমি আসি এখানটায়, মানে নতুন ছেলেমেয়েরা নাটকে এসছে, তারা নাটক কিভাবে করছে সেইসব নিয়েই প্রশ্ন হচ্ছিল, আমি সম্ভবত 2 ওয়ার্ড উচ্চারণ করেছিলাম মনে আছে আমার,
1: আচ্ছা
0: তার কারণ আমার বিশেষ কিছু বলার ছিল না শোনা ছাড়া, ওই ওয়ার্ডটা শোনার জন্য আমি কিন্তু 15 দিন অপেক্ষা করেছি, সেটা হচ্ছে সকালবেলা বিছানাও ছাড়িনি, রেডিও চালিয়ে দিয়েছি, রেডিও চালিয়ে কে কি বলছে আমার কোনো মাথায় নেই, কখন আমার ওই ভয়েসটা শোনা যাবে, কানে আসবে, সেটাই জন্য আমি অপেক্ষা করছিলাম, এরকম অপেক্ষা আমি সিনেমার জন্য করিনি।
1: বাহ, পরে তো আপনার সেই অপেক্ষার অবসান হয়েছিল, আপনি তো বর্তমানে আকাশবাণী ড্রামা আর্টিস্ট,
0: প্রথম যে কোনো জিনিসের মজা আলাদা, ওটা শুধু স্কিল বা যোগ্যতা ভোগ্যতার উপর নির্ভর করে না।
1: প্রথম যেটা বললেন,
0: ঘটা প্রথম ঘটনা,
1: প্রথম যেটা বললেন সেটা তো কোনো একটা পত্রিকার তরফ থেকে আপনি কাজটা করতে এসেছিলেন, পরবর্তীকালে একদম ইন্ডিভিজুয়াল আকাশবাণী ড্রামা আর্টিস্ট হিসেবে
0: আকাশবাণী নাটক করেছি দু একবার অর্ঘর সাথে, তারপরে সিদ্ধার্থদার সাথে।
1: কেমন লাগলো
0: এই যে সময়টা আমি কাটাচ্ছি ওখানটায়, দুজন রয়েছেন এখানে, তুমি রয়েছো, এই যে কথা বলছি, এটা ভাল লাগে। আর আকাশবাণীর সঙ্গে তো আমাদের সম্পর্ক অনেক ছোটবেলার সম্পর্ক।
1: ছোটবেলায় আকাশবাণীর নাটক শুনতেন?
0: হ্যাঁ।

0: ব্যাখ্যাটাই তো আকাশবাণী থেকে, অডিও ইমেজারি আমরা সব আসলে শোনা থেকেই শিখেছি, শোনা থেকে কল্পনা করতে শিখেছি। এই যে নাটকগুলো হতো শনিবারের বারবেলা, তারপর ওয়েসিস, তারপর একান্ন পিঠ, যাত্রার বিজ্ঞাপন ওগুলো হতো, এই যে এত অডিও, যে আমরা মূলত অডিওই শুনতাম তো, একদম ছোটবেলা থেকে অডিও শুনে অভ্যস্ত, তো ছবি যা দেখার সেটা শুনেই দেখেছি।
1: আচ্ছা,
0: আমি যখন নাটক করি প্রচুর ভিজুয়াল ডিজাইন হ্যান ত্যান দৃশ্য ভৃশ্য নিয়ে কথা যা হয় হয়, অডিও ভয়ঙ্কর ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে অডিও এদিক ওদিক হয়ে গেলে কিচ্ছু বোঝা যাবে না।
1: অনেক অনেক ধন্যবাদ অমিত দা আমাদের সময় দেওয়ার জন্য, আকাশবাণী মৈত্রীর স্টুডিওতে আসার জন্য। আপনি খুব খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের আরো অনেক অনেক অনেক চরিত্র উপহার দিতে থাকুন এই কামনা করি। আর শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু আকাশবাণী মৈত্রীর নতুন অনুষ্ঠান নান্দনিক অবশ্যই শুনবেন রবিবার ভারতীয় সময় সন্ধ্যা 7:45। নমস্কার।
0: নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান নান্দনিক, অতিথি অভিনেতা অমিত সাহার সাক্ষাৎকার গ্রহণে শ্রাবণী মুখোপাধ্যায়, প্রযোজনা দূরবাদে, আকাশবাণী মৈত্রী।
3: আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন বাংলা ব্যান্ডের গান।

স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 8:15 হয়ে 8 সেকেন্ড। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে বাংলা ব্যান্ডের গানের। আজকের প্রথম পরিবেশনা পৃথিবী ব্যান্ডের।

পরপর দুটি গান শুনলেন পৃথিবী ব্যান্ডের। পৃথিবী একটি রক ব্যান্ড, গান শুনে বুঝতেই পেরেছেন নিশ্চয়ই। কিন্তু রক হোক, পপ হোক, জ্যাজ হোক, প্রতিটা গান কিছু বলতে চায়। বিশেষ করে ব্যান্ডের গানের বা ব্যান্ডের সূচনাই এই জন্য, স্পষ্ট কথা স্পষ্ট করে বলতে চাওয়া থেকে। এখন মাইলস।

বিভিন্ন বাদ্যযন্ত্রের ব্যবহার এবং বেশিরভাগই তার বিদেশি বাদ্যযন্ত্র। এই ব্যবহারের ফলেই ব্যান্ডের গান সেই সময়ে যখন শুরু হয়েছিল, বিশেষ করে 90-এর দশকে, খুব জনপ্রিয় হয়ে উঠেছিল, বা আমরা যাকে বলি জীবনমুখী গান, তখন শুরু হয়েছিল। তারপরে ব্যান্ডের গানের জনপ্রিয়তার মূল কারণ ছিল এর মধ্যে গিটার, হাওয়াইয়ান গিটার, ইলেকট্রিক গিটারের ব্যবহার এবং নানান পারকাশনের ব্যবহার। শুনলাম ক্রস উইন্ডসের গান। ব্যান্ডের গানের আর বেশি সময় বাকি নেই হাতে, এইটুকু সময়ের মধ্যে আপনাদের শোনাই দশমিক ব্যান্ডের একটি গান।

চলো না হারিয়ে যাই, এই সুরেই আজকে শেষ করলাম ব্যান্ডের গানের অনুষ্ঠানটি। আকাশবাণী মৈত্রী, একটু পরে শুনবেন দিল্লি থেকে প্রচারিত সমাচার সন্ধ্যা।

অসংখ্য গান যাদেরকে কালজয়ী বলা যায় এক মুহূর্তেই, তা আমরা পেয়েছি তাঁর কাছ থেকে। আমি আপনি সবাই জানি যে চিঠি বাংলা গানের জগতে এক আলোড়ন তুলেছিল। এর তুমি আজ কত দূরে গানটি এত জনপ্রিয় হয়েছিল, শ্রোতারা এই গানটিকে নিজেদের ব্যক্তিগত প্রেমপত্রই ধরে নিয়েছিলেন। না, তবে আজ সেই গান শোনাবো না। আজ যে গান শোনাবো তার কথা শৈলেন রায়ের, সুর অনুপম ঘটকের।

শিল্পী জগন্ময় মিত্র সম্বন্ধে বহু তথ্য বইয়ে, নানা বইয়ে, আন্তর্জালে সবাই পাবেন। কিন্তু বহু শ্রোতাদের কাছে শুনেছি, বহু অগ্রজ শ্রোতারা বলেছেন যে জগন্ময় মিত্রের কণ্ঠে বেদনার গান, বিরহের গান, যে অসীম মাধুর্য নিয়ে ফুটে ওঠে, সেটা অন্য শিল্পীর কণ্ঠে সাধারণত পাওয়া যায় না। তার জন্য যদি ইতিহাসের দিকে চোখ ফেরাই, তবে দেখব যে তাঁর জন্মই হয়েছিল এক শোকের আবহে। 1918 সালে জগন্ময় মিত্রের যখন জন্ম হয়, তার মাত্র মাসাধিককাল আগেই তার বাবা যতীন্দ্রনাথ মিত্র মাত্র 25 বছর বয়সে পরলোকগমন করেছিলেন। বাবার একমাত্র সন্তান ছিলেন তিনি। পিতৃহারা, ভাই বোন নেই। প্রাথমিক পড়াশোনা শুরু হয় বাড়িতেই। তারপরে 1934 সালে এন্ট্রেন্স পাশ করেন, কিন্তু তার মাঝখানেই শুরু হয়েছিল তার সঙ্গীত শিক্ষা। পিতামহ বিধুভূষণ মিত্র এবং কাকা পঞ্চানন মিত্র ছিলেন সঙ্গীতের অনুরাগী। তাদের কাছে এবং ওস্তাদের কাছে রাগরাগিনীর তালিম নিয়েছিলেন কাকা। এবং কাকা যখন তালিম নিতেন, জগন্ময় মিত্র পাশে বসে শুনতেন। 10 বা 11 বছর বয়সে তিনি প্রথম কেশব মুখোপাধ্যায়ের কাছে ধ্রুপদ, খেয়াল, ঠুংরি, টপ্পা ইত্যাদির তালিম নেন। এবং 1938 সালে বেঙ্গল মিউজিক অ্যাসোসিয়েশনের সঙ্গীত প্রতিযোগিতায় প্রতিটি বিভাগে ধ্রুপদ, টপ্পা, ঠুংরি, রাগপ্রধান, বাউল, কীর্তন প্রত্যেকটি বিভাগে তিনি প্রথম হন। এখন যে গানটি শোনাব, তার সুরকার কমল দাশগুপ্ত।

আজকের কথায় গানে অনুষ্ঠানে কথা বললাম জগন্ময় মিত্রকে নিয়ে, গান শোনালাম তাঁর কণ্ঠে। কথায় গানে অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এখন বিশ্ব পরিক্রমা।

0: আকাশবাণী মৈত্রী, দেশ বিদেশের খবর নিয়ে বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি অগ্নিবীণ চট্টোপাধ্যায়, সঙ্গে রয়েছেন চন্দ্রিমা রায়। আজকের শিরোনাম, রাশিয়া ইউক্রেন সংঘাত থামানোর নতুন উদ্যোগের অঙ্গ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার মস্কো সফরের পর আজ কিয়েভ পৌঁছেছেন।
1: হামলা পাল্টা হামলায় ইরান মার্কিন সংঘাত ফের জটিল আকার নিচ্ছে।
0: মাদক পাচারের দায়ে মিশরের টেলিভিশন উপস্থাপিকা সারা খালিফা এবং আরও ১১ জনের প্রাণদণ্ডের আদেশ।
1: প্রতিটি দেশের আয়তনকে যথাযথভাবে প্রতিফলিত করে বিশ্বের মানচিত্রায়নের বিষয়ে রাষ্ট্রসংঘে পেশ হওয়া প্রস্তাবে সায় দিয়েছে ভারত। তবে নতুন এই মানচিত্রে এদেশের ভৌগোলিক অখণ্ডতার মর্যাদা রক্ষা প্রাথমিক শর্ত, জানিয়ে দিল নতুন দিল্লি।
0: ২০২৯ মধ্যে দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
1: কলকাতায় দুদিনের রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনক্লেভ ২০২৬ উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
0: প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হল স্মারক রৌপ্য মুদ্রা।
1: চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে খেতাব জিতলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি।
0: আসছি বিস্তারিত খবরে, প্রথমে বিদেশের খবর। রাশিয়া ইউক্রেন সংঘাত থামানোর নতুন উদ্যোগের অঙ্গ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার আজ কিয়েভে পৌঁছেছেন। গতকাল তারা মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। এরপর তিন দিনের জন্য কিয়েভকে লক্ষ্য করে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন পুতিন। সোমবার পর্যন্ত মস্কোয় হামলা চালানো হবে না বলে আশ্বাস দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
1: ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাত ক্রমে আরও তীব্রতর হয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC আজ বলেছে, একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তারা। এই মার্কিন জাহাজগুলি ইরানের বিরুদ্ধে নৌ অবরোধে সক্রিয় ভূমিকা নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বৈরী তৎপরতায় সামিল হলে ওয়াশিংটনকে অবশ্যই আরও ফল ভুগতে হবে। এর আগে গতকাল হরমুজ প্রণালীতে তিনটি তেলের ট্যাঙ্কার এবং অন্যত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কযুক্ত তিনটি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় ইসলামিক রেভলিউশনারি গার্ড করে নৌবাহিনী। তারও আগে হরমুজ প্রণালীতে তিনটি ইরানি ট্যাঙ্কারে হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলা মার্কিন নৌসেনার দুটি জাহাজের উপর IRGC-র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব বলে দাবি করেছিল ওয়াশিংটন।
0: সংঘাতদীর্ণ ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলের বসতি স্থাপনকারীদের হিংসার ঘটনার তীব্র নিন্দা করেছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন

0: রাষ্ট্রদূত মাইক হুকাবি গত কয়েক মাস ধরে ওই অঞ্চলে চলা ধারাবাহিক ঘটনায় আতঙ্কিত প্যালেস্তিনীয় মার্কিন বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি একথা বলেন। তাদের উপর ইসরায়েলের ক্রমাগত হামলাকে সন্ত্রাসবাদী কার্যকলাপ হিসেবে চিহ্নিত করেন তিনি। হুকাবি বলেন, কেউ যদি অনধিকার প্রবেশ করে নিজেদের পতাকা ওড়ায়, গাড়ি বা মসজিদ পুড়িয়ে দেয়, বাড়িতে ঢুকে পাংচুর করে, তবে তাকে কেবল অপরাধমূলক কাজ বলা যায় না। ওই অঞ্চলে যা চলছে তা স্পষ্টতই সন্ত্রাসবাদী আচরণ বলে উল্লেখ করেছেন তিনি।
1: পশ্চিম ইরানে একটি জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 11 জনের প্রাণহানি, আহত 7। কুর্দি শহর সানান্দাজের কাছে একটি ট্রাফিক পুলিশ স্টেশনের কাছে কয়েকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর ট্যাঙ্কারটিতে আগুন ধরে যায়। গাড়ির ব্রেকে যান্ত্রিক ত্রুটি ছিল বলে প্রাথমিক রিপোর্টে উল্লেখ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
0: ওপেক প্লাস গোষ্ঠীভুক্ত 7টি দেশ সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাকস্তান, আলজেরিয়া এবং ওমান আগামী অক্টোবর মাসে তেল উৎপাদন সংক্রান্ত নীতি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ওই দেশগুলির প্রতিনিধিরা আজ ভার্চুয়াল বৈঠকে মিলিত হন। এর আগে সেপ্টেম্বরে দৈনিক তেল উৎপাদন 188,000 ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নেয় ওপেক প্লাস।
1: মিশরে মাদক পাচারের দায়ে অভিযুক্ত টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা এবং আরও 11 জন দোষী সাব্যস্ত হওয়ায় তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। অবৈধ মাদক উৎপাদন এবং কাঁচামাল আমদানি, বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত রাখাসহ একটি অপরাধী সংগঠন পরিচালনার অভিযোগে আদালত তাদের দোষী সাব্যস্ত করে। যদিও মিশন ইম্পসিবল নামক অপরাধ বিষয়ক টিভি অনুষ্ঠানের উপস্থাপিকা সারা খলিফা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। অন্যদিকে দণ্ডপ্রাপ্তদের এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ এখনও রয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিভিন্ন মানবাধিকার সংস্থা মিশরে বিপুল সংখ্যক মৃত্যুদণ্ড প্রদানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
0: গ্রিসের এথেন্সে একটি এয়ার শো চলাকালীন সেদেশের বিমানবাহিনীর একটি F-4 ফ্যান্টম যুদ্ধবিমান ভেঙে পড়লে 2 পাইলটের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স একথা জানিয়েছে। জানা গেছে, এথেন্সের উত্তরে তানাগ্রা বিমানঘাটিতে একটি এয়ার শো এর আয়োজন করা হয়েছিল। মাটি থেকে মাত্র কয়েক মিটার উঁচুতে ডান দিকে বাঁক নেওয়ার মুহূর্তে যুদ্ধবিমানটি মাটিতে আছড়ে পড়ে, সেটিতে তৎক্ষণাৎ আগুন লেগে যায়।
1: আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্দেতে সড়ক দুর্ঘটনায় অন্তত 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ফোগো দ্বীপের পাহাড়ি এলাকা কাম্পানাস দে সিমা রুটে এই দুর্ঘটনা ঘটে। কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া পেরেইরা নেভেস সামাজিক মাধ্যমে এই দুর্ঘটনাকে এক মহা বিপর্যয় বলে উল্লেখ করেছেন।
0: চীনের জিয়াংজি প্রদেশের জিয়ান শহরে ভূমিধসের ঘটনায় 2 জন প্রাণ হারিয়েছেন এবং আরও 10 জন এখনও নিখোঁজ। টাইফুন সাউদালের প্রভাবে টানা কয়েকদিনের ভারী বর্ষণের ফলে এই দুর্ঘটনা। উদ্ধারকারীরা আজ ধসে পড়া একটি বাড়ি থেকে নিখোঁজ এক ব্যক্তির দেহ উদ্ধার করেছেন। এছাড়া আরও 2 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল। ড্রোন, লাইফ ডিটেক্টর ও স্নিফার ডগ সহ 640 জনেরও বেশি উদ্ধারকারী সেখানে তল্লাশি ও উদ্ধার কাজ চালাচ্ছেন। অন্তত 39 জন গ্রামবাসী সহ পার্শ্ববর্তী এলাকার 5,300 বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
1: প্রতিটি দেশের ভৌগোলিক আয়তনকে যথাযথভাবে প্রতিফলিত করে বিশ্বের মানচিত্র তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পেশ হওয়া প্রস্তাবের পক্ষে ভারত ভোট দিয়েছে। তবে সেখানে জম্মু কাশ্মীর ও লাদাখ সহ ভারত সরকারের মান্যতা পাওয়া এই দেশের মানচিত্র উপযুক্তভাবে প্রতিফলিত হওয়া দরকার বলে জানিয়ে দিয়েছে নতুন দিল্লি। দেশের সার্বভৌমত্ব ও ঐক্যের ক্ষেত্রে কোনোরকম বিচ্যুতি বরদাস্ত করা হবে না বলে ভারত সরকারের মনোভাব আবারও স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই প্রস্তাব গৃহীত হয় 4 সেপ্টেম্বর। আগের মানচিত্রে আফ্রিকার ভৌগোলিক আয়তন সঠিকভাবে প্রতিফলিত না হওয়ায় এই নতুন মানচিত্র তৈরি করা হচ্ছে। এবার দেশের খবর।
0: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চলতি মাসের 8-10 তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যাবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে সফরকালে তিনি সেদেশের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন। কলম্বোতে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। রাজনাথ সিংয়ের এই সফর সামুদ্রিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।
1: নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের পাশাপাশি আই ব্রিক্স শিখর সম্মেলনও হতে চলেছে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশ নেবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য এবং সহযোগী 21টি দেশের পরিকাঠামো, জ্বালানি এবং ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলোর সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে তারা ব্রিক্স দেশগুলির মধ্যে আন্তঃসীমান্ত বিনিয়োগ, ডলার বহির্ভূত লেনদেন, সম্পদ সম্পত্তি।

0: এবং পেমেন্ট অর্থ প্রদান ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।
1: নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় 40 থেকে 50 বছরের পুরনো বাড়িটির বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করতে দিল্লি পুলিশ, দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংলগ্ন আরেকটি ভবনও খালি করা হয়েছে। আটকে পড়া মানুষজনদের নিরাপদে উদ্ধার ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত সহায়তা প্রদানের জন্য সম্ভাব্য সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে। দিল্লি সত্যনিকেতনে এই দুর্ঘটনার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর নির্ধারিত কর্মসূচি বাতিল করে একদিন আগেই গোয়া থেকে দিল্লি ফিরে গেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এই দুর্ঘটনায় শোক ব্যক্ত করেছেন। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029 সালের মধ্যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে 3 বছর মেয়াদি একটি কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে জাতীয় অভিযানের কথাও জানিয়েছেন তিনি। গোয়ায় 3 দিনের সফরকালে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন। তিনি জানান, 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কেজিরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। 48,66,000 কেজির বেশি মাদকদ্রব্য নষ্ট করা হয়েছে। সরকার আগামী 3 বছরের মধ্যে 100টি আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য মাদক পাচারকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, মাদক সংক্রান্ত অপরাধে জড়িত 100 জন পলাতক ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা এবং 100টি গোপন মাদক পরীক্ষাগার ধ্বংস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে শ্রী শাহ জানিয়েছেন।
2: 2004 से 2014 जो कांग्रेस का शासन था उसमें ड्रग की मात्रा 26 लाख किलोग्राम और आज वो बढ़कर 14 से 26 में 1,19,00,000 किलोग्राम से ज्यादा पकड़ा गया। उसका मूल्य 1,89,000 करोड़। 14 से 26 में 48,66,000 किलो ड्रग डिनिस्ट करने का काम नरेंद्र मोदी सरकार ने किया है।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তরুণদের মাদক থেকে দূরে থাকার এবং তাদের বন্ধুদেরও মাদককে না বলতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। গুয়াহাটির গীতানগর কলেজে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং নিজেদের সময়, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ওপর গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান।
3: Our thoughts, our thinking, our actions should be controlled by one single factor, that is our own brain. Drugs should not determine what we should think. Our brain should determine what we should think and act. That's why wherever I am going, I am always saying, say no to drugs. Not only you should not take the drugs, you should not allow your friends, family members also should not take drugs.
1: সিপি রাধাকৃষ্ণন বলেন, ভারতের তরুণ প্রজন্মই দেশের সবচেয়ে বড় শক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং উদ্যোগপতির মতো ক্ষেত্রগুলিতে যে সুযোগ তৈরি হচ্ছে তা তরুণদের একটি উন্নত ভারত গঠনে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম করে তুলতে পারে বলে তাঁর আশা। দেশের অগ্রগতির জন্য গুণগত শিক্ষা, গবেষণা এবং চরিত্র গঠনের অপরিহার্যতার কথা উল্লেখ করে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পড়ুয়াদের কেবল পেশাগত জীবনের জন্য প্রস্তুত করা নয়, গণতন্ত্র সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার পরামর্শ দেন। রাষ্ট্রপতি উচ্চশিক্ষায় নারীদের ক্রমবর্ধমান সাফল্যের বিষয়টিকে তুলে একে একটি ইতিবাচক পরিবর্তন ও নারী শক্তির প্রতিফলন হিসেবে অভিহিত করেন। সঠিক শিক্ষা ও সুযোগ প্রদানের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, যা প্রকৃত ক্ষমতায়নের নামান্তর বলে তাঁর অভিমত। অসমের উন্নয়নের ধারা প্রসঙ্গে উল্লেখ করে রাধাকৃষ্ণন জানান যে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর লক্ষ্যে পূরণের জন্য প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের সর্বজনীন উন্নয়ন অপরিহার্য। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি 2 দিনের সফরে এখন অসমে রয়েছেন।
0: নতুন দিল্লিতে বিভিন্ন নামী ব্র্যান্ডে জাল ওষুধের বেআইনি উৎপাদন এবং বিতরণ সংক্রান্ত অনৈতিক কাজ বন্ধ করতে সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, দিল্লি পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একজোটে কাজ করছে। ইতিমধ্যে আইনি পদক্ষেপের অংশ হিসেবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ চলতি বছরের এপ্রিল মাসে দিল্লির একটি লাইসেন্সবিহীন দোকান থেকে জাল র্যাবিস বা জলাতঙ্ক টিকা বাজেয়াপ্ত করেছিল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সমস্ত রাজ্যের ওষুধ নিয়ন্ত্রকদের ওই নির্দিষ্ট টিকার ব্যাচটির বিতরণের ওপর কঠোর নজরদারি চালানোর অনুরোধ জানায়। অন্যদিকে ডিজিসিআই বলেছে, সংশ্লিষ্ট ব্যাচের কোনো ওষুধ অন্য কোনো দেশে রপ্তানি করা হয়নি। হাসপাতাল, ক্লিনিক এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োগ করা টিকাগুলি শুধুমাত্র

0: লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসির মাধ্যমে সরবরাহ করা হয়। এই ঘটনায় দিল্লি পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।
1: ছত্তিশগড়ের জগদলপুরে অবস্থিত জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিশেষ আদালত ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকে বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, যাদের মধ্যে 1 জন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 অভিযুক্তকেই 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। 2013 সালের মে মাসে ঝিরাম উপত্যকায় কংগ্রেস নেতা একটি গাড়ি বহরে মাওবাদীরা হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় প্রবীণ কংগ্রেস নেতা সহ 29 জন নিহত হন। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা গুলিবর্ষণের ঘটনায় 15 জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই মামলার তদন্ত করছিল।
0: কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশের উপর ভিত্তি করে গতকাল এই নিয়োগে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেছেন। তালিকা অনুযায়ী দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ভাল্লুরি কমিশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে। বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশ চন্দ্র ত্রিপাঠী নিযুক্ত হয়েছেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে।
1: কলকাতা সহ বিভিন্ন অঞ্চলে স্টার্টআপ ইকোসিস্টেম আরও দ্রুতগতিতে বৃদ্ধির লক্ষ্যে সপ্তম রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ কনক্লেভ 2026 আজ সিএসআইআর আইআইসিবি সল্টটেক ক্যাম্পাসে শুরু হয়েছে। সিএসআইআর আইআইসিবি সিএসআইআর সিজিসিআরআই সিএসআইআর সিএমইআরআই সিএসআইআর আইএমএমটির যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনের এই সম্মেলনে বিকশিত ভারত 2047-এর উদ্ভাবন ও উদ্যোক্তা এই ভাবনাকে কেন্দ্র করে স্টার্টআপ শিল্প শিক্ষাঙ্গন উদ্ভাবক প্রযুক্তি সংশ্লিষ্টদের একত্রিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ এই সম্মেলনের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্টআপ ইন্ডিয়া স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশের স্টার্টআপ পরিমণ্ডলের ব্যাপক বিকাশ হয়েছে। 350টি স্টার্টআপ সংস্থা থেকে আজ দেশে প্রায় 2,40,000 স্টার্টআপ তৈরি হয়েছে, যা বিশ্বের তৃতীয় বৃহত্তম। এর প্রায় 15% স্টার্টআপ টায়ার 2 ও টায়ার 3 থাকা যুবদের দ্বারা তৈরি। সম্মেলনের উদ্বোধনের পর এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই দাবি করেন। তিনি বলেন, গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প ও উদ্যোগপতিদের উৎসাহ দিতে সরকার 1,00,000 কোটি টাকা তহবিল তৈরি করেছে।
2: Almost 50% or more than them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
1: এই উপলক্ষে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদত্ত মুখোপাধ্যায় শিল্প ও উদ্যোগপতিদের এরাজ্যে বিনিয়োগে হওয়ার পরামর্শ দেন। বেঙ্গল কেমিক্যালসের সর্পদংশনের ইঞ্জেকশন আবার বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলে তিনি জানিয়েছেন।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেছেন, ভারতীয় প্রতিভা যদি বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর নেতৃত্ব দিতে পারে, তবে ভারতীয় উদ্যোগগুলো বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম। নতুন দিল্লিতে শ্রীরাম কলেজ অব কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 21শ শতাব্দীর তরুণদের উচ্চাকাঙ্ক্ষী মনোভাবকে উৎসাহিত করতে বড় মাপের স্টার্ট আপ ইউনিকর্ন গড়ে তোলার, ড্রোন প্রযুক্তিতে উদ্ভাবন এবং অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে তাদের উদ্যমের প্রশংসা করেছেন।
3: जो दुनिया तब भारत में पॉलिसी पैरालिसिस से चिंतित थी, वो दुनिया आज भारत के पॉलिसी डायनामिज्म की चर्चा कर रही है। तब दुनिया भारत को फ्रजाइल फाइव बता रही थी, आज दुनिया भारत को फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी बनते हुए देख रही है। अभी हफ्ते भर में ही भारत की इकोनॉमी को लेकर कई सारी पॉजिटिव खबरें आई। 7.8% क्वार्टरली ग्रोथ ने देश का जोश बढ़ाया है।
0: प्रधानमंत्री मेक इन इंडिया उद्योग के सफल कथाओ तुले धरें।

0: আক্রান্তের সংখ্যা 4,500-এর বেশি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদ জেলায়। এই জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 870। রাজ্য সরকার ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগীদের চিহ্নিত করা ও রক্ত পরীক্ষা বাড়ানোর নির্দেশ দিয়েছে।
1: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রারম্ভিক পর্যায়ের সমাপ্তি পর্বে আজ নন্দন 1, 2 এবং রাধা স্টুডিওতে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিকেলে শিশির মঞ্চে উত্তম কুমার স্মারক রৌপ্য মুদ্রার প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ এবং সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন প্রমুখ। সন্ধ্যায় রবীন্দ্র সদনে উত্তম কুমার অভিনীত চলচ্চিত্রের গান এবং নাচের কোলাজ উপস্থাপন করেন বিশিষ্ট শিল্পীরা।
0: পশ্চিমবঙ্গের উপর বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী দুদিন বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
2: 7 থেকে 9 তারিখের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং 7 থেকে 8 তারিখের মধ্যে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের তীব্রতা বাড়বে, কোথাও কোথাও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। 7 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলো। 8 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলো। 8 থেকে 9 তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।
1: উত্তরপ্রদেশের 24টি জেলায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বদাউন, গাজীপুর, বালিয়া জেলায় গঙ্গা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফারুকাবাদে একটি বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। অন্যদিকে সারদা এবং ঘরঘরা নদীও বিপদসীমা অতিক্রম করার কারণে পার্শ্ববর্তী এলাকা প্লাবিত। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল বারাণসীতে বরুণা নদী সংলগ্ন বন্যা কবলিত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করেন। এবার খেলার খবর।
0: ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি শেনঝেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছেন। ফাইনালে আজ ভারতীয় জুটি চীনের হে জি টিং এবং লেন হিয়াং ইউকে 11-21, 21-13, 21-17 সেটে পরাজিত করেন। চায়না মাস্টার্সে ভারতের হয়ে প্রথমবার খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করে এই জুটি। এই জয় চলতি মরশুমে তাদের দ্বিতীয় শিরোপা। এর আগে তারা সিঙ্গাপুর ওপেন সুপার 750 টুর্নামেন্ট জিতেছিলেন।
1: উজবেকিস্তানের তাশখান্দে এএফসি অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত 3-0 গোলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন ড্যানি মেইতেই, লাইশ্রাম, বিশাল যাদব এবং মোহাম্মদ আরবাস।
0: চীনের মুক্তিতে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের ম্যাচে ভারত আর জাপানের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে। ভারতের হয়ে অধিনায়ক আনমোল এক্কা 2টি ও আশু মৌর্য 1টি গোল করেছেন। ভারত মঙ্গলবার পরবর্তী ম্যাচে কোরিয়ার মুখোমুখি হবে।
1: মুর্শিদাবাদের গঙ্গাপক্ষে 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। আহিরান ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বহরমপুর গোড়াবাজার ঘাটে এসে শেষ হয়। পুরুষ বিভাগে বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য প্রথম স্থান অধিকার করেন। এই নিয়ে প্রত্যয় চতুর্থবার প্রথম স্থান দখল করলেন। বাংলাদেশের পলাশ চৌধুরী দ্বিতীয়, মোহাম্মদ নুরুল ইসলাম তৃতীয় স্থান অধিকার করেছেন।
0: এবার দৃষ্টিকোণ। সঙ্গীতাচার্য ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রয়াণবার্ষিকীতে আকাশবাণী মৈত্রী সংবাদে শ্রদ্ধার্ঘ্য।

ভৈরবী রাগিনীতে বীণা, মাড়োয়ায় সেতার, মালকোষে শরদ, তবলার তেহাই থেকে ঢাকের বোল, ক্ল্যারিওনেট, কর্নেট, ট্রাম্পেট, একের পর এক বাদ্যযন্ত্রে ঝর্ণার মতো ঝরে পড়েছে তাঁর সঙ্গীত। তিনি তানসেনের বংশধর, সঙ্গীত তাঁর শিরায় শিরায়, তন্ত্রিতে তন্ত্রিতে, রক্ত কণিকায়। তিনি বিশ্ববরেণ্য সঙ্গীতজ্ঞ, প্রবাদ প্রতিম শরৎ শিল্পী বাবা আলাউদ্দিন খান।

1862 সালে পূর্ববঙ্গে জন্ম। বাবা আফতাব উদ্দিন খানও ছিলেন বহু যন্ত্রবাদ্যে পারদর্শী। সঙ্গীত ভালোবেসে আলাউদ্দিন খান মাত্র 6 বছর বয়সে এক ভবঘুরে বাজনদার দলের সঙ্গে বাড়ি ছাড়েন। নানা ঘটনার মধ্য দিয়ে কলকাতায় প্রথমে নুলগোপালের কাছে হিন্দুস্থানী শাস্ত্রীয় সঙ্গীত, পরে স্টার থিয়েটারে চাকরির সুবাদে রবার্ট লোবোর কাছে পাশ্চাত্য সঙ্গীত শিক্ষা করেন। এরপর গুরু ওয়াজির খানের কাছে নাড়া বাঁধেন। গুরুজির মৃত্যুর পর মাইহারের রাজসভায় সঙ্গীতজ্ঞ হিসেবে যোগ দেন আচার্য আলাউদ্দিন খান। মাইহার কলেজ অব মিউজিকের অধ্যক্ষ পদে যোগ দেন। 100 জন অনাথ শিশুকে নিয়ে গড়ে তোলেন কিংবদন্তি মাইহার ব্যান্ড।

0: আচার্য আলাউদ্দিন খানকে স্মরণ করলেন সরোদশিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার।
1: এদের বংশে সঙ্গীত ছিল একদম রক্তে, এবং পরবর্তী ক্ষেত্রে উনি যখন বিভিন্ন আঙ্গিকের ব্যবহার এই ঘটনার বৈশিষ্ট্যের মধ্যে ঢুকিয়েছেন, তার মধ্যে আলাপ জোর খালা থেকে শুরু করে একেবারে তার মধ্যে যন্ত্রের যে তন্ত্রকারী অঙ্গের যে সমস্ত প্যাটার্ন প্যাটার্ন এবং বিভিন্ন যন্ত্রে যেহেতু বাড়াতে পারছেন উনি হাত ও ইত্যাদি, তার সমস্ত পাশাপাশি যে মুভমেন্ট ছিল সেগুলোকে উনি বিভিন্নভাবে এবং আর কি একটা রূপ যে এক আলাপ থেকে শুরু করে ঝালা পর্যন্ত এবং পরবর্তী ক্ষেত্রে লাইট ক্লাসিক্যাল অঙ্গ ঠুমরি ইত্যাদি সমস্তটাই কিন্তু একটা পার্টন এদের মধ্যে নিয়ে গেছে এবং তৈরি করে দেখিয়েছেন, কাদের কাদের দেখিয়েছেন, যাদের জন্য ভারতবর্ষের গর্ব হয়, পণ্ডিত রবিশঙ্কর উত্তর আলী আকবর খান সাহেব, উত্তর বাহাদুর খান সাহেব, পণ্ডিত সুশীল বন্দ্যোপাধ্যায়, শরণ রাণীজি, আর কত নাম বলতো, নাম বলে শেষ করা যায় না। এবং সব থেকে বড় কথা হলো উনি এত বড় গুরু ছিলেন যে প্রত্যেককে আলাদা আলাদা রঙে ফুটিয়ে।
0: 1954 সালে সঙ্গীত নাটক একাডেমি সঙ্গীতে তার সারা জীবনের অবদানের জন্য সর্বোচ্চ সম্মান সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ প্রদান করে। গুরুদেব রবীন্দ্রনাথ বাবা আলাউদ্দিন খানকে শান্তিনিকেতনে নিয়ে গিয়ে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করেন। 1958 সালে পদ্মভূষণ এবং 1971 সালে পদ্মবিভূষণ উপাধি প্রদান করা হয় ভারতীয় সঙ্গীতের এই অনবদ্য শিল্পীকে। কন্যা অন্নপূর্ণা, পুত্র আলী আকবর, জামাতা রবিশঙ্কর, শিষ্য নিখিল বন্দ্যোপাধ্যায় সহ উত্তরসূরীদের দিয়ে গেছেন মাইহার ঘরানার ঝংকৃত সঙ্গীতের উত্তরাধিকার। বাবা আলাউদ্দিন খান লীন হয়ে যান ভারতবর্ষের ঐতিহ্যে, সংস্কৃতিতে, সুরঝঙ্কারে।

0: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাশিয়া ইউক্রেন সংঘাত থামানোর নতুন উদ্যোগের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনার মস্কো সফরের পর আজ কিয়েভ পৌঁছেছেন।
1: হামলা পাল্টা হামলায় ইরান মার্কিন সংঘাত ফের জটিল আকার নিচ্ছে।
0: মাদক পাচারের দায়ে মিশরের টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফা এবং আরও ১১ জনের প্রাণদণ্ডের আদেশ।
1: প্রতিটি দেশের আয়তনকে যথাযথভাবে প্রতিফলিত করে বিশ্বের মানচিত্রায়নের বিষয়ে রাষ্ট্রসংঘে পেশ হওয়া প্রস্তাবে সায় দিয়েছে ভারত। তবে নতুন এই মানচিত্রে এদেশের ভৌগোলিক অখণ্ডতার মর্যাদা রক্ষা প্রাথমিক শর্ত, জানিয়ে দিল নতুন দিল্লি।
0: ২০২৯ মধ্যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে তিন বছর মেয়াদী কর্ম পরিকল্পনার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
1: কলকাতায় দুদিনের রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্টআপ

0: অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ কনক্লেভ 2026 উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
1: প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশ হল স্মারক রৌপ্য মুদ্রা।
0: চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষের ডাবলস খেতাব জিতলেন ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি।
1: বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই। নমস্কার।
0: নমস্কার।

0: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন গ্রন্থ পরিচয়।
1: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ অমিয়ভূষণ মজুমদারের লেখা মহিষ কুড়ার উপকথা। পরিচয় করাচ্ছেন শ্যামল ভট্টাচার্য। সম্পাদনা শিরোপা রায়। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস।
2: অমিয়ভূষণ মজুমদারের লেখা উপন্যাস মহিষকুড়ার উপকথা শুরু হয় মহিষকুড়া নামে এক নগণ্য গ্রামকে কেন্দ্র করে। লেখক গোড়াতেই ইতিহাস ও কিংবদন্তির সামান্য সুতোয় গেঁথে নিয়ে মহিষকুড়ার বর্তমান অবস্থা ও অবস্থানটি স্পষ্ট করে তোলেন। একসময় মহিষকুড়া বুনোমোষদের বিচরণ স্থান ছিল, পরে বুনোমোষ ধরে যারা বিক্রি করে তাদের আড্ডা। কিন্তু এখন সেই মোষগুলি কিংবা সেই মানুষগুলি কোথায় গেল কেউ জানে না। এখনও এ অঞ্চলে কিছু মোষ আছে, তবে তা কারো না কারো বাগানের অথবা কারো না কারো গাড়ি টানা লাঙল টানা মোষ। এক নিশ্চিত পরিবর্তন, বেদিয়াদের আড্ডা থেকে ব্যাপারীদের খামার। সেজন্য গল্পটাও কখন নগণ্য গ্রাম ছেড়ে হয়ে ওঠে আশফাকের গল্প, যে আশফাক জাফরুল্লাহ ব্যাপারীর খামারের একজন চাকর, যে বলদ মোষ ইত্যাদি দেখাশোনা করে, বিনিময়ে দুবেলা খেতে পায় মাইনে পায় না। এজন্য সে হাকিমের কাছে যায় কঠিন নালিশ জানাতে। হাকিম তাকে জিজ্ঞেস করেন, কত টাকা পাও, খেতে পড়তে দেয়? বলি মাইনা টাইনা পাচ্ছ তো? না না না। হাকিম অবাক হন, তিনি আবার জিজ্ঞেস করেন, কার চাকর? জাফর ব্যাপারীর। আশফাক ঠিক ঠিক নালিশ করতে পেরে নিজের বুদ্ধিমত্তায় আশ্চর্যও কম হয়নি। সে ভেবে উঠতেই পারল না এমন একটা নালিশ সে কী করে সাজিয়ে গুছিয়ে করতে পারল। এটি বোধহয় তার জীবনের প্রথম বিদ্রোহ। জাফরুল্লাহর এখতিয়ার ছাড়িয়ে যাওয়ার বাসনা নিশ্চয়ই তাকে সঙ্গোপনে হয়তো অচেতনে উত্তেজিত করে। কিন্তু সে জানে না এই দেশের সীমার মধ্যে যত কিছু দেখো সবই কারো না কারো। বন তো শুনি এক মালিকের, তা তুমি যত দূরে যেখানেই যাও বনে ডাক দিয়ে জিজ্ঞাসা করলে জানতে পারবে সেই বন যাকে তুমি নতুন মনে করো তাও সেই মালিকের। বড়বিবির কাছে একথা শুনে ওই নালিশ করা তাকে কেবল অসহায়ই করে দেয়। এটি তার জীবনের একটা মস্ত ভুলও বটে। অবশ্য সে তখনও টের পায় না। এর আগেও সে ভুল করে, যে ভুলের মাশুল গুনতে আজ সে জাফরের চাকর আর কমরুন জাফরের 4 নম্বর বিবি। অথচ কমরুন তো তারই আবিষ্কার এবং সঙ্গী। ভ্রাম্যমান দিনের কোনো এক বিশ্রামের সময় কমরুনকে সে চিরজীবন একসঙ্গে থাকবার প্রস্তাব দিয়েছিল। কমরুন তা সরাসরি নাকচ করেছিল, কেননা দুজনে দল গড়া যায় না এবং সঙ্গের মোষটা বুড়ি, তার বাচ্চা বিয়োবার কোনো সম্ভাবনা নেই। তাছাড়া আশফাক অনেক কিছু জানে না বা পারে না, যেমন 2-3টে ভাষায় কথা বলা, পুলিশের হাতে ধরা পড়লে অন্ধকারে পালিয়ে যাওয়া ইত্যাদি। অগত্যা তারা এগিয়ে যায় আর প্রায় নিয়তি নির্দেশিত পথে পৌঁছায় মহিষকুড়ায়। আরও ভুল করে আশফাক। কমরুন জাফরুল্লাহর বিবি হওয়ার আগে ক্ষেতের কাজ শেষ করে মোষ চড়ানোর সুযোগে যদি একটা গাপতান ভৈঁসি নিয়ে পালাতে পারত, তাহলে হয়তো সে আর কমরুন হারানো দলটা

কে খুঁজে বার করার জন্য আবার বনের পথে চলে যেতে পারত। নতুন সেই গর্ভবতী ভৈশীর সাহায্যে নিজেরাই একটা দল তৈরি করে নিতে পারত। কিন্তু হায়, এসব ভাবার আগেই 4 বছর পার হয়ে গেছে। কমরুন ততদিনে জাফরুল্লাহর একমাত্র উত্তরাধিকারীর জন্ম দিয়েছে। জাফরের সেই একমাত্র বংশধর মুন্নাফকে নিয়েও আবার আশফাক অন্য এক বিভ্রমে পড়ে। মুন্নাফ আশফাককে মিয়া সাহেব বলে ডাকে, যে সম্বোধন একজন মালিকের ছেলের পক্ষে তার কোনো চাকরকে করা সম্ভব নয়। অথচ মুন্নাফকে কমরুন শিখিয়েছে, যতদিন সে বেঁচে থাকবে ততদিন মুন্নাফ যেন তাকে ওই নামে ডাকে। অথচ আশফাক কি জানত, যে রাত্রে কমরুন ওই সম্বোধন রহস্যের সূত্র তাকে জানায়, তার ঠিক পরদিন ভোরে ওই মুন্নাফই তাকে ঘুম থেকে ডেকে তুলবে আশফাক সম্বোধনে? কেন, মুন্নাফ যে সলজ্জ উত্তর দেয় তা প্রকৃতির পরিহাস হলেও এক নির্মম সত্য। কিন্তু আশফাকের জন্য বড়ই মর্মান্তিক। সে বলে, আব্বা কয় চাকরকতা কোয়া লাগে না। আশফাকের সমস্ত বিভ্রম একে একে কাটে, তবে সময় পেরিয়ে যাওয়ার পর। যেমন বনের ভেতর দিয়ে যেতে যেতে যে অস্বস্তি তার মনে চাড়া দেয় তা খুবই উষ্ণ। সেই উষ্ণতার জন্যই সে অনুপস্থিতির সুযোগে সোজা চলে আসে কামরুনের ঘরে। কামরুন তাকে বলে, তোক ভুলুয়া ধরছে আশফাক। ঠিক কে, তুই কেনে হাকিমক নালিশ জানালু ব্যাপারীর বাদে? ব্যাপারটি আরও স্পষ্ট হয় তার কিছু পরে, যখন সে শোনে জাফরুল্লাহ পঞ্চায়েত বিধান হয়েছে। এবার সে টের পায় তার আসল আহাম্ম কি। দেখো কাণ্ড, সেই জাফরই হল পঞ্চায়েত বিধান যার নামে সে হাকিমকে নালিশ করতে গিয়েছিল। আর এই জায়গায় ভুলুয়া ধরা আর ভুল হওয়া এক হয়ে যায়। তাহলে মহিষকুড়ার উপকথা কি আশফাকের ভুল বোঝা ও ভুল ভাঙার উপখ্যান? তাই কি ভুলুয়া ধরার ঘটনাটি এত তাৎপর্যময় হয়ে ওঠে? ভুলুয়া অপদেবতা যা মানুষকে ভুলিয়ে নিয়ে যায় দূরে বেপথে, হয়তো শেষে প্রাণনাশও করে। পিছিয়ে পড়া সমাজে, এমনকি আমাদের নাগরিক গ্রাম্যতায়ও এই সব সংস্কার অতি গভীরে শিকড় চালিয়ে এখনও প্রবহমান। হয়তো ভুলুয়া ধরা ব্যাপারটা নিছক বানানো, কারণ আশফাক নিজেই ভেবেছে তার গল্প নসির ছমিররা বিশ্বাস করেনি, মিথ্যাটাকে ধরে ফেলেছে। কিন্তু সত্যি মিথ্যা যাই হোক, ওই ঘটনার সূত্র ধরেই আমরা পেয়ে যাই জাফরুল্লাহর অন্দরমহলের ছবি, যা সংকীর্ণ সংস্কারে অতৃপ্ত কামনায় জীর্ণ। তবু সমস্ত বেড়া ডিঙিয়ে সুপ্ত বুভুক্কা বঞ্চনা বেরিয়ে পড়ে সূক্ষ্ম তির্যক ইশারায়। ভেতরে বাইরে এই বঞ্চনা আর বুভুক্ষা তো ভুলুয়ারই কাণ্ড, যার ব্যাখ্যা খুঁজে পায় না আশফাক। তাই সে একের পর এক ভুল করে, বেপথে বা ভুল সিদ্ধান্তে এসে পৌঁছায়। ভুলুয়া যেমন বেপথে নিয়ে যায়, এও তেমন নিয়ে যায় আশফাককে ভুলের মধ্যে। সেজন্যই কি ট্রাক দেখে সে ভাবে এটাকেই কি তাহলে সে বুনোমূর্তা ভেবেছিল রাত্রিতে, নাকি স্বপ্ন ছিল এটা? এইটুকু ভেবেই অবশ্য সে তার মতো করে বুঝতে পারে ট্রাকটা হচ্ছে কলের মোষ। তার সঙ্গে লড়াইয়ে কোনো মোষের জেতার ক্ষমতা নেই। বিভ্রম ও বাস্তবিকের এমন যাওয়া আসা ভুলুয়া ধরার কাণ্ডকে কেন্দ্র করে জীবন্ত হয়ে ওঠে। বাস্তবের আঘাতে বিভ্রম চূর্ণ হয়, তখন ট্রাক বা নালিশের কথা তার চিন্তার বিষয় হয় না। সে দৈনন্দিনতায় ফিরে আসে, কেননা বোঝাই যাচ্ছে সব বনেই কারো না কারো, যেমন সব জমি কারো না কারো। হঠাৎ কিছুক্ষণের জন্য তুমি বুনা সারমোষ হতে পারো, কিন্তু বন আর বনের নয়, তাও অন্য একজনের। এই বোধ জন্মালে কেউ স্থির থাকতে পারে না, কিন্তু সেই অস্থিরতা প্রকাশের উপায় যেখানে নেই, তখন তার অসহায়ত্বের গভীরতা অতলান্ত হয় নিশ্চিতভাবে। তখন তাকে একা একাই অন্তর্গত রক্তের মধ্যে বুনো বাইসনের আর ডাক শুনতে হয়, যদিও তখন শেষ বাইসন মোষটি রাজার গুলিতে নিহত এবং বুনো মোষও নিশ্চিহ্ন। এখানে একটা প্রশ্ন ওঠা স্বাভাবিক, আশফাকের অসহায়ত্ব কিংবা একাকিত্ব কি তীব্রতা পায় সেই কঠিন নালিশ জানানোর পর থেকে? আশফাক চেয়েছিল মুক্ত জীবন, চেয়েছিল ঘর বাঁধতে, কিন্তু এ দুটি আশাই তার ভেঙে যায় জাফরের খামারে এসে। উপরন্তু সে হয়ে পড়ে বিনা মাইনের চাকর, তাই তার ক্ষোভ জমতে থাকে। সেই পুঞ্জীভূত ক্ষোভের জন্যই বোধহয় সে আর সব চাকর যেমন চাউটিয়া, ছমির, নসির, সত্তার থেকে আলাদা হয়ে যায়। কিন্তু এই ক্ষোভ প্রকাশ কেবল নিজের মনেই, অন্যকে সে তার কথা জানায় না। ফলে সে কেবল উত্তেজিত হয়ে পড়তে পারে, সেই উত্তেজনা থেকে কেবল শঙ্কাই
জাগে।

0: এবং এটাই স্বাভাবিক, হাকিম সাহেবকে কি ব্যাপারী সব কথা বলে দেবে? এতক্ষণে বলেও দিয়েছে হয়তো, তাহলে? তাই সে পরে নির্বিকার হতে গিয়েও বিফল হয়। আসলে হাকিমের সামনে নালিশ করতে যাওয়াই যত গোলমালের মূল, আর এই গোলমালের ফলে তাকে শেষ পর্যন্ত ভুলুয়ার খপ্পরে পড়তে হয়, বাস্তবিক কিংবা মন গড়া। তবু ভুলুয়া সচরাচর একাকি কোনো পথিককেই ধরে, আসপাক তো বরাবরই একা, অন্তত তার বাবার মৃত্যুর পর থেকে। তারপর তার স্থায়ী ডেরা বাঁধার স্বপ্নটাও ভেস্তে যায় কমরুনের অকাট্য যুক্তিতে। এরপর মহিষকুড়ার ইতিহাস বিশেষ সংক্ষিপ্ত, সে হয় জাফরের চাকর আর তার কমরুন তার মালিকের চার নম্বর বিবি। আশফাক যেন এক অভিশপ্ত আত্মা, তার হাতের কাছে সব কিছু থাকা সত্ত্বেও সমস্তই তার নাগালের বাইরের জিনিস হয়ে রইল। সে মহিষকুড়ার মতো একটা বিচ্ছিন্ন ছোট্ট দ্বীপ, আর এখানেই জাফরুল্লাহর ভূমিকার গুরুত্ব। উপন্যাসটিতে জাফরের সক্রিয় ভূমিকা তেমন না থাকলেও তাকে বাদ দিয়ে মহিষকুড়ার সময় ভাবা যায় না। তারই দৃশ্য ও অদৃশ্য সংকেতে এখানকার সব কিছু সচল বা অচল হচ্ছে। জাফর ব্যাপারী, তার খামার আছে, শুধু এই সংবাদটুকুই আমাদের অর্থব্যবস্থার অবস্থাটি স্পষ্ট করে দেয়। এদেশের প্রথম শ্রেণীর শিল্পপতিদের মধ্যে অনেকেই বিরাট খামারেরও মালিক, সেজন্য আধুনিকতা এখানে গ্রাম্যতা ও মধ্যযুগীয়তায় ক্লিষ্ট। তাই এদেশে রাজবদল হলেও সরকারি কর্মচারী তো সব বদলায় না, বিশেষ করে যার হাকিমের মতো পোশাক। সেজন্য হাকিমের কাছে আশফাকের নালিশ অর্থহীন হয়ে পড়ে, কারণ জাফর ও হাকিমের টিকি একই জায়গায় বাঁধা, আর তাই হাকিমের পীড়াপিড়িতে তার গাড়িতে শহরে চলে যায় জাফর। যে অভিযুক্ত ও যার কাছে অভিযোগ করা হচ্ছে তারা উভয়ই একই জানের ঘনিষ্ঠ হওয়ায় তারা দুয়ে এক নয়, একেবারে এক। রক্ষক ও সংহারকের কোনো তফাৎ নেই এ ব্যবস্থায়। জাফরের বাথান আছে, আছে তামাক পাতার ব্যবসা, অবশ্য সেই তামাক পাতা তার নিজস্ব জমিতে ফলে, যে জমির অনেকখানি হাসিল হয় বন কেটে। এখানেও দেখি সে একই ব্যাপার, এক কানুনগোর সঙ্গে স্বর করে জাফরের বাবা ফয়জুল্লাহ এখানে ওখানে বনের মধ্যে ঢুকে বনের জমিকে চাষের জমি বলে লিখিয়ে কৃষক করে গিয়েছে। গ্রামের প্রধান মানুষ ও রাজপুরুষের পারস্পরিক সহযোগিতা ও নির্ভরশীলতার এবং শহরের রাজাদের সঙ্গে গ্রামের মাতব্বরদের যোগসাজস মিলেমিশে এক কিম্ভূত সমাজ গড়ে ওঠে, যে সমাজে আশফাকের ন্যায্য নালিশ শুনে হাকিম না হেসে পারে না, খুব মজা পায়। এহেন সমাজে আশফাকদের অবস্থা কি হতে পারে তা বিশ্লেষণের অপেক্ষা রাখে না। আশফাক ক্ষুব্ধ, কিন্তু সেই অভিযোগকারী আশফাককেই শহরে যেতে হয় জঙ্গল ভেঙে ব্যাপারীর ওষুধ আনতে, কারণ জাফর তাকে অন্য চাকরদের থেকে একটু পৃথক করেই দেখে। এমনকি পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় জাফর তাকেই বাড়ি দেখাশোনার ভার দিয়ে যায়। আশফাক বাবজান, এদিকে শোনেক, সব দেখি শুনি রাখবা কেমন? আশফাক বড় ভালো ছাওয়াল, কিন্তু যে ওষুধ আনতে যায় তা প্রাণদায়ী কোনো ওষুধ নয়, উপভোগ মাত্রা বাড়ানোর উপকরণ মাত্র। যে উপভোগের মানুষটি একসময় তারই ছিল। এই ব্যবস্থা অদ্ভুতই বলতে হয়। তাই এতে আশফাকের কমরুন খুব সহজেই জাফরের বিবি হয়ে যায়, আর তার ঔরসজাত মুন্নাফ ব্যাপারীর উত্তরাধিকার হয়ে যায়। অর্থাৎ ধন সম্পদের মালিক হলে এ সমাজে সব এখতিয়ার তার জন্মায়, একজনের জাত সন্তান ঐশ্বর্যশালী অন্যের আইনসম্মত ও আসল উত্তরাধিকার হয়ে যায়। যদিও লেখক স্পষ্ট করে এ কথা না বলে সামান্য ইঙ্গিতে ধরিয়ে দিতে চেষ্টা করেন, যেমন ট্রাক আসার সঙ্গে সঙ্গে সম্পর্কের হেরফের মুন্নাফের আশফাক সম্বোধনের মধ্যে, কিংবা জাফরুল্লাহর বলদক দূরত্নানিস হেই বলদ আদেশে আমরা বুঝে নিই এখানে মিয়া সাহেব নেমে আসে আশফাকে চাকরের স্তরে এবং মানুষ হয়ে যায় সম্বোধনে বলদ। তাই এই সমাজে আশফাক প্রচণ্ড অসহায় ও একাকী হয়ে যেতে বাধ্য। সেই অসহায়ত্ব ও একাকিত্ব মোচনের চেষ্টা এখনও পর্যন্ত মধ্যবিত্ত বিলাসী লেখা ও বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ। এই উপন্যাসে আশফাকের চিন্তাভাবনাকে পোশাকি বলে মনে হয় না, কিংবা তার অনুচ্চ ও সোচ্চার সংলাপ, সেজন্যই হয়তো মহিষকুড়ার উপকথা পাঠ স্মরণীয় হয়ে থাকে।
1: শুনলেন গ্রন্থ পরিচয়, অমিয়ভূষণ মজুমদারের লেখা মহিষকুড়ার উপকথা। গ্রন্থের সঙ্গে পরিচয় করালেন শ্যামল ভট্টাচার্য। সম্পাদনা

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে সপ্তম রাইজ কনক্লেভের উদ্বোধন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও মনোযোগী হবার আহ্বান জানিয়েছেন। গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নেন তিনি। নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি বহুতল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 3, এ পর্যন্ত 11 জনকে উদ্ধার করা হয়েছে। উত্তর সিকিমের চিয়াকুং নদীতে ধস নেমে তিস্তা নদীর জলপ্রবাহ আংশিক বাধাপ্রাপ্ত। উত্তরবঙ্গে তিস্তা নদী সংলগ্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি। সত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। বিজ্ঞানভিত্তিক গবেষণা ও উন্নয়ন, শিল্পক্ষেত্র এবং নতুন উদ্যোগ সর্বোপরি রাজ্যে স্টার্ট আপ পরিমণ্ডলের দ্রুত বৃদ্ধির লক্ষ্যে আজ সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে সপ্তম রাইজ কনক্লেভের উদ্বোধন করেন মন্ত্রী। তিনি বলেন, 350 থেকে বর্তমানে দেশে স্টার্ট আপের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 2,40,000। এর প্রায় 15% ছোট শহরগুলির যুব সম্প্রদায়ের তৈরি। স্টার্ট আপ তৈরির ক্ষেত্রে ভারত বর্তমানে বিশ্বে তৃতীয় বৃহত্তম দেশ হয়ে উঠেছে।
1: It has also given our youngsters an alternative option and an alternative avenue of livelihood. Almost 50% or more of them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metros. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: তিনি বলেন, গবেষণা উন্নয়ন ও উদ্ভাবন ক্ষেত্রে শিল্প উদ্যোক্তাদের উৎসাহিত করতে সরকার 1,00,000,000,000 তহবিল তৈরি করেছে। 2047-এর মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে মহাকাশ, জৈব প্রযুক্তি, পারমাণবিক শক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের দরজা বেসরকারি প্রতিষ্ঠানগুলির জন্য খুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী শারদদত্ত মুখোপাধ্যায় সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গে বিনিয়োগের জন্য প্রতিবেশী রাজ্যের প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। সাপের কামড়ের চিকিৎসায় বেঙ্গল কেমিক্যালসের তৈরি অ্যান্টিভেনাম ইঞ্জেকশন ফের বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলে তিনি জানান। 2-দিনব্যাপী রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্টআপ এবং আন্তঃপ্রেনারশিপ সম্মেলনে অংশ নিয়ে বেঙ্গল কেমিক্যালসের MD এস ঘোষ চৌধুরী আকাশবাণীকে জানালেন, বিগত দশক থেকে এই সংস্থা লাভের মুখ দেখছে।
2: 2016-17 থেকে কোম্পানি আবার লাভ করতে শুরু করে প্রত্যেক বছরই। এখন 2016-17 পর থেকেই লাস্ট 10 বছর বা 9 বছর আজ পর্যন্ত কোম্পানির ভালোই মুনাফা হয়েছে। আমরা যে ওষুধগুলো বানাই সেগুলো সব সরকারি হসপিটালেই আমরা সাপ্লাই করি। সরকারি হসপিটালে সাপ্লাইয়ের একটা নির্ধারিত দাম ধরা আছে, আমরা সেই দামের বাজারেও বিক্রি করতে পারি না।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ 2029 মধ্যে ভারতকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন এবং মাদকদ্রব্যের বিরুদ্ধে একটি সমন্বিত জাতীয় অভিযানের আহ্বান জানিয়েছেন। গোয়ায় 3 দিনের সফরকালে এক সাংবাদিক সম্মেলনে তিনি আজ একথা বলেন। তিনি জানান, 2019 থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক

0: তদন্ত এবং পুনর্বাসন ব্যবস্থাকে আরও জোরদার করেছে। 2014 থেকে 2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কেজিরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে এবং 48,66,000 কেজির বেশি মাদক ধ্বংস করা হয়েছে। অমিত শাহ জানান, এই কর্মপরিকল্পনাটি 4টি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি। গোয়েন্দা তথ্য, অভিযানের ভিত্তিতে আইন প্রণয়ন, প্রিকার্সার মাদক তৈরির কাঁচামাল ও সিনথেটিক মাদকের উপর নিয়ন্ত্রণ, মাদকের চাহিদা ও ক্ষতিকর প্রভাব হ্রাস এবং সক্ষমতা বৃদ্ধি ও সমন্বয় সাধন। সরকার আগামী 3 বছরের মধ্যে 100টি আন্তর্জাতিক ও আন্তঃরাজ্য মাদক পাচারকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, মাদক সংক্রান্ত অপরাধে জড়িত 100 জন পলাতককে ভারতে ফিরিয়ে আনা এবং 100টি গোপন মাদক পরীক্ষাগার ধ্বংস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই অভিযানের মাধ্যমে 50 কোটি নাগরিকের কাছে পৌঁছানো হবে এবং 1,00,000 নেশামুক্ত মিত্র নামে মাদকবিরোধী স্বেচ্ছাসেবী তৈরি করা হবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার বাইরে গিয়ে গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক তৈরিতে মনোযোগ দিতে আহ্বান জানিয়েছেন। গুয়াহাটিতে গীতানগর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে আজ ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, দেশের অগ্রগতির জন্য মানসম্মত শিক্ষা, গবেষণা এবং চরিত্র গঠন অপরিহার্য। উপরাষ্ট্রপতি উচ্চশিক্ষায় নারীদের ক্রমবর্ধমান সাফল্যের কথা তুলে ধরেন এবং এটিকে একটি স্বাগতযোগ্য পরিবর্তন ও নারীশক্তির প্রতিফলন হিসেবে বর্ণনা করেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় আজ বিকেলে পড়ুয়াদের পিজি থাকার একটি বহুতল ভবন ধসে পড়ায় 3 জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতির খোঁজখবর নেন। পরে তিনি জানান যে এ পর্যন্ত 11 জনকে উদ্ধার করা হয়েছে। তিনি উল্লেখ করেন যে ভবনটি পুরনো ছিল এবং সেখানে সংস্কার ও নির্মাণ কাজ চলছিল। এই ঘটনার জন্য যারা দায়ী তারা ভবনের মালিকই হন বা কোনো কর্মকর্তা, কাউকেই ছাড় দেওয়া হবে না।
1: जो भी व्यक्ति इसके जिम्मेदार हैं, चाहे वो बिल्डिंग का मालिक है या अधिकारी है, क्योंकि बिल्डिंग पुरानी थी और इसमें कुछ कंस्ट्रक्शन का रेनोवेशन का काम चल रहा था। बेसमेंट में किसी प्रकार की खुदाई चल रही थी जिसके कारण से पिलर जो है वो हिला और वो पूरी बिल्डिंग ढह गई। पीजी के नाते ये बिल्डिंग काम कर रही थी, बच्चे इसके अंदर थे और लगातार सभी एजेंसी काम कर रही है। हमारे लिए सबसे महत्वपूर्ण है इन बच्चों की पहले जान बचाई जाए। दोषियों को छोड़ा नहीं जाएगा, ये बिल्कुल নিশ্চিত রূপ মে কে রহি হুম।
0: পরে মুখ্যমন্ত্রী ভবন ধসের স্থান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে দেখা করতে এইমসের ট্রমা সেন্টারে যান। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি জানান যে চিকিৎসক দলকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লি সরকার ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধুও দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ তদারকি করেন। দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থাকে পূর্ণ সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, দিল্লি পুলিশ কমিশনার এবং এনডিআরএফের মহানির্দেশকের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নেন। এনডিআরএফের আইজি এনএস বুন্দেলা জানান, 70 সদস্যের 2টি দল বর্তমানে ঘটনাস্থলে কাজ করছে। দমকল বাহিনী, দিল্লি পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের পূর্ণ সহযোগিতায় এই দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।
2: दो टीम में करीब 70 लोग हैं जो वहाँ पर काम कर रहे हैं, जहाँ पर और विक्टिम्स को हमने आइडेंटिफाई किया है और इसमें हमने अपने कैनाइंस भी इस्तेमाल कर रहे हैं। हम कटिंग इक्विपमेंट है, टेक्निकल इक्विपमेंट को भी इस्तेमाल कर रहे हैं। अभी तक 4 लोगों को एनडीआरएफ की टीम ने फायर सर्विस, दिल्ली पुलिस और जो भी लोकल कम्युनिटी है वहाँ पर इन्फॉर्मेशन दे रही है, असिस्टेंस दे रही है, सबके कोऑपरेशन से हमने 4 विक्टिम्स को निकाला है।
0: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নতুন দিল্লির সত্যনিকেতনে ভবন ধসে পড়া ঘটনায় শোক প্রকাশ করেছেন। ভবন ধসের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী জানান যে কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থলে কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করছে। উত্তর সিকিমের মাংগাং জেলার চুংথাং মহকুমা এলাকায় চিয়াকুং নদীতে ধস নেমে তিস্তা নদীর জলপ্রবাহ আংশিক বাধাপ্রাপ্ত হয়েছে। তিস্তা ও চিয়াকুং নদীর সঙ্গমস্থলের কাছের ওই ঘটনার পর তিস্তা নদী সংলগ্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভূমিধসের পর তিস্তা দিয়ে ঘোলা জল বইতে শুরু করেছে। সিকিম প্রশাসন বাসিন্দাদের নদী সংলগ্ন এলাকা থেকে দূরে থাকতে পরামর্শ দিয়েছে। একদিকে টানা বৃষ্টিতে তিস্তার জল ফুলে ফেঁপে উঠেছে, তার মধ্যেই ধস নামায় আতঙ্কিত এলাকার মানুষ। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে সিকিমের মুখ্য সচিবের সঙ্গে কথা বলেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। জলপাইগুড়ির মালবাজার মহকুমার তিস্তা নদীর তীরবর্তী এলাকায় নজরদারির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। গজলডোবা, বাগড়াকোট সহ বিভিন্ন এলাকা মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। ইতিমধ্যে ক্রান্তি ব্লকের চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতে বেশ কিছু জায়গায় নদীর চরে বসবাসকারী মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বন্যা পরিস্থিতি।

0: কলকাতায় দার্জিলিং পাহাড় ও সমতল নিয়ে বৈঠক করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী মঙ্গলবার উত্তরবঙ্গে যাবেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। ব্যাডমিন্টনে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি আজ শেনঝেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে সোনা জিতেছেন। ফাইনালে এই ভারতীয় জুটি চীনের হে জি টিং এবং রেন শিয়াং ইউকে 21-11, 13-21, 17-21 ব্যবধানে পরাজিত করে এই প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথমবারের মতো সোনা নিশ্চিত করেন। এই জয়ের মাধ্যমে BWF ওয়ার্ল্ড ট্যুরে তাদের ক্যারিয়ারের 10ম শিরোপাটি তারা অর্জন করলেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া এবং স্ট্যান্ড আপ ইন্ডিয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে স্টার্ট আপ পরিমণ্ডল অনেক বেশি মজবুত হয়েছে। সল্টলেকে 7ম রাইস কনক্লেভের উদ্বোধন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে একটি 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন সময় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচি আপনাদের জানিয়ে দেবার। আগামীকাল 7ই সেপ্টেম্বর সোমবার আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56। ভারতীয় সময় সকাল 6:05 শুনবেন সুচিন্তন, ক্ষিতিমোহন সেনের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো, সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে শুনবেন সন্তুর, পরিবেশনায় শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ চারুকেশী ও বসন্ত মুখারি। 6:30 এই মহাজীবন, দয়ানন্দ সরস্বতীর জীবন কথা। 6:40 রবীন্দ্রসঙ্গীত শুনবেন ঋতুপা মুখোপাধ্যায়ের কণ্ঠে। 6:55 কৃষক বন্ধুদের জন্য, এই অনুষ্ঠানে বার্লি চাষের সম্ভাবনা এ বিষয়ে বলবেন ডক্টর গোলাম মইনুদ্দিন। 7:05 লোকগীতি, 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, আগামীকালের গন্তব্য রিকি সোম, উপস্থাপনায় থাকবেন পল্লবী সিনহা। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় পল্লবী সিনহা। 8:30 অতিথি অনুষ্ঠানে রাজা সেনের সাক্ষাৎকার গ্রহণ করেছেন মৌমিতা বসু, আগামীকাল শুনবেন প্রথম পর্ব। সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সন্তুর, শিল্পী অখিল রায়, রাগ নটভৈরব। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন বৃষ্টি দেব। 10:30 রামধনু অনুষ্ঠানে অতুল প্রসাদের গান শুনবেন চৈতালী চক্রবর্তীর কণ্ঠে ও বাঁশি পরিবেশনায় সুরজিৎ সেনগুপ্ত। 11:00 সংগ্রহশালার গান, 11:15 নজরুলগীতি শুনবেন শান্তব্রত নন্দনের কণ্ঠে। 11:30 রম্যগীতি। বেলা 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্পকথা, উপস্থাপনায় চয়নিকা ধারা। 12:30 লোকসঙ্গীত। বেলা 1:00 বাংলা নাটক হোমস্টে, রচনা ভাস্কর দাশগুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 1:40 শুনবেন বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশন শেষ হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ভারতীয় সময় দুপুর 3:30, 3:35 অনুরোধের আসর, 4:05 মহিলাদের আসর গল্প পাঠ, উপস্থাপনায় থাকবেন সঞ্চিতা বটব্যাল। 4:35 বন্ধু তোমারই জন্য, পরিবেশনায় সুতপা চট্টোপাধ্যায়, সম্পাদনায় অঙ্কিতা দাস, প্রযোজনায় ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন রঞ্জনা মুখোপাধ্যায়। 5:50 মৈত্রী ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়। 6:20 ক্ষেত খামারের কথা, শুনবেন জীবিকা ও পুষ্টি সুরক্ষায় হারিয়ে যাওয়া ছোট মাছ, এ বিষয়ে ডক্টর অপর্ণা রায়ের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, গর্ভবতীর পুষ্টি, এ বিষয়ে বলবেন ডাক্তার সুমন গঙ্গোপাধ্যায়। 7:00 বাংলা নাটক হোমস্টে, রচনা ভাস্কর দাশগুপ্ত, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 কথায় গানে, উপস্থাপনায় সাক্ষ্যদীপা সরকার। 9:15 বিশ্ব

পরিক্রমা, 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর, নিউট্রিজেনমিক্স এর উপরে ডক্টর মৌসুমী শিকদারের সাক্ষাৎকার নিয়েছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে সন্তুর শিল্পী অখিল রায়, শুনবেন রাগ বাগেশ্রী। 10:45 উপমহাদেশের খবর ও রাত 11:00 প্রতিদিনের মতো হারানো দিনের গান। উপস্থাপনায় থাকবেন সাক্যদীপা সরকার। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ভারতীয় সময় রাত 12:00। এই ছিল আগামীকালের সম্পূর্ণ অনুষ্ঠান সূচী।

এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন মালকোঁস রাগে খেয়াল, শিল্পী মারুতি মহান্ত। তবলায় সহযোগিতা করছেন সমীর নন্দী, হারমোনিয়ামে সনাতন গোস্বামী।

মালকোষ রাগে খেয়াল শুনলেন শিল্পী মারুতি মহান্ত। তবলায় সহযোগিতা করলেন সমীর নন্দী, হারমোনিয়ামে ছিলেন সনাতন গোস্বামী। আকাশবাণী মৈত্রী, একটু পরেই উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, প্রতিটি দেশের আয়তনকে যথাযথভাবে প্রতিফলিত করে বিশ্বের মানচিত্রায়নের বিষয়ে রাষ্ট্রসংঘে পেশ হওয়া প্রস্তাবে সায় দিয়েছে ভারত, তবে নতুন এই মানচিত্রে এদেশের ভৌগোলিক অখণ্ডতার মর্যাদা রক্ষা প্রাথমিক শর্ত, জানিয়ে দিল নতুন দিল্লি।
1: 2029-এর মধ্যে দেশকে মাদক মুক্ত করার লক্ষ্যে 3 বছর মেয়াদী কর্মপরিকল্পনার ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
0: কলকাতায় 2 দিনের রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনারশিপ কনক্লেভ 2026-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
1: প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হল স্মারক রৌপ্য মুদ্রা।
0: চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসে খেতাব জিতলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি। আসছি বিস্তারিত খবরে। প্রতিটি দেশের ভৌগোলিক আয়তনকে যথাযথভাবে প্রতিফলিত করে বিশ্বের মানচিত্র তৈরি করার ক্ষেত্রে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় পেশ হওয়া প্রস্তাবে পক্ষে ভোট দিয়েছে ভারত, তবে সেখানে জম্মু কাশ্মীর ও লাদাখ সহ ভারত সরকারের মান্যতা পাওয়া এই দেশের মানচিত্র উপযুক্তভাবে প্রতিফলিত হওয়া দরকার বলে জানিয়ে দিয়েছে নতুন দিল্লি। দেশের সার্বভৌমত্ব এবং ঐক্যের ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি বরদাস্ত করা হবে না বলে ভারত সরকারের মনোভাব আবারও স্পষ্ট করে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। উল্লেখ্য, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় এই প্রস্তাব গৃহীত হয় 4 সেপ্টেম্বর। আগের মানচিত্রে আফ্রিকার ভৌগোলিক আয়তন সঠিকভাবে প্রতিফলিত না হয় এই নতুন মানচিত্র তৈরি করা হচ্ছে।
1: প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং চলতি মাসের 8-10 তারিখ পর্যন্ত শ্রীলঙ্কা সফরে যাবেন। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে যে সফরকালে তিনি সেদেশের বিভিন্ন নেতার সঙ্গে আলোচনা করবেন। কলম্বোয় বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে মত বিনিময়ের কর্মসূচি রয়েছে তাঁর। রাজনাথ সিংয়ের এই সফর সামুদ্রিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে শক্তিশালী অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা যায়।
0: নতুন দিল্লিতে আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনের পাশাপাশি আই ব্রিক্স শিখর সম্মেলনও হতে চলেছে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ব্যবসায়ী নেতৃত্ব এতে অংশ নেবেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত সদস্য এবং সহযোগী 21টি দেশের পরিকাঠামো, জ্বালানি, ডিজিটাল সক্ষমতা ভিত্তিক প্রকল্পগুলোর সঙ্গে সরকারি বা সার্বভৌম পুঁজিকে সংযুক্ত করার লক্ষ্যে এই 2 দিনব্যাপী সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে তারা ব্রিক্স দেশগুলির মধ্যে আন্তঃসীমান্ত বিনিয়োগ, ডলার বহির্ভূত লেনদেন নিষ্পত্তি এবং পেমেন্ট বা অর্থপ্রদান ব্যবস্থা নিয়ে আলোচনা করবেন।
1: নতুন দিল্লির সত্যনিকেতন এলাকায় একটি বহুতল ভেঙে পড়ে অন্তত 3 জনের মৃত্যু হয়েছে বলে খবর। ধ্বংসস্তূপে আটকে রয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় 40-50 বছরের পুরনো বাড়িটির বেসমেন্টে মেরামতির কাজ চলছিল। দিল্লির উপরাজ্যপাল তরণজিৎ সিং সান্ধু দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করতে দিল্লি পুলিশ, দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা সামাজিক মাধ্যমে জানিয়েছেন যে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংলগ্ন আরেকটি ভবনও খালি করা হয়েছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 2029-এর মধ্যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে 3 বছর মেয়াদে একটি কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছেন। মাদকদ্রব্যের বিরুদ্ধে জাতীয় অভিযানের কথাও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, 2019 সাল থেকে সরকার মাদক বিরোধী আইন প্রয়োগ, গোয়েন্দা তথ্য আদান প্রদান, আর্থিক তদন্ত, পুনর্বাসন কার্যক্রম জোরদার করেছে। 2014-2024 সালের মধ্যে প্রায় 1,89,000 কোটি টাকা মূল্যের 1,19,00,000 কেজিরও বেশি মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। সরকার আগামী 3 বছরের মধ্যে 100টি আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য মাদক পাচারকারী নেটওয়ার্ক ভেঙে দেওয়া, মাদক সংক্রান্ত অপরাধে জড়িত 100 জন পলাতক ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনা এবং 100টি গোপন মাদক পরীক্ষাগার ধ্বংস করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলেও শ্রী শাহ এদিন জানিয়েছেন।
2: 2004 থেকে 2014 যে

0: कांग्रेस का शासन था उसमें ड्रग की मात्रा 26 लाख किलोग्राम और आज वो बढ़कर 14 से 26 में 1 करोड़ 19 लाख किलोग्राम से ज्यादा पकड़ा गया। उसका मूल्य 1,89,000 करोड़। 14 से 26 में 48,66,000 किलो ड्रग डिनिस्ट करने का काम नरेंद्र मोदी सरकार ने किया है।
1: উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তরুণদের মাদক থেকে দূরে থাকার এবং তাদের বন্ধুদেরও মাদককে না বলতে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন। গুয়াহাটির গীতানগর কলেজে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ তিনি শিক্ষার্থীদের দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং নিজেদের সময়, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখার উপর গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান।
2: Our thoughts, our thinking, our actions should be controlled by one single factor, that is our own brain. Drugs should not determine what we should think. Our brain should determine what we should think and act. That's why wherever I am going, I am always saying, say no to drugs. Not only you should not take the drugs, you should not allow your friends, family members also should not take drugs.
1: সিপি রাধাকৃষ্ণন বলেন, ভারতের তরুণ প্রজন্মই দেশের সবচেয়ে বড় শক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা, জৈব প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং উদ্যোগের মতো ক্ষেত্রগুলিতে যে সুযোগ তৈরি হচ্ছে তা তরুণদের একটি উন্নত ভারত গঠনে অগ্রণী ভূমিকা পালনে সক্ষম করে তুলতে পারে বলে তাঁর আশা। দেশের অগ্রগতির জন্য গুণগত শিক্ষা, গবেষণা এবং চরিত্র গঠনের অপরিহার্যতার কথা উল্লেখ করে তিনি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পড়ুয়াদের কেবল পেশাগত জীবনের জন্য প্রস্তুত করা নয়, গণতন্ত্র ও সমাজের জন্য দায়িত্বশীল নাগরিক করে তোলার পরামর্শ দেন। উপরাষ্ট্রপতি উচ্চশিক্ষায় নারীদের ক্রমবর্ধমান সাফল্যের বিষয়টিকে তুলে একে একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন ও নারী শক্তির প্রতিফলন হিসেবে অভিহিত করেন। সঠিক শিক্ষা ও সুযোগ প্রদানের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, যা প্রকৃত ক্ষমতায়নেরই নামান্তর বলে তাঁর অভিমত। অসমের উন্নয়নের ধারা প্রসঙ্গ উল্লেখ করে রাধাকৃষ্ণন জানান যে 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার ব্যাপারে প্রধানমন্ত্রীর লক্ষ্য পূরণের জন্য প্রতিটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল, বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের সর্বজনীন উন্নয়ন অপরিহার্য। উল্লেখ্য, উপরাষ্ট্রপতি দুদিনের সফরে অসমে রয়েছেন।
3: নতুন দিল্লিতে বিভিন্ন নামী ব্র্যান্ডের জাল ওষুধের বেআইনি উৎপাদন বিতরণ সংক্রান্ত অনৈতিক কাজ বন্ধ করতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, দিল্লি পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা একজোটে কাজ করছে। ইতিমধ্যে আইনি পদক্ষেপের অংশ হিসেবে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ চলতি বছরের এপ্রিল মাসে দিল্লির একটি লাইসেন্সবিহীন দোকান থেকে জাল র‍্যাবিস টিকা বাজেয়াপ্ত করেছিল। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া সমস্ত রাজ্যের ওষুধ নিয়ন্ত্রকদের ওই নির্দিষ্ট টিকার ব্যাচটির বিতরণের ওপর কঠোর নজরদারি চালানোর অনুরোধ জানিয়েছে। অন্যদিকে ডিসিজিআই বলেছে, সংশ্লিষ্ট ব্যাচের কোনো ওষুধ অন্য কোনো দেশে রপ্তানি করা হয়নি। হাসপাতাল, ক্লিনিক এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে প্রয়োগ করা টিকাগুলি শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত ফার্মেসির মাধ্যমেই সরবরাহ করা হয়। এই ঘটনায় দিল্লি পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে।
1: ছত্তিশগড়ের জগদলপুরের এনআইএর বিশেষ আদালত ঝিরাম উপত্যকায় মাওবাদী হামলার ঘটনায় অভিযুক্ত 10 জনকেই বিভিন্ন অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এই মামলায় মোট 11 জন অভিযুক্তের বিচার চলছিল, যাদের মধ্যে একজন বিচার চলাকালীন মারা যান। আদালত 2 মহিলাসহ 10 অভিযুক্তকেই, 29 জনকে হত্যা এবং আরও 15 জনকে হত্যার চেষ্টার দায়ে দোষী সাব্যস্ত করেছে। সাজা ঘোষণার বিষয়টি 16 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। 2013 সালের মে মাসে ঝিরাম উপত্যকায় কংগ্রেস নেতাদের একটি গাড়িবহরে মাওবাদীরা হামলা চালায়। এই বর্বরোচিত হামলায় প্রবীণ কংগ্রেস নেতা বিদ্যাচরণ শুক্লসহ 29 জন নিহত হন। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা গুলিবর্ষণের ঘটনায় 15 জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ এই মামলার তদন্ত করছিল।
3: কলকাতা সহ দেশের 8টি প্রধান হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি নিয়োগ করা হয়েছে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বার্তায় এই নতুন নিয়োগের কথা নিশ্চিত করেন। তালিকা অনুযায়ী দিল্লি হাইকোর্টের বিচারপতি ভল্লুরি কামেশ্বর রাওকে পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিয়োগ করা হয়েছে। বম্বে হাইকোর্টের বিচারপতি রবীন্দ্র ভি ঘুগেকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের। ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি সঞ্জয় কুমার আগরওয়ালকে রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠী নিযুক্ত হয়েছেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি পদে। শুনছেন উপমহাদেশের খবর।

কলকাতা সহ পশ্চিমবঙ্গের স্টার্টআপ ইকোসিস্টেম আরও দ্রুতগতিতে বৃদ্ধির লক্ষ্যে সপ্তম রিসার্চ ইন্ডাস্ট্রি স্টার্টআপ অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ রাইজ কনক্লেভ 2026 আজ সিএসআইআর আইআইসিবি সল্টলেক ক্যাম্পাসে শুরু হয়েছে।

0: CSIR, IICB, CSIR, CGCRI, CSIR, CMERI, CSIR, IMMT যৌথ উদ্যোগে আয়োজিত দুদিনের ওই সম্মেলনে বিকশিত ভারত 2047 উদ্ভাবন ও উদ্যোক্তা এই ভাবনাকে কেন্দ্র করে স্টার্ট আপ, শিল্প, শিক্ষাঙ্গন, উদ্ভাবক, প্রযুক্তির সংশ্লিষ্টদের একত্রিত করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ এই সম্মেলনের সূচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্টার্ট আপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়ার ডাকে সাড়া দিয়ে দেশের স্টার্ট আপ পরিমণ্ডলের ব্যাপক বিকাশ হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
1: It has also given our youngsters an alternative option and an alternative avenue of livelihood. Almost 50% or more than them belong to tier 2 and tier 3 cities. So we also have to give up this mindset that the startup is happening only in big cities and metro. So in order to address these section of youngsters who are looking forward with a lot of aspiration, we started to have this campaign of holding these conclaves in different parts of the country. We have already had 6 such, north, south, east, west, northeast.
0: অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শরদ্দত মুখোপাধ্যায়। বেঙ্গল কেমিক্যালসের সর্পদংশনের ইঞ্জেকশন আবার বাজারে নিয়ে আসার বিষয়ে ওই সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বলে তিনি জানিয়েছেন।
2: বেঙ্গল কেমিক্যাল, which have been one country's first chemical company, they have shown interest in region specific, Bengal specific anti-snake venom marketing and manufacturing. We will have a very good discussion with them. We are even considering anti-snake venom being manufactured in Bengal. Bengal at one time used to manufacture. We are getting a harrowing time of getting all these products out from outside our state.
0: পশ্চিমবঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা 4,500-এর বেশি। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে কলকাতায় আক্রান্তের সংখ্যা 400 পেরিয়েছে। গত এক সপ্তাহে কলকাতায় প্রায় 100 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদ জেলায়।
3: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রারম্ভিক পর্যায়ে সমাপ্তি পর্বে আজ নন্দন 1, 2 ও রাধা স্টুডিওতে চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি বিকেলে শিশির মঞ্চে উত্তম কুমার স্মারক রৌপ্য মুদ্রা প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, সংস্কৃতি সচিব সৌমিত্র মোহন প্রমুখ। সন্ধ্যায় রবীন্দ্র সদনে উত্তম কুমার অভিনীত চলচ্চিত্রের গান ও নাচের কোলাজ উপস্থাপন করেন বিশিষ্ট শিল্পীরা। বর্ণময় এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেতা, অভিনেত্রী, পরিচালকগণ এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা।
0: ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি শেনঝেনে অনুষ্ঠিত চায়না মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসের শিরোপা জয় করেছেন। ফাইনালে আজ ভারতীয় জুটি চীনের হে জি টিং এবং লেন শিয়াং ইউকে 11-21, 21-13, 21-17 সেটে পরাজিত করে। চায়না মাস্টার্সে ভারতের হয়ে প্রথমবার খেতাব জয়ের কৃতিত্ব অর্জন করে এই জুটি। এই জয় চলতি মরশুমে এই জুটির দ্বিতীয় শিরোপা।
3: উজবেকিস্তানের তাশখান্দে AFC অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত 3-0 গোলে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন ড্যানি মেইতে, লাইশরাম, বিশাল যাদব, মোহাম্মদ আরবাস।
0: চীনের মুক্তিতে পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকির গ্রুপ পর্বের ম্যাচে ভারত আর জাপানের সঙ্গে 3-3 গোলে ড্র করেছে। ভারতের হয়ে অধিনায়ক আনমোল এক্কা 2টি এবং আশু মৌর্য 1টি গোল করেছেন।
3: মুর্শিদাবাদে গঙ্গাবক্ষে 81 কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হয়। আহিরন ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বহরমপুর গোড়াবাজার ঘাটে এসে শেষ হয়। পুরুষ বিভাগে বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য প্রথম স্থান অধিকার করেন। এদিকে 19 কিলোমিটার পুরুষ বিভাগে ফয়জল আহমেদ, মহিলা বিভাগে ঐশানী সরকার প্রথম হয়েছেন।
0: পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল থেকে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামী দুদিন বজ্রপাতের তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। উত্তরপ্রদেশের 24টি জেলায় ভারী বৃষ্টিপাত এবং বিভিন্ন ব্যারেজ থেকে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বদায়ু, গাজীপুর ও বালিয়া জেলায় গঙ্গা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রতিটি দেশের আয়তনকে যথাযথভাবে প্রতিফলিত করে বিশ্বের মানচিত্রায়নের বিষয়ে রাষ্ট্রসংঘে পেশ হওয়া প্রস্তাবে সায় দিয়েছে ভারত। তবে নতুন এই মানচিত্রে এদেশের ভৌগোলিক অখণ্ডতার মর্যাদা রক্ষা প্রাথমিক শর্ত, জানিয়ে দিয়েছে নতুন দিল্লি।
3: 2029-এর মধ্যে দেশকে মাদকমুক্ত করার লক্ষ্যে 3 বছর মেয়াদী কর্ম পরিকল্পনার কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
0: কলকাতায় দুদিনের রিসার্চ, ইন্ডাস্ট্রি, স্টার্ট আপ অ্যান্ড এন্টারপ্রেনিয়ারশিপ কনক্লেভ

0: 2026-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
1: প্রবাদ প্রতিম অভিনেতা উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রকাশ করা হল স্মারক রৌপ্য মুদ্রা।
0: চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের খেতাব জিতলেন ভারতের সাত্ত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। উপমহাদেশের খবরে পর্যন্তই নমস্কার, শুভরাত্রি।
1: শুভরাত্রি। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান, উপস্থাপনায় আমি অর্পিতা পোদ্দার।

হারানো দিনের গানে আমার সব শ্রোতা বন্ধুদের স্বাগত। আজ এলাম খামখেয়ালের গল্প শোনাতে। মানুষ মাত্রেই খামখেয়ালি, তাই না? বলুন, খুব যে নিয়ম নিগড়ে বাঁধা, মানে নিয়মানুবর্তী মানুষ, তারও কিন্তু একদিন ইচ্ছে হয় দুত্তর আজ নিয়ম মেনে কিচ্ছু করব না, মাথায় চাপে সব উদ্ভট খেয়াল। তবে না, যাদের এটা কালে ভদ্রে হয় তাদের খামখেয়ালি বলা যায় না, তারা সবাই মেথডিক্যাল। কিন্তু আবার ঠিক একইভাবে তারা বেশিরভাগই অসাধারণ নন। এখানেই দ্বন্দ্ব যে অতি নিয়ম জীবনে শৃঙ্খলা আনলেও সৃষ্টির সঙ্গে তার একটু আড়ির সম্পর্ক। সাধারণত দেখা যায় যারা শিল্পী, যারা প্রতিনিয়ত শিল্প সৃজনের কাজ করেন, তারা একটু ব্যতিক্রমী হন, খেয়ালি খামখেয়ালি যাই বলি না কেন, তাই মেজাজি। কিন্তু দিনে কালে তাদের সৃষ্টি তাদের পরিচয় হয়ে উঠছে, আর খামখেয়ালটেয়াল এসব দর্শক, শ্রোতা বা পাঠকের মনোরঞ্জনের উপাদান হয়েই থেকে যাচ্ছে। আজ কিছু বরেণ্য শিল্পীদের জীবনের কিছু স্বল্প জানা কথা, কিছু মজার মুহূর্তের বর্ণনা এই অনুষ্ঠানে। এ আসলে তাঁদের অনন্য প্রতিভার প্রতি আমাদের কর্নিশ, আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। এই বিষয়ে পড়তে গিয়ে, খুঁজতে গিয়ে প্রচুর মজার মজার গল্প পেলাম, যা শোনাবো আপনাদের। তবে হ্যাঁ, খামখেয়ালের গল্পগুলো যে খুব দিন ক্ষণ সাল তারিখ মেনে আসবে তা কিন্তু নয়। এক হাতে গল্প আর এক হাতে গান নিয়ে বসেছি, কে যে কখন উঠে আসবে কোন খেয়ালে সে বলা ভারী শক্ত কাজ। একটা কথা জিজ্ঞেস করি, যে খেয়ালি বা মুডি বললেই কোন শিল্পীর কথা প্রথমেই মাথায় আসে? আমার যার কথা মনে হচ্ছে, আপনাদেরও কি তার কথাই মনে হচ্ছে?

কিশোর কুমারের মতো প্রতিভাবান একজন মানুষ যে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের মতন হবেন না, এ তো বলাই বাহুল্য। তার গানে আমরা যেরকম সুরের প্রকাশ শুনি তাতে তো মনে হতেই পারে ইনি বোধহয় বেশ কিছুটা খামখেয়ালি। যদিও তিনি নিজে বলে গেছেন, দুনিয়া বলে আমি পাগল, আমি বলি দুনিয়াই পাগল। সেসব বিচার আমাদের কাজ নয়, আমাদের উদ্দেশ্য শুধুই নির্ভেজাল আনন্দ। আজকের অনুষ্ঠানে গানের থেকে কথার ভার একটু বেশি, কারণ যে গল্প শোনাব সে গল্পটা ঠিক গল্পের মতো না শোনালে আপনারা বুঝবেনই বা কী করে, আর আমি বা বলবো কী করে। এই যে ধরুন, একবার প্রচণ্ড গরমের দুপুরে একজন বিখ্যাত অন্দরসজ্জা শিল্পী হাজির হলেন কিশোর কুমারের বাড়িতে। কাঠ ফাটা গরমে সেই ভদ্রলোক নাকি পরেছিলেন টু পিস স্যুট। সেই দেখে কিশোর কুমারের মনে জাগলো এক অদ্ভুত খেয়াল। বসার ঘরে আপ্যায়ন করে তিনি সেই ডিজাইনারকে এক তাজ্জব প্রস্তাব দিলেন। বললেন, ভাই আমার বেশি কিছু চাই না, আপনি এই ঘরটাকে জলভর্তি করে ফেলুন। সোফাগুলো হবে ছোট ছোট নৌকার মতো, একটা ছোট টেবিল মাটির সঙ্গে নোঙর করা থাকবে, আর ডেকর হিসেবে আমার চাই সারা ঘরে বিভিন্ন জায়গায় ঝুলন্ত কাক। এবার বুঝুন সেই অন্দরসজ্জা শিল্পীর অবস্থাটা কি হয়েছিল। আর এই রকম ভাইয়ের জন্যই দাদামণি অশোক কুমার দরজায় লিখে দেখেছিলেন, বিওয়্যার অফ কিশোর।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

কিশোর কুমার হারিয়েছে গাঙ্গুলি, বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো, আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা কেউ নহীঁ বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রহা হ্যায় জিসকে জুতে তুঝে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না কর, আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসারে।

আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আজকে কথা বলছি খামখেয়ালি শিল্পীদের নিয়ে। শিল্পীরা অন্য জগতের মানুষ, তাদের ভাবনা চিন্তাগুলো ঠিক আমাদের সাধারণ মানুষের মতো হয় না, কিন্তু তাই বলে ড্রেসিং রুমের নির্দিষ্ট ব্র্যান্ডের 20টি সাদা বিড়ালছানা এবং এক ডজন সাদা গোলাপ দাবি করা না। ইনি যদিও ভারতীয় কোনো শিল্পী নন, এর নাম মারিয়া কেরি, আর ম্যাডোনার নাম তো আমরা সবাই জানি। তার খেয়ালি দাবি থাকত তিনি পৃথিবীর যেখানেই যান না কেন সব জায়গার ড্রেসিং রুম হবে তার বাড়ির মতো, কিন্তু তার জন্য তো সমস্ত আসবাবপত্র পাল্টাতে হবে, তাই হবে কিন্তু তার বাড়ির মতো হতে হবে। বলছি নানা দেশ বিদেশের নানা শিল্পীদের খামখেয়ালির কথা, তবে গানের জন্য হাত পাতব আমাদের একান্ত নিজেদের রাহুল দেববর্মনের কাছে। এর খামখেয়ালের সেভাবে কোনো উদাহরণ পাইনি বটে, তবে ইনি যখন সঙ্গীতের আড্ডায় বসতেন তখন চেনা সুরের এক গানে অন্য এক চেনা গানের কথা বসিয়ে সে যে কি এক সাংঘাতিক হাঁসজারু তৈরি করতেন না শুনলে বিশ্বাস করা শক্ত। এও এক প্রকার খামখেয়াল বই কি, তবে তার জন্যেও দরকার পাত্র উপচে পড়া প্রতিভা, যা সবার থাকে না, সবার কেন, খুব কম মানুষেরই থাকে।

গান গাওয়ার ধরন বা সুর দেখেও কি কখনো আপনার মনে হয়েছে যে ইনি বোধহয় খুব খামখেয়ালি, মানে সুরের হঠাৎ ওঠা পড়া, ভীষণ কড়িকোমল পর্দার ব্যবহার, এরকম কি যারা একটু বেশি খেয়ালি তাদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়?

এই গান শুনে, শুধু গান শুনে কি মনে হয় না? মানে ধরা যাক আপনি সলিল চৌধুরী সম্পর্কে কিছুই জানেন না, প্রথম তার গান শুনছেন, তখন আপনার কি মনে হবে না যে ভদ্রলোক বোধহয়? না থাক, আমাদের ভাবনা নয়। সলিল চৌধুরী সম্পর্কে বলেছেন তার প্রিয় শিষ্য সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, সেটাই বরং শোনায়।

গানের রেকর্ডিংয়ের প্রস্তুতি চলছে, দামি দামি সিগারেটের ছড়াছড়ি, পরের দিনই আবার এক বান্ডিল বিড়ি। সলিলদা বোহেমিয়ান, সারাদিন কিচ্ছু খেলেন না। বিকেল পাঁচটায় হঠাৎ বলে উঠলেন, ইস, সারাদিন কিছু খাওয়া হয়নি, যাই কিছু খেয়ে আসি। দোকানে ঢুকে নটা ডিম সেদ্ধ খেতে খেতে বললেন, সারাদিন অভুক্ত তো, তাই একটু প্রোটিন খেলাম। এই সমস্ত শৃঙ্খলা ভঙ্গের মধ্যে যেমন একটা বোহেমিয়ান অ্যাটিটিউড ছিল, তেমনি একটা দৃঢ় স্বাধীন চেতা বলিষ্ঠ প্রাণ ছিল। এত কিছু না ভেবে বুঝেও বলাই যায় যে যিনি বিরহের এরকম একটা ঝলমলে গান তৈরি করতে পারেন, তিনি খেয়ালি তো বটেই, খানিক খামখেয়ালিও।

তবে নানা গল্প পড়তে পড়তে মনেই হয় যে এই খামখেয়ালি স্বভাব শিল্পীদের সৃজনে মাধুর্যই যুক্ত করেছিল বেশিরভাগ ক্ষেত্রে। বিশ্ববিখ্যাত সুরকার বিটোফেনের সুর না আসলে সারা ঘরে পায়চারি করতেন আর নিজের হাতে বারবার জগ ভর্তি জল ঢালতেন। এখন এত জল ঘরেই ঢালতেন নাকি স্নান ঘরে গিয়ে বা নিদেনপক্ষে বেসিনে গিয়ে ঢালতেন? ঘরে এত জল পড়লে তার কি ব্যবস্থা নেওয়া হতো জানতে পারিনি। শ্রোতা বন্ধুরা, কেউ যদি এ বিষয়ে কিছু জানতে পারেন জানাবেন। আমি একটা গান শোনাই, গল্পের ঝুলি খুলে গেলে তাকে আটকানো মুশকিল, তাও আবার খামখেয়ালের।

অনুষ্ঠান করতে গিয়ে কালকের বিষয় সম্পর্কে বলতেই ভুলে গেলাম। না না, অবশ্যই জানাবো। কাহারে হেরিলাম, সে কি সত্য, সে কি মায়া? সুরূপাকে দেখে গেয়ে উঠেছিলেন অর্জুন। এমন তো হয় বলুন, কাউকে দেখে বা সামান্য কোনো দৃশ্য চোখে পড়লেও গানের কলি মনের মধ্যে উঁকি দিয়ে যায়। তবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই তা অর্জুনের মতন স্বরচিত নয়। কিন্তু আপনি যদি পুলক বন্দ্যোপাধ্যায় হতেন, তাহলে তো এমনই এক সুন্দরী নারীকে দেখে লিখে ফেলতে পারতেন, ও কেন এত সুন্দরী হল। এ তো সবই একটি গল্প, এমনই সব হঠাৎ পাওয়া গানে, গল্পীয় গানে আগামীকালের হারানো দিনের গানের অনুষ্ঠান। শুনতে গেলে টিউন করতে হবে ঠিক রাত 11টায় আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ, আর আপনাদের অপেক্ষায় থাকবে মৈত্রী বন্ধু সাক্ষ্যদীপা সরকার। অতএব বন্ধুরা, ভুলবেন না, যেমন প্রতিদিন আপনারা আমাদের সঙ্গে থাকেন, অবশ্যই আগামীকালও সঙ্গে থাকবেন আমাদের। আপনাদের সঙ্গে থাকবে সাক্ষ্যদীপা সরকার। যে গানটি শোনালাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, তিনি ছাড়া এ গান আর গাইবেই বা কে বলুন তো। কিন্তু গল্প তো খাম খেয়ালের, তবে কি মানবেন্দ্র মুখোপাধ্যায় যা বলেছেন, নেহাত অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের লেখা, নইলে কি আর বিশ্বাস করতাম? একটি অনুষ্ঠানে তন্ময় হয়ে বেশ কিছু গান পরপর গেয়ে চলেছেন দ্বিজেন মুখোপাধ্যায়। ঘণ্টাখানেকের মাথায় যে গানটি শেষ হল, তারপর এক ধাক্কা, এই দ্বিজেন তুই ওঠ, এবার আমি গাইব। নিজেই মাইক্রোফোনে ঘোষণা করলেন, এতক্ষণ আপনারা

গান শুনছিলেন দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে, এবার আমি মানবেন্দ্র মুখোপাধ্যায় গান গাইব। আবার দ্বিজেন মুখোপাধ্যায়কে, তুই ওঠ। একে কি সত্যি খামখেয়াল বলা যায়? আজ এই সম্পর্ক সংহতিহীন বিচ্ছিন্ন একাকিত্বের জীবনে এইসব নিবিড় বন্ধুত্বের কথাকে হয়তো

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের আরেকটা গল্প শোনাতে বড়ই লোভ হচ্ছে। মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায় ও অন্য দু একজন শিল্পী একটি গাড়িতে কলকাতার বাইরে কোনো জায়গায় অনুষ্ঠান শেষ করে ফিরছেন ট্রেনে। মজা হচ্ছে, দ্বিজেন মুখোপাধ্যায় একটু সফিস্টিকেটেড অ্যারিস্টোক্রেট আচরণে অভ্যস্ত, কিন্তু মানবেন্দ্র একেবারে ডাকাবুকো ডানপিটে। তা অনুষ্ঠান থেকে ফেরার পথে দ্বিজেন মুখোপাধ্যায়ের পাশে বসে হঠাৎ মানবেন্দ্রর মাথায় দুর্বুদ্ধির পোকা নড়ে উঠল। হঠাৎ শরীরটায় একটা আড়মোড়া ভেঙে বলে উঠলেন, দ্বিজেন শরীরটা বড় ম্যাজম্যাজ করছে রে, একটু ঘুষো ঘুষি হলে ভালো হয়। দ্বিজেন মুখোপাধ্যায় বুঝলেন এইবার কেলেঙ্কারি একটা কিছু হবে। তিনি প্রাণপণে নিষেধ করলেন, না না মানব, এখন এসব করিস না, কে কার কথা শোনে, একটা চেকপোস্টে গাড়ি দাঁড়িয়েছে। মানবেন্দ্র নেমে গেলেন। দ্বিজেন মুখোপাধ্যায় ট্রেনে বসেই শুনতে পাচ্ছেন, 5 মিনিটের মধ্যে চেকপোস্টের কাছে একজনের সঙ্গে চিৎকার চেঁচামেচি, প্রায় হাতাহাতি হওয়ার উপক্রম। বাধ্য হয়ে নেমে গেলেন মধ্যস্থতা করতে। মানবেন্দ্র মুখোপাধ্যায় তখন ঘুরে দাঁড়িয়ে বললেন, চল আমার কাজ হয়ে গেছে, অর্থাৎ শরীর গরম হয়ে গেছে, আর হুজ্জুতির প্রয়োজন নেই। ভাবুন দেখি, ইনি নাকি সেই মানবেন্দ্র মুখোপাধ্যায়।

এই গানের ঘটনা এই অনুষ্ঠানে বহুবার বলা হয়েছে। তখন বলতো আরশি এই গানটির রিহার্সাল চলছিল, সেই সময় নির্মলা মিশ্র, তার ডাকনাম ছিল ঝামেলা, তিনি একবার দেড়টার সময়, রাত দেড়টার সময় সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানিয়েছিলেন যে তিনি আরশিকে জিজ্ঞেস করেছেন যে কে বেশি সুন্দরী, এবং আরশি বলেছে অবশ্যই গায়িকাই সব থেকে বেশি সুন্দরী, এবং এটা রাত দেড়টায় সুরকারকে না বললেই নয়। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে শুনছেন হারানো দিনের গান। আজকে কথা বলছি শিল্পীদের খামখেয়াল অথবা খামখেয়ালি শিল্পীদের নিয়ে। সুরকার নচিকেতা ঘোষ, তার সম্পর্কে শিল্পী দ্বিজেন মুখোপাধ্যায় বলেছিলেন যে অদ্ভুত সব সুরের মতো ওর মাথায় দুষ্টবুদ্ধিও ছিল ঠাসা। তবে সে কথা নিয়ে আসবো আরেকদিন, আজ শুধু তাঁর সুরে গান, কণ্ঠে পিন্টু ভট্টাচার্য।

আছে কিছু। খামখেয়ালি শিল্পীদের কথা উঠলে অবশ্যই উঠে আসে উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের কথাও। সোশ্যাল মিডিয়া এত ভীষণভাবে সক্রিয় হওয়ার আগে এসব গল্প আমরা শুনতে পেতাম কোনো এক সঙ্গীত রসিকের লেখা বা বলা থেকে। বিখ্যাত সঙ্গীতজ্ঞ কুমার প্রসাদ মুখোপাধ্যায়ের লেখা কুদরত রঙ্গি বিরঙ্গিতে এরকম বেশ কিছু ঘটনার কথা পাওয়া যায়। লেখক একবার বড়ে গোলাম আলী খাঁর কথা বলতে বলছেন, গোলাম আলী খাঁ গান গাইবার সময় মনে হতো যেন উনি বাথটবে সারা শরীর এলিয়ে দিয়ে গাইছেন, কোনো উত্তেজনা থাকতো না শরীরে, কিন্তু তার হঠাৎ হঠাৎ খেয়াল চাপতো তান করবেন। খাঁ সাহেব একবার জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয়ের ডিকসন লেনের বাড়িতে তাকিয়ায় হেলান দিয়ে আধশোয়া অবস্থায় আছেন, নাপিত খুর দিয়ে ওর দাড়ি কামাচ্ছে। এই সময় ওর তান করবার বাসনা হলো। নাপিত সভয়ে খুর সরাবার চেষ্টা করতে উনি ইশারায় বারণ করলেন এবং বারণ করে দুসপ্তকের সপাট তান করতে লাগলেন, কিন্তু শরীরের কোনো অংশ নড়ছে না, চোয়াল নড়ছে না, জিভও নড়ছে না। এদিকে ওর ডবল চিনের উপরে নাপিত ধারালো খুর চালাচ্ছে। এখন একে যে কি বলা যায় প্রতিভা না খামখেয়াল, সে বিচারের ভার আমি তুলে দিলাম শ্রোতাদের হাতেই। কিন্তু এই গল্প শুনিয়ে আমি কার গান শোনাই বলুন তো? ওস্তাদ বড়ে গোলাম আলী খাঁর গান তো আমি আপনাদের এই আসরে শোনাতে পারবো না। তবে বাকি রইলেন পণ্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষ।

0: রাপাদাম ভাজা খাচ্ছে
1: কিন্তু গিলছে না, গায়ে একটা গরম জামা, কুড়ে পিটি হচ্ছে ঝামা। রাজা বলে,
0: বৃষ্টি নামা নইলে কিছু মিলছে না, থাকে সারা দুপুর ধরে বসে বসে চুপটি করে।

0: কি যে বুঝছে না কেউ একটুকু। ঝাঁঝা রোদ আকাশ জুড়ে মাথা তার ঝাঁঝরা পুড়ে মগজেতে নাচছে ঘুরে রক্ত গুলো ঝানার ঝাঁ। হাঁটা পড়া দুপুর দিনে রাজা বলে
1: আর বাঁচিনে ছুটে আন বড় কিনে করছে কেমন গাছন ছন
0: সবে বলে হায়।

0: তেলে ভাজা আমশি হেন।
1: রাজা আর তো ঘামছে কেন, শুনতে মোদের বারণ কি?
0: রাজা বলে
2: এই বাসনে যে কথাটা ঘুরছে মনে, মগজের নানান কোণে আনছি টেনে বাইরে তাই। সে কথাটা বলছি শোনো, যতই ভাবো যতই কোনো নাহি তার জ

0: তাতে কিন্তু প্রশ্ন কবার যায়
1: কবার যায়
2: কবার যায়
3: কবার যায়
0: এ কথাটা একদিনেও পারেনি কো বুঝতে কেউ দেখেনি কো পুস্তকেও দিচ্ছে না কেউ জবাব লাখো বার যায় যদি সে যাওয়া তার ঠেকায় কিসে ভেবে তাই ফাইনে দিশে নাই কে কিছু উপায় তার
1: এ কথাটা যেমনি বলা রোগা এক ভিস্তিওয়ালা ভিপ করে বাড়িয়ে গলা

যার লেখা এ গান শোনালাম, খামখেয়ালের আসরে তার কথা একবার অন্তত যদি উল্লেখ না করি তবে অন্যায় হবে। তিনি সুকুমার রায়। না, তিনি

খামখেয়ালি ছিলেন একথা ইতিহাস কখনো বলেন না, তবে খেয়ালি ছিলেন তো বটেই। সে তো তিনি তার আবুল তাবুলের কৈফিয়াতে লিখেই গেছেন যে ইহা খেয়াল রসের বই, সে রস যারা উপভোগ করতে পারে না আবুল তাবুল অন্তত তাদের জন্য নয়। ঠিকই, খামখেয়ালের গল্প কিন্তু আসলেই জিনিয়াসদের গল্প। মনে করে দেখুন, এখনো অবধি যে কজনের উল্লেখ করেছি তারা প্রত্যেকেই ছিলেন অসামান্য প্রতিভাধর জিনিয়াস। জীবনের পরন্ত বেলায় রবীন্দ্রনাথ রানীচন্দ্রকে একদিন বলেছিলেন, জিনিয়াসে জিনিয়াসে আমাদের বাড়ি ভরা ছিল, জিনিয়াস হওয়া বড় বিপদের কথা, জানিস আমি একটুখানির জন্য বেঁচে গেছি, আর একচুল বেশি জিনিয়াস হলেই বিপদ হতো রে। এ কথার পরে আমরা দুব্বঘাসের দল আর কি বা বলি, তবে শেষ বেলায় এটুকু বলি, জিনিয়াসদের খামখেয়ালিপনা তাদের আসলে সেই আলো যা আমাদের সমৃদ্ধ করে, ইতিহাসকে ঋণী করে আর তাদের কালজয়ী করে। খামখেয়ালি নামাঙ্কিত অনুষ্ঠানে যদি আরেকজনের উল্লেখ না করি তবে অনুষ্ঠান সম্পূর্ণ হয় না। তিনি ঋত্বিক ঘটক, তিনি যেমন জিনিয়াস তেমন খামখেয়ালি। সলিল চৌধুরী তাঁকে ডাকতেন ঝড় বলে, তা একদিন সেই ঝড় প্রায় ঝড়ের বেগেই এলেন, এসে সলিল চৌধুরীকে বললেন একটা গান লিখে ফেলতে হবে, প্রেমের গান কোমল গান্ধার ছবির জন্য। সলিল চৌধুরী জিজ্ঞেস করলেন, তা কীরকম প্রেমের? ঋত্বিক ঘটক মাথা চুলকে বললেন, এই ধর আমি তুই যেরকম প্রেম করি সেরকম। বলে, শোন লাখ টাকার কাজ পড়ে আছে, গানটা তৈরি কর খুব তাড়াতাড়ি, বলে চলে গেলেন। আর সেই যে গেলেন আর এলেন না, এক জিনিয়াসের অনুরোধে আরেক জিনিয়াস যা সৃষ্টি করেছিলেন তা কালজয়ী হয়ে রইল হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। যেতে যেতে দেখে গেলাম এই গানটি, সঙ্গে ছিলাম এতক্ষণ আমি অর্পিতা পোদ্দার।

হারানো দিনের গান এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হলো। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয় সময় 11:59 হয়ে 18 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 17 সেকেন্ড।

স্টুডিওর ঘড়ি কাটায় সময় বলছে রাত 12:37, আর ক্যালেন্ডারের পাতায় দিন বদলে আজ 7 সেপ্টেম্বর 2026 সোমবার। প্রতিদিনের মতন আজও প্রথমে শুনবেন 12 থেকে রাত 2 পর্যন্ত প্রথমে বাংলা আধুনিক গান, 2 থেকে 3 বাংলা ছায়াছবির গান, এবং পরবর্তীতে 3 থেকে ভোর 4 পর্যন্ত নানা রঙের গান।

0: আজকের এই অনুষ্ঠানে সুরেলা সফরের সাথী হয়ে আমি অয়ন থাকব আপনাদের সাথে। ভোর চারটে পর্যন্ত শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনবেন আধুনিক গান, প্রথম শিল্পী পছন্দের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী আশা ভোসলের কণ্ঠে। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন আধুনিক গান, এবারের শিল্পী মান্না দে।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 1:30 শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

গান শুনতে শুনতে স্টুডিও ঘড়ি কাটা কিন্তু সময় বলছে একটা বেজে 29 মিনিট হয়ে 42 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। আজকের অনুষ্ঠানের আধুনিক গানের শেষ শিল্পী কিশোর কুমার।

এতক্ষণ শুনছিলেন আধুনিক গান শিল্পী কিশোর কুমারের কণ্ঠে। এই গানের সাথে সাথেই আজকের আধুনিক গানের অনুষ্ঠানটি এখানে শেষ হলো। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নিউজ অন এআইআর অ্যাপ এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। স্টুডিওর ঘড়ি কাটায় সময় বলছে রাত দুটো বেজে এক মিনিট হয়ে 30 সেকেন্ড। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। আজকে প্রথমে থাকছে বাংলা ছায়াছবি হীরক রাজার দেশে। এই ছায়াছবি থেকে পরপর দুটি গান অনুপ ঘোষালের কণ্ঠে।

শুনছেন সত্যজিৎ রায় পরিচালিত বাংলা ছায়াছবি হীরক রাজার দেশে। ছায়াছবি থেকে গান, এবারে গানটি শুনবেন অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈত কণ্ঠে।

0: পোলাপান আর আছে পোলাপান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলাপান একখান একখান কচি তারা কথা ফোটে নাই।

মোদের কেমন হয়েছে হাল, মোদের না ছিল চুলা না ছিল চাল,

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন সপ্তপদী ছায়াছবি থেকে পরবর্তী গানটি, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে।

এতক্ষণ শুনলেন উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত বাংলা ছায়াছবি সপ্তপদী থেকে কালজয়ী একটি গান। এবারে শুনবেন বাংলা ছায়াছবি অটোগ্রাফ, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শুনবেন শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 2:31। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা ছায়াছবির গান।

এসভিএফ ফিল্মস প্রযোজিত 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি হেমলক সোসাইটি। এই ছায়াছবি থেকে প্রথম গান।

পরবর্তীতে শুনবেন সত্যজিৎ রায় পরিচালিত বাংলা ছায়াছবি গুপি গাইন বাঘা বাইন। এই ছায়াছবি থেকে প্রথম গানটি অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈত কণ্ঠে।

0: তেরে রাজা দিল বর, ভূতের রাজা দিল বর, জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: জবর জবর তিন বর,
1: এক দুই তিন,
0: যা যাই পড়তে খাইতে পাহাড়ি,
1: এক নম্বর, এক নম্বর,
0: যেখানে খুশি যাইতে পাহাড়ি,
1: দুই নম্বর, দুই নম্বর,
0: জানি দাপা মাগারে তা গাইতে পারি,
1: তিন নম্বর।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও। আরে থাম থাম থাম, থেমে থাক ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, থেমে থাক।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে শুনছেন ছায়াছবি গুপি গাইন বাঘাবাইন থেকে পরপর গান। এবারে শুনবেন দুটি গান অনুপ ঘোষালের কণ্ঠে।

আয় রে আয়, আয় রে আয়, আয় রে বোঝায় হাড়ি হাড়ি, মন্ডা মিঠাই কাড়ি কাড়ি যায়, মিহিদানা পুলি পিঠে জিবে গজা, মিঠে মিঠে আছে যত সেরা মিষ্টি, আসে দেখো এলো বৃষ্টি।

এই গানের সাথে সাথেই আজকের বাংলা সাহিত্যের গানের অনুষ্ঠানের থেকে বিদায় নেব। অনুষ্ঠানটি এখানেই শেষ হলো, পরবর্তী ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে শুনবেন আজকের অনুষ্ঠানে লোকগীতি, পরিবেশনায় স্বপন বসু।

এতক্ষণ শুনলেন লোকগীতি। ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। ঘড়িতে সময় বলছে 3:36 হয়ে 4 সেকেন্ড। নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন বাউল গীতি। প্রথম পরিবেশনায় হারাধন দাস বাউল।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন বাউল গীতি, এখন শুনবেন লোকগীতি। শিল্পী ফরিদিয়া পারভীন।

লোকগীতি এবং বাউল গীতির সমন্বয়ে শুনলেন আজকে নানা রঙের গানের অনুষ্ঠানটি। আর আজকের এই গানের সাথে সাথে অনুষ্ঠান থেকে বিদায় নেব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘরোতে সময় ভোর 4 বেজে 2 মিনিট হয়ে 50 সেকেন্ড। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে

সভাটিতে এতক্ষণ আপনি শুনছিলেন খেয়াল গণকেলি রাগে উজ্জ্বল দত্তের পরিবেশনায়। এখন শুনবেন শরৎবাদন পরিবেশনায় ত্রৈলী দত্ত রাগ পরমেশ্বরী।

0: এতক্ষণ আপনি শুনলেন। প্রভাতিতে শরৎবাদন, ত্রৈলী দত্তের পরিবেশনায় পরমেশ্বরীর আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতী।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: গত সময় 5:02, আপনি শুনছেন আনন্দধ্বনি। আজ আপনার সঙ্গে রয়েছে মহুল। আনন্দধ্বনিতে আজকের প্রথমের শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।